বাবা, আপনার ওই গায়ের উর্নিটা না ভারী সুন্দর। তিনি বললেন, তাই নাকি, তা তুমি নিয়ে নাও না বাবাজি, নিয়ে নাও, নিয়ে নাও। না না বাবা, এটা আপনার জিনিস, শখের জিনিস, তা কি নেওয়া যায়? আরে বাবা, তুমি আমার সন্তানের মতো, আমার জামাই মানুষ, নাও নাও নাও। তারপর সেটা গায়ে দিয়ে সে ভোরবেলা বাগানে গিয়েছে। সবই তো আগে থেকে বলে রাখা রয়েছে, যা কিছু হচ্ছে সবই তো সেই বন্ধুর পরামর্শ অনুযায়ী হচ্ছে। আগে থেকে বলে রাখা রয়েছে ওই বন্ধুদের, মানে গ্রামের লোকেদের, তারা যেই দেখবে যে গায়ের চাদরটা দিয়ে, আর ভোরবেলা অন্ধকার, তারই মধ্যে সে বেরিয়েছে বাগানে, চোর বলে তাকে এমন মার মেরেছে, সেই দিনই সে স্ত্রী পুত্র কন্যা সহ বিদায় নিয়েছে। সেই থেকেই এসেছে এই প্রবচন, প্রহারেণ ধনঞ্জয়। ভাববেন না যেন কেউ, জামাই ষষ্ঠীর দিন সকালবেলা, সবে মাত্র 5:34, এখনো ইন্দ্রাণী তাদেরকে চলে যাওয়ার কথা বলছে। আমি কিছু বলছি না, এটা গল্প বলছে। এটা এইরকম একটা গল্প আমরা পড়েছিলাম জসিমুদ্দিনের, প্রহারেণ ধনঞ্জয়। কিন্তু সে কেন প্রহারেণ ধনঞ্জয় এই কথাটা আসার কারণটা কি, সেটাই আর কি গল্পের মধ্যে দিয়ে বলছিলাম। অ্যাকচুয়ালি কতদিন আর জামাইকে বসিয়ে বসিয়ে খাওয়ানো যায়, তাই জন্য শ্বশুরমশাই যখন লাঠি দিয়ে তাকে মেরে তাড়ানোর বন্দোবস্ত করেন, তখন থেকেই শ্লোকটা তৈরি হয়, প্রহারেণ ধনঞ্জয়। কি কথাটা আছে আমি একটু বলার চেষ্টা করছি, জানি না সঠিকভাবে বলা যাবে কি না। হরি বিনা হরির জাতি মাংসেন মাধব, মৎস্য বিনা মধুরিয়াতি মিষ্টান্ন বিনা যাদব, ব্যঞ্জন বিনা তড়িত জাতি ক্রোধদীপ্ত অক্ষয়, লবণ বিনা শ্যাম জাতি প্রহারেণ ধনঞ্জয়।

0: কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আহা, দারুণ একটা গান শুনছিলাম মান্নাদের গলায়। সমাধান ছবিতেই গানটা ব্যবহার হয়েছিল। তবে এই গানটার মধ্যে দিয়ে একটা দারুণ ছবি ফুটে উঠল। জামাই মানে শুধুই কিন্তু সে শ্বশুরবাড়িতে খাওয়া দাওয়া করতে যায় না, আজ আচার অনুষ্ঠানের যে ব্যাপারটা সেটা শুধুমাত্রই শ্বশুরবাড়িতে থাকে না, জামাইকেও কিন্তু এরকম ইলিশ হাতে নিয়ে যেতে হয়, বেশ মিষ্টির হাঁড়ি ইলিশ এসব নিয়ে। এবং আমরা আজকে যতই অন্যরকম একটা লাইফস্টাইলে হ্যাবিচুয়েটেড হই না কেন, আজকের দিনে এই রকম দৃশ্য সোশ্যাল মিডিয়া ভরে যাবে। যাই হোক, আজকের গল্পটা আপনার কেমন লেগেছে জানাবেন আপনার মতামত হোয়াটসঅ্যাপ আর মেসেজে। আপনার বার্তার অপেক্ষায় রইলাম 9903653992 এই নম্বরে। আর ছোট্ট করে একটা গান একটু শুনিয়ে নিয়ে আপনাদের লেখা, আপনাদের মতামত এতে আসি। ওকে,
2: জামাই শুধু দেখলি হবে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম পাড়ায় পাড়ায় জামাই এসেছে, সনজিৎ মণ্ডল আর সোহানী ঝর্ণা, এদের দুজনে দ্বৈতকণ্ঠে। পাড়া এখন আর কোথায়, নিশ্চয়ই আছে, মফস্বলে এখনও পাড়া আছে, গ্রাম বাংলা এখনও পাড়ায় আছে, কিন্তু এই মজার মজার গানগুলো দিয়ে দেখছি যে যারা নিজের মতামত জানাচ্ছেন গান শুনতে শুনতে কি জানান তারা। প্রথমে লিখছেন উত্তর বাওয়ালি থেকে সুভাষ চক্রবর্তী, শ্রবণ সাথী ইন্দ্রাণী সুপ্রভাত, পথ না চললে জানা যায় না পথ চলায় কত আনন্দ, চিরন্তনী না শুনলে জানা যায় না পথে থাকা খানা খন্দ। এক্সেলেন্ট, খুব সুন্দর বলেছেন, সুপ্রভাত আপনাকে। জগৎপুর খানাকুল হুগলি থেকে কালীকৃষ্ণ মান্না, সুপ্রভাত চিরন্তনী, বাঙালির ভ্রমণ স্থান বলতে দীঘাংশ দীপুদা জানে, ভারতের বিভিন্ন প্রান্তে এত সুন্দর স্পট আছে যারা দেখেছে, অপূর্ব মানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি বেড়াতে গিয়েছিলেন, আচ্ছা, নেটওয়ার্কবিহীন বলে শুনতে পাইনি চিরন্তনী, প্রাণ ভরে শুনবো গান গল্প কণ্ঠে ইন্দ্রাণীর। আচ্ছা বেশ বেশ বেশ, খুব সুন্দর করে বেরিয়ে আসুন। আর আজকের এই জামাই ষষ্ঠী নিয়ে কে কী লিখেছেন পড়ছি। সুপ্রভাত, বৃষ্টিমুখের সকালে চিরন্তনী শুনতে বসলাম, সাথে গান আর গল্প থেকে কিছু শিখতে এলাম। এই রে, কী শিখলেন, লিখছেন কসবা হালতু থেকে সৌভিক সরকার। এরপরে লিখছেন অরিজিৎ দাস অধিকারী, সেঞ্জুতি বিবেকনগর তেমাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে, ললিত রাগের শরৎ শেষে মোদের চিরন্তনী মজার প্রাতে ডাকছে সাথে প্রিয় ইন্দ্রাণী, শনিবারের হচ্ছে সকাল।

কণ্ঠীর সাথে জামাইষষ্ঠীর কথা মধুর এই প্রাতে। দ্রব্যমূল্য হোক না বাড়তি, তবু আবেগে ভাসি, বর্ষে বর্ষের এমন আচারে সবাই প্রাণে মিশি। লোকসংস্কৃতি জনসংযোগে আষাঢ়ের পঞ্চম দিনে, ও পঞ্চম দিন আজকে, আচ্ছা, জামাই আদরের গল্প কথায় আছি সবার সনে। প্রঘারেণ ধনঞ্জয় বহুশ্রুত গল্প শুনি, খরচের বহরতে শ্বশুরের নাকানি চোপানি, না চাওয়া পাওয়ার ব্যালেন্সই সত্যি আলোর দিশা, সাজুজ্য থাকলে সঠিক ঘোচে অমানিশা, পূর্ব দিগন্তে আলোর রেখা শুরু স্বপ্ন ভরা, সকালেই এমন গল্প চিরন্তনের ধারা। মধুর আচারের শুভেচ্ছা জানাই সকল শ্রোতাজনে, চিরন্তনের আসরে আসুন যতেক আপনজনে। বাহ, থ্যাংক ইউ, সুপ্রভাত আপনাকেও। এবার কে লিখছেন? সুপ্রভা দিদিভাই, আজকে এই গল্প বেশ ভালো লাগলো, সকল জামাইদের জানাই শুভেচ্ছা অপূরণ, এবং হবু জামাইদেরও আগামী শুভেচ্ছা। লিখেছেন তামিলনাড়ু থেকে অর্জুন সিং। আহ, দারুণ লিখেছেন, হবুরাও পেয়ে গেল শুভেচ্ছা, বেশ বেশ। সুপ্রভাত ইন্দ্রাণী দিদিভাই, শনিবারের চিরন্তনী, জামাই ষষ্ঠীর গল্প, সাথে সুন্দর সুন্দর গান, ভীষণ ভালো লাগছে। আজ আষাঢ় মাসের 5 তারিখ, ভালো থাকবেন, মাধবী শীল, রহিমপুর, হুগলি। বেশ, পঞ্চম দিনে একেবারে ষষ্ঠীর কথা, জামাই ষষ্ঠীর কথা। এইবার কে লিখছেন? শর্মিষ্ঠা মুখার্জি, সাঁকরাইল হাওড়া থেকে। শুভ সকাল দিদিভাই, আজ অনেকদিন পর এই গানটা শুনলাম, গল্পটা খুব ভালো লাগছে। মজার গল্প এগুলো আর কি। এবার কে লিখছেন? নতুন প্রভাতের বৈচিত্র্যে চিরন্তনী দিদিভাই, আজ 20 জুন পশ্চিমবঙ্গ দিবস, ডক্টর শ্যামাপ্রসাদের আত্মবলিদানের উপহার, তাই অনুরোধ, ডক্টর শ্যামাপ্রসাদের জীবনী নিয়ে গল্প হোক। জামাইষষ্ঠী দিদিভাই, আপনাকেও, আপনাকে সহ চিরন্তনী সব বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। লিখছেন উৎপল আদুক, নমস্কার আন্তে বজবজের মধ্যে, যাহার বেধুয়া বাটি ধাম, তারই মাঝে বাস আমার উৎপল আদক নাম। বেশ, সুপ্রভাত আপনাকেও। এবার কি লিখছেন? সুপ্রভাত চিরন্তনী ইন্দ্রাণীদি, আজ জামাইষষ্ঠী, সেই নিয়ে গল্প ভালো লাগছে, সাথে গানগুলিও ভালো। আজ সকল ভালো জামাইদের আন্তরিক শুভেচ্ছা। ইস, সকল ভালো জামাইদের, না না, সবাই ভালো, সুন্দর উপস্থাপনা। ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে লিখেছেন, খুব সুন্দর লিখেছেন, সুপ্রভাত। এবার লিখছেন, সুপ্রভাত প্রিয় ইন্দ্রাণী দিদিভাই, তপতী বর্মন হিন্দমোটর থেকে, আজকে চিরন্তনী শুনছি জামাইষষ্ঠীর গল্প, বেশ ভালো লাগছে, সাথে মজার গান, সবাই ভালো থাকবেন। একদম, আজকে ভালো থাকার দিন, ভালো খাওয়ার দিন, ভালো আনন্দ করার দিন। আচ্ছা, এবার কে লিখছেন? আজ তো 5ই আষাঢ়, গতকাল ভুল বলা হয়েছে 3 তারিখ। ও আচ্ছা, আসলে বাংলা কথা বলি, বাংলা তারিখ মনে রাখি। আচ্ছা, বেশ বেশ বেশ বেশ, অনেক কিছু বলেছেন, অরণ্য ষষ্ঠী, স্কন্দ ষষ্ঠী, আচার বসত্ব কি জামাইষষ্ঠী, জামাইষষ্ঠীর গান গল্প ভালো পরিবেশন করলে দিদিভাই, তবে রাজবংশী সমাজ পালন করে না জামাইষষ্ঠী পরব, এইমাত্র খুব বাড়ি ধরনের বৃষ্টি, এখানে দণ্ডবত, নমস্কার, বন্দেগি, প্রফুল্ল কুমার সিংহ, রাঙ্গাপানি, ফাঁসিদোয়া, শিলিগুড়ি, দার্জিলিং। বেশ, ওখানে প্রবল বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছি। এবার লিখছেন, গুড মর্নিং ইন্দ্রাণীদি, চিরন্তনী শুনছি, খুব ভালো লাগলো, সাগিনা মাহাতো, সেন্ধ্রি চাষ রোড, পুরুলিয়া থেকে, আপনাকেও জানাই গুড মর্নিং। এবার লিখছেন, ও কী লিখেছেন, বাবা, ভাবলাম আজ কেবল পশ্চিমবঙ্গ দিবস, আর জামাই বাবাজিদের, জামাই বাবাজিদেরও দিবস শুনলাম, কি সবাই তেনার জামাই তো। লিখছেন কে? ডিপি চ্যাটার্জি, বাঁকুড়া থেকে, তবে এবার থেকে জামাইরা স্ট্রাইক করলে ইন্দ্রাণীদি দায়ী থাকবেন। এ বাবা, দাঁড়ান, 7 দিন যাক, সামনের সপ্তাহে এসে খবর নেব কোনো জামাই বাড়িতে আছেন কি না। এবার কে লিখছেন? আজ বাংলা 1433 সালের 5ই আষাঢ়, শনিবারের সকালে চিরন্তনী সবাইকে সুস্বাগতম, অরণ্য ষষ্ঠী অর্থাৎ জামাই ষষ্ঠীর বিশেষ দিনে চিরন্তনীর গল্প শুনছি, ভাবছি মারের নাম ধনঞ্জয়। আচ্ছা, যাই হোক, অনেক কিছু বিরাট লিখেছেন, ছোট্ট করে পড়ছি। হ্যাঁ, গতকাল রাতে এক পশলা বর্ষায় কদম ফুলের হালকা মিষ্টি গন্ধে মাতিয়ে রাখছে গোটা বাংলা। ধন্যবাদ আনতে উচিলদাহ কাছারিপাড়া থেকে নিখিল রাউত, মায়া রাউত, অনেক ধন্যবাদ, সুপ্রভাত
এবার লিখছেন, সুপ্রভাত ইন্দ্রাণী দিদিভাই, আজ 5ই জ্যৈষ্ঠ জামাই ষষ্ঠী।

পূর্ণ প্রভাতে দীর্ঘস্থায়ী জামাই উৎখাতের মহামন্ত্র প্রহারেণ ধনঞ্জয়েত খুব খুব খুবই উপভোগ্য। দিভাই, ওয়েদারের হাত থেকে গলার কন্ট্রোল পূর্ণমুক্ত হয়নি বোঝা যাচ্ছে। দাঁড়ান, ওয়েদারের ফলে আমাদের সবার অবস্থাই এলোমেলো। সাধন ঘোষ মধ্যমগ্রাম থেকে লিখেছেন, থ্যাংক ইউ, সুপ্রভাত। এবার লিখছেন কমলেন্দু দাস, বাঘাযতীন পার্ক, শিলিগুড়ি থেকে। সুপ্রভাত ইন্দ্রাণী দিদিভাই, খুব ভালো উপস্থাপনা, মজার গল্প ও গান, ধন্যবাদ। ভালো ও সুস্থ থাকবেন চিরন্তনী। আপনিও খুব ভালো থাকবেন, একদম সুস্থ থাকবেন। এরপর কে লিখছে, নিরঞ্জন সাউ বিশপুর হাসনাবাদ থেকে লিখছেন, সুপ্রভাত চিরন্তনী, স্নেহের বোন ইন্দ্রাণী। ভোর 4:30 উঠে তোমার অনুষ্ঠানের পথ চেয়ে বসে আছি। আজ জামাই ষষ্ঠী, আজ কিন্তু আষাঢ়ের 5 তারিখ। হ্যাঁ, একদম সবার কাছ থেকে জেনে গিয়েছি। খুব ব্যস্ত, এখনই বাজারে যেতে হবে, মেয়ে জামাই আসবে, শুধু বাকি খাসির মাংস আর দই মিষ্টি। 1 কেজি ওজনের শোল মাছ আনা হয়েছে। গল্পটা আমাদের জানা, কিন্তু আমরা শ্বশুর বলতে পারি না। না না, সবাইকে নিয়ে খুব আনন্দে থাকুন, গল্প তো গল্পই। গুড মর্নিং ইন্দ্রাণীদি, এখন আমি মর্নিং ওয়াক করছি আর শুনছি সপ্তাহের দ্বিতীয় চিরন্তনী। জামাই ষষ্ঠীর দিনে দারুণ এক মজার গল্প শোনালেন, খুব ভালো লাগলো। গানে গানে গল্পে অতুলনীয়। ভালো থাকবেন ইতি, মোহাম্মদ আকবর মোল্লা, ভুসোয়াল, জলগাঁও, মহারাষ্ট্র। একদম থ্যাংক ইউ, গুড মর্নিং আপনাকে। আপনার লেখাটা পড়তে পড়তে মনে মনে একদম টুক করে মহারাষ্ট্রে চলে গেলাম। গুড মর্নিং, শুভ সকাল জানিয়ে চলে এলাম তোমাদের গ্রামের মেয়ে মিতালি। আর জামাই ষষ্ঠী, তাই খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে, মনে হচ্ছে কখন বাবার বাড়ি যাব সবাইকে সঙ্গে নিয়ে। বেশ, মিতালি আপনার নাম, আচ্ছা। আমাদের মতো মেয়েদেরও অনেক আনন্দ, খালি জামাই আনন্দ করে না, পরিবারের সবাই আনন্দ করে। মিতালি সামন্ত হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে বললাম। আমার পক্ষ থেকে সকল জামাইদের শুভেচ্ছা। আর জামাই হতে এবছর পারলো না, তাদের অগ্রিম অভিনন্দন, সামনের বছর হবেই হবে, চালিয়ে যাও। এক্সেলেন্ট। বিয়ে আর হলো না, জামাই হওয়ার হলো না, কি যে কষ্ট। কি মটুকপুর শোভনপুরকায় থুগলি নতুন লিখছেন, সত্যি দুঃখ জানানোর জন্য চিরন্তনী ছাড়া কেউ নেই, ঠিক। সুপ্রভাত ইন্দ্রাণী, ভোর থেকে চিরন্তনী, তোমার গল্পটা শুনলাম, এটা আমার জানা ছিল না, সমৃদ্ধ হলাম। তাই প্রহরণ ধরে যে গল্পটা আগে শোনেননি, বাহ, আমার আজকে গল্পটা শোনানো সার্থক। আচ্ছা, আগে জামাইরা শ্বশুরবাড়িতে এলে ষষ্ঠীতে বটে, অন্য সময় বেশ 3-4 দিন কাটাতেন জামাই মেয়ে নাতি নাতিদের খাওয়াতে। তখন যেমন শ্বশুরমশাইদের কষ্ট হতো, এখনও তাই। এখন বেশিদিন জামাইরা না থাকলেও নানান রকমের মিষ্টি ফল, মাছ, খাসির মাংস, দই ইত্যাদি খাওয়াতে খাওয়াতে শ্বশুরমশাইয়ের অবস্থা বেশ কষ্টই হয়। মজার একটা গল্প। যাই হোক, লিখছেন তপন কুমার দলুই, পূর্ব মেদিনীপুর। আরেকটু মিশে গেছে, এখন অনেকেই আছেন বিভিন্ন রকম ডিশ পছন্দ করেন, ইটালিয়ান ডিশ, চাইনিজ ডিশ ইত্যাদি প্রভৃতি। তারাও কিন্তু জামাই, তাদেরকেও কিন্তু ওইভাবেই জামাই আদর করতে হয়। নমস্কার দিদি, সুপ্রভাত, কথায় গল্পে সুন্দর লাগছে। জামাই ষষ্ঠীর শুভ লগ্নে এটুকু বলবো, শুধু মুখের স্বাদেই নয়, স্বাস্থ্যের কথা ভেবেই খাওয়া দাওয়া করবেন। কৃষ্ণেন্দু বিশ্বাস পায়রাডাঙ্গা রানাঘাট থেকে লিখেছেন। বেশ, শুভ সকাল, শনিবারের মন জয় করা গল্পে ভরা জামাই ষষ্ঠীর চিরন্তনী। আমি শিবশঙ্কর সাঁত, পুয়া গড়হরিপুর, আরবিআর ভবন, পশ্চিম মেদিনীপুর থেকে। বেশ বেশ, একদম। আর এখনও কেউ টাইপিং? 5:52 বাজে, সরি, আজকে আর পড়া যাবে না। গুড মর্নিং, আজ ফার্স্ট টাইম শুনছি, খুব ভালো লাগছে, এবার থেকে প্রতিদিন শুনব। আমি মিরাজ বাদুরিয়া থেকে। একদম প্রতিদিন শুনবেন, প্রতিদিন লিখবেন। এরে দাও, চলে এলো, আচ্ছা চট করে পড়ে নি। চন্দন কুমার মাল, দমদম, কলকাতা থেকে। সুপ্রভাত দিদি, খুব সুন্দর গল্পটা, থ্যাংক ইউ সুপ্রভাত। গুড মর্নিং সুপ্রভাত, জামাই ষষ্ঠীতে সেলুনে অনেক ভিড় থাকে, আমি রেডি হয়ে গেছি সেলুনে যাওয়ার জন্য। তোমার কণ্ঠে জামাই ষষ্ঠী গল্প খুব ভালো লাগলো। অমিত সামন্ত, মহিষাদল, পূর্ব মেদিনীপুর থেকে বললাম, থ্যাংক ইউ। আর কিন্তু এরে এখনও আসছে, পরিতোষ বন্দ্যোপাধ্যায়, সাগর দিঘি, মুর্শিদাবাদ, থ্যাংক ইউ, ভালো লেগেছে জানিয়েছেন, আপনাকেও থ্যাংকস জানালাম। আর কে লিখেছেন, চটপট চটপট, আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র লিখেছেন,
ভালো লেগেছে, থ্যাংক ইউ, আর পড়ার সময় নেই, কেমন।

ডোন্ট মাইন্ড, ভালোবাসার এই ঝর্ণাধারায় ভিজিয়ে দিলে তুমি। বেশ, কে লিখেছেন? বেলঘরিয়া থেকে পায়েল ব্যানার্জি, থ্যাংক ইউ পায়েল। লিখেছেন, গুড মর্নিং ইন্দ্রাণীদি, জামাই ষষ্ঠী, সুইট প্রেজেন্টেশন। ও আচ্ছা, রাজবন্ধু সরসোনা থেকে, গুড মর্নিং, থ্যাংক ইউ। আর মোটামুটি মনে তো হচ্ছে সবার লেখা পড়ে ফেলেছি। আগামীকাল রবিবার আপনাদের কাছে আসবেন উজ্জ্বল ভট্টাচার্য চিরন্তনী নিয়ে। আর একটু পরে আমি চলে যাওয়ার পর, আমি ইন্দ্রাণী আজকে আপনাদের সঙ্গে ছিলাম, একটু পরে আসবেন ভোরাই নমস্কার কলকাতা নিয়ে মহুয়া। আর একবার, আচ্ছা 5:54 প্রায়, একবার চট করে দেখে নিই আর কেউ কিছু লিখেছেন কি না। ও আচ্ছা, বলতে বলতে একজন চলে এসেছেন, শুভ সকাল বন্ধু ইন্দ্রাণীদি, আজ বিশেষ দিনে মজার মজার গান মজার গল্প শুনলাম, শেষে মজার কবিতা শোনালে, আজকে আর মজার কবিতা শোনানোর কোনো সময় নেই। হ্যাঁ, অজিত কুমার আদক উত্তর বাউলি থেকে লিখেছেন, হ্যাঁ আপনি একবার লিখেছিলেন। বেশ, আজকে কিন্তু একদম টাইম শেষ, কেননা আর একটু পরেই আমরা, আপনারা অলরেডি জেনে গিয়েছেন, আমরা আর একটু পরেই বন্দে মাতরম দিয়ে শেষ করব চিরন্তনীর অনুষ্ঠান। এবং বাকি যারা আসবেন আসবেন বলে ভাবছিলেন, আমি দেখছিলাম টাইপিং বলে এখনও কিছু লেখা চলছে, প্লিজ আজকে আর একেবারে টাইম নেই, সত্যি সত্যি সময় নেই। বন্ধুরা যারা লিখতে চান আবার কালকে লিখবেন। আর একটা অনুরোধ, যারা প্রথম আজকে এলেন তাদের বলবো, প্লিজ আপনারা প্রতিদিন চিরন্তনীর সঙ্গে থাকুন। আর চিরন্তনীতে এসে আপনাদের ভালো লাগার কথা, আপনাদের মনের কথা এবং অবশ্যই প্রাসঙ্গিক কিছু বিষয় এই নিয়ে আপনারা জানান, আমরা পড়ব। আমরা মজার গল্প, ভালো লাগার গল্প, কবিতা নিশ্চয়ই শোনাব, কিন্তু ঘড়ির সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতে হয়, তাই ঘড়ির সঙ্গে তাল মিলিয়েই আমাদের বিদায়ও জানাতে হয়। প্রত্যেক সপ্তাহে শুক্র শনি রবি আপনারা যেমন গল্পের অপেক্ষায় থাকেন, আমরাও থাকি আপনাদেরই অপেক্ষায়। আপনারা গল্প শুনবেন, আপনারা আপনাদের ভালো লাগার কথা, মনের কথা জানাবেন। হ্যাঁ, আর অবশ্যই অনেকেই অনেক অনুরোধ জানান বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠান করার। নিশ্চয়ই শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে যেমন আজকে একজন অনুরোধ জানিয়েছেন প্রোগ্রাম করার চেষ্টা করব। আজ কিন্তু এই পর্যন্তই, আর আপনাদের অনুমতি নিয়ে শুভ সকাল জানিয়ে সারাদিন খুব আনন্দ করবেন, ভালো মজায় আনন্দে হৈহুল্লোড়ে কাটাবেন, এই বলে শেষ করছি।

ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে

0: সুপ্রভাত, শুভ সকাল। আরও একটা নতুন দিন আর আরও একটা নতুন দিনের সূচনায় আপনার সাথী হয়েছে 107 FM রেইনবো। আপনি টিউন করেছেন অবশ্যই 107 FM রেইনবোতে আর শুনছেন কোন অনুষ্ঠান, এই যে এই অনুষ্ঠান যেটা আপনার ভীষণ প্রিয়, যা আপনি প্রতিদিন শোনেন, আপনার মনের কাছাকাছির অনুষ্ঠান।
1: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
0: ঠিক তাই, শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই। আপনার সঙ্গে হাজির হয়ে গিয়েছি আমি, মহুয়া। হ্যাঁ, বহু বহু দিন পর আরও একবার সকালবেলা আসলাম অনুষ্ঠান করতে। মাঝে বেশ কিছুদিন আমি বিকেলবেলা বা দিনের অন্যান্য সময় প্রোগ্রাম করে গেছি, কিন্তু অনেকদিন পর আবারও ভোরবেলা অনুষ্ঠান করতে আসা এবং ভোরাইতে আসা, আপনাদের লেখা প্রচুর যে ভালোবাসা, যেগুলো আপনারা লিখে লিখে পাঠান, চিঠি ভরে ভরে লিখে পাঠান, সেই চিঠি নিয়ে, মানে একবারে এক গোছা গোছা গোছা চিঠি নিয়ে আমি বসে পড়েছি ভোরাই করতে, ভোরাইয়ের অনুষ্ঠানে আপনাদের সঙ্গ দেব বলে। হ্যাঁ, ঘড়ির কাঁটা এখন সময়টা জানিয়ে দিচ্ছে আমাকে, ঠিক 6:06:03। আমি যখন এখানে আকাশবাণী আসবে বলে রওনা দিচ্ছিলাম বাড়ি থেকে, তখনই বেশ আকাশটা ফর্সা ফর্সা হচ্ছিল, তো এখন তো বেশ নিশ্চয়ই পরিষ্কার আকাশ হয়ে গিয়েছে। তো এই সময় নির্মল বাতাস আর তার সঙ্গে নির্মল সুন্দর আপনাদের সমস্ত চিঠি, সেই চিঠি পড়ব, কারণ শনি রবিবার আমাদের চিঠি পড়ার দিন। নিশ্চয়ই আপনারা জানেন, আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে, মুখস্থ হয়ে গিয়েছে, আজ হচ্ছে 20 জুন, আজ হচ্ছে শনিবার, আজ ভোরাইতে আপনাদের লিখে পাঠানো চিঠি পড়ার দিন। আর এই মাসে অর্থাৎ জুন মাস জুড়ে আপনারা চিঠি লিখছিলেন মনের মতো ম্যাগাজিন এই বিষয়ে, তাহলে পড়ি প্রথম চিঠি। প্রথম চিঠি আমার কাছে এসেছে, অরিজিৎ দাস অধিকারী লিখেছেন, তিনি লিখেছেন সেঁজুতি থেকে। আপনার বাড়ির নাম মনে হচ্ছে সেঁজুতি, তাই না? বিবেকনগর তেমাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন। কি লিখেছেন? মনের মতো ম্যাগাজিন। মন তো আমার মেঘের মতোই, কেবলই উড়ি উড়ি, কোনো ম্যাগাজিন হয় যে প্রিয় বলি তড়া করি। রঙিন দুই মলাট ভরে পাই স্বপ্ন সুধার দিন, গল্প কবিতা হাসি ফোয়ারা স্বপ্নের ম্যাগাজিন, পাতায় পাতায় জ্ঞানীর ঝিলিক ছবির হরেক দুটি, পড়তে পড়তে হারিয়ে যায় বাড়ি সক্ষ প্রীতি। কোথাও আছে ভ্রমণ কথা, পাহাড় নদী বন, কোথাও আবার কল্প বিজ্ঞান নিত্য নতুন সং, ছোট্ট ছড়া ধাঁধা কৌতুকে ভরা সকাল বিকেল, মন খারাপের মেঘ সরিয়ে আনে খুশির সকাল, ইতিহাসে বীর গাথা সাহস জাগায় প্রাণী, যাপন পথের সঠিক দিশা প্রিয় ম্যাগাজিনে, শিল্প সাহিত্য খেলাধুলো সংস্কৃতির আহ্বান, প্রতিটি পাতায় খুঁজে পাই আকর্ষণের টান, বন্ধুর মতো পাশে থেকে অবসরের সাথী, নতুন কিছু পাওয়ার নেশায় সদাই উঠি মাতি, শিশু কিশোর বৃদ্ধ সবাই পায় আপন ঠিকানা।

ম্যাগাজিনটির ভাষা হবে সহজ, সুন্দর এবং প্রাণবন্ত, যাতে সব বয়সের পাঠক আনন্দের সাথে পড়তে পারে। আমার পছন্দের ম্যাগাজিনে নতুন লেখকদের লেখাও গুরুত্ব পাবে। এতে তরুণদের সৃজনশীলতা বিকাশের সুযোগ সৃষ্টি হবে। রঙিন প্রচ্ছদ এবং সুন্দর অলঙ্করণ ম্যাগাজিনটিকে আরও আকর্ষণীয় করে তুলবে। বর্তমান যুগে মোবাইল এবং ইন্টারনেটের ভিড়ে বই আর ম্যাগাজিন পড়ার অভ্যেস কমে যাচ্ছে, তাই একটা ভালো ম্যাগাজিন মানুষের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আর আমার বিশ্বাস, মনের মতো একটা ম্যাগাজিন গান এবং আনন্দের এক অনন্য মাধ্যম হতে পারে। বাহ, বাংলাদেশ থেকে এসেছিল এই যে চিঠি, এস এম সবেদ আলী আমাদের লিখে পাঠিয়েছিলেন। আচ্ছা, এবার লিখেছেন কে? এবার লিখেছেন মলয় কুমার বিশ্বাস। মলয় কুমার বিশ্বাস লিখেছেন কৃষ্ণনগর নদিয়া থেকে। বলছেন, প্রিয় ভোরের সাথী ভোরাই, তোমার নির্বাচিত বিষয় ভাবনা আমাকে সত্যিই প্রাণিত করেছে, গভীর অনুভূতির ছাপ স্পষ্ট করেছে, তথা টাইম মেশিনের মতো কালান্তরিত করেছে। প্রায় 10 বছর পূর্বে প্রকাশিত একটি মনের মতো ম্যাগাজিন এখনও স্মৃতির মণিকোঠায় স্বমহিমায় বিরাজমান আছে, তার কথা বলতে চাই। পুরনো ম্যাগাজিন হাতে হঠাৎই পেলাম সেই লেখা ম্যাগাজিন, যা দৈনিক প্রকাশিত হয় না, কিন্তু এর প্রতি একটা মায়াবী পিছু টান থাকে। এই ভারতবর্ষ পৃথিবীর মহামহা মনীষীদের জন্মস্থান, এক পুণ্য তীর্থ। এক ম্যাগাজিনের মধ্যে আমার কৌতূহলী দৃষ্টি দিয়ে আবিষ্কার করলাম ওই ম্যাগাজিনের মধ্যে এক বিশেষ প্রতিবেদন, মহিষী মা আনন্দময়ী মাকে নিয়ে, যিনি মাতৃশক্তির অবিরাম অন্বেষণে শক্তি স্বরূপা মহাতপস্বিনী আনন্দময়ী মা। তাঁর মধ্যে ছিল এক অলৌকিক শক্তি, বর্তমান যুগের আধুনিক শক্তিকেও যাহার মানাবে। ঋষি অরবিন্দ বলেছিলেন, জগতে এমন অনেক সাধক ভক্ত যোগী মহাপুরুষ হইয়া গিয়াছেন যাহারা আপন আপন সাধনার বলে মুক্ত হইয়াছেন, কিন্তু যাহারা অপরকে মুক্ত করিতে পারেন এইরূপ মহান ব্যক্তি বিরল। এইরূপ ব্যক্তির মধ্যে আনন্দময়ী একজন। ভাবতে সত্যিই শিহরণ জাগে, তিনি কে ছিলেন বা তিনি কী ছিলেন? মহিষী মা আনন্দময়ী, তিনি ইহলোক ছেড়ে চলে গিয়েছেন বহুদিন পূর্বে, তবুও তাঁর অলৌকিক ক্ষমতা আজও সবাই মনে রাখে সকলের মঙ্গল কামনায়। পরিশেষে বলবো, অনেক কিছুই বদলে গেছে ইন্টারনেটের প্রভাবে, ম্যাগাজিন তো নেওয়াও হয় না, তবু অত্যন্ত মনোযোগের সঙ্গে একনিষ্ঠ হয়ে থাকা সেই অনুভূতি আজও মনে পড়ে যায়। গতির যুগে ক্ষণিককাল জীর্ণর জন্য প্রিয় ম্যাগাজিনের স্বর্ণাপন্ন হতে আজও ভীষণ ইচ্ছা করে। সবাই ভালো থাকুন। মলয় কুমার বিশ্বাস কৃষ্ণনগর নদিয়া থেকে। বাহ, আরও একটা সুন্দর চিঠি পড়ে ফেললাম, কিন্তু পরপর যে চিঠি পড়লাম, এবার একটু গানও তো শুনতে হবে, তাই না? গান শুনে ফিরে এসে, চট করে ফিরে এসে আবার গান আপনাদের সাথে কথা হবে ম্যাগাজিন নিয়ে, আপনাদের প্রিয় ম্যাগাজিন নিয়ে। ততক্ষণ মনোজ মুরারি।

0: দূরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: 107 FM রেনবোতে টিউন করেছেন আপনি, শুনছেন ভোরাই, ঘড়ির কাঁটা বলছে 6:16। আজকে শনিবার, আজ হচ্ছে 20 জুন। শনিবার মানে আপনাদের চিঠি পড়া দিন, আর আমার হাতে অনেক অনেক চিঠি। আর এবার যে চিঠির কাছে আমি চলে গেলাম, সেই চিঠি লিখে পাঠিয়েছেন সুজিত মণ্ডল, শুভ্রা মণ্ডল, শুভ্রজিত মণ্ডল, রামনগর কুলপি দক্ষিণ 24 পরগনা থেকে তিনজন মিলে একসঙ্গে চিঠি লিখেছেন। আচ্ছা বেশ, এবার কি লিখেছেন, লিখছেন মনের মতো ম্যাগাজিন এই বিষয়ে জুন 2026-এর পত্রবন্ধু ভোরাই, বই পড়ার অববাসের উত্তরাধিকার এখনও আমরা রেখেছি। মুঠোফোন আমাদের অনেকগুলো অভ্যাস পঙ্গু বা অলস করে দিয়েছে, আমাদের জীবন থেকে বইবেলা ঝরে যাচ্ছে, বই পড়ার আনন্দের আবেগ হলে বাড়ছে একাকিত্ব, নতুন সৃজনশীলতার ভাবনা নষ্ট হয়ে যাচ্ছে, শব্দের পোশাক পরিয়ে ছাপার অক্ষরে বই, পত্র পত্রিকা পড়ার সেই যে আনন্দ সেটা একেবারে অন্যরকম। বই ধীর হতে শেখায়, ভাবতে শেখায়। যাই হোক, বিভিন্ন পত্রপত্রিকার মধ্যে শুক্তারা ধারাবাহিকভাবে বের হওয়া নন্টে পন্টের কাণ্ডকারখানা, বাটুল দি গ্রেট, হঁদা ভোদার কাণ্ডকারখানা, এগুলো ভীষণ পড়েছি এবং নিজেরা হেসেছি। আমরা বিভিন্ন লিটল ম্যাগাজিনে লেখা পাঠাই, লিটল ম্যাগাজিন সমাজ ভাবনার একটা আয়না, একটা আন্দোলন, লেখা তৈরি, লেখক তৈরির মঞ্চ, প্রতিবাদের হাতিয়ার, এই আন্দোলন দীর্ঘজীবী হোক এই কামনাই করি। অনেক লিটল ম্যাগাজিন সাধ্যের মধ্যে কিনেও পড়ি, বিশেষ কোনো পত্রপত্রিকার নাম আমি করলাম না, আর্থিক কষ্ট সহ্য করেও লিটল ম্যাগাজিন প্রকাশ হোক এই কামনা করি। ধন্যবাদ আনতে সুজিত, শুভ্রা, শুভ্রজিৎ মণ্ডল কুলপি থেকে। বাহ, লিটল ম্যাগাজিনের সম্পর্কে আপনারা বলেছেন, ঠিক, লিটল ম্যাগাজিন কিন্তু ভীষণ ভীষণ জনপ্রিয় বটে, অবশ্যই। বেশ, এবার পরের যেটা, নিত্যরঞ্জন, নিত্যরঞ্জন খাঁ পাহাড়িপুর মেদিনীপুর, ডক্টর নিত্যরঞ্জন খান পাহাড়িপুর মেদিনীপুর থেকে লিখেছেন, প্রিয় ভোরাই, ম্যাগাজিন কথাটি এসেছে আরবি শব্দ মখাজিন থেকে, যার অর্থ হল গুদামঘর বা ভাণ্ডার। তবে শব্দটি অস্ত্রশস্ত্রের ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু বাংলা ভাষার শাব্দিক ব্যবহার সাপ্তাহিক, পাক্ষিক, ষান্মাসিক ইত্যাদি সাময়িক পত্রিকা বোঝাতে ব্যবহার হয়। এই ব্যবহারে অবশ্য পত্রিকাটিও উঠে আস্তে আস্তে একটি ভাণ্ডার হয়ে যায়, তবে তা অস্ত্রশস্ত্রের নয়, জ্ঞানীর ভাণ্ডার, যার পাতা খুললেই এই সমস্ত জ্ঞান, গল্প, বিনোদনের কথা খুব সহজে বেরিয়ে পড়ে। আর ম্যাগাজিন পিপাসু দল তাদের মনের মতো পত্রিকাটি প্রকাশের সাগ্রহে অপেক্ষায় থাকে, তারপরে হস্তগত গন্ধমাখা পাতা উল্টিয়ে যে যার পছন্দের বিষয়টি নির্বাচন করে ট্রেনে বা বাসের মধ্যে দাঁড়িয়ে কিংবা বসার জায়গা হলে একেবারে মশগুল হয়ে ওঠে। তখন বিষয়ের সংলাপে নিষ্ফলক চোখের পাতা কখনো চঞ্চল হয়, কখনো বিষয়ের অভিজ্ঞতাতে চোখের পাতা ভিজে ওঠে। এইভাবে ভালো মন্দাদির অনুভবে মধুর আলাপনে মুগ্ধ হয়ে ওঠে মনের পাতা, তারপর কখন যে যাত্রীটি গন্তব্যস্থানে পৌঁছয় সে খেয়ালটাও থাকে না। সহযাত্রীদের ডাকে সম্বিত ফেরে, ভাবনা বিকশিত হয়, কারো মেটে মনের স্বাদ, কারো বা বৃদ্ধি হয় জ্ঞানের বহর, নবীন নবীনাদের মধ্যে কেউ দেখে নতুন স্বপ্ন, কেউ বা খুঁজে পায় কর্মসূত্রের সুলুক সন্ধান। এইভাবে আমাদের অনুভবটিও প্রিয় ম্যাগাজিনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। রেলস্টেশনের মুখে চাটাই পেতে বসা, প্ল্যাটফর্মের স্টলে, শহরের রাস্তায় মোড়ে, বাসস্ট্যান্ডের ভেতরে, এইভাবে দিন দিন কত শত হকার তাদের নিত্য গ্রাসাধ্যাতনের অভিলাষে উচ্চ কণ্ঠে হেঁকে চলে, পেপার নেবেন, পেপার। হ্যাঁ, সেই আগে তো বাড়ি বাড়ি পেপার দেওয়ার একটা বেশ ব্যাপার ছিল আমাদের বাড়িতেও ছোটোবেলা না, বহুদিন পর্যন্ত পেপার দিতে একজন দাদা আসতেন, কিন্তু এখন তো পুরোটাই পাওয়া যায় ফোনে, এখন বাড়িতে যে খুব একটা পেপার নেওয়া হয় সেটাই নয়। নিউজ পেপার প্রয়োজনে খুঁজতে গেলে বেশ খুঁজে পেতে বার করতে হয়, আগে তো একেবারে গুচ্ছগুচ্ছ থাকতো। যাই হোক, সেই রকমই ম্যাগাজিনেরও ব্যাপার, কিন্তু তাও আপনারা লিখেছেন ম্যাগাজিনের সম্পর্কে এবং সেইগুলোই আমি পড়ে ফেলছি। এবার যে চিঠি পড়বো আমি, সেটা লিখেছেন বিজন মজুমদার, রামনগর ইছাপুর উত্তর 24 পরগনা থেকে লিখেছেন বিজনদা। কী লিখছেন, বলছেন, প্রিয় ভোরাই, ছোটোবেলা থেকে বড় হতে কত কত যে ম্যাগাজিন দেখেছি, পড়েছি, ভালোবেসেছি, ভুলুনি তাদের ঋণ। শুক্তার ছিল আমাদের কাছে সব থেকে সেরা পত্রিকা, এখনও আছে বাংলা জোড়া জ্বালিয়ে দীপশিখা, পঞ্চপাণ্ডবের কারখানা আজও মনের মাঝে হাঁদা পোদা মাঠুল দ্য গ্রেট স্মৃতিতে বিরাজ। গল্প লিখে দক্ষিণা পেয়েছি শুকতারা পত্রিকায়, সেই আনন্দ সেই অনুভূতি কখনো কি ভোলা যায়? জীবনে এসেছে আরও ম্যাগাজিন, বেসেছি তাদের ভালো, কিছু বা তাদের হারিয়ে গেছে সমাদর নাহি পেল। রয়ে গেছে তবু কিশোর দুনিয়া, ছোটদের কচি পাতা, আলোর ফুলকি উড়োজাহাজ করে নিত নত মাথা। আছে বুলবুল, ফুলডুঙ্গরির সময় পরিবর্তন, ওদের পরশ সতেজ থাকে সাহিত্যপ্রেমীর মন। প্রসাদ এসেছে, পারুল এসেছে, এসেছে উল্টো রথ, ওদের পাতায় কলম চালিয়ে খুলে গেছে কত পথ। ভূত ম্যাগাজিন শাঁকচুন্নি সে তো ভারী মজাদার, পাতায় পাতায় অদ্ভুত উড়ে ভূতেদের কারবার। প্রিয় ম্যাগাজিন আছে বলে তাই সাহিত্যের স্বাদ পাই, জটিল জগতে ভালো থাকবার অন্য উপায় নাই। বাহ, সুন্দর লিখেছেন বিজনদা, থ্যাংক ইউ, মানে মিষ্টি চিঠি লেখা পাঠানোর জন্য। আচ্ছা, এবার কে লিখেছেন? এবার লিখেছেন সৌমিত্র মজুমদার, পূর্বাচল পল্লী রহরা, উত্তর চব্বিশ পরগনা থেকে। লিখছেন, লেখালেখির জগতে দীর্ঘ বছর যাবত নিজেকে জড়িয়ে রাখার দরুন এ পর্যন্ত অসংখ্য পত্রপত্রিকা এবং ম্যাগাজিনের সঙ্গে সাক্ষাৎ ঘটেছে। সেসবের পাতায় কলম চাষও করেছি বহুবার, ভাবনা বুনি মনোজমিনে, আমিও তো এক চাষি। বিদ্যালয় জীবনে বিদ্যালয়ের বার্ষিক ম্যাগাজিন সূচনায় কতবার যে লিখেছি তার হিসেব নেই। এরপর বিভিন্ন প্রান্তের নানান পত্রপত্রিকা বা ম্যাগাজিনে, কখনো ছড়া কবিতা লিমেরিক, কখনো আবার গল্প প্রবন্ধ রোমো রচনা, এসবও লিখেছি। হ্যাঁ, কলেজে পড়াকালীন সময় বিভিন্ন বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিনে বিজ্ঞান সম্পর্কিত অনেক লেখা লিখেছি, কারণ আমি বিজ্ঞানেরই ছাত্র ছিলাম আর সাহিত্য আমার নেশা। সেই সময় নানা স্বাদের ম্যাগাজিনগুলি সত্যি যেন হৃদয়ের অঙ্গন আলোকিত করে রাখত। বয়স যত বাড়তে লাগলো, দেশ বিদেশের বিবিধ ম্যাগাজিনের সাথে আলাপ পরিচয় ঘটতে থাকলো। লিখতে লিখতে হাত কিছুটা পাকা হতেই বাণিজ্যিক নানা ম্যাগাজিনেও লেখা শুরু করেছিলাম, তার সঙ্গে সেসব ম্যাগাজিন পড়াও। এই মুহূর্তে সেভাবে এই সাপ্তাহিক ম্যাগাজিনটিতে নিজে না লিখলেও নিয়মিত সেটি কিনি এবং পড়ি, তার নানান বিষয় কেন্দ্রিক লেখাসমূহ। অত্যন্ত সুলভ মূল্যে বিক্রিত সাপ্তাহিক সেই ম্যাগাজিনটির নাম সর্বজনবিদিত, তা হলো সাপ্তাহিক বর্তমান, যেটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে না কিনে নিলে পরে আর খুঁজে পাওয়া অসম্ভব হয়ে দাঁড়ায়। এটা কিন্তু ঠিক কথা। যাই হোক, সত্যি বলতে কি, এই সময়কার একটি মনের মতো ম্যাগাজিন এটি অন্তত আমার কাছে। শুভেচ্ছার ধন্য সৌমিত্র মজুমদার, পূর্বাচল পল্লী রহরা, উত্তর চব্বিশ পরগনা থেকে। বাহ, বেশ, কত রকমের কথা জানতে পারা যায় শুধুমাত্র আপনাদের এই সমস্ত চিঠিগুলো পড়লে। আচ্ছা, আরও একটা চিঠি আমি পড়ে ফেলি। হ্যাঁ, পড়ে ফেলি। আনন্দমেলা, সুতারা হাত ধরে, বাল্য বয়সে গল্প কবিতা পড়ার চেয়ে আমার এই দুটি বইয়ের প্রকাশিত কমিক্স পড়ার খুব ঝোঁক ছিল। অপেক্ষা করে থাকতাম কখন বাড়ির কাগজওয়ালা আনন্দমেলা বা সুক্তারা দিয়ে যাবে, আর আমি বাংলায় টিনটিনের নানা রকমের অভিযান, হাঁদা হোদার কাণ্ড কারখানা, নন্টে ফন্টে এসব পড়ব। এরপর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আনন্দমেলায় সত্যজিৎ রায়ের ফেলুদা, প্রফেসর শঙ্কু কাণ্ড কারখানা বা সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকা পাপুর অভিযান পড়ার জন্য মুখিয়ে থাকতাম। আজও আমার যে শব্দ ছক আর সুদকু নেশার তার সূত্রপাত আনন্দমেলা থেকেই। ক্লাস নাইনে ওঠার পর দেশ পত্রিকার পড়ার ছাড়পত্র পেলাম, আর তখন তো দেশে ধারাবাহিক হিসেবে প্রকাশিত বুদ্ধদেব বসুর, সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাসে একেবারে মুগ্ধ হয়ে থাকতাম। এক একটা সংখ্যা আসে আর কত তাড়াতাড়ি তা শেষ করে ফেলা যায়, এটাই লক্ষ্য। সে এক আলাদা উন্মাদনা ছিল ছাত্রজীবনে। দেশে প্রকাশিত সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত ইতিহাস নির্ভর উপন্যাসগুলো আজও ভীষণভাবে মনে পড়ে। হ্যাঁ, মানে এগুলো খুব রিলেট করতে পারা যায়। যাই হোক, আপনারা লিখছেন, আমি পড়ছি এবং সঙ্গে সঙ্গে তো আমি নিজেও রিলেট করছি আর কি। যাই হোক, সেই যে দেশ পড়ার অভ্যেস শুরু হয়েছিল তা আজও চলছে। এখন যদিও প্রবন্ধ পড়তে বেশি ভালো লাগে, সময়ের সঙ্গে সঙ্গে তার পছন্দও তো মানুষের বদলে যায়। তো এছাড়া কোনো বিশেষ পত্রিকার সংখ্যা কিনে আনি কখনো কখনো প্রিয় লেখকের গল্প বা প্রবন্ধ পড়ার জন্য। নিজের কোনো লেখা কোনো পত্রিকায় স্থান পেলে সেসব পত্রিকা পড়ি, সমসাময়িক লেখকরা কী লিখছেন বা ভাবছেন তারও আভাস পাওয়ার চেষ্টা করি। এভাবেই আমার জীবন জুড়ে বিভিন্ন পত্রিকা রয়েছে। বৈশাখী চক্রবর্তী, সাউথ সিঁথি, কলকাতা ৫০। হ্যাঁ, সাউথ সিঁথি থেকে লিখেছেন বৈশাখী চক্রবর্তী। প্রথমে নামটা বলিনি, এখন বললাম দিদিভাই আপনার নামটা। আর এবার শুনবো শাহনাওয়াজ বাঈয়ের গাওয়া এই গানটা।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: হ্যাঁ, ভোরাই শুনছেন আপনারা, আর মহুয়া রয়েছে আপনাদের সঙ্গে। ঘড়ির কাঁটা বলছে 6:30 বাজে, জাস্ট 6:30 বাজে, আর ভোরাইয়ের জাস্ট হাফ টাইম হয়েছে বলা যেতে পারে। 7টা পর্যন্ত থাকছি ভোরাই নিয়ে। তো এবার আরও অনেক চিঠি রয়েছে আমার কাছে, সেই সব চিঠিগুলো এবার চটপট পড়ে ফেলি। তো মুকুল সর্দারের লেখা চিঠি এবার আমি পড়ব। লিখেছেন তিলডাঙ্গা কাচারিপাড়া দাকব খুলনা বাংলাদেশ থেকে। লিখছেন কি লিখছেন, ভোরের বন্ধু ভোরাই, প্রত্যন্ত এক গ্রামের মাটিতে আমার জন্ম এবং বেড়ে ওঠা। পায়ে চলা মিঠো পথ, পাখির কূজন, নদীর নিরবধি বয়ে চলা, এইসবই ছিল আমার শৈশবের নির্মল আনন্দলোক। সেই অজ পাড়া গায়ে কোনো ম্যাগাজিনের সাথে সেদিন আমার পরিচয় হয়নি। সময়ের স্রোত পেরিয়ে উচ্চশিক্ষার প্রয়োজনে জেলা শহরে পা রাখতেই যেন নতুন এক দিগন্ত উন্মোচিত হলো আমার পৃথিবীতে। খেলাধুলার শিল্প সাহিত্য সংস্কৃতি নির্ভর ম্যাগাজিনগুলো আমাকে ভীষণভাবে আকর্ষণ করতে লাগলো। রঙিন প্রচ্ছদ, নতুন কাগজের গন্ধ, সব মিলিয়ে এক অনির্বচনীয় মুগ্ধতা। পড়ার টেবিলে সযত্নে সাজিয়ে রাখা প্রিয় ম্যাগাজিনগুলো নিঃশব্দে আমার সঙ্গী হয়ে আমাকে স্বপ্ন দেখাতো। ঠিক এই সময় তথ্যের প্রয়োজনে বিবিসি বাংলার সাথে সম্পর্কটা আরও নিবিড় হয়ে ওঠে। বিবিসিতে নিয়মিত লেখার কারণে সেই সম্পর্কটা ধীরে ধীরে রূপ নেয় গভীর আন্তরিকতায়। বিবিসি বাংলা লক্ষ লক্ষ দর্শক শ্রোতাদের মধ্যে থেকে আমাকে বেছে নিয়ে বিবিসি বাংলায় 70 বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত বিশেষ ম্যাগাজিনের পাতায় আমাকে কেবল জায়গা করে দিয়েছিল তাই নয়, সারা বিশ্বের অগণিত শ্রোতাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল। এ যেন দূর আকাশের কোনো নক্ষত্রে হঠাৎ করেই হাতের মুঠোয় পাওয়া। অসংখ্য মানুষের ভিড়ে এই সামান্য আমাকে খুঁজে পাওয়ার আমার জীবনে এক অপার বিস্ময়। বিবিসি বাংলার 70 বছর ম্যাগাজিনটিতে আমার মনের মতো ম্যাগাজিন হয়ে মনের গহীনে আজও দুটি ছড়িয়ে চলেছে এক চিরন্তন মুগ্ধতার দীপশিখা হয়ে। নমস্কার এবং শুভেচ্ছা, মুকুল সর্দার বাংলাদেশ থেকে। বাহ, আপনাকে তো শুভেচ্ছাও জানাতে হয়, খুব ভালো লাগলো বিষয়টা জানতে পেরে। যাই হোক, এবার পরের চিঠিতে চলে যাই। পরের চিঠি লিখেছেন কে, পরের চিঠি সোমা মুখোপাধ্যায় নীহারিকা ভবন থেকে দুর্গাপুর পশ্চিম বর্ধমান থেকে লিখেছেন সোমাদি। লিখছেন একটা ফোনে মনটা হঠাৎ বেশ ভালো হয়ে গেল। জানলাম যে জানুয়ারি মাসের বইমেলায় লিটল ম্যাগাজিনের স্টলে আমার লেখা নিবন্ধ ম্যাগাজিনের পাতায় স্থান দখল করে নিয়েছে। মনের মতো ম্যাগাজিনে আমার লেখা স্বামীজি মহারাজকে একবার ফিরে দেখা, একবার লিপিবদ্ধ হওয়াতে আমি সত্যি সত্যি আপ্লুত হয়েছিলাম। আর গিয়েছিলাম গত জানুয়ারি বইমেলায় ম্যাগাজিন উদ্বোধনের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েও। পত্রিকা হাতে তুলে দিলেন সম্পাদক শ্রী হেমন্ত সরখেল, একই সঙ্গে তিনি পত্রিকার শারদ সংখ্যা 1432 দিলেন, যেখানে আমার একটা অনুগল্প ছিল অনুসরণ। আমার মেয়ের একটা কবিতাও ছাপার অক্ষরে জায়গা করে নিয়েছিল। নিজের ভাবনারা যখন ছাপার অক্ষরে বইয়ের পাতায় অর্থাৎ পত্রিকার অন্তঃস্থলে জায়গা করে নেয়, তখন তা সচক্ষে দেখে মনের মধ্যে যে হিল্লোল তোলে, হৃদয়ের অন্তঃস্থলে যে সুখানুভূতি, যে আনন্দানুভূতি, সেটা সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। আমার এই মনের মতো ম্যাগাজিনে নামি অনামি সকল লেখক লেখিকার কবি সাহিত্যিকের লেখা স্থান করে নেয়, সকলকেই সম্মান প্রদর্শন করে থাকেন পত্রিকার সম্পাদক মহাশয়। এতে আরও উৎসাহ উদ্দীপনা কবি সাহিত্যিকদের মনে স্থান পায়, তারাও অধিক আগ্রহের সাথে তাদের লেখার মধ্যে অনন্য নজির সৃষ্টি করে থাকেন। শুভেচ্ছান্তে সোমা মুখোপাধ্যায়। বাহ, কতগুলো খবরও পাচ্ছি বলুন, মানে শুধুমাত্র যে ম্যাগাজিনগুলোর সম্পর্কে জানতে পারছি সেটা তো নয়, ম্যাগাজিনগুলোর সম্পর্কে জানতে পারছি যে কিছু কিছু ক্ষেত্রে তো নতুন, আবার বেশ কিছু জায়গায় ওই পুরনো কথা ঝালিয়ে নেওয়া, মানে যেটা আমি বলছিলাম একটু আগে যে আমার ক্ষেত্রেও কিন্তু সেটা হচ্ছে, আমি রিয়েলাইজ করতে পারছি। আর সেই সঙ্গে আপনাদেরও নানা রকম খবর জানতে পারছি কিন্তু। তো যারা যারা আপনাদের ভালো ভালো খবরগুলো দিলেন, আপনাদের লেখা প্রকাশিত হয়েছে, হ্যাঁ সেটা থেকে

সত্যি আমাদেরও ভালো লাগছে এবং আপনাদের সকলকে শুভেচ্ছা তার জন্য। যাই হোক, কৃষ্ণা কর্মকারের চিঠি এবার আমার হাতে এসে পৌঁছেছে। কৃষ্ণাদি লিখছেন খরার পশ্চিম মেদিনীপুর থেকে। বলছেন কি, বলছেন, ভোরের কুসুমকলি ভোরাই, আমার জন্ম এবং বেড়ে ওঠা এক অতি প্রত্যন্ত গ্রামে যেখানে ছিল না কোনো দোকান বাজার, কোনো লাইব্রেরি ছিল না, শহরের সঙ্গে ভালো কোনো যোগাযোগ ছিল না, তবু স্কুল জীবনে আমি হাতে পেয়েছিলাম আমার মনের মতন একটা ম্যাগাজিন, যা আজ বহু বছর পরেও আমার মনের মতো হয়েই রয়েছে, আর তার নাম নবকল্লোল। এই ম্যাগাজিন হাতে পেয়ে আমি ভালো লাগায় আপ্লুত হয়ে গিয়েছিলাম, যা আমার সঙ্গী হয়ে এখনও রয়েছে। প্রথমে নবকল্লোল হাতে পেয়ে আমি পড়ে ফেলেছিলাম তার সমস্ত গল্প, কবিতা, সিনেমার খবর, সব কিছু। তবে সবচেয়ে আমার কাছে বিশেষভাবে আকৃষ্ট করেছিল তা হচ্ছে সাহিত্যিক এবং চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর নিহারঞ্জন গুপ্তর লেখা ধারাবাহিক প্রবন্ধ রূপ লাবণ্য, যার থেকে আমি জেনেছিলাম ত্বক এবং চুলের বিশেষ পরিচর্যার কথা, যা আমি দৈনন্দিন জীবনে মেনে চলার চেষ্টাও করি, যা আজও আমার ত্বককে মসৃণ এবং সুন্দর রেখেছে। বয়সের কারণে আজ আমার তখনকার পা পর্যন্ত লম্বা চুল না থাকলেও অনেকটা আজও আছে। কাজেই নবকল্লোল সত্যি আমার মনের মতো ম্যাগাজিন, আর চিরদিন মনের মতো হয়েই থাকবে। অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানি, কৃষ্ণা কর্মকার। আচ্ছা, ম্যাগাজিন থেকে টিপস নিয়ে আপনি ব্যবহার করেছেন, বিশেষত গল্প থেকে। হ্যাঁ, আমরা কিন্তু ম্যাগাজিনের মধ্যে যে সমস্ত গল্প উপন্যাসগুলো পাই সেখানে কিন্তু প্রচুর ইনফরমেশন থাকে। একজন সাহিত্যিক যখন লিখতে বসেন তার আগে তাকে অনেকটা হোমওয়ার্ক করতে হয়, অনেকটা কিন্তু কি বলবো, মানে ব্রেন স্টর্মিং করতে হয়। তো সেখান থেকেই উঠে আসে কিন্তু সেটারই ফসল আর কি, সেই সমস্ত অসাধারণ লেখাগুলো, সেই সমস্ত অসাধারণ মণিমুক্তগুলো। তো সেখান থেকে তো কিছু না কিছু পাওয়া যাবে, সেখান থেকে তো যারা আমরা পড়ছি পাঠকরা কিছু না কিছু আহরণ করবই, সেটাকে ওটা জানা কথা। যাই হোক, দীপক কুমার তুঙের লেখা পরের চিঠি আমার হাতে এসেছে। তো দীপকদা লিখছেন কোথা থেকে, বেলপুকুর শ্যামপুর হাওড়া থেকে লিখছেন। বলছেন, শনিবার এবং রবিবারের ভোরাই তোমাকে জানাই সকাল সকাল শুভেচ্ছা। নেট দুনিয়ার জগতে মনের মতো ম্যাগাজিন এখন প্রায় বিলুপ্তির পথে। 80 দশকে এবং 90 দশকে স্কুল কলেজ এবং বিভিন্ন ক্লাব প্রাঙ্গণে দেওয়ালে ঝোলানো থাকতো ম্যাগাজিন বোর্ড, তাতে ছোট ছোট সৃষ্টি হতো কবিদের, সেখানে লেখা থাকতো কবিদের স্বরচিত কবিতা, বিভিন্ন গল্প, বিভিন্ন বিষয়ভিত্তিক লেখা, তার ওপর চলতো আবার প্রতিযোগিতা, প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারী সবাইকে পুরস্কৃত করা হতো, এবং সেটা হতো একটা কোনো প্রোগ্রামের মধ্যে দিয়ে। তখনকার মনের মতো ম্যাগাজিন এগুলোই ছিল, কারণ এর আকর্ষণ ছিল বহুবিধম। কারণ মাসের প্রথম দিন হলেই ম্যাগাজিনে কার কী লেখা বেরিয়েছে আমরা ছুটে দেখতে যেতাম, দেয়ালের দিকে তাকিয়ে থাকতাম। কিন্তু নেট দুনিয়ায় দ্য ওয়াল থাকলেও সেই ওয়াল বোর্ডটা নেই। সেই সমস্ত ছেড়ে দিয়ে এখন নিজেরাই উদ্যোগ নিয়ে বেতার শ্রোতা বন্ধুদের নিজস্ব সংগঠন তৈরি করেছি, এবং তৈরি হয়েছে বেতার বন্ধন বাৎসরিক পত্রিকা, তাতে বিভিন্ন কেবলমাত্র বেতার শ্রোতা বন্ধুরা তাদের স্বরচিত কবিতা, ছড়া, গল্প লিখে পাঠায়, আর সেই লেখা দিয়ে বছরের শুরুতে জানুয়ারি মাসে উন্মোচিত হয় বেতার বন্ধন পত্রিকাটি। তার মুখ্য ভূমিকায় আমি নিজে দায়িত্ব নিয়ে পত্রিকাটি বের করি, ছাপানো থেকে শুরু করে লেখা, সঙ্গে আমার সত্যজিৎ, অমিতাভদা, অনিতাদি, শমশের সবাই থাকে, এবং ওদের সহযোগিতাতেই এই বেতার বন্ধন পত্রিকাটি আজকে আমাকে বেতার শ্রোতা বন্ধুদের কাছে সামনে এনে দিয়েছে, এবং এটাই আমার কাছে সেরার সেরা ম্যাগাজিন। শুভেচ্ছা আনতে দীপক কুমার তুম্বা। এইগুলো আর কি পড়লে সত্যি এত আনন্দ লাগে। ঠিকই, ওয়াল মানে সামাজিক মাধ্যমে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তো বিভিন্ন ওয়াল রয়েছে, সেখানে নানা কিছু পোস্ট করা যায়, কিন্তু এই যে ছোটোবেলায় দেখতাম স্কুলের দেওয়ালে যে ম্যাগাজিনের যে কর্নারটা যেখানে একটা বোর্ড লাগানো থাকতো, সেটা কিন্তু সত্যি মানে অনবদ্য একটা ব্যাপার, এবং এই কথাগুলো মনে করিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ আপনাদের প্রত্যেককে। যাই হোক, কানন কুমার মুখোপাধ্যায়ের চিঠি এবার পেয়েছি। টেটিখোলা বিবেকানন্দ পার্ক দুর্গাপুর 12 থেকে লিখেছেন কানন কুমার মুখোপাধ্যায়। বলছেন, সেই ছোটবেলায় যখন ম্যাগাজিনের গুরুত্ব উপলব্ধি করার বোধবুদ্ধি জাগেনি, বেতার প্রেমী বাবা তখন বাড়িতে আনতেন বেতার জগৎ। ম্যাগাজিনের সঙ্গে পরিচয় কিন্তু আমার তখন থেকে, বয়স বাড়ার সাথে সঙ্গে ম্যাগাজিনের সঙ্গে মিতালি হয়েছে। গ্রামীণ গ্রন্থাগারে নিয়ম করে সুক্তারা, কিশোর ভারতী বা আনন্দমেলার পাতা উল্টাতাম। কৈশোরের নিত্য সঙ্গী ছিল কিশোর, জ্ঞান বিজ্ঞান। যৌবনে পদার্পণের সাথে সাথে ইচ্ছে এবং সাত পথ

ভালো হাতে তুলে নিলাম দেশ, ফুটবলের প্রতি অন্ধ আবেগ এবং ভালোবাসায় সঙ্গে পেলাম খেলার আসর কিংবা খেলার মতো ম্যাগাজিন। রেল স্টেশনের প্ল্যাটফর্মে অসংখ্য ম্যাগাজিনের ভিড়ে চোখ বোলাতাম বারবার, হাতে তুলে নিতাম নবকল্লোল, চতুষ্পর্ণী, সানন্দা অথবা সখী গৃহকোণ। যখন যেটা হাতে পেয়েছি তখন সেটাকেই প্রিয় মনে হয়েছে। যৌবনের বিদায়কালে আধ্যাত্মিক চেতনকে উদ্বোধিত করার জন্য বাসনার হাতে তুলে নিলাম উদ্বোধন পত্রিকা। সময়ের সাথে সাথে অন্তর্জালের মোহে বাধা পড়ল সমাজ, মুঠোফোনে বন্দী হলো বিশ্বের জ্ঞান ভাণ্ডার, নতুন প্রজন্ম আগ্রহ হারালো ম্যাগাজিন বা প্রিন্ট মিডিয়ার প্রতি। পুস্তক মেলায় লিটল ম্যাগাজিনের পাহাড়, কিন্তু ক্রেতা কই? টেবিলের ওপর দণ্ডায়মান লেখক অথবা প্রকাশকের অনুসন্ধিৎস দৃষ্টি, হাতে গোনা গুটি কয় ক্রেতার প্রতি। প্রত্যাশা যদি ভালোবেসে কেউ হাতে তুলে নেন তাদের সৃষ্টিকে। নানান প্রতিবন্ধকতা সত্ত্বেও লড়াই চলছে ম্যাগাজিন অথবা লিটল ম্যাগাজিনের। অর্থের বিনিময়ে পৃষ্ঠা ভাড়া করেও নিজের সৃষ্টিকে চাপারক করে দেখতে চান অনেকেই। তাই সৃষ্টির বিনিময়ে ন্যূনতম উপার্জনের প্রত্যাশা না থাকলেও ছাপারক্ষরে আপন সৃষ্টিকে দেখার প্রত্যাশায় বাৎসরিক ম্যাগাজিনে লেখা পাঠান অনেকেই, হয়তো বা ভালোবাসায়। ধন্যবাদান্তে কানন কুমার মুখোপাধ্যায়। কত রকমের কথা, কত রকমের লেখা, যাই হোক অনেকটা কথা বলা হলো। এবার একটা গান শোনার পালা, গান শুনে ফিরে এসে আবার কথা হবে, সঙ্গে থাকুন। এখন দুর্নিবার সাহা।

0: বার্তা নিয়ে ভরাই ভরাই শুনছেন 107 FM রেইনবোতে ভরাই ভরাই 107 FM রেইনবোতে
1: 107 FM রেইনবোতে ভরাই শুনছেন আপনি। ঘড়ির কাটা বলছে 6:45, মহুয়া রয়েছে আপনাদের সঙ্গে। আজ শনিবার, তাই আজ হচ্ছে চিঠি পড়ার দিন। সেই চিঠি পড়ছি, প্রচুর চিঠি ইতিমধ্যে পড়েছি, আরও বেশ অনেকটাই চিঠি রয়েছে আমার কাছে। এবার পড়ব অচিন্ত চক্রবর্তীর লেখা চিঠি, যিনি লিখেছেন সর্দারপাড়া বিষ্ণুপুর বঙ্কুড়া থেকে। এবং এবারের বিষয় হচ্ছে মনের মতো ম্যাগাজিন। প্রিয় থেকে বেশি প্রিয় ভালোবাসি যারে, লিখব চিঠি তারে আমি আজ FM ভরাইরে। বিষয় পেলাম মনের মতো ম্যাগাজিন, যে বইয়ের পাতা উল্টে পাল্টে দেখি দেশ বিদেশের ঘটনা, দৈনন্দিন জীবনের ঘটে যাওয়া কাহিনী, রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা অনেক গোপন খবরের সত্য উদ্ঘাটন, সত্য মিথ্যের লড়াই হার জিত, সাহসিকতার এক মনোবল। ম্যাগাজিন এক ধারাবাহিক পত্রিকা, নানান গল্প কবিতা জীবন সংগ্রামের দিনলিপি হয়ে অন্বেষণ করি সাপ্তাহিক বা মাসিক পত্রিকা হিসেবে। সেখানে মনের জানলা দিয়ে লেখক লেখিকাদের বেরিয়ে আসে জমানো হৃদয়ের শাশ্বত প্রেম ভালোবাসা, বিরহ দহনের পূর্ণাঙ্গ রূপ। সুদূর থেকে তাঁদের আত্মপ্রকাশের বর্ণনাকে জানাই আন্তরিক অভিনন্দন। তাঁদের থেকে জানতে পারি ম্যাগাজিনের বিচিত্র বৈশিষ্ট্য। আমিও ছুটে ছুটি তাঁদেরই পথ ধরে, অজানাকে জানতে, অজানাকে চিনতে ইচ্ছা করে। একটু স্বাধীনভাবে ওই নীল আকাশের বিশুদ্ধ হাওয়ায় একটু ডানা মেলে ঘুরি, ওই বিশাল প্রকাণ্ড পাহাড়ের চূড়োয় নিচের দিকে তাকিয়ে যখন দেখব পাহাড়ের নিচে দাঁড়িয়ে থাকা আমার সহযাত্রী মানুষগুলোকে কত ছোট লাগছে, এই প্রশ্নের উত্তর জানতে চাইলে মনের মতো ম্যাগাজিন কিন্তু চাই। জানতে পারবো বা বুঝতে পারবো ইতি কথার চিঠি এখানেই শেষ নয়। এখনই বিদায় বলো না ভোরের আলোয়, আমার তারা হোক না হারা, আবার জ্বলবে সাঝে আধার মাঝে তারই নীরব যাওয়া। মনে রেখো, যদি বোঝানোর দ্বারা খারাপ মানুষদের বদলানো যেত, তাদের বাঁশি বাজানো প্রেমের মানুষটি কখনো মহাভারত শুরু করতে দিত না। মানুষ কেনা যেত যদি টাকা হাতে, রূপ তো সারা জীবন থাকে, মনটাই কিন্তু থাকে। আচ্ছা, রূপ সারা জীবন থাকে না, মনটাই থাকে। বীজ থেকে নিঃশব্দে বড় হয়ে ওঠে একটি গাছ, কিন্তু বড় গাছের ডাল ভেঙে পড়লে শব্দ হয় বিরাট। শিক্ষিত মানুষের পৃথিবীতে অভাব নেই, অভাব শিক্ষিত বিবেকের। মিথ্যেকে মিথ্যে দিয়ে বধ করলে সেটাও কিন্তু মিথ্যা। যেথা রামধনু ওঠে হেসে ফুল ফোটে ভালোবেসে, কি গো তুমি কি যাবে আমার সাথে, কিছু পলাশের নেশা বা চাঁপার মেলা, তাই দিয়ে সুরে সুরে রঙের আসে জালবুনি। মনের মতো ম্যাগাজিন ভালোবাসি ভরাই, তোমার চিঠি আমি আরও বেশি ভালোবাসি। অচিন্ত চক্রবর্তীর লেখা চিঠি পড়ছিলাম বিষ্ণুপুর বাঁকুড়া থেকে। এবার পরের চিঠি, পরের চিঠি প্রশান্ত দাস লিখেছেন খলিশানি হুগলি থেকে, অনন্তপুর খলিশানি হুগলি থেকে। এবং ওপরে লিখেছেন বিষয় ভালো ম্যাগাজিন না, ভালো ম্যাগাজিন তো হ্যাঁ, এটা আপনার কাছে তো অবশ্যই ভালো। আমরা বলেছিলাম মনের মতো ম্যাগাজিন আর কি, যেটা আপনার ভীষণ পছন্দের, যেটা আপনার একবারে মনের মতো। তো কী লিখছেন, বলছেন আমাদের যাদের ছোটোবেলাটা কেটেছে গত শতাব্দীর 80 থেকে 90 দশকের মধ্যে, তাদের কাছে মনোরঞ্জনের অন্যতম উপাদান ছিল কিন্তু বিভিন্ন ম্যাগাজিন। সেই ম্যাগাজিন মধ্যে একটাকে বেছে নিয়ে নেওয়া খুব একটা কঠিন কাজ, তবে সুক্তার আর নারায়ণ দেবনাথের কমিক চরিত্রগুলো, আনন্দমেলার গল্প, সন্দেশ পত্রিকার স্কেচ করা আঁকা, চাঁদমামা পত্রিকার বেতালের গল্প একটা আলাদা বাড়তি আকর্ষণ তো ছিলই। সে সময় কলকাতার একটা দৈনিক সংবাদপত্র থেকে প্রকাশিত হতো ছোটদের জন্য একটা রঙিন পত্রিকা, খুব সম্ভবত প্রতি বৃহস্পতিবার। আর ওই সাপ্তাহিক পত্রিকার আমাদের বাড়িতে নিয়মিত আসলেও বাকি পত্রিকাগুলো লাইব্রেরিতে গিয়ে বা পরিচিত কারোর কাছ থেকে নিয়ে এসেই পড়তাম। আমার এই পত্রিকাগুলো পড়ার সময় ছিল ছুটির দিন দুপুরবেলা বা সকাল সন্ধ্যায় পাঠ্যপুস্তক পড়ার সময়। পড়তে পড়তে সেই গল্পের চরিত্রগুলোর সঙ্গে একেবারে একাত্ম হয়ে যেতাম। এই পত্রিকাগুলো

এছাড়াও আরও কিছু পত্রিকা ছিল যা এখন মনে পড়ছে না, তবে মনে হয় পরবর্তীতে এই ম্যাগাজিনগুলি আমাদের জীবনে ভীষণ প্রভাবও ফেলেছিল। সপ্তম শ্রেণীতে পাঠরত অবস্থায় আমরা বিদ্যালয়ে একটা লেখা হাতে ম্যাগাজিন বার করেছিলাম। স্নাতকের পর একটা কোচিং সেন্টারেও হাতে লেখা ম্যাগাজিন প্রকাশ করেছিলাম। আর চন্দননগর রেলওয়ে স্টেশন আমাদের বিজ্ঞান ক্লাবের পক্ষ থেকে একটা দেওয়াল ম্যাগাজিন প্রকাশিত হচ্ছে আজও। শেষে শুধু একটাই কথা বলবো, আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এই ম্যাগাজিনগুলোর কিন্তু একটা বড় ভূমিকা ছিল, সেটা আজও মনে হয়। প্রশান্ত দাস, অনন্তপুর, হুগলি থেকে। ঠিক, অবশ্যই, মানে মন, ভালোবাসা, সংস্কৃতি সব কিছু বাঁচিয়ে রাখবার জন্য যা যা কিছু সেইগুলো নিয়েই তো আমাদের চর্চা, এবং তার জন্যই আপনাদেরও এত কিছু লেখা, তাই না? আচ্ছা, পায়রাডাঙ্গা রানাঘাট থেকে এবার লিখেছেন কৃষ্ণেন্দু বিশ্বাস। কৃষ্ণেন্দুদার চিঠি পড়ি। মন মাতানো ভোরাই তোমার কথা মতো স্বাদের নানা তোমার কথা মতো নানান স্বাদের ম্যাগাজিনের গন্ধ নিয়ে আমি বই প্রেমী লিখছি। যদিও সময়ের সাথে সাথে পাল্টে যাচ্ছে অনুভূতি বা ভালোবাসার স্বাদ, সব কিছুই পরিবর্তন হচ্ছে, ঠিক তেমনভাবেই বদলে যাচ্ছে প্রিয় ম্যাগাজিনের শিরোনাম, কিন্তু ম্যাগাজিনের প্রেমে পড়ার অভ্যেসটা আজও রয়েছে। ফেলে আসা শিশু বয়সের ভীষণ আনন্দের ম্যাগাজিন ছিল শুকতারা, চাঁদ মামা। কৈশোরে টিফিনের পয়সা বাঁচিয়ে ম্যাগাজিন কেনার শুকটা একেবারে অন্যরকম ছিল, কিন্তু একটা সময়ের পর পাঠ্য বই এবং রেফারেন্স বইয়ের ভিড়ে প্রিয় ম্যাগাজিনগুলো ধূমকেতুর মতন অদৃশ্য হয়েও গেছিল। সালটা 2003, পা রাখলাম প্রতিযোগিতামূলক পরীক্ষার রণক্ষেত্রে, তাই পরীক্ষা প্রস্তুতি এবং অনুশীলনের জন্য নতুন করে আবারও প্রেমে পড়া বিভিন্ন বাংলা ইংরেজি ভাষায় প্রকাশিত চাকরি প্রার্থীদের ম্যাগাজিনের পাতায়। সদ্য প্রকাশিত ম্যাগাজিনের পশরা নিয়ে বন্ধুরা মিলে ঘড়ি ধরে চলত মহড়া। বন্ধু ভোড়াই ওই ম্যাগাজিনগুলোই ছিল আমাদের প্রিয় শিক্ষক, প্রিয় অভিভাবক এবং বাঁচার অক্সিজেন। তবে এই মুহূর্তে বেশ কয়েকটি বছর শরীর স্বাস্থ্য, সাপ্তাহিক, বর্তমান, সখী, গৃহকোণ, ধনধান্য, কিশোর বিজ্ঞানী এবং দেশ এই ম্যাগাজিনগুলোর মায়ার বাঁধনে জড়িয়ে গেছি। আর যখন দেখি ম্যাগাজিনের পাতায় আমার পাঠানো বার্তাবাহ কলমের ছোঁয়া জায়গা করে পেয়েছে, তখন সত্যিই আনন্দ লাগে। কৃষ্ণেন্দু বিশ্বাস, পায়রাডাঙ্গা রানাঘাট থেকে। বাহ, এটা কিন্তু ঠিকই, নিজের তৈরি করা, নিজের সৃষ্টি করা কিছু যদি ছাপার অক্ষরে, সাদা কাগজে, কালো অক্ষরে বেরিয়ে আসে, সেটা কিন্তু একটা অন্যরকম আনন্দ। এবং ছোটোবেলায় যদি এটা হয় না, এটা ভীষণ বুস্ট আপ হয়। প্রত্যেকটা স্কুল থেকে যে ম্যাগাজিনগুলো বেরোয়, সেখানে যদি মানে সেখানে যে বাচ্চাটার আঁকা ছবিটা বেরোলো বা তার লেখা এক ছোট্ট গল্প বেরোলো, তা কোনো কিছু বেরোলো, সেইটা কিন্তু তার কাছে একটা অ্যাসেট, সে সেটা সারা জীবন রেখে দেবে। যেটা সে ক্লাস টুতে পেয়েছে, সেটা সে যখন মানে অনেক অনেক বয়স হয়ে যাবে তার, তখনও সেটা মনে থাকবে যে জানিস আমি যখন টুতে পড়ি প্রথম এরকম একটা প্রকাশ হয়েছিল। তারপর থেকে তো আব্যাস এগিয়ে গিয়েছি। যাই হোক, তাপস কুমার ঘোষের লেখা এবার পরের চিঠিটা একটু চটপট পড়ে ফেলি। কাল না, পূর্ব বর্ধমান থেকে লিখেছেন তাপসদা। বলছেন, বর্তমান ডিজিটাল যুগে রকমারি ম্যাগাজিনের রমরমা সর্বজনবিদিত। কোনোটা রমণীমোহন তো কোনটা শিশুসুলভ, আবার কোনটা সাবালক। চাকচিক্যে, চমকে, চটকদারিতে প্রায় সবগুলোই তুল্যমূল্য। প্রসঙ্গত, রবীন্দ্রনাথ ঠাকুরের খনিকা কাব্যগ্রন্থের কয়েকটি চরণ বর্তমানে চরম প্রাসঙ্গিক। মেহগিনী মঞ্চ জুড়ি পঞ্চ হাজার গ্রন্থ, সোনার জলে দাগ পড়ে না, খোলে না কেউ পাতা, অসাদিত মধু যেমন যুথি অনাঘ্রাতা। গ্রন্থ সুধা কেউ আস্বাদন করুক আর না করুক, বাজার চলতি অনেকগুলো সাময়িকী, গ্রন্থ, পত্রিকা আস্বাদন করি নিয়মিত। ম্যাগাজিনের চোখ ধাঁধানো জলুসের মাঝেও আমার মনের মতো ম্যাগাজিন হলো আমার বিদ্যালয়ের ম্যাগাজিন, যা আজও শুধু বইয়ের তাকে নয়, মনের মণিকোঠায় সযত্নে রক্ষা করে চলেছি। সময়ের স্রোতে বহমান মানব জীবন, তবু বিদ্যালয়ের নির্মিত অপয়ব মুখপত্রটির অমল অক্ষরগুলো আজও আমার চোখের তারায় ভাসে। মাঝে মধ্যে উল্টে পাল্টে দেখি স্মৃতির আকর পত্রিকার হলদেটে পাতাগুলো, যেখানে দেবাশিস রক্ষিতের জলে ডোবা ভাইজিকে নিয়ে লেখা গল্প, আত্ম উপলব্ধির সকরুণ প্রকাশে বিগলিত বই। চমকিত হয়ে সহপাঠী বাবলুদা, আব্দুল কাকি, সুব্রতা, প্রদীপ মাঝি, জলি দত্তদের লিখন শৈলীর দক্ষতায়। প্রবন্ধের পাতায় আমিও ছিলাম আত্মপ্রকাশের আনন্দ নিয়ে। মনে পড়ে স্নেহধন্য ছাত্রী পাপিয়া চক্রবর্তীর অকাল প্রয়াতনে শক্তুল শিক্ষক তথা পত্রিকা সম্পাদক রমেনবাবু যেভাবে ভাষায় হৃদয়ে আগুলো তার তীক্ষ্ণতম প্রকাশ ঘটিয়েছিলেন, আজও অজস্র বিস্তৃতির মাঝে আজও আমার স্মৃতিতে বিরাজমান। তাই তো মনের মতো ম্যাগাজিনটিকে শুধু স্ফুলিঙ্গের মতো আত্মবিকাশের ক্ষেত্র নয়, আমার অন্তরের অলঙ্কার এবং অতীত ইতিহাসের প্রামাণ্য দলিল। তাপস কুমার ঘোষ, হ্যাঁ ঠিক এই কথাটাই আমি বলছিলাম আর কি। স্কুলে লেখা ম্যাগাজিন, এটার কিন্তু একটা অন্যরকম

আপিল থাকে, একটা অন্যরকম ভালোবাসা থাকে। আচ্ছা, সময় হচ্ছে 6:54, আরেকটা চিঠি চটপট চটপট করে বলে ফেলি। একটা চিঠি রয়েছে আমার হাতে, হ্যাঁ, সেই চিঠি কে লিখেছেন? স্বপন কুমার প্রামাণিক লিখেছেন, হানু ভুইয়া নন্দীগ্রাম থেকে। বলছেন, ভোরের কাকলি ভোড়াই, তুমি ফেরাবে শৈশব, তুমি ফেরাবে স্কুলবেলা, তুমি ফেরাবে কলেজ বেলা আর সংসার যাত্রার বেলা। আর সেই সব কথার সুখ দুঃখ সাথী হতে গিয়ে কোথাও একটা বোধের বাতায়ন মুক্ত করা, কেননা এখন ঝটপট গতির মেইলে চড়ে অধিকাংশ আর দরদ দিয়ে মাসিক পত্রিকা সাপ্তাহিক ম্যাগাজিন পড়ে না। ম্যাগাজিন পড়াশোনা করে সময় নষ্টে ঝুঁকি পেরাতে বিতরাক সবাই, তবু ম্যাগাজিন সে তো মগজ আর মনের খোরাক, মনোরোগের দাওয়াই। যেমনটি শৈশবের সময় সন্দেশ ছিল, চাঁদ মামা ছিল, তারপর শুক্তারা, এসেছে কিশোর ভারতী, নবকল্লোল, দেশ, বাড়িতে এখন সাপ্তাহিক বর্তমান, গৃহিণীর অতি আদরের বস্তু এটি, পরিবেশক যুবক কোনো কারণে দেরি করলে কি যে ধমক, সকাল সকাল সময় পৌঁছে দিলে ডেকে বসে চা খাওয়ানোরও তোড়জোড়, পাতা উল্টে প্রথমে পড়ে নেওয়া শরীর স্বাস্থ্য, তারপরে ভ্রমণ গল্প, চুপি চুপি চুপ কথা বলি, ছেলের জন্য আনা শুক্তারা আমার বাড়ির প্রিয় ম্যাগাজিন, গল্পে ছড়ায় প্রতিযোগিতায় এই পত্রিকা সবাই আমরা ভালোবাসি, হাত পাকানোর স্লেট থেকে পাকা হাতে দিনলিপি পাতার মতো, আমার এই প্রত্যন্ত অঞ্চলে পত্রিকা পেতে হয়রানি, জলভাস পর্দায় প্রয়োজনে সাহায্য নিই দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য, শুভেচ্ছা আনতে স্বপন কুমার প্রামাণিক, পূর্ব মেদিনীপুর থেকে। বাহ, অনেক অনেকগুলো চিঠি আজকে পড়ে ফেললাম। আরেকটা চিঠি কি পড়া যাবে না আজকে? এবার সত্যি সময়ের অভাব হয়ে গেছে, তাই আজকে আর চিঠি পড়া গেল না, কিন্তু হ্যাঁ, এখনো সময় তো রয়েছে। এই মাসের শনি রবিবারগুলো তো এখনো শেষ হয়নি, আগামীকালই রবিবার, আগামীকালও আরও বেশ কিছু চিঠি পড়া হবে, তাই অবশ্যই শুনবেন ভোরাই। আপনার সঙ্গে মহুয়া ছিলাম এতক্ষণ, আর এতক্ষণ যখন গল্প করলাম, এবার একটা গান থাকতে থাকতে শেষ করব, এটা সুন্দর গান, মিষ্টি গান, গানটা শুনতে শুনতে টাটা বলবো, কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবো, নমস্কার কলকাতা নিয়ে, তাই 107 FM রেনবোর সঙ্গী হয়ে থাকুন।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ওড়িশা ও পশ্চিমবঙ্গ সফর করবেন। প্রথমে তিনি যাবেন ওড়িশার ঝারসুগুড়া জেলার লাখানপুরে। সেখানে 25,000 কোটি টাকারও বেশি মূল্যে কয়লা থেকে গ্যাস উৎপাদনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। অন্যদিকে পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের শপথ নেবার অনুষ্ঠানের পর আজ আবারও রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের সফরে বিকেলে হুগলি তারকেশ্বরে পৌঁছে হুগলির পশ্চিমবঙ্গ দিবসের রাজ্যস্তরের অনুষ্ঠানে যোগ দেবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, অস্থির এই পৃথিবীতে নিজেদের জাতীয় স্বার্থ, কৌশলগত স্বায়ত্তশাসন ও বহুমুখী বিশ্ব ব্যবস্থার লক্ষ্য অর্জনের পাশাপাশি ভারতকে ভৌগোলিক সীমা অতিক্রম করে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক সবথেকে ভালো অবস্থায় নিয়ে যেতে হবে। নতুন দিল্লিতে আয়োজিত ইন্ডিয়া ইউএস ফোরাম 2026-এ ভাষণ দেওয়ার সময় ডক্টর জয়শঙ্কর ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারিত্বের গভীরতা ও বিস্তৃতির কথা উল্লেখ করেন। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ কলকাতা শহর রাজ্যজুড়ে পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস। দিনটি উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, সম্মান জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হবে। রাজ্য সরকার উত্তরবঙ্গে বালাসন নদীর ওপর স্থায়ী দুধিয়া সেতু নির্মাণের কাজ 2027 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নিয়েছে। রাজ্যের পূর্তমন্ত্রী অজয় কুমার পোদ্দার এক বিবৃতিতে জানিয়েছেন, 52 কোটি টাকা ব্যয়ে নতুন স্থায়ী দুধিয়া সেতু নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকারের উদ্যোগে সম্প্রতি শেষ হওয়া জনকল্যাণ শিবিরে আয়ুষ্মান ভারতের প্রকল্পের সুবিধা নিতে সবচেয়ে বেশি মানুষ আবেদন করেছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নবান্নে তিনি বলেন, 15 থেকে 18 জুন পর্যন্ত রাজ্যজুড়ে আয়োজিত 4,094টি শিবিরে আয়ুষ্মান ভারত প্রকল্পে মোট 22,23,000 আবেদন জমা পড়েছে। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার কারণে আগামী 2-3 দিন রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত 5 জেলায় আগামী 2 দিন ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো।
2: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
3: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
2: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
3: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
4: বিষয়ে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
5: শুনছেন নমস্কার কলকাতা,
6: নমস্কার কলকাতা
5: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
6: নমস্কার কলকাতা।
7: ঘড়িকাটা সময় জানাচ্ছে 7:03 হয়ে 22 সেকেন্ড। শুনছেন নমস্কার কলকাতার, সঙ্গে রয়েছি মহুয়া।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা, হ্যালো সবাইকে, আরও একবার সুস্বাগতম। 107 FM রেইনবো আপনি টিউন করেছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক জায়গাতেই টিউন করেছেন, কারণ এখানেই আপনার প্রিয় প্রোগ্রাম নমস্কার কলকাতা প্রতিদিন সকালবেলা হয়, 365 দিন, 24 ঘন্টার তো আমরা থাকি আপনাদের সঙ্গে, কিন্তু 365 দিনের একদম সকালবেলা যখন ঘড়ির কাঁটা টিক টিক টিক টিক টিক টিক করে সকাল 7টা জানিয়ে দেয়, তখন আপনার এই প্রোগ্রামটা শুনবার মন তো অবশ্যই থাকে। হ্যাঁ, আমি জানি অনেকেই রয়েছেন যারা যারা দিন সারা রাত, ইনফ্যাক্ট 24/7 আমাদের সঙ্গে অলমোস্ট জুড়ে জুড়ে থাকেন। যখন আমরা সকালবেলা ভোরাই এর প্রোগ্রাম করি সকালবেলা 6টা থেকে, তখন

এবং গল্পটা কিন্তু একটুখানি নয়, দুটোখানি নয়, তিনটেখানি, কিরকম 3 ঘন্টা জুড়ে থাকবো। কারণ এই যে এখন 7টা বাজলো, একদম টানা 10টা পর্যন্ত আমার এই হট সিটটা, যেটা আমি আর কোথাও যাচ্ছি না, আপনার সঙ্গেই গল্প করবার জন্য আমি বসে রয়েছি। তো আমার আজকে গল্পে কত কিছু থাকবে দেখুন, অনেক কিছু থাকবে। দিনের ডায়েরি নিয়ে কথা হবে, তার সঙ্গে ট্রাফিক আপডেট আপনাদেরকে দেব, সেই সঙ্গে দেব ওয়েদারের খবর। ওয়েদারের খবর তো নতুন কিছু করে কিছু বলার নেই, যা পরিস্থিতি, কিন্তু হ্যাঁ, সেটার একদম হাতে গরম খবর আপনাদের জন্য রয়েছে। এছাড়াও রয়েছে দেশ বিদেশের নানান নানান নানান ধরনের চমকপ্রদ খবর, সেইগুলো নিয়ে রয়েছে। আর সব থেকে ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে আপনার সঙ্গে গল্প করার যেটা টাইম, হ্যাঁ, যেটা হচ্ছে আপনার সঙ্গে ইন্টারাকশন করবার টাইম, সেটা নিয়েও হবে। কারণ এই 3 ঘন্টার মধ্যে প্রচুর হয়েছে, প্রচুর গল্প অনেক কিছুই রয়েছে। তো সব কিছু জুড়ে মিলে মিশে একেবারে ফুল অন প্যাকেজ সকাল সকাল আপনার এনার্জিটাকে চার্জ আপ করে দেওয়ার এবং আপনার দিনটাকে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়ার দায়িত্ব আজকে পড়েছে আমার কাঁধে। আর সেই অসাধারণ দায়িত্বটা নিয়ে আমি এগিয়ে চলবো তো বটেই। ঘড়ির কাঁটা বলছে 7:10, আরও একটা গান শুনি। গান শুনে ফিরে এসে আপনার থেকে, মানে আপনাকে নিয়ে যাবো ডিরেক্টলি টু দ্য দিনের ডায়েরি। আপাতত তোমারই কাছে, হ্যাঁ, তোমার কাছে গিয়ে রয়েছে, তোমার কাছে তো আমিই রয়েছি, কিন্তু তোমার আরেকটু কাছে, তোমার কানের কাছে যদি ফিসফিস করে কেউ এসে কথা বলে তাহলে কীরকম লাগে, তো সেরকম তোমার একদম মনের কাছে চলে এসেছে আপাতত অনিন্দ্য চ্যাটার্জি গান গিয়ে শোনানোর জন্য। অনিন্দ্য দার গানটা শুনে এসে তারপরে কথা বলছি, সঙ্গে থাকো মুমা রয়েছি আজকে নিয়ে। নমস্কার কলকাতা, জমজমার নমস্কার কলকাতায়, আরও একবার ওয়েলকাম।

0: আচ্ছা, আমরা অনেকেই আছি যারা আমরা অনেক সময় গানটা কি হলো, কি বললো, আচ্ছা কি বললো, কি কি বললো, বেশ অনেক কিছু বলে দিয়ে চলে গেল। হ্যাঁ, অনেক কিছু বললো, তোমারই কাছে থাকছিলাম, তারপরে রেললাইনের রাস্তায় চলে গেছি, আপাতত তোমার কাছে, মানে তোমার একদম কানের কাছে যে রয়েছে সে হচ্ছে কে কে কে কে, এই যে সে।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
0: ঠিক তাই, নমস্কার কলকাতা তোমার একদম পাশে রয়েছে, তুমি যখন রেডিওটা টিউন করেই ফেলেছো আর নমস্কার কলকাতা শুনছই, তখন তুমি নিশ্চয়ই জানো যে নমস্কার কলকাতায় সকাল সকাল আমরা বেশ কিছু, অনেক কিছু জিনিসপত্র করি। তার মধ্যে একটা হচ্ছে আমরা এই যে সারা দিনের যে খতিয়ান, সেটা শুধু আজকের দিনের জন্যই নয়, সেটাতে আমরা অনেক সময় পাতা উল্টাতে উল্টাতে, ডায়েরির পেজ খুঁজতে খুঁজতে অনেকটা পেছনে ইতিহাসটাও ঘেঁটে ঘেঁটে নিয়ে আসি, সেরকম একটা সময় এখন। তাই এখন ইজ দ্য টাইম ফর দ্য সেগমেন্ট
2: দিনের ডায়েরি।
0: Yes, the time for segment দিনের ডায়েরি। দিনের ডায়েরি মানে যেখানে আমরা আজকের দিনটা, মানে যে দিনটায় বসে রয়েছি সেই দিনটা নিয়ে কথা বলি। আজকে কি, আজকে আমরা সবাই জানি, আজকে হচ্ছে শনিবার, আজকে হচ্ছে 20 জুন, 20th of June, 20 তারিখ জুন মাসের ইংরাজি, আর বাংলায় আজকে হচ্ছে 6ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। কিন্তু তার পাশাপাশি আজকে একটা হিস্টোরিক্যাল দিন, যেটা প্রত্যেক বছর আসে, প্রত্যেক বছরের নিয়ম করে আসে, সেলুট করে আসে, এবং আজকে হচ্ছে সেরকম একখানা জামাইকে সেলুট করার দিন। এবার জামাই সেলুটকে, মানে জামাইকে সেলুট করা হবে সবাই মিলে সেটা করবে, নাকি জামাই শ্বশুর শাশুড়িকে সেলুট করবে, দুটোই আছে, মানে ব্যাপারটা মানে কি বলবো, কনসেনশিয়াল আর কি, দুজনেই দুজনকে সেলুট করবে। তো সেই সেলুট ঠকাঠকির মাঝেও আরও অনেক রকম ঘটনা ঘটেছিল জুন মাসের 20 তারিখ, যখন ঘটনার ঘন ঘটাও রয়েছে বটে। তো আজকে কি, আজকে যেটা সবার আগে আমার বলতেই হবে সেটা হচ্ছে আজকে কিন্তু পশ্চিমবঙ্গ দিবস। হ্যাঁ, আজকে হচ্ছে পশ্চিমবঙ্গের স্টেটহুড পাওয়ার দিন। 1947 সালের আজকের দিনে কিন্তু পশ্চিমবঙ্গের লেজিসলেটিভ অ্যাসেম্বলি, মানে বিধানসভা ভবনে ভোটাভুটি হয়েছিল, এবং পার্টিশন যখন হয়ে গিয়েছিল আর কি, পার্টিশনের পরে পশ্চিমবঙ্গ, মানে যেটা যেটা হিন্দু মেজরিটি যে সমস্ত জায়গাগুলো, সেটা ইন্ডিয়ার সঙ্গে, ভারতবর্ষের সঙ্গে থাকবে, এবং পূর্ববঙ্গ আলাদা হয়ে যাবে। এটা সত্যি হৃদয় বিদারক, বেদনাদায়ক একটা বিষয়, এবং আমি আমি জানি না, আমি মানে আমি হয়তো অবশ্যই লাকি যে আমি তার, মানে 1947-এ আমি জন্মাইনি, জন্মগ্রহণ করিনি, কারণ সেই সময়টার গল্প যাদের কাছে শুনেছি সেটা যথেষ্ট বেদনাদায়ক। যাই হোক, সেই সমস্ত কথাগুলো দিকে আপাতত নাই গেলাম, কিন্তু যেটা কথা সেটা হচ্ছে আজকের দিনে কিন্তু ভোটাভুটির মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেটহুড পাওয়া গিয়েছিল, এবং সালটা 1947 এবং তারিখটা হচ্ছে 20 জুন। তো আজকে হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস। আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই খবর টবর যখন শুনছেন, বা আমাদের আকাশবাণী কলকাতাতেও যে খবরের ব্রেকগুলো ঘুরে ঘুরে ঘুরে ঘুরে আসে, মানে এই সময়ের এই মুহূর্তের খবর যেগুলো আসে, সেখানেও কিন্তু বলা হচ্ছে আজকে পশ্চিমবঙ্গ দিবস, কালকে হচ্ছে যোগা ডে, যোগ দিবস। তো দুটো নিয়েই বেশ একটা কথাবার্তা বাক্যালাপ হচ্ছে, সেটা আপনারা নিশ্চয়ই জানেন। আজকে হচ্ছে সেই দিন, 20th of June। শুধু তাই নয়, আজকে কিন্তু আরও অনেক রকম ব্যাপার রয়েছে কাকা। হ্যাঁ, কি রয়েছে আজকে, কিন্তু ইন্টারন্যাশনালি, গ্লোবালি কিন্তু ওয়ার্ল্ড রিফিউজি ডে হিসাবে সেলিব্রেট করা হয়। মানে এটা সেলিব্রেটের কথা আমি কেন বললাম, কারণ তাদের কথা মনে করার জন্য, তাদের ব্যাপারটা বোঝার জন্য।

জন্য। এবং হিস্টোরিক্যালি এই যে দিনটা, এটা অবশ্যই মানে পার্টিশনেরও একটা দিন, সেটাও বললাম তো। ওয়ার্ল্ড রিফিউজি ডে সেটা কিন্তু ইউনাইটেড নেশনস থেকে স্থির করা হয়েছে, এবং সেই দিনটাও কিন্তু আজকেরই দিনটা, হ্যাঁ, 20th of June। আজকের দিনে 1756 সালে বাংলার নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশদের কাছ থেকে ফোর্ট উইলিয়াম ক্যাপচার করে নিয়েছিলেন। হ্যাঁ, আমরা যারা ইতিহাস পড়েছি ছোটোবেলায়, মানে ভীষণভাবে পড়েছি, দুটো ডেট মানে দুটো সাল ভীষণ মনে আছে, একটা হচ্ছে 1757, একটা হচ্ছে 1857। 1757-তে কী হয়েছিল, কী হয়েছে আপনি বলুন, মনে করুন। 1857-তে কী হয়েছিল, সিপাহী বিদ্রোহ হয়েছিল। 1757-তে কী হয়েছিল, পলাশির যুদ্ধ হয়েছিল। আর তার আগের বছর 1756-তে, সেটাকে অনেক সময় ব্ল্যাক হোল অফ কলকাতাও বলা হয়, কারণ ইনফেমাস একটা ব্ল্যাক হোল ইনসিডেন্ট হয়েছিল, যেখানে প্রচুর ব্রিটিশ প্রিজনার্সদেরকে ছোটো ছোটো ছোট্ট সেলের মধ্যে রেখে দেওয়া হয়েছিল। যাই হোক, সে মানে ইতিহাসের বড় বড় ঘটনা। তবে সিরাজউদ্দৌলাকে কি মানে সব নবাব সিরাজউদ্দৌলা এই তারিখেই, মানে আজকেরই তারিখে 1756-তে ব্রিটিশ ফোর্ট উইলিয়াম ক্যাপচার করে নিয়েছিলেন। তো এটাও কিন্তু একটা বেশ ইতিহাসের মানে গুরুত্বপূর্ণ একটা দিন। 1857-তে এবার আসবো, 1857-তে কী হয়েছিল, আইকনিক ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস মুম্বাই, যেটা মুম্বাই সিএসটি আর কি, ভিক্টোরিয়া টার্মিনাস যেটার নাম, সেটা কিন্তু ভারতবর্ষের একটা বিজিয়েস্ট এবং ভীষণ হিস্টোরিক্যালি সিগনিফিক্যান্ট একটা রেলওয়ে হাব, জানেন আপনারা। আমরা যখন ওয়েস্ট বেঙ্গল থেকে বা কলকাতা থেকে কোথাও যাত্রা করি, শিয়ালদা এবং হাওড়া রয়েছে, হাওড়া হচ্ছে সারা ভারতবর্ষের অনেক দূরে দূরে যাওয়ার ট্রেন থাকে, সেটা যখন মুম্বাইতে যায়, সেই মুম্বাই সিএসটিতে যায়, ছত্রপতি শিবাজি টার্মিনাস, তো যেটার নাম হচ্ছে ভিক্টোরিয়া টার্মিনাস। এই ভিক্টোরিয়া টার্মিনাস 1887-এ 20th of June, মানে আজকেরই দিনে ওপেন হয়েছিল অফিসিয়ালি পাবলিকের জন্য, সাধারণ মানুষের জন্য। তো এটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা ঘটনা। এছাড়াও আজকেরই তারিখে 1837, মানে আমি চলে গিয়েছিলাম হচ্ছে 1887-এ, 1837-এ আসবো, 1837, উইলিয়াম ফোর্থ তার মৃত্যুর পর তার 18 বছর বয়সী কন্যা ভিক্টোরিয়া, না সরি কন্যা বলবো না, তার ভাইঝি, তার ভাইঝি ভিক্টোরিয়া, কারণ কিং উইলিয়াম ফোরের কিন্তু কোনো সন্তান ছিলেন না, ছিল না। তো 18-year-old কুইন ভিক্টোরিয়া আর কি, কুইন ভিক্টোরিয়া হলেন আর কি, তিনি সিংহাসনে বসলেন, এবং তারপরে ঐতিহাসিক 63 বছরের যে ভিক্টোরিয়ার শাসনকাল সেটা শুরু হয়েছিল, যেটাকে ভিক্টোরিয়ান এরাও বলা হয়। তারপরে তো ভিক্টোরিয়া হয়ে গেলেন আমাদের ভারতবর্ষের মহারানী, সেটাও অনেক পরে, সেটা 1885-এ অবশ্য। আমি 1837-এ 20th of June-এর কথা বলছি, যেদিন ভিক্টোরিয়া কুইন ভিক্টোরিয়া হলেন আর কি, প্রিন্সেস ভিক্টোরিয়া থেকে। আচ্ছা, এবার চলে আসি বেশ খানিকটা এগিয়ে, অনেকটাই এগিয়ে আসবো, মানে জাম্প করে এগিয়ে চলে আসবো। আমি চলে আসি 1998-এ, 1998 সালে ভারতীয় গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ হারিয়ে দিয়েছিলেন ভ্লাদিমির ক্রামনিককে, এবং তার 5th ফ্র্যাঙ্কফুর্ট ক্লাসিক চেস টুর্নামেন্ট যেটা, সেটার কথা বলছি আমি, সেখানে বিশ্বনাথন আনন্দ হারিয়ে দিয়েছিলেন ভ্লাদিমির ক্রামনিককে। এটাও কিন্তু বেশ একটা মানে চেসের জন্য, যারা চেস নিয়ে খেলা কর মানে চর্চা করেন, তাদের জন্য কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট একটা দিন, এবং ইন্সপায়ারিং একটা দিনও বটে সবার জন্যে, কারণ ভারতীয় হিসাবে গর্বিত হওয়ার দিন তো অবশ্যই, সেটা তো বলতেই পারি। আর এই যে সবার আগে আমি যেটা বলেছিলাম ওয়ার্ল্ড রিফিউজি ডে, সেটা কিন্তু 2001 সাল থেকে করা হচ্ছে আজকের দিনটা। তো অনেক রকমের তথ্য আমি দিলাম আপনাদের, ঐতিহাসিক ঐতিহাসিক তথ্য দিলাম, এগুলো আপনি মনে রাখতেই পারেন। এবং তার সঙ্গে ওই যে বললাম, আজকে হচ্ছে শ্বশুর এবং জামাই মানে একে অপরকে অভিবাদন জানাবে, ভালোবাসা জানাবে, তার সঙ্গে স্যালুটও ঠুকবে আর কি। তো সব মিলিয়ে আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, সেটা বছরের বিভিন্ন সময় পড়ে থাকে, বিভিন্ন বছর, ইউজুয়ালি জ্যৈষ্ঠ মাসে পড়ে, এবছর তো জ্যৈষ্ঠ মাস ছিল, মলা মাস, দেখুন কতখানি আমি বলে দিচ্ছি, এইটা আষাঢ় মাসের 6 তারিখ, এবং এসে গিয়েছে আজকে একটা পর্ব। আচ্ছা, এর পাশাপাশি আরও একটা কথা বলি, আজকে 20th of June, আপনার বা আপনার প্রিয় কারোর যদি আজকে হয় বার্থডে, হ্যাপি বার্থডে, তাহলে তাকে আমি হ্যাপি বার্থডে জানাতে চাই। আপনার বা আপনার কাছের কোনো মানুষের যদি আজকে কোনো বিশেষ দিন হয়, অ্যানিভার্সারি হয়, তাহলে আপনাকে হ্যাপি অ্যানিভার্সারি জানিয়ে দিই।
আজকের দিনটা ভীষণ ভালোভাবে কাটান, আনন্দে কাটান, এটাই হচ্ছে মূল কথা। যাই হোক, অনেক অনেক অনেকক্ষণ বকবক করলাম, আর এবার কী করবো, এবার একটা গান শুনবো। গান শুনে ফিরে এসে কথা হচ্ছে কোথাও যাবে না, দিনের ডায়েরি আবার।

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন শুনছেন নমস্কার কলকাতা
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা
1: নমস্কার কলকাতা
0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
2: শুনছেন নমস্কার কলকাতা।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা। গান মিলান্তি, গান মিলান্তি।
1: শ্রীকান্ত আচার্যের গাওয়া এই গানটা রিকোয়েস্ট করেছে সুভাষ চক্রবর্তী উত্তর বাঙালি থেকে। এই গানটা সুভাষ দা আপনার জন্য স্পেশালি, আর বাকি সবার জন্য রইল গান মিলান্তিতে।

0: নমস্কার কলকাতা, আপনাদের শুনতে যতটা ভালো লাগে আমাদের কিন্তু এইখানে এসে হট সিটে এসে বসে আপনাদের সঙ্গে গল্প করতে আরও বেশি ভালো লাগে। আর আরও বেশি ভালো লাগে যখন দারুণ দারুণ কিছু খবর শেয়ার করতে পারি। কিন্তু হ্যাঁ, দাঁড়ান, তার আগে ওই যে আমাকে যেটা বাজাতেই হবে, জানাতেই হবে আপনাদের, সেই আমাদের অসাধারণ সুইপার, সেটা একটু বাজিয়ে দিই।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
0: এই যে দেখুন, আপনাদেরকে বলতে হয় না, আপনারা এমনিই জানেন, আপনাদের মুখস্থ, কণ্ঠস্থ, ঠোঁটস্থ, আঙুলস্থ, নখস্থ সব কিছু মানে মেমোরিস্থ হয়ে গিয়েছে 9903659992 যে নাম্বারটা। গান মিলান্তির রিকোয়েস্ট কিন্তু চলে এসেছে, বেশ কিছু এসেছে গান মিলান্তির রিকোয়েস্ট। হ্যাঁ, আমি অবশ্যই নিচ্ছি আজকে। আপনারা যদি কোনো গান শুনতে চান, কোনো স্পেশাল মানুষকে শোনাতে চান, তাহলে সেটা কিন্তু আমাকে জানাতেই পারেন। নাম্বারটা তো হ্যাঁ বলতে হবে, আমি জানি বলতে হবে না, বাট তাও 9903659992 এটা হচ্ছে আমার কাছে চলে আসবার নাম্বার। আমাকে জাস্ট একটা ফোন মেসেজ করবেন, নর্মাল ফোন মেসেজ করতে পারেন বা হোয়াটসঅ্যাপও করতে পারেন, যেভাবে ইচ্ছা চলে আসতে পারেন, জানিয়ে দিতে পারেন যে আপনি কোন গানটা শুনতে চাইছেন। হ্যাঁ, প্রচুর গান মিলান্তির রিকোয়েস্ট আসে দাদা, আমি জানি দিদিভাই, কিন্তু যেটা বলার সেটা হচ্ছে যে আমি প্রত্যেক ঘন্টায় ম্যাক্সিমাম দুটো গানের রিকোয়েস্ট বাজাতে পারি। খুব পুরনো গান বাজাবেন না, মানে রিকোয়েস্ট করবেন না, সরি কি বলছি, গান বাজানোটা তো অবশ্যই আমার দায়িত্ব, খুব পুরনো গান রিকোয়েস্ট করবেন না, এটা রেট্রো প্রোগ্রাম, আমি তো করতে বসিনি। প্লাস FM রেইনবোতে আমরা 90s গান বাজাই, ফ্ল্যাশব্যাক সঙ্গে তো অবশ্যই বাজাই। 90s গান অবশ্যই আপনি বলতে পারেন রিসেন্ট যে কোনো গান, 90s সময় থেকে শুরু করে 2026 এই আজকের 20 জুন পর্যন্ত যে কোনো ইচ্ছা গান আপনি শুনতে চাইতে পারেন, সেটা আমি আমার সাধ্যমতো বাজানোর চেষ্টা করব। এবং প্রচুর রিকোয়েস্টের মধ্যে থেকে কয়েকটা রিকোয়েস্ট বেছে নিয়ে আমরা সেখান থেকেই আমরা গান বাজাই। যাই হোক, এটা তো গেল কাজের কথা। এবার যেটা বলছিলাম, এই যে হট সিটটায় বসে ভীষণ আনন্দ হয়, মজা লাগে, তার কারণ কী বলুন তো? তার কারণ হচ্ছে আপনাদেরকে ভীষণ ভীষণ ভালো ভালো খবর, অনেক কিছু জানাতে পারি। সেরকম একটা ভালো সুন্দর একটা খবর রয়েছে, ইন্সপায়ারিংও হতে পারে সেটা হয়তো কারোর কাছে, এরকম অনেকের কাছেই হয়তো শুনবেন যে ছোটোবেলায় আমি শুনেছিলাম যে তোকে দিয়ে কিচ্ছু হবে না, কিন্তু সেই ছেলেটাকে দিয়েই অনেক কিছু হলো। তো যে ছেলেটা ছোটোবেলায় অঙ্ক করতে গণ্ডগোল করত, 51 পেয়েছিল একবার, সেই ছেলেটা কিন্তু আজকে একটা বিরাট বড় অন্ত্রপ্রেনিয়রশিপের কাজ করছে। কীরকম সেটা একেবারে যাতা অন্ত্রপ্রেনিয়রশিপ নয়, সেটা হচ্ছে নিজের একটা প্রাইভেট রকেট কোম্পানি সে খুলে ফেলেছে। হ্যাঁ, আমি কথা বলছি পবন কুমার চন্দানার কথা, যে কিনা IIT খড়গপুর থেকে পড়াশুনো করেছে। পবন ছোটোবেলাতে অঙ্ক খুব একটা করতে যে সরগরো ছিলেন সেটা নয়, তার 51 মার্কস যেটা, সেটা থেকেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, সেটা অবশ্যই একটা মাঝামাঝি মার্কস আর কি, সেটাকে অসাধারণ ভালো কিছু বলা যায় না। কিন্তু পবনের বাবার ভীষণ অ্যাম্বিশন ছিল, তো তিনি পবনকে ইন্সপায়ার করেন এবং ভর্তি করেন, তারপরে IIT জয়েন করেন 2007 IIT খড়গপুরে, এবং ফার্স্ট অ্যাটেম্পটেই উনি ক্লিয়ার করেছিলেন। সেখান থেকে বিটেক এমটেক করবার পর, মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক এমটেক করবার পরে পবন ইসরোতে জয়েন করেছিলেন। হ্যাঁ, সেই ইসরো, সেখানে উনি জয়েন করেন এবং সেখানে সায়েন্টিস্ট হিসাবে তিনি ছিলেন ক্যাম্পাসে। সেখানে তিনি বিক্রম সারাভাই স্পেস সেন্টার তিরুবনন্তপুরমে কাজ করেছেন, বিভিন্ন GSLV যেগুলো সেখানে, সেই সমস্ত রকেট লঞ্চার নিয়ে কাজ করেছেন, ছোটো ছোটো SSLV যেগুলো, স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকল, সেখানে কাজ করেছেন, ইসরো থেকে ইনোভেশন অ্যাওয়ার্ডও জিতেছেন। এবং তারপর 2018 তিনি যেটা করলেন, তিনি নিজের চাকরিটা ছেড়ে দিলেন, ইসরোর চাকরি ছেড়ে দিলেন, এবং সেটা অনেকের কাছে রিস্কি হলেও তিনি তারপরে যেটা করলেন সেটা কিন্তু বেশ এম্পাওয়ারিংও বটে, কারণ তারপর তিনি নিজের একটা কোম্পানি তৈরি করলেন, যেটা হচ্ছে ভারতবর্ষের প্রথম প্রাইভেট রকেট কোম্পানি। সেটা নভেম্বর 2022 তিনি ফাইনালি লঞ্চ করতে পারলেন, এবং সেখান থেকে তার শুরু, সেখান থেকে তিনি কাজ করছেন। তো এরকম যারা তরুণ ব্যক্তিরা আর কি, যারা নিজেদের মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে এরকমভাবে নতুন নতুন কিছু

0: করে ফেলছে, নতুন কিছু কাজ করতে চাইছেন। এবং যেখানে আমরা মানে 2047-এ বিকশিত ভারত হয়ে যাবে সেরকম একটা টার্গেট তো রয়েছে আমাদের, সেটা তো একটা কথা অবশ্যই, সেটা আমরা জানি, সেটা নিয়ে আমরা চর্চা করি, রাদার চর্চা করা দরকার। তার কারণ কিন্তু এখন ব্যবসা করা, অন্টারপ্রেনিয়রশিপ, নিজের কোনো স্টার্ট আপ করা, সেটা নিয়ে কিন্তু বেশ জোর দেওয়া হচ্ছে। যদি আপনি খবর রাখেন, ইউ উইল ডেফিনেটলি নো। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু বেশ একটা ইন্সপায়ারিং একটা স্টোরি, তাই না? তো এইরকম ইন্সপায়ারিং স্টোরি বলে আমি নিজেও বেশ ইন্সপায়ার্ড হয়ে গেলাম আপনাকে একটা গান শোনানোর জন্য। আমি একটু আগে বলছিলাম নাইনটিজের আপাতত কোনো গান মিলানতে রিকোয়েস্ট আমি পাইনি, কিন্তু আমি আপনাকে একটা ফ্ল্যাশব্যাক সং শোনাতে পারি। সেটা নাইনটিজের থেকেও বড় কথা, সেটা হচ্ছে আমাদের একটা বাংলা ব্যান্ডের গান এবং বেশ সুন্দর একটা গান। সেই গানটা শুনে ফিরে এসে আবার কথা হচ্ছে, কোথাও যাবেন না, ফ্ল্যাশব্যাক সং আপাতত আপনাদের জন্য রইল।
1: FM Rainbow Flashback Song.

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা। গান মিলান্তি, গান মিলান্তি।
1: জাতিস্বর থেকে যে কোনো গান শোনানো, স্পেশালি এ তুমি কেমন তো না তুমি শোনানোর রিকোয়েস্ট পেয়েছিলাম সোমনাথ ঘোষের কাছ থেকে। দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখেছিলেন সোমনাথ দা এই গানটা আপনার জন্য দাদা।

0: এফএম রেইনবোতে নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: হ্যাঁ নমস্কার কলকাতায় আপনি রয়েছেন, টিউন করেছেন 107 এফএম রেইনবো। মহুয়া রয়েছে আপনার সঙ্গে, ঘড়ির কাটা বলছে 7:52, জাস্ট 52 হলো। আর এরা অসাধারণ গান শুনছিলাম, গানটা ভীষণ প্রিয় আমারও, এবং এত সুন্দর একটা গান মিলান্তির রিকোয়েস্টেও পেয়ে গিয়েছিলাম। যাই হোক, গান মিলান্তির রিকোয়েস্ট কিন্তু আপনিও করতে পারেন 9903659992 আমার কাছে নর্মাল ফোন মেসেজ করতে পারেন, বা হোয়াটসঅ্যাপেও আপনার কাছে চলে আসতে পারেন, জানাতে পারেন আপনার কোন গানটা শুনতে ইচ্ছা করছে, সেটা আমার সাধ্যমতো আমি বাজানোর চেষ্টা করব। আচ্ছা, এবার অসাধারণ একটা গান যখন শুনলাম, এরা অসাধারণ কথা আপনাদের বলি, কি সেই কথা? এই যে আগামীকাল হচ্ছে ইন্টারন্যাশনাল ইয়োগা ডে, আন্তর্জাতিক যোগ দিবস, এবং এবছরে এটা আমাদের জন্য, মানে কলকাতায় যারা আমরা থাকি এক্স্যাক্টলি, এবং কলকাতা থেকে প্রোগ্রাম করছি তখন সেটা নিয়ে তো কথা বলতেই হবে, তো আমাদের জন্য স্পেশালি এটা বেশ ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার এবছর, তার কারণ কলকাতায় হচ্ছে এইটা আন্তর্জাতিক যোগ দিবসের যা যা কিছু অনুষ্ঠান, যা কিছু কর্মসূচি, সব কিছু সেটা আপনারা জানেন ইতিমধ্যে। তো আরেকটা খবর রয়েছে যেটা আজকে হবে, মানে 21 জুন হচ্ছে ইয়োগা ডে, 20 জুন অ্যাকচুয়ালি আজকে হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস, সেই নিয়েও কিন্তু প্রোগ্রামস রয়েছে বিভিন্ন জায়গায়। তো আজকে কিন্তু 3000 ড্রোনের যোগযাত্রা সম্মিলনী রয়েছে, কোথায় রয়েছে? প্রিন্সেপ ঘাট এবং মিলেনিয়াম পার্কে। এরা একটা মেগা ড্রোন শো, বুঝতেই পারছেন 3000টা ড্রোন থাকবে, এবং একটা ড্রোন শো হবে, একটা কালচারাল কার্নিভাল থাকবে, তার সঙ্গে ফুড স্টলস থাকবে, ফটো বুথ থাকবে, এন্টারটেনমেন্ট, পেইন্টেড ক্লিকেট এরকম প্রতিযোগিতা থাকবে, স্যান্ড আর্ট থাকবে, লেজার শোস থাকবে, যেখানে যোগের প্রতি শ্রদ্ধাঞ্জলি এবং আকাশ ছোঁয়া শ্রদ্ধাঞ্জলি থাকবে। তো এইটা হচ্ছে পুরো ব্যাপারটা, মানে পুরো বিষয়টা আর কি। আজকে মানে 20 জুন, আজকে কখন? আজকে বিকেল 5:30 থেকে। কোথায়? প্রিন্সেপ ঘাট মিলেনিয়াম পার্কে। আজকে এমনিতেই একটা উইকেন্ড, যদি আপনার কোনো প্ল্যান থাকে, আপনার বাড়ির খুদে সদস্যকে নিয়ে যাওয়ার কোনো প্ল্যান থাকে, সারাদিনের খাওয়ন দাওয়নের পর যদি মনে হয় যে না এবার একটু হাওয়া খেয়ে আসি, ফুরফুরে গঙ্গার হাওয়া, আপনি চলে যেতেই পারেন প্রিন্সেপ ঘাট বা মিলেনিয়াম পার্কে, বা টিভিতেও এটা দেখতে পাওয়া যাবে। 3000 ড্রোনের যে সম্মিলনী এইটা, তো এটা দ্বারা ভালো চটপটা খবর আমি আপনাদের দিলাম। এবার একটা গান শুনতে হবে, গান শুনতে শুনতেই ডিরেক্টলি চলে যাব ওই ঘন্টায়, তার কারণ দেখুন ঘড়ির কাঁটা কিন্তু কথায় কথায় 7:54 আমাকে টাইম বলে দিয়েছে, যখন 8 বাজবে তখন হবে একটা খবর, মানে আমি এই গানটা শোনাবো আপনাদেরকে, এই গানটার পরে থাকবে একটা খবর, খবরের পরে আবার নমস্কার কলকাতায় ফিরবো, তাই ততক্ষণ আপনি কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন মহুয়ার নমস্কার কলকাতা নিয়ে 107 FM রেইনবোতে।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো 75-এর এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের শপথ নেবার অনুষ্ঠানের পর আজ প্রথম রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের সফরে বিকেলে হুগলির তারকেশ্বরে পৌঁছে পশ্চিমবঙ্গ দিবসের রাজ্যস্তরে অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। পাশাপাশি কৃষি, রেল, মৎস্য, পশুপালন ও প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ কলকাতা সহ রাজ্যজুড়ে পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস। দিনটি উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, সম্মাননা জ্ঞাপনের আয়োজন করা হচ্ছে। বাংলার ঐতিহ্য, সংস্কৃতি, বাংলা ভাষার গুরুত্ব, গরিমা, বাংলার ইতিহাস তুলে ধরবেন বিশিষ্টজনেরা। রাজ্য সরকার উত্তরবঙ্গে বালাসন নদীর ওপর স্থায়ী দুধিয়া সেতু নির্মাণের কাজ 2027 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা ধার্য করেছে। রাজ্যের পূর্তমন্ত্রী অজয় কুমার পোদ্দার এক বিবৃতিতে বলেছেন, 52 কোটি টাকা ব্যয়ে নতুন স্থায়ী দুধিয়া সেতু নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার কারণে আগামী 2-3 দিন রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গে হাওড়া ও হুগলি জেলায় আগামীকাল পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান জেলায় আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টি হতে পারে। ফিফা বিশ্বকাপ 2026-এ মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটেল স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ ডি ম্যাচে অস্ট্রেলিয়াকে 2-0 গোলে হারিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে গ্রুপ বির ম্যাচে মরক্কো স্কটল্যান্ডকে 1-0 গোলে পরাজিত করেছে। গ্রুপ সিতে ব্রাজিল হাইতির বিরুদ্ধে খেলছে। শেষ পাওয়া খবরে ব্রাজিল 3-0 গোলে এগিয়ে আছে। গ্রুপ ডিতে তুরস্ক মুখোমুখি হবে প্যারাগুয়ের। FM রেনবো 75-এর এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।

0: এত আদর করে যদি কেউ ডাকে, এত মিষ্টি করে যদি বলে যে আজা আজা, তাহলে কি আর না এসে থাকতে পারা যায়। দেখো ঘড়ির কাঁটা বলছে 8:07, আর আমি যেরকমটা বলেছিলাম যে গান, গানের পরে খবর, তারপরে আবার নমস্কার কলকাতা, গান, আর সেখানে আরও একবার আমি, তাই চলে এসেছি নিয়ে তোমার ফেভারিট প্রোগ্রাম।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
0: দেখতাই আর নমস্কার কলকাতায়। জানো এখন কিসের সময়? এখন হচ্ছে হাওয়া অফিসের হালচাল শোনবার সময়।
1: হাওয়া অফিসের হালচাল, হালচাল।
0: হ্যাঁ, এই যে এত সুন্দর করে হলো হালচাল, হালচাল, হালচাল, যাই হোক, এই হালচালটা কি সেটা তো জানতে হবে। আজকে কিন্তু প্রধানত মেঘলা আকাশ থাকবে। ওকে, লাইট রেইন টু থান্ডার শাওয়ার লাইকলি টু অকার ইন সাম এরিয়াজ, এইটা একদম পরিষ্কার মোটা মোটা অক্ষরে লেখা রয়েছে। সুতরাং মোটামুটি সারাদিন ধরেই বৃষ্টি হবে, হালকা, মাঝারি, কখনো কম, কখনো বেশি, কখনো হয়তো একটুখানি স্বস্তি দিল, বৃষ্টি হলো না, বাট ছাতা আপনাকে রাখতে হবে, সঙ্গে জুতোটা ঠিকঠাক পরতে হবে। আর হ্যাঁ, চেষ্টা করবেন বৃষ্টিতে না ভেজবার। এই সময়ের বৃষ্টিতে ভেজাটা মোটেও কাজের কথা নয়। বৃষ্টিতে, গরমের পরে বৃষ্টিতে ভিজলে তো ভালোই লাগে, কিন্তু যেহেতু আবার বিগত দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, তাই এখন আবারও যদি আপনি বৃষ্টিতে ভেজেন তাহলে আমাকে আর বলে দিতে হবে না কি করতে হবে আপনাকে, কোন কানে লাইন দেবেন আপনি ওষুধটা কেনবার জন্য, সেটা তো আমাকে আর বলে দিতে হবে না। যাই হোক, সো ইউ নো বেটার, হালকা বৃষ্টি, তার সঙ্গে হালকা একটু বজ্রপাতও হবে। হালকা বজ্রপাত না, মাঝে মাঝে যখন বৃষ্টি হয় তখন তো বেশ ভালো রকমই ঝিলমিল হয়ে ওঠে। আচ্ছা, টেম্পারেচার কিন্তু কমতির দিকেই থাকবে, মোটামুটি 30 আর 24 আগামী 24 ঘন্টা, মানে ম্যাক্সিমাম হচ্ছে 30 ডিগ্রি, মিনিমাম হচ্ছে 24 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে ওয়েদার ফোরকাস্ট বলছে। কিন্তু যদি গত 24 ঘন্টার দিকে তাকাই তাহলে কী ছিল টেম্পারেচার? তাহলে কিন্তু 1 ডিগ্রি কম ছিল, কারণ গত 24 ঘন্টার টেম্পারেচার ছিল 29 ডিগ্রি সেলসিয়াস, যেটা কিনা স্বাভাবিকের থেকে 4.8 ডিগ্রি কম। চিন্তা

আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ হচ্ছে 99%, সর্বনিম্ন পরিমাণ 92%, 99-92%। আরে বৃষ্টি না হয়ে কোথায় যাবে ভাই? বৃষ্টিপাত গত 24 ঘন্টায় হয়েছে 0.48 মিলিমিটার, 0.48.2 মিলিমিটার। এটা হচ্ছে লাস্ট 24 আওয়ার্সে বৃষ্টির মাপ। তাহলে আপনি চিন্তাই করতে পারছেন, আজকে হচ্ছে একটা মোটামুটি অফিস ডে, জামাই ষষ্ঠীতে তো খুব একটা অফিস কাছাকাছি ছুটি থাকে না, শনিবার একটা অফিস ডে, হাফ ছুটি ডে, কেউ কেউ ছুটি নিয়েছেন, কারো ছুটি গ্র্যান্ড হয়নি বলে তারা দুঃখ করছেন, কেঁদেই আপনি ভাসিয়ে দিচ্ছেন, সেখান থেকেই বৃষ্টি পড়ছে। যাই হোক, যেভাবেই হোক না কেন, ছাতাটা অবশ্যই আপনাকে হাতের কাছে রাখতে হবে, সেটা হচ্ছে কাজের কথা। আর হ্যাঁ, ভালো করে এনজয় করুন আজকের দিনটা, এটাই বলবো। আর আপাতত আপনাকে শোনাবো আমি পরের গানটা, যেটা গেয়েছে কে, অরিজিৎ সিং আর কৌশিকী চক্রবর্তী। বুঝতে পারছেন কোন গানটা শোনাবো? এই যে এই যে এইটা, এই গানটাও কিন্তু ভীষণ ফেভারিট। এই গানটা আজকে যদিও গান মিলান দিতে আসেনি, কিন্তু এই গানটা আমি শোনাচ্ছি আপনাদেরকে, আমারও ভীষণ পছন্দের গান। কিছু কিছু কথা শুনে ফিরে আসি, নমস্কার কলকাতায়।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
2: FM রেইনবোতে। রেইনবো ফ্ল্যাশব্যাক সং,
3: রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

সোনু নিগম আর শ্রেয়া ঘোষালের এই অসাধারণ গানটা শুনতে শুনতে আমার যেটা মনে হচ্ছিল, এই যে বলছি না দিল ডুবা দিল ডুবা, নীল চোখের গভীর সমুদ্রে একেবারে মন ডুবে গেছে, এইটা তো প্রাচীনকালের প্রবাদ। যে ওই যে কবি বলে গেছিলেন না, এক আগ কা দরিয়া হ্যায় আর ডুব কে জানা হ্যায়, মানে ডুবে ডুবে কত দূর যে তুমি যাবে সেটা হচ্ছে ব্যাপার। তো আজকে যেহেতু জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠী স্পেশাল একটা কোনো প্রশ্ন থাকবে সেটা তো বটেই।

0: তো কোথায় থাকবে, কি থাকবে, কি বৃত্তান্ত, সেটা হচ্ছে এইখানে।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
0: তাহলে আপনি ডেফিনেটলি রেডি আছেন 9903653992 তে, কিন্তু এবারে কী বলবেন? আপনি যখন বিয়েটা করেই ফেলেছেন, বা যারা করেননি তারাও উত্তর দিতে পারবেন, কোনো চিন্তা নেই, ধীরে সুস্থ শুনুন, সবাই সুযোগ পাবেন আর কি উত্তর দেওয়ার। তো প্রথম বিয়ে হয়েছে, প্রথম প্রথম নতুন নতুন জামাই ষষ্ঠী আপনি যাবেন, কিন্তু জামাই ষষ্ঠীর সময় তো প্রবল বাউন্সার আসতে পারে, বিভিন্ন দিক থেকে বাউন্সার আসতে পারে, আপনি প্রেডিক্ট করতে পারবেন না যে কোথা থেকে আসবে। যেমন ধরুন আমি আপনাকে চারটে বাউন্সারের উদাহরণ দিতে পারি। নাম্বার ওয়ান, বাউন্সার নাম্বার ওয়ান যেটা টপ মোস্ট, সেটা হচ্ছে আপনি খেতে বসেছেন সাজিয়ে গুছিয়ে, শ্বশুর শাশুড়ি আপনাকে খেতে দিয়েছে, তখন আদর করতে করতে আপনার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শাশুড়ি মা জিজ্ঞেস করলেন, বাবা তোমার সেই যে প্রমোশন পাওয়ার কথা ছিল, অসাধারণ যে প্রমোশনটা, সেটার কী হলো? তুমি তো আর কিছু বললে না। তখন আপনি বিষম খাবেন নাকি ইলিশ মাছের কাঁটা গুনবেন, সেটা আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার। নাম্বার টু, সেটা হচ্ছে ধরুন আপনার ছোটো আদরের শ্যালিকা আপনাকে বলল, ও জিজু আমাকে এই 1,000-2,000 কি 2,500 টাকা মতো দাও, বা সামথিং কিছু একটা আমাকে টাকা দাও, বা আমাকে অমুক একটা জিনিস কিনে দাও, এটা তো আমার খুব প্রয়োজন ছিল, এটা তো আমি তোমার থেকেই এক্সপেক্ট করছিলাম, বলো জামাই ষষ্ঠীতে তো তুমি আমাকে দেবেই। এটা একটা হচ্ছে বাউন্সার নাম্বার টু। বাউন্সার নাম্বার থ্রি, শুধুমাত্র শ্বশুরবাড়ির দিক থেকে কেন, আপনার নিজের বাড়ি থেকেও আসতে পারে। কীরকম, আপনি বেরোচ্ছেন আজকে শনিবার, তার আগে আপনার মা আপনাকে বলেন, বাবু তুমি কিন্তু আজকে থাকতে পারবে না শ্বশুরবাড়ি গিয়ে। কেন, কালকে রবিবার, কালকে হচ্ছে তোমার বাজার করার দিন, তাই তোমাকে আজকেই বাড়ি ফিরে আসতে হবে। অথচ আপনার ভীষণ ইচ্ছা যে আপনি থেকেই যাবেন শ্বশুরবাড়িতে, আপনি বাড়ি ফিরবেন না, কি করবেন আপনি? আর বাউন্সার নাম্বার ফোর, সেটা হচ্ছে যে আপনার দুষ্টু শিরোমণি বন্ধুরা, তাদের মধ্যে আপনারই বিয়ে হয়েছে কিন্তু আপনি আপনার বেস্ট ফ্রেন্ড তার এখনও বিয়ে হয়নি, এবার তার তো ইচ্ছা আপনাকে ভীষণ দুষ্টুমি করবে, জ্বালাবে, তো সে আজকে একটা অসাধারণ প্ল্যান করেছে, যেটা হয়তো আপনি আইডিয়া দিয়েছিলেন যে আজকে অমুক জায়গায় অমুক ইয়েতে গিয়ে অমুক খেলাটা দেখব, বা অমুক টিকিটটা কেটে ওই কাজটা করব, বা সব বন্ধুরা মিলে আজকেই আড্ডা দেবো চল। তো আপনার বন্ধু আপনাকে ফোন করে বলল, হ্যাঁ এই তো আমরা আজকেই প্ল্যান করেছি, আমরা যাব, আপনার ভীষণ ইচ্ছা যাওয়ার, কিন্তু আপনি যেতে পারবেন না, কারণ আপনাকে যেতে হবে শ্বশুরবাড়ি। আপনার বন্ধুরা এটা দুষ্টুমি করেই করেছে। এবার বাউন্সার যেদিক থেকে যেভাবেই আসুক না কেন, আপনি এটা মনে রাখবেন, এবং আমি এটা গ্যারেন্টি সহকারে বলতে পারি, এই যে চার ধরনের মানুষের কথা আমি বললাম, আপনার প্রিয় বন্ধু, আপনার মা, আপনার শ্বশুর শাশুড়ি, বা আপনার শালিকা, বা আপনার শালাবাবু, যেই হন না কেন, আপনার শ্বশুরবাড়ির লোকেরা বা আপনার নিজের বাড়ির লোকেরা আপনাকে ভীষণ ভালোবাসে, দ্যাট ইজ ফর শিওর, 100% মানে 1,001 crore% গ্যারেন্টি, কিন্তু বাউন্সারগুলোও আসে। তো জীবনের এই অসাধারণ বাউন্সারটা আজকের দিনে আপনি কী করে সামলাবেন, এটা হচ্ছে আমার একটা কোয়েশ্চেন। এটা যারা ছেলে তারা তো উত্তর দিতে পারবেন, যারা মহিলা তারা বলতেই পারেন যে আপনি কীভাবে আপনার হাজব্যান্ডকে হেল্প করবেন, কারণ এক্ষেত্রে ইউ বোথ আর এ টিম অ্যাজ আ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। আর যারা হচ্ছে উল্টো দিকে, মানে যারা কিনা শাশুড়ি বা শ্বশুরমশাই, তারা ভাবছেন বাউন্সার দেবেন কি দেবেন না, আপনার আদরের জামাইকে আপনি বলবেন কি বলবেন না, আপনার ছেলে আজকে যাবে জামাই ষষ্ঠী খেতে, আপনি তো বাড়িতে একাই থাকছেন, আপনি কীভাবে ব্যাপারটা হ্যান্ডেল করবেন সেটাও বলতে পারেন। আপনি যদি সেই বেস্ট ফ্রেন্ডটা হন যার সব বন্ধুদের বিয়ে হয়ে গেছে, খালি আপনারই হয়নি, তাই আপনি ভীষণভাবে হাত কামড়াচ্ছেন কেন আপনি জামাই ষষ্ঠী খেতে পাচ্ছেন না, মুখে সেটা প্রকাশ করছেন না, সেই ফিলিংটাও আপনি জানাতে পারেন। মানে আপনি এই যে বাউন্সারগুলো আমি বলেছি, ফর এক্সাম্পল এই ধরনের কোনো বাউন্সার যদি কোনো ঘটনা থাকে, কোনো পাস্ট এক্সপিরিয়েন্স থাকে, কাউকে দেখেছেন আপনার বড় পিসি ছেলের বিয়ের সময় কি হয়েছিল, সেটাও সেই সব ঘটনাও আপনি আমাকে বলতে পারেন। আজকে জামাই ষষ্ঠী, আজকে একটু মজা করবো, এন্টারটেইনমেন্ট করব, সেই রকম কোনো টপিক যদি আপনার থাকে, মানে এই যে বাউন্সারগুলো যেগুলো বিভিন্ন দিক থেকে আসতে পারে অ্যাজ এ নিউলি ওয়েডেড কাপল, বা আপনি যদি বাউন্সারের উল্টো দিকে থাকেন, আপনি কিভাবে বলবেন সেটা আপনার প্রিয় মানুষটাকে, সেটা আপনি জানান। মানে ওভারঅল এটা একটা ওপেন এন্ডেড ব্যাপার, আপনি যেভাবে ইচ্ছা জামাই ষষ্ঠীর কোনো বাউন্সার যুক্ত গল্প আমাকে বলতে পারেন, এটাই হচ্ছে আমার মোদ্দা কথা, আজকের টপিক। 9903653992 চটপট চলে আসুন আর জানিয়ে দিন যে আপনি কি করবেন, মাছের কাঁটা বাজবেন, যিনি বাজার কোণে এনেছেন তাকে আপনি বাহবা দেবেন, নাকি এই যে আপনি এত সুন্দর করে থালিয়ে সাজিয়ে রাখা যে থালাটা সেটা আপনি সাপটে দিলেন, সেটার জন্য নিজেই নিজের পিঠটা চাপড়ে দেবেন।

0: কোনটা করবেন। এই যে বিরাট বড় থালাটা সাজিয়ে দেওয়া হয় এবং সেটাকে শেষ করতে বলা হয়, সেটাও কিন্তু কম বড় বাউন্সার নয়। যেটাই হোক না কেন, সেটা আপনি কীভাবে হ্যান্ডেল করবেন সেটাই আমি জানতে চাইছি। 9903659992 কিন্তু খোলা রয়েছে, চলে আসুন আর জানিয়ে দিয়ে যান। আপাতত আরেকটা গান মিলান্তি রিকোয়েস্ট রয়েছে। কে করেছে রিকোয়েস্টটা? এই রিকোয়েস্টটা করেছে অর্জুন সিং তামিলনাড়ু থেকে। সেই গানটা আমি শোনাবো আপনাদের, সঙ্গে থাকুন, শুনবেন এবার গান মিলান্তি।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: লিসা না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
3: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
1: ইয়েস নমস্কার কলকাতা। ঘড়ি কাটা বলছে 8:36। এবার মেসেজ পড়বো, একটু কয়েকটা মেসেজ পড়ে নিই। মাধাই দাস ভোর ঘুষপাড়া থেকে সবার প্রথম আমাকে লিখেছিলেন এবং লিখেছিলেন, প্রিয় দেবারতী দিদি, না দাদা আমি দেবারতী দিদি নই, দেবারতী দিদি আজ প্রোগ্রামে আসেনি, আমি হচ্ছি মহুয়া। ইয়েস, শুভ সকাল মহুয়া দিদি ভাই। আজ জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠী উপলক্ষে আমাদের এখানে মেলা বসে, মেলার মূল আকর্ষণ মানুষের সং, ছোট ছোট ছেলেমেয়েরা দেবদেবীর প্রতিমা সাজে, ছোট ছোট ঘর করে, সেখানে প্রদর্শন হয়। আমার মনে হয় মেলা কেন্দ্রিক একটা গান শুনতে ভাল লাগবে। আমাদের বকুলতলায় ভিড় জমেছে, বসেছে মেলা। আচ্ছা ঠিক আছে, রিকোয়েস্ট রয়েছে, সবই রয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ মেসেজ করবার জন্য। এটা আপনাকে এটাই বলতে চাই যে আমি মহুয়া আজকে রয়েছি, দেবারতী আজকে নয়। আচ্ছা, জুকিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন যাদবেন্দ্র পণ্ডা, কি বলছেন, বলছে সুপ্রভাত আর জে মহুয়া দিদি, নমস্কার কলকাতায় প্রভাতী শুভেচ্ছা, অসাধারণ অনুষ্ঠান উপভোগ করছি, মন ভরে যাচ্ছে, সব মেজামাই বাবাজিকে অনেক আন্তরিক শুভেচ্ছা। বোড়াইতে অনেকদিন পর আপনার মিষ্টি গলায় খুব সুন্দর ম্যাগাজিনের বার্তা শুনলাম, ভালো লাগলো, সুস্থ থাকবেন। ওকে, অনেক অনেক মেসেজ তো তার মধ্যে থেকে, হ্যাঁ এবার পাওয়া গেছে আমার প্রশ্ন যেটা ছিল আজকে, সেটা হচ্ছে জামাই ষষ্ঠীর বাউন্সার। জামাই ষষ্ঠীতে চার রকমের এক্সাম্পল আমি দিয়েছিলাম, 40 রকমের বাউন্সার আসতে পারে, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। তো বাউন্সারগুলো আপনি কীগুলো হ্যান্ডেল করবেন, বা রাদার আপনি যদি বাউন্সার দেওয়ার লোকটা হন, মানে আপনি যদি সেই শাশুড়ি হন বা আপনি যদি সেই বন্ধু হন, যেই শালিকা হন, তাহলে আপনি কি করবেন, কীভাবে ব্যাপারটা প্লেস করবেন? আপনি আলটিমেটলি আপনার মানে জামাইকে বা আপনার ছেলেকে ভীষণ ভালোবাসেন, সেটা ফর শিওর, কিন্তু বাউন্সারটা আসলে কি হবে, এটা ছিল আমার প্রশ্ন। তো যাই হোক, সুপ্রভাত দিদি, আজ বোড়াইতে খুব সুন্দর সুন্দর চিঠি ছিল, বলি আমার কিন্তু এখনও বিয়ে হয়নি। আরে বাবা, বিয়ে হয়নি তাতেই লিখে পাঠিয়ে দিচ্ছে, ও ফাটিয়ে দিয়েছো সৌভিক সরকার, কি বলছে, যদি শালি আমার থেকে টাকা চায়, মানে যদি যদির জায়গায় রয়েছে আর কি, শালি যদি আমার থেকে টাকা চায় বলবো মাসের শেষে, মাসের শেষ এইদিকে কাল রবিবার, বুঝতেই পারছো বাজার করার দিন, বাজার না করলে দিদি রাগ করবে, তোমাকে আমি পুজোর সময় কিছু কিনে দেবো, ঠিক আছে? আহারে কি সুন্দর করে বললো, আর শালি যেন মেনে নেবে। যাই হোক, প্রমোশনের কথা যদি জিজ্ঞেস করে তাহলে বলবো পেতাম তো প্রমোশন, এই যে আপনার মেয়ে ছুটি বারবার নিতে বলে, তাই ওই ছুটির জ্বালায় প্রমোশন আর পেলাম না, আপনার মেয়েকে একটু বোঝান। ও এটা ভালো ছিল, এটা সিরিয়াসলি ভালো ছিল, সব দোষ হয়ে গেল মেয়ের, মেয়ের এত ছুটি নিতে বলে যে আর প্রমোশনটা হলো না, ইস এটা কিন্তু ভালো ছিল। যাই হোক, রজত বিশ্বাস মানপুর নদিয়া থেকে বলছে, জামাই ষষ্ঠীর দিনে জামাইয়ের বন্ধুদের বেড়াতে যাওয়ার প্ল্যান করতে হবে, তবে একটু অন্যভাবে, আগে খোঁজ নিতে হবে জামাই বন্ধুটা কি করছে, কেমন খাওয়া দাওয়া হলো, যদি কাছে পিঠে শ্বশুর বাড়ি হয় তাহলে তাকে ডেকে তার থেকে কিছু টাকা নিতে হবে, বলতে হবে ওদিকতে ওদিকে তো ভালো খরচ করছো, আমাদেরকেও কিছু দাও। ইস কি অবস্থা, মানে জামাই ষষ্ঠীতেও রেহাই নেই, বন্ধুরাও রেহাই দিচ্ছে না। আচ্ছা, দীপক কুমার তুং বেলপুকুর তুংপাড়া থেকে বলেছে, গুড মর্নিং মহুয়া দিদি ভাই, আজ জামাই ষষ্ঠীতে ব্যাগ ভর্তি করে বাইক লোড করে শ্বশুরবাড়ি পৌঁছে যাব, দুই যমজ মেয়ে সৌম্যশ্রী, শঙ্খশ্রী এবং শ্রী ঝুনুকে নিয়ে। ওহো কি ভালো, কি সুন্দর লাগলো, এইটুকু পড়েই আমার ভালো লাগছে। যাই হোক, শাশুড়ি প্রশ্ন করলে উত্তর দেবো, এখনও প্রমোশন লেটারটা পাইনি, তবে কয়েকদিনের মধ্যে পেয়ে যাব। শালিকে বলবো এটিএমটা ব্লক করে দিয়েছে গো, টাকা তুলতে পারিনি, যা বা টাকা ছিল বাজার করে নিয়ে এসেছি, যেহেতু বাইক নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছি সেহেতু বিকেলেই ফিরে এসে আবার বন্ধুদের সাথে আড্ডা মারবো, এমতো অবস্থায় সব দিক বজায় থাকলো।

বাড়ি থেকে বাজারটাও করিয়ে দিতে পারবো, সবার সঙ্গে মানিও নিয়ে গেল। ওহো, এত সুন্দর আইডিয়াটা দাদা, আপনার আইডিয়াটা যে এত সুন্দর, মানে এত অভিনব, মানে আপনি কাউকেই কাউকেই আপনি দুঃখ দিলেন না, আপনার এই অসাধারণ অভিনব আইডিয়ার জন্য একটুখানি হাততালি দিতেই হচ্ছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, অনেক উত্তেজনা হয়ে গেছে, আপাতত আরেকটা গান শুনবার টাইম হয়ে গেল, গান শুনবো, কিন্তু তারও আগে আরও একবার একটু রিমাইন্ড করিয়ে দিই, আমার প্রশ্নটা ছিল হচ্ছে জামাই ষষ্ঠীর বাউন্সার, বাউন্সারটা কীরকম হতে পারে? আপনার শাশুড়ি আপনাকে বলতে পারে যে বাবা প্রমোশনটা কী হলো, আপনার শালি আপনার কাছে আবদার করে বলতে পারে কিছু টাকা দাও জিজু, অমুক জিনিসটা কিনবো, আপনার বন্ধুরা ইচ্ছা করে সেই দিনকেই একটা অসাধারণ প্ল্যান করলো, যে প্ল্যানটার মাস্টার মাইন্ড আপনি অ্যাকচুয়ালি ছিলেন, সেই প্ল্যানটা এতদিন হয়নি, জামাই ষষ্ঠীর দিনেই করতে হলো কারণ তাদের বিয়ে হয়নি, তো আপনাকে জ্বালাতন করবার জন্য ওরা করেছে, বা আপনার মা বাড়ি থেকে বেরোনোর সময় বলল না বাবু আজকে রাতেই বাড়ি ফিরতে হবে, যেভাবেই হোক দুদিন তিন দিন শ্বশুর বাড়িতে থেকে যাওয়া যাবে না, কালকে বাড়িতে এসে বাজার করে দিতে হবে, তো ইত্যাদি প্রভৃতি আরও অনেক রকম বাউন্সার হতে পারে, এইগুলো আপনি কিভাবে ম্যানেজ করবেন? বা আপনি যদি জামাই বা বৌমার তরফে না হয়ে আপনি নিজে যদি শাশুড়ি হন বা সেই শালিকা হন যিনি জিজুর থেকে টাকা চাইছেন বা সেই বন্ধু হন, সেটা আপনি বা কী করে প্লেস করবেন? মানে শুধুমাত্র আজকে জামাইরা উত্তর দেবে আমার প্রশ্নের, না সেটা নয়, সবাই উত্তর দিতে পারেন, বা জামাই ষষ্ঠীর কোনো অসাধারণ বাউন্সার যুক্ত খবর যদি বা কোনো গল্প যদি আপনার কাছে থাকে আপনি সেটাও আমাকে বলতে পারেন 9903659992। আপনার নিশ্চয়ই মনে আছে, এবার আপাতত অরুণিতা গাঞ্জিলালের গান আপনার জন্য।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
0: গান মিলান্তি, গান মিলান্তি।
2: এই গানটার রিকোয়েস্ট এসেছিল উৎপলদার কাছ থেকে, উৎপলদা বেহালা থেকে। এই গানটা শুনতে চেয়েছিলেন জুন ব্যানার্জির কণ্ঠে, তাই এই গান।

0: কলকাতায় বসে নমস্কার কলকাতা করছি বলে যে অন্য কোথাকার খবর দেবো না সেটা তো মোটেও না, বিভিন্ন জায়গায় খবর দিই। আপাতত মুম্বাইয়ের একটা খবর রয়েছে আমার কাছে, কিন্তু সেই খবরটা আপনি কোথায় শুনতে পাবেন?
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
0: স্বপ্নো কি নগরী, বাণিজ্য নগরী মুম্বাইতে কিন্তু এখন বেশ একটা অদ্ভুত রকমের ক্রাইসিস তৈরি হয়েছে। মুম্বাইয়ের বেশ কিছু এরিয়াতে পাওয়ার কাটস হচ্ছে এবং বেশ ফ্রিকোয়েন্ট পাওয়ার কাট হচ্ছে, এবং তার জন্য কাছাকাছি যে সমস্ত স্লাম এরিয়াসগুলো রয়েছে, আমরা জানি মুম্বাইতে তো বিরাট বিখ্যাত বস্তি রয়েছে, সেটা নিয়ে যারা বিরাট বড় সিনেমাও হয়েছে। যাই হোক, সাধারণ মানুষ যারা যারা খুব সাধারণভাবে থাকেন, বিভিন্ন চলে থাকেন, তো তারা ওখান থেকে বেরিয়ে আসছেন গরমের চোটে, টেকা যাচ্ছে না এত পাওয়ার কাটস হচ্ছে, সেখান থেকে বেরিয়ে এসে ভার্সোভা বিচে এসে শুচ্ছেন। মনে আছে আমরা ছোটবেলায় অনেকেই হয়তো করেছেন, রাদার আমিও করেছি, যে সেটাতে পাওয়ার কাটটা সম্পর্ক ছিল না, বেশ সুন্দর ঠান্ডা হাওয়া চলবে সারা রাত ছাদে, সেই জন্য ছাদে মশারি টাঙিয়ে শোয়া, সেটা কিন্তু আমি এক্সপিরিয়েন্স করেছি, এটা অনেকেই করে থাকেন। কিন্তু এত গরম, গরমের চোটে মানুষরা চলে আসছেন সি বিচে। ছবি এসেছে এবং ছবিটা বেশ ভাইরালও হয়েছে, এবং সেই ভাইরাল ছবি থেকেই কিন্তু এবার ব্যাপারটা বেশ নজর কাড়া হয়েছে যে হ্যাঁ, বিষয়টা যাতে ঠিকঠাক হয়, যাতে সাধারণ মানুষ স্বস্তিতে থাকতে পারেন, সেটা দেখাটাই তো কাজ। শুধু তাই না, এর পাশাপাশি কিন্তু মুম্বাইতে আপাতত বেশ একটা জলের ক্রাইসিস চলছে, কারণ যেহেতু ওখানে ডিলেড মনসুন হয়েছে, মানে বৃষ্টি ঠিকঠাক এখনও আসেনি, যে বৃষ্টি আমরা পাচ্ছি সেটা ওখানে এরমভাবে হচ্ছে না। রিজার্ভারের ওপরে, মানে ওয়াটার রিজার্ভারের ওপরে বড় বড় চারটে লেক রয়েছে, তাদের জলের রিজার্ভারের ওপরে কিন্তু ডিপেন্ড করে মুম্বাইয়ের সারা বছর জলের সাপ্লাই, সেখানে কিন্তু কম জল হয়েছে যেহেতু বৃষ্টির সমস্যা হয়েছে, এবং সেটা কতটা কম দেখুন, 10.35% কম টোটাল ক্যাপাসিটির থেকে, যে কারণে কিন্তু অনেক জায়গাতে ওয়াটার সাপ্লাই তে কিন্তু অনেক সাসপেনশন আনা হয়েছে, ওয়াটার সাপ্লাই কমিয়ে দেওয়া হয়েছে, সাপ্লাই কাট করা হয়েছে কমার্শিয়াল ইউজের জন্য, কিন্তু মানুষের যাতে এমনিতে সাধারণ প্রয়োজনের যে জল সেটা যেতে পায় সেটা দেখা হচ্ছে। তো এই সিচুয়েশনটা আরও তাড়াতাড়ি বেটারমেন্ট হোক সেটা অবশ্যই চাইব। নানারকম খবর থাকে নমস্কার কলকাতায়, কিছু ভালো খবর, কিছু বাবার অনেক সময় কপালে ভাঁজ ফেলে দেওয়ার খবর, কিন্তু আলটিমেটলি যেটা কথা সেটা হচ্ছে যে আমরা দিনের শেষে সবাই মিলে ভালো থাকব এবং ভালো রাখার চেষ্টা করব, ভালো ভাববো, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। যাই হোক, আপাতত একটা গান শুনবো, গান শুনে ফিরে এসে আস্তে আস্তে কি হবে, আস্তে আস্তে প্রবাবলি আবার আমরা ওই ঘন্টায় চলে যাবো। ওই ঘন্টায় যাওয়ার আগে একটা গান তো শুনিনি, সুতীর্থ চক্রবর্তী বনিবাসর, এই গানটা শুনে ফিরে এসে কথা হচ্ছে, সঙ্গে থাকুন।

0: মনের চাবি অন্য কোথাও পান কিনা পান, আপনি ডেফিনেটলি রেডিও শুনে ডেফিনেটলি পান, সেটা আমি জানি। আর আপনার প্রিয় প্রোগ্রাম যেটা নাম
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
0: নমস্কার কলকাতায় বিভিন্ন ধরনের বকবকানির মধ্যে আমরা বেশ কিছু সেগমেন্ট নিয়ে কথা বলি। আপাতত যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে
2: মর্নিং মন্ত্র। মর্নিং মন্ত্র,
0: ইয়েস, মর্নিং মন্ত্র। আর যেহেতু আজকে জামাই ষষ্ঠী, সেই উপলক্ষে আজকে যে বিষয়ে আমরা ইন্টারঅ্যাকশন করছি সেটাও জামাই ষষ্ঠী নিয়েই, তো মর্নিং মন্ত্রটা কিন্তু আমার এক্সক্লুসিভলি যারা জামাই ষষ্ঠী করবেন তাদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে তাদের জন্যই। সেটা হচ্ছে, আর যেটাই করুন না কেন, প্লিজ অ্যাসিডিটির যে ওষুধটা, মানে অ্যান্টাসিড যেটা আর কি, সেটা অবশ্যই রাখবেন। এইটাই আজকের মর্নিং মন্ত্র। এর থেকে বড় অন্য কিছু কি হতে পারে আজকে আমি বুঝতে পারছি না, কারণ এটা নিয়ে যখন গল্প হচ্ছে তো এই সংক্রান্ত কথা বলাটাই দরকার। যাই হোক, আনন্দ করুন, এনজয় করুন, এনজয়মেন্টটা কিন্তু দরকারই, জানেন তো। আর ওই যে বলছিলাম না যে যেরকমভাবেই যেদিক থেকেই বাউন্সার আসে না কেন, এটা কিন্তু 100% গ্যারান্টেড যে আপনার প্রিয় মানুষরা, আপনার পরিবার পরিজন, আপনার যারা আত্মীয়, তারা তো আত্মার বন্ধনে এক বেঁধে রয়েছেন আপনাদের আপনার সঙ্গে, তো তারা প্রত্যেকে আপনাকে ভীষণ ভালোবাসেন। এবং আপনিও যদি উল্টো দিকে হন তাহলে আমিও জানি যে আপনি ডেফিনেটলি সেই স্নেহ, সেই ভালোবাসাটা দেন, তো সেইটা, সেই বাঁধনটা টিকে থাক। এটাই আজকের মর্নিং মন্ত্র। ভালো থাকুন, এনজয় করুন, আর যারা নিতান্তই গেলেন না তারা না হয় এক্সপিরিয়েন্সটা করে নিন, শুনে শুনেই এক্সপিরিয়েন্স করে নিন, আর বাকিটা তো হবেই। জীবনটা বিরাট বড়, মানে লাইফটা হচ্ছে ফুল সার্কেলে শেষ হয়, কোথায় যে গোল করে এসে পৃথিবীর কোন প্রান্তে আপনার ওই গোল বিন্দুটা এসে এক জায়গায় মিলে যাবে সেটা আপনি জানেন না, তো ট্রাস্ট, নিজের ওপর সেই বিশ্বাসটা রাখুন। আচ্ছা, আপাতত ঘড়ির কাঁটা বলছে 8:59 হয়ে 33 সেকেন্ড। চলে যাবো ডিরেক্টলি নিউজে, নিউজ ব্রেকের পর চলে আসবো আবার নমস্কার কলকাতা। তাই কোথাও যাবেন না, 107 FM এর মতো মোমার সঙ্গে আজকে নমস্কার কলকাতা চলছে, চলবে আরও এক ঘন্টা।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন হবার পর আজ প্রথম রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের সফরে বিকেলে হুগলির তারকেশ্বরে পৌঁছে পশ্চিমবঙ্গ দিবসের রাজ্যস্তরের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। পাশাপাশি কৃষি, রেল, মৎস্য, পশুপালন ও প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। ব্যাংক, সম্পদ উদ্ধার সংস্থা এবং ঋণ গ্রহীতাদের মধ্যে বোঝাপড়ার বিষয়ে সুপ্রিম কোর্ট গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এক্ষেত্রে বড় অঙ্কের ঋণ খেলাপি সংক্রান্ত বিষয়গুলি নিষ্পত্তির পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে বেঞ্চ। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি ভি মোহনকে নিয়ে গঠিত একটি বেঞ্চ বলেছে, করদাতাদের কাছ থেকে সংগৃহীত সরকারি অর্থ ব্যাংকের মাধ্যমে ঋণ হিসেবে দেওয়া হলেও সেই বকেয়া অর্থ পুনরুদ্ধারের জন্য প্রায়ই কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয় না। আদালত সরকারি অর্থের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছে, এই অর্থ জনগণের কল্যাণে ব্যয় করা উচিত। বিদ্রোহী দশ বিধায়কের করা অভিযোগের ভিত্তিতে তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে পুলিশ। এই পরিপ্রেক্ষিতে বিদ্রোহী বিধায়কদের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল বলেন, দলীয় অ্যাকাউন্টের টাকা নিয়েই ভোটে লড়ে জিতেছেন ওই সমস্ত বিধায়করা। অ্যাকাউন্ট অবৈধ হলে টাকা নিলেন কেন, সেই প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি অবৈধ অ্যাকাউন্ট হলে সেই টাকায় জেতা বিধায়ক পদ বৈধ কিনা, সেই প্রশ্ন তুলেও সরব হয়েছেন কুণাল ঘোষ। ফিফা বিশ্বকাপ 2026-এ মার্কিন যুক্তরাষ্ট্র ওয়াশিংটনে সিয়াটল স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ ডির ম্যাচে অস্ট্রেলিয়াকে 2-0 গোলে হারিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে। অন্যদিকে গ্রুপ বির ম্যাচে মরক্কো স্কটল্যান্ডকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। গ্রুপ সিতে ব্রাজিল 3-0 গোলে হাইতিকে পরাজিত করেছে। গ্রুপ ডিতে প্যারাগুয়ে খেলছে তুরস্কের বিরুদ্ধে। শেষ পাওয়া খবরে প্যারাগুয়ে 1-0 গোলে এগিয়ে রয়েছে। FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: ইয়েস, ওয়েলকাম ব্যাক, নমস্কার কলকাতার লাস্ট আওয়ারে চলে এসেছি। ঘড়ির কাঁটা বলছে 9:26, মহুয়া রয়েছে আজকে নমস্কার কলকাতা নিয়ে। আর অনেক রকম গল্পের মধ্যে এবার ভালো গল্প বলি, সেটা কীরকম, আপনি আজ এখন আমি আপনাদেরকে একটা 12 বছর বয়সী মেয়ের কথা বলবো। তার নাম হচ্ছে থরাগাই আরাধনা। সে মাত্র 5 বছর বয়সে স্কুবা ডাইভিং শেখে। স্কুবা ডাইভিং মানে বুঝতেই পারছেন, সমুদ্রে ঝাঁপ দিয়ে সমুদ্রের নিচেটা গিয়ে এক্সপ্লোর করা, ইউ নো হোয়াট আই মিন। তো স্কুবা ডাইভিং কেন করে মানুষ? স্কুবা ডাইভিং করে সমুদ্রের তলদেশে গিয়ে সেখানে যে অন্যরকম প্রকৃতি সেটাকে দেখার, সেটার অন্যরকম এক্সপিরিয়েন্স, যারা করেছে তারাই বলতে পারবে, আমি করিনি যদিও এক্সপিরিয়েন্স। তার নাম দেওয়া হয় ওশানস লিটল গার্ল। কিন্তু সে স্কুবা ডাইভিং করতে, রঙিন মাছ দেখতে বা কোরাল রিফ দেখতে, প্রবাল দেখতে, সেটার জন্য কিন্তু সে করেনি। স্কুবা ডাইভিং করতে গিয়ে সে দেখলো কিন্তু সমুদ্রের তলদেশে প্রচুর দূষণ, প্রচুর ময়লা, প্রচুর প্লাস্টিক, অনেক মাছ ধরার জাল যেগুলো রয়েছে এবং তাতে কিন্তু আটকা পড়ে অনেক প্রাণীর অসুবিধা হচ্ছে। মাত্র 5 বছর বয়সে যখন স্কুবা ডাইভিং করলো এবং দেখলো যে সেখানে এরকম নোংরা আবর্জনা, সেটা দেখে কিন্তু ওর মনে হয়েছিল যে এটা চেঞ্জ করার দরকার। এখন তার 12 বছর বয়স এবং এর মধ্যেই কিন্তু ওর এই ভাবনাটার জন্য, মানে ও ইতিমধ্যে 100-এরও বেশি ডাইভ, স্কুবা ডাইভ কমপ্লিট করেছে এবং সমুদ্র থেকে অলমোস্ট 7,000 কেজিরও বেশি প্লাস্টিক সরাতে, মানে সেগুলোকে চিহ্নিত করা, করে খবর দেওয়া এবং সেটা সরাতেও কিন্তু হেল্প করেছে। সমুদ্রকে বাঁচানোর লড়াই অলমোস্ট ওর একটা লক্ষ্য হয়ে উঠেছে এবং এখন ওর পরিচয় ওশানস লিটল গার্ল নামে। তো এটা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার। এই যে নামটা আমি বললাম, থরাগাই আরাধনা, সে হচ্ছে চেন্নাইয়ের বাসিন্দা এবং তার বাবা অ্যাকচুয়ালি একজন পেশাদার স্কুবা ডাইভার এবং একজন প্রশিক্ষকও বটে। তো বাবার হাত ধরেই তিনি এই কাজটা করতে শুরু করেন এবং সমুদ্রের তলার সব কিছুই তাকে টানত এবং সেখান থেকেই তিনি আর কি বুঝতে পারলেন যে না, প্লাস্টিক বোতল, প্যাকেট, ছিঁড়ে যাওয়া মাছ ধরার জাল, এগুলো সবই তুলে দেওয়া উচিত। এটা কীরকমভাবে প্রবলেম ক্রিয়েট করে সেটা ও নিজের চোখে দেখে এসেছে এবং এটা নিয়ে কিন্তু ও বেশ কয়েকটা জায়গায় কথা বলেছে, সমুদ্রের দূষণ নিয়ে কথা বলেছে, প্লাস্টিকের ইউসেজ নিয়ে কথা বলেছে এবং তার এই দায়িত্ববোধ কিন্তু সত্যি সবাইকে অবাক করে দিয়েছে। তো এত সুন্দর একটা কাজ যখন এরা মানে ছোটো বাচ্চা মেয়ে করতে পারছে, আমরাও খানিকটা দায়িত্ব নিয়ে যাতে দূষণ না হয়, বিশেষত প্লাস্টিক দূষণ না হয়, সেটা সম্পর্কে আমরা দায়িত্ব নিতেই পারি, তাই না? নমস্কার কলকাতা, নানা ধরনের ভালো ভালো খবরের সঙ্গে এটাও একটা ভালো খবর, এটা অবশ্যই আমাদের সবার মনে রাখার কথা। তো আজকে যেরকমভাবেই খাওয়া দাওয়া হোক না কেন, যেভাবেই এনজয় করা হোক না কেন, আজকে উইকেন্ড, আপনি হয়তো নিতান্তই বাইরে গেছেন কোথাও ঘোরবার জন্য, সেখানেই যান না কেন, জাস্ট মনে রাখবেন আপনি যে খাবারটা খাচ্ছেন বা যে চিপসটা খাচ্ছেন সেটা খেয়ে যেখানে সেখানে প্যাকেটটা ফেলে তো আপনি দিয়ে আপনি চলে গেলেন, কিন্তু ওইটা কিন্তু ওখানে থেকে যাবে এবং নোংরা আবর্জনা সৃষ্টি করবে, সেটা মোটেও ভালো হবে না, সবার জন্য সামগ্রিকভাবে ভালো হবে না, সেই কথাটা ডেফিনেটলি আপনি মনে রাখবেন।

0: 107 FM Rainbow. Shot Shure Sharadi. Shot Shure Sharadi.
1: Jam.
2: জামাই

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: হ্যাঁ, নমস্কার কলকাতা শুনছেন আপনি, সঙ্গে রয়েছি আমি মহুয়া। আর আমি প্রশ্ন করেছিলাম যে আমি শশীর বাউন্সার আসলে আপনি কি করবেন, বা রাদার আপনি যদি সেই বাউন্সার দেওয়ার লোকটি হন তাহলে আপনি পাশেটা কী করে প্লেস করবেন। তো নানা ধরনের উত্তর এসছে। আপাতত সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে যেটা লিখেছে সেটা একটু বলি। অধিক ভোজনে বদ হজম হতে পারে, তাই জামাই ষষ্ঠীতে বেশি খাবার খাওয়া বা খাওয়ানোর বিরুদ্ধে ঘরে বাইরে আমি লড়াই চালিয়ে যাচ্ছি, কিন্তু আমার সংগ্রাম দানা বাঁধছে না। হ্যাঁ, লাস্ট লাইনটা হচ্ছে ইম্পর্টেন্ট, সংগ্রাম দানা বাঁধছে না। যাই হোক, উৎপল মাইতি বলছে শালি তো আধি ঘরওয়ালি, ও চাওয়ার কী আছে, সময় মতো সব পেয়ে যাবে, চাওয়ার কিছু নেই, চাওয়ার কী আছে। ঠিক তো, তাই তো, শালিকে তো মানে জিজু তার মানে এভরিথিং যা চাইবে সবই দেবে, যেরকম আবদার করবে সেরকমই দেবে আর কি, সেটাই বলতে চাইছি। যাই হোক, আচ্ছা এবার পরের যে মেসেজ, পরের মেসেজ কে পাঠিয়েছেন, পাঠিয়েছেন হচ্ছে সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে। ভেরি নাইস, জামাই ষষ্ঠীর মিষ্টি সকাল এবং নাইস টপিক। আমি শাশুড়িমাকে বলবো যেদিন আপনার মেয়ের সঙ্গে আমি বিয়ে করেছি সেদিনই আমার প্রমোশন হয়ে গেছে, আর দুজন শালিকা যদি টাকা চায় তাদের ডাবল টাকা দেবো। ও হো, এরকম এরকম একটা জামাইবাবু আমি কেন পাই না যে ডাবল টাকা দেয়। আচ্ছা, আপনার এই ডাবল টাকা দেওয়ার আনন্দে, এত এত সুন্দর করে বলেছেন আপনি, এটার জন্য এটা আপনার পাওনা হয়। আচ্ছা, শঙ্কর চন্দ্রদেব আরাসাত থেকে লিখেছে, কি লিখেছে, লিখেছে মুক্ত বিহঙ্গ আমি নীলাকাশে সুদূরে হারিয়ে যাওয়া, দিল্লিকার লাড্ডু কেমন খেতে হয়নি আমার খাওয়া, খেলে নাকি পস্তাতে হয়, না খেলেও তাই, বন্ধুদের দেখি আর ভাবি সর্বদাই সংসারের চাপে ওরা হচ্ছে ভাজা ভাজা, তখন আমাকে মনে হয় আমি মহারাজা, আমার ভাগ্যে জামাই হওয়ার যদি ছেড়ে শিখে কিভাবে সামলাবো বাউন্সার তখন জানাবো লিখে, না মানে আমি এখনো হইনি তাই তখন আমি জানাবো। বেশ বেশ বেশ বেশ, শঙ্কর চন্দ্রদেব বারাসাত থেকে এত সুন্দর একখানা ছন্দে ছন্দে কবিতা লিখে দেওয়ার জন্য থ্যাংক ইউ। সুপ্রভাত মহুয়া, আজ জামাই ষষ্ঠীর দিনে শ্বশুরবাড়িতে না যেয়ে তোমার অনুষ্ঠান শুনছি, বেশ

শ্বশুরবাড়ি না গিয়ে আমার প্রোগ্রাম শুনছে, থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু শ্বশুরবাড়ি যেতে যেতেও আমার প্রোগ্রাম শোনা যায়, শ্বশুরবাড়ি পৌঁছে গিয়েও আমার প্রোগ্রাম শোনা যায়। রাদার গতকাল রাতে যদি আপনি চলে যেতেন তাহলে আপনি শ্বশুরবাড়িতে বসেই প্রোগ্রাম শুনতে পারতেন দাদা। কিন্তু আপনার এই ডেডিকেশনের জন্য আমি একটা ক্ল্যাপ দিতে বাধ্য হলাম। ওকে, এবার আচ্ছা, আরেকবারও লিখেছেন মাধাই দাস বহর ঘোষপাড়া থেকে, বলছেন যে বিয়ের প্রথম বছর জামাই ষষ্ঠী থেকে মহা ভাপড়ে পড়ে গেছি, ফোঁটা নেওয়ার পর খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নেব, সেই সময় শালিরা এসে আবদার শুরু করেছে নতুন সিনেমা দেখাতে হবে, নতুন জামাই তাই নাও বলতে পারছি না, কী যে করি, নিজের আর খুঁড়তো জারতো তো মিলে বারো জন শালি, ভগবান বারো জন শালি, এতজনকে একসঙ্গে সিনেমায় নিয়ে গেলে পকেট একদম ফাঁকা হয়ে যাবে, শুধু তো আর সিনেমা দেখলে হবে না, ফুচকা খাওয়াতে হবে, ঠান্ডা খাওয়াতে হবে, তো এই দঙ্গল শালির হাত থেকে কি করে রেহাই পাবো সেই ফন্দি খুঁজছি। মাথায় একটা দুষ্টু বুদ্ধি এসে গেল, হঠাৎ শরীর খারাপে নাটক শুরু করে দিলাম, ভগবান, গরমের দিনেও কম্বল টেনে গায়ে দিয়ে দিলাম, কৃত্রিমভাবে কাঁপতে থাকলাম, তখন আমার অবস্থা দেখে শালিরা যে যার মতন আস্তে আস্তে কেটে পড়লো, আমি সে যাত্রা রেহাই পেয়েছিলাম বুদ্ধির বাউন্সার দিয়ে। উফ, বুদ্ধির এমন বাউন্সার যে ওই গরমের মধ্যে আপনাকে কম্বল চাপা দিতে হয়েছিল। যাই হোক, আপনার এই অসাধারণ বুদ্ধির জন্য আরেকটা মানে হাততালি অবশ্যই পাওনা হতেই হবে, হাততালি মাস্ট। ওকে, তো এরকম নানা ধরনের বাউন্সার বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এইগুলো আপনি কি করে হ্যান্ডেল করবেন, বা রাদার আপনি যদি সেই অসাধারণ বাউন্সার দেওয়ার লোকটি হন, আপনি মাথার মধ্যে বুদ্ধির চাষ করছেন যে কি করে জামাই বাবাজিকে ফাঁপড়ে ফেলা যায়, তো সেটাই আপনি কি করে প্লেস করবেন সেটা আমাকে বলুন। আলটিমেটলি এটা একটা ফ্যামিলি শো এবং এটা একটা মজার আনন্দের একটা দিন, সব কিছু মিলেমিশিয়ে যাতে রিলেশনশিপটা মানে বন্ডিংটা যাতে স্ট্রং হয় সেটাই মূল উদ্দেশ্য, তো সেটা মাথায় রেখে ডেফিনেটলি আপনার যেরকম ইচ্ছা আপনি লিখে পাঠাতেই পারেন। আরও মেসেজ জমা রয়েছে, সেগুলো পড়বে একটু পরে, আপাতত একটা গান শুনে পেরে আসি, সঙ্গে থাকুন।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: ইয়েস 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা। ঘড়ির কাটা বলছে 9:27, আর রয়েছে আমার হাতে অনেক মেসেজ। এবার একটা মেসেজ সে একেবারে দুঃখে ভরা, সেই মেসেজটা পড়ে মনটা খারাপ লাগলো ঠিকই, কিন্তু সঙ্গে একটু মানে কি বলবো, এমনভাবে লিখেছে দাদা যে কি বলবো, একটু বেশ মজাও লাগছে আর কি। না, আপনার দুঃখের জন্য আমার কিন্তু মজা লাগছে না। দাদা কি বলেছে, সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে বলছি, সুপ্রভাত মহুয়া। জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী, এইটা এতদিন জানি, মল মাস অশুভ হবে বলে আষাঢ়ে এবার মানি। বিয়ের পরে অবাক হলাম, কষ্টের ছিল না সীমা, ও বাড়িতে মানা জামাই ষষ্ঠী বলেন শাশুড়ি কাকিমা। আমাদের বাদ দিলে কেন দুঃখটা ভাবো তুমি, বউ করলো বউ জামাই ষষ্ঠী, ধন্য বঙ্গভূমি। হ্যাঁ, এরকম যদি কখনো মনে হয় যে এই বাড়িতে অমুক অনুষ্ঠানটা না হয় না, তাহলে যে সত্যি কি দুঃখ হয়, বিশেষত এই অনুষ্ঠানটা। যাই হোক, পরের হোয়াটসঅ্যাপে যাই। শ্যামসুন্দর দাস নারকেল বাগান লস্করপুর গড়িয়া কলকাতা 153 থেকে বলছে, সুপ্রভাত মহুয়া। ফোন আসতো মুঠোফোনে জামাই ষষ্ঠীর শুভক্ষণে, শ্বশুর মশাইয়ের কণ্ঠ শুনে আনন্দে ভাবতাম মনে মনে, ইলিশ মাছ চিংড়ি মাছ সঙ্গে দই সন্দেশ, লাইন দিয়ে কিনতেন মাটন, মজা হতো বেশ। দুজনে মিলে আজকের দিনে যেতাম শ্বশুর বাড়ি, গান বাজনা সিনেমা দেখে মজা রকমারি। পরম শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি আছেন তারার দেশে, পুত্র স্নেহে আদর করতেন বড্ড ভালোবেসে, আজকে যেন হৃদয়ে ভারী পুরনো স্মৃতি ভেবে ঘরে বসে ভাবছি তাই, এমন মানুষ পাবো কবে, এরকম কোনো রকম বাউন্সার আসেনি আজকের দিনে, একে অপরের বোঝাপড়া জুড়ে থাকতো জীবনে। বাহ, কি ভালো লাগলো এই মেসেজটা পড়ে। আমার একটা হাততালি দিতে খুব ইচ্ছা করছে, কিন্তু এই হাততালিটা জাস্ট ভালো লাগার জন্য আর ভালোবাসার জন্য, দাদা আপনার জন্য স্পেশালি। তো এত সুন্দরভাবে লেখার জন্য আপনাকে কংগ্রাচুলেশনস, এবং অ্যাকচুয়ালি আপনি খুব আনন্দ করেছেন, ভালো থেকেছেন, সেটা পড়ে ভালো লাগলো। শ্যামসুন্দর দাসের হোয়াটসঅ্যাপ পড়ছিলাম। এবার আমি বলবো, প্রিয় চলো পালিয়ে যাই দূরে, তুমি আমি ভেসে যাই প্রেমের সাগর তীরে, কেউ পাবে না খোঁজ আমাদের, থাকবো তুমি আমি, পাশে আছি তোমার, রাস্তা হোক যতই বিপদগামী। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে, মানে জামাই ষষ্ঠীতে যাবেই না, জাস্ট উল্টো দিকে পালিয়ে যাবে, কি আইডিয়া! এরকম অসাধারণ সমস্ত আইডিয়াগুলো আপনারা আর অন্য কোথাও দেবেন না, আমি জানি, সেগুলো এখানেই দেবেন। আপাতত ছোট্ট কমার্শিয়াল ব্রেক রয়েছে, আর তারপরে রয়েছে দিনে কে দিন গানের হ্যাট্রিক, তারপরে ফিরে আসবো, তাই কোথাও যাবেন না, শুনবেন গান।

শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা। FM রেইনবোতে তিনে

0: FM Rainbow Team, Tine Ke Tine, Tine Ke Tine, Ganer Hat-Trick, Ganer Hat-Trick. শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: ইয়েস নমস্কার কলকাতা। পরপর তিনটে সলিড গান শুনেছি। প্রথমে শুনেছি জরা জরা মেহকতা হ্যায়, রহনা হ্যায় তেরে দিল মে ফিল্মের সাউন্ড ট্র্যাক থেকে বম্বে জয়শীল গাওয়া গান। তারপরে শুনছিলাম গেরা হুয়া ধুরন্ধরের সাউন্ড ট্র্যাক থেকে অরিজিৎ সিং গিয়েছিলেন। আর এক্ষুনি শুনছিলাম কবি নিম নিম কবি শহেদ শহেদ, এটা ইউভা ফিল্মের গান, মধুশ্রী গেয়েছেন আর এ আর রহমানেরও আওয়াজ আছে এই গানটাতে। তো এত সুন্দর সুন্দর অসাধারণ অসাধারণ গান আপনি আর অন্য কোথাও শুনতে পেতেই পারেন না, 107 FM রেইনবোতেই আপনি পাবেন। কারণ এখানে আপনার মনের কথা না আমরা বিভিন্নভাবে পড়ে ফেলি এবং তারপরে সেইগুলো নিয়ে আমরা কথা বলি, রেগুলার ইন্টারাকশন করি আপনার সঙ্গে, রাইট? তো সেটা তো অবশ্যই হতেই হবে, কারণ গান আপনার একটা ভালোবাসার জায়গা, পছন্দের জায়গা। তো সেই জন্য আরেকটু গান শুনবো চন্দ্রবিন্দুর, গান ভালোবেসে গান।

0: আর ভালো ভালো গান শুনুন, ভালো ভালো গান শুনতে পাবেন কোথায়? নমস্কার কলকাতায়। আর আমাদের কাজ যদি আমাদেরকে বলতে হয় ভালো ভালো গান শোনান, কোথায়? এখানে
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
0: যেতে যেতে আপনাদের একটা খবর দিই, সেটা হচ্ছে প্রায় 153 বছরের পুরনো ঐতিহাসিক ঐতিহ্যবাহী কলকাতা ট্রাম আরও একবার ফিরতে চলেছে। নতুন বেশ কিছু বগি আনানোর জন্য কথা বলা হয়েছে এবং সেটা কিন্তু বেশ ঝাঁ চকচকে হবে, একদম সুন্দর, একদম মডার্নাইজড, যেটা বাইরে থেকে নিয়ে আসা হবে সেরকমভাবে ভাবনা চিন্তা করা হয়েছে, প্রস্তাবিত করা হয়েছে। ইনিশিয়ালি এসপ্ল্যানেড থেকে খিদুরপুর এই রুটটায় চলবে ট্রাম, ময়দানের বুক চিরে চলবে ট্রাম, যেখানটা মানে যে রুটটা দিয়ে যাওয়ার জন্য জাস্ট ট্রামের রাইডটার জন্য ভীষণ বিখ্যাত, সেইখানটা দিয়ে যাওয়ার জন্য কিন্তু চলবে। তো এটা এটা অবশ্যই আমাদের কাছে বেশ দারুণ একটা খবর, এক্সাইটিং একটা খবরও বটে, কারণ মাঝখানে হয়তো অনেকেই অনেকভাবে অপরচুনিটি পাচ্ছিলেন না, এবং পরিষেবা আরও ভালোভাবে কী করে করা যায় সেইটা নিয়েও কিন্তু প্রস্তাব রয়েছে। এটা তো একটা খবর, কিন্তু এর পাশাপাশি আরেকটা খবর বলতেই হয়, সেটা হচ্ছে উত্তরবঙ্গে কিন্তু পরিস্থিতি একটু সংকটজনক, কারণ সেখানে কার্শিয়াংয়ের রাস্তায় ধস নেমেছে, সেই খবর আপনারা পেয়েছেন। এছাড়াও দার্জিলিংয়ের দুধিয়া সেতু ভেঙে গিয়েছে, সেখানেও কিন্তু পরিস্থিতি একটু রয়েছে অন্যরকম। তো যদি আপনি ওখান থেকে শোনেন তাহলে আমি আশা করব যে ওখানে সব তাড়াতাড়ি দ্রুত সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। এছাড়াও আপনারা যেখানেই যিনি রয়েছেন, যেভাবেই রয়েছেন না কেন, মনে রাখবেন অবশ্যই আজকে কিন্তু বৃষ্টি হওয়ার একটা বেশ ভালো রকম চান্সেস রয়েছে। আমি আজকে যখন ওয়েদার রিপোর্টটা জানাচ্ছিলাম আপনাদেরকে, সেখানেও আমি বলেছি সারাদিন একটা বৃষ্টি হওয়ার একটা চান্স রয়েছে, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির চান্স রয়েছে। জুতোটা ঠিকঠাক পরা, বৃষ্টিতে না ভেজা, ছাতাটা অবশ্যই ক্যারি করা, যদি সঙ্গে কোনো বাচ্চা কাচ্চা থাকে তাহলে সে যেন রেনকোট পরে, সেটা খেয়াল করবেন। এছাড়াও ভালো থাকবেন, আনন্দে থাকবেন, গান শুনবেন, আর কি, আর আমাদের অবশ্যই শুনতে থাকবেন 107 FM রেইনবো শুনবেন, ইনস্টা হ্যান্ডেল ফলো করবেন 107 FM রেইনবো কলকাতা, যেটা হচ্ছে আমাদের ইনস্টা হ্যান্ডেল, সেখানে সমস্ত রকম

লেটেস্ট খবরাখবর পেয়ে যাবেন। তো সেটা অবশ্যই আমাদেরকে সেখানে ফলো করবেন, আমাদেরকে অ্যাপে আপনি অবশ্যই শুনতে পারবেন। মাঝখানে একটা দুটো মেসেজ এরকমও এসেছিলো যেখানে বলা হচ্ছে যে দিদি সাউন্ড আসছে না, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। একজন আমাকে লিখেছেন গোল্ডেও প্রবলেম হচ্ছে, রেনবোতেও প্রবলেম হচ্ছে। দেখুন সবসময় সবটা তো আমাদের হাতে থাকে না, ওয়েদারের ওপর ডিপেন্ড করে। বেস্ট, হ্যাঁ আপনি যে খবরটা দিয়েছেন সেটা অবশ্যই আমি বুঝে দিতেই পারি। এটাই বলার, ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের দিনটা আনন্দে কাটান, এনজয় করুন। আর যদি আপনি সেই লাকি জামাই হন তাহলে যান, শ্বশুরবাড়ি যান, ডেফিনেটলি আদর পাবেন, ভালোবাসাটা পাবেন, সেটাই কিন্তু মুখ্য আজকের, তাই না? তো ভালো থাকুন, আর অবশ্যই কথা হবে আপনার সঙ্গে আমার নেক্সট উইকে আরও একবার, নমস্কার কলকাতাতেই সামনের রবিবার। ততক্ষণ অবধি ভালো থাকুন, নমস্কার কলকাতা শুনতে থাকুন। আর আজকে যখন জামাই ষষ্ঠী নিয়ে এত এত গল্প করলাম, তাহলে জামাই ষষ্ঠী সংক্রান্ত একটা গান না হলে একেবারেই জমে না, তাই সেই গানটা দিয়ে আমি শেষ করব আজকে নমস্কার কলকাতা। টাটা, টেক কেয়ার। মহুয়া বলছে বাই।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর 68তম জন্মদিন উপলক্ষে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার পাহাড়পুর গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতির সঙ্গে যোগ দেবেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ময়ূরভঞ্জ জেলার পাহাড়পুর গ্রামের পবিত্র স্থান সাঁওতালি জোহর ও হো জোহর যাবেন। পাশাপাশি একটি দক্ষতা উন্নয়ন কেন্দ্র ও পাহাড়পুর স্কুলে গিয়ে শ্রদ্ধা নিবেদন ও প্রার্থনা সভায় যোগ দেবেন।

প্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতি এই উপলক্ষে রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন। স্নাতক স্তরে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি পরীক্ষা আবারও নেওয়ার আগে এর প্রস্তুতির অঙ্গ হিসেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA আজ দেশজুড়ে একটি মক ড্রিল বা পরীক্ষামূলক মহড়া পরিচালনা করবে। সংস্থাটি জানিয়েছে যে তারা আগামীকালের জন্য সম্পূর্ণ প্রস্তুত। দেশের 551টি শহর এবং বিদেশের 14টি শহরে প্রায় 23 লক্ষ পরীক্ষার্থীর জন্য এই পরীক্ষা আয়োজন করা হয়েছে। ভারতের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড সেবি আর্থিক ক্ষেত্রে বাজারের দক্ষতা বৃদ্ধি এবং নিয়ম মেনে পরিচালনার প্রক্রিয়াকে আরও সহজ করা ও নিয়ন্ত্রণমূলক কাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে বেশ কিছু সংস্কারের প্রস্তাবে অনুমোদন দিয়েছে। গতকাল মুম্বাইয়ে অনুষ্ঠিত বোর্ডের 214তম সভায় সেবি মৃত বিনিয়োগকারীদের নামে থাকা সিকিউরিটিজ বা শেয়ার আইনি উত্তরাধিকারী ও দাবিদারদের কাছে হস্তান্তরের প্রক্রিয়াটি সহজ করার সিদ্ধান্ত নিয়েছে। গ্রেফতার জাহাঙ্গীর খানের স্ত্রী রেজিনা বিবি সকালে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের জুলপিয়া থেকে তৃণমূল কংগ্রেসের নেতার স্ত্রীকে গ্রেফতার করা হয়। ডায়মন্ড হারবার মহকুমা আদালতে আজ তাকে পেশ করা হবে। রেজিনার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইন সহ বেআইনি জমায়েত, পুলিশকে আক্রমণ, বিদ্বেষ ছড়ানো সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এফএম রেডিও প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের ইতিহাসে এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। এ প্রসঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জির অনন্য ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের সঙ্গে জনগণের আকাঙ্ক্ষা ও স্বপ্ন পূরণে যৌথভাবে কাজ করবে এবং এর ফলে রাজ্যে উন্নয়নের গতি ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আন্তর্জাতিক যোগ দিবস এবং নিট ইউজি পরীক্ষার জন্য কলকাতা মেট্রো রেল ব্লু গ্রিন এবং ইয়েলো লাইনে আগামীকাল ভোর 4টে থেকে পরিষেবা দেবে। একই সঙ্গে ওই দিন বাড়ানো হচ্ছে ট্রেনের সংখ্যাও। দক্ষিণেশ্বর শহীদ ক্ষুদিরামের মধ্যে 152টির পরিবর্তে 214টি, সল্টলেক সেক্টর 5 হাওড়া ময়দানের মধ্যে 108টির পরিবর্তে 173টি, নোয়াপাড়া বিমানবন্দরের মধ্যে 78টির পরিবর্তে 112টি ট্রেন চলবে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থানা ঘেরাও ও হামলার চেষ্টার অভিযোগে তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খানের স্ত্রী রেজিনা বিবিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সকালে বিষ্ণুপুরের জুলপিয়া থেকে তাকে ধরা হয়। রেজিনার বিরুদ্ধে অস্ত্র ও

0: বিস্ফোরক আইনে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। আজ তাকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হবে। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের পর এবার ফলতা থানায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আমফানে ত্রাণ বন্টনে দুর্নীতির অভিযোগ করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। অভিষেক ছাড়াও অভিযোগের তালিকায় রয়েছেন ফলতার প্রাক্তন বিধায়ক শঙ্কর কুমার নস্কর, তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খান, তৎকালীন বিডিও সহ একাধিক জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকরা। স্নাতক স্তরে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজির আবারও নেওয়ার আগে এর প্রস্তুতির অঙ্গ হিসেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ আজ দেশজুড়ে একটি মকড্রিল বা চূড়ান্ত মহড়া পরিচালনা করছে। সংস্থাটি জানিয়েছে তারা আগামীকালের জন্য সম্পূর্ণ প্রস্তুত। দেশের ৫৫১টি শহর এবং বিদেশের ১৪টি শহরে প্রায় ২৩ লক্ষ পরীক্ষার্থীর জন্য এই পরীক্ষার আয়োজন করা হচ্ছে। ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ ডির ম্যাচে সান্তা ক্লারা স্টেডিয়ামে প্যারাগুয়ে তুরস্ককে ১-০ গোলে হারিয়ে দিয়েছে। ২ মিনিটে প্যারাগুয়ের হয়ে গোল করেন গালারজা। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
4: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: দেখতে দেখতে আবার একটা সকাল, আর এই সকালটা শনিবারের সকাল, আর শনিবার মানেই তিনি আমাদের প্রাণের প্রিয় রবীন্দ্রনাথ। মধুমিতা দি আর আমি জয়শ্রী মুখোপাধ্যায়,
1: একদম প্রত্যেকটা শনিবার যখন রবীন্দ্রনাথকে নিয়ে কথা বলবো বলে প্রস্তুতিটা নিই তখন একরকম হয়, আর যখন একেবারে অনুষ্ঠানে উপস্থিত হয়ে যায় তখন বাংলায় বলে না যে ভয় ডর এগুলো সমস্ত কেটে গিয়ে মনে হয় রবীন্দ্রনাথই মাথার উপর হাত রেখে বলছেন যে যেটুকু জানো সেটুকুই বলো, বলতে বলতেই দেখবে আমাকে মানুষ ভালোবাসতে শুরু করবে। কোথায় একটা ভরসা, কোথায় একটা নিশ্চিন্ততা। একটু আগেই টেলিফোনে একজনকে বলছিলাম যে আমি তো সেরকমভাবে খুব একটা ঈশ্বরে বিশ্বাসী না, তাহলে আমার কী হবে। কিন্তু এই যে মানুষে বিশ্বাসী হতে হয় এই ভাবনাটা আরও অনেকের মতো তো রবীন্দ্রনাথই খুব জোরের সাথে আমাদের শিখিয়ে দিয়েছেন। এই যে এত মানুষকে নিয়ে তার কাজ কারবার চেনা জানা, শুধুমাত্র দেশ নয় দেশের বাইরে বিশ্ব পরিক্রমা তিনি করে বেরিয়েছেন, সেখান থেকে সংগ্রহ করে এনেছেন যেমন অনেক কিছু দেশ বিদেশের, তেমন কিছু ব্যক্তিত্বকেও। এবং একটা কথা বারবার মনে হয় যে কি শান্তিনিকেতনে নিয়ে আসতে হবে। এই যে একটা লক্ষ্য, দেশ তো জাগে, দেশকে কেউ জাগায় না। আমি বলছিলাম ভাবি তো এই কথাগুলো তুমিও নিশ্চয়ই ভাবো আমিও নিশ্চয়ই ভাবি যে আমাদের রাজনৈতিক অভিভাবকরা সে যেখানেই হোক তারা কী ভাবে যে আমাদের কিছুই ভালো হয় না, আমরা খুব বেশি এগোতে পারি না। কিন্তু আমাদের যেটা সবচেয়ে বড় সম্পদ এখনও আছে আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃতি, আমাদের রবীন্দ্রনাথ। যতবার তুমি আউট অফ ট্র্যাক হতে যাবে রবীন্দ্রনাথ একটু যদি পড়ো তখন মনে হবে না কোনো দরকার তো নেই।
0: এটাই জীবন, রবীন্দ্রনাথ যেটা লিখেছেন সেটাই জীবন। দেখো আমারও মনে হচ্ছিল যে সর্বত্রই তো তাকে আমরা খুঁজে পাই প্রতিটা দিন এইরকমই, মানে আমরা আজকের দিনটা একটা বিশেষ অনেকের জন্য, জামাই ষষ্ঠী,
1: হ্যাঁ আজকে তো একটা অন্যদিনও বটে,
0: কিন্তু রবীন্দ্রনাথ নিশ্চয়ই তার পারিবারিক যে গণ্ডি সেখানে অন্যভাবে সমাদৃত ছিলেন সেই প্রসঙ্গ নয়, কিন্তু আমরা যে তুমি বললেন না তো বললে যে যে তিনি চাইতেন সবাই তার কাছে আসুক শান্তিনিকেতনে, শান্তিনিকেতনকে ঋদ্ধ করুক। এবং এই রকমই একজন বন্ধু, যে বন্ধু ছেড়ে যাচ্ছে না, যে বন্ধু অনেক দূরের বিদেশের এবং এক

0: মাত্র তাঁরই রবীন্দ্রনাথের প্রেমে পড়ে গেছেন, এবং তিনি এমন একজন সাহেব যে সাহেব শান্তিনিকেতনে এসেছেন। এবং আজকের দিনকে রিলেট করে আমি একটু বলি, শান্তিনিকেতনে তিনি স্থিতি চেয়েছিলেন, মানে একটুখানি তার মনে হয়েছিল যে না, এখানে তো বিয়ে করা যায়, এখানকার জামাই হওয়া যায়,
1: জীবন যাপন করা যায়, কিন্তু শেষ পর্যন্ত তো আর
0: মনের মতো পাত্রী খুঁজে পাননি। যাই হোক, সেই মানুষটিকে আমরা যখন দেখব, তার বন্ধুত্ব এবং রবীন্দ্রনাথ এবং তিনি, তখন আমরা বুঝতে পারবো যে মানুষটি কিভাবে নিবেদিত প্রাণ ছিলেন রবীন্দ্রনাথের জন্য। এই যে তুমি বললে না, যে যখন আমরা হারিয়ে যাই, যখন মনে হয় যে দিনটা বোধহয় আমাকে ডুবিয়েই দিল, তখন একটু যদি রবীন্দ্রনাথের কথা মনে হয়, একটা গান শুনি, দুটো লেখা পড়ি, আবার মনে হয় আরে এটাই তো জীবন, এই ডুবে যাওয়াটাই তো আমাকে আবার ভাসিয়ে দেবে।
1: একেবারেই, মানুষ যে কখনো ডুবে যায় না, সারা জীবন যে একরকম খারাপও যায় না। গানে যাবার আগে একটু আমার ইঙ্গিত দিও, আমার কথায় তো অনেক ব্যক্তিগত প্রসঙ্গ চলে আসে। গতকাল জাপান থেকে আমার পরিচিত একটি ছেলে ফোন করেছিল খুব সাধারণ কারণে, যে আমি পরশুদিন দেশে ফিরছি, ধরো আমার যে হোম সার্ভিস দেয় তাকে একটু তুমি বলে রেখো। তা আমি বসে বসে বলছি কি, তার সঙ্গে বললো যে আর এইটুকু আশা করো আমার আগামী, আমি চলে আসছিস থাকলি না, বললো না আবার সেপ্টেম্বরে যাবো, একবারে তো অনেক দিন থাকা যায় না, যাবো, বলো যেন আমার বাকি দিনগুলো ভালো হয়। সত্যি কথা, ওর ব্যক্তি জীবনে ওর একটা 35-36 বছর বয়স হবে, একটা ভালো ছেলে, কিন্তু কোথাও কোনো কারণে তল পেলো না, হয় না, কোনো চাকরি হচ্ছে না, পছন্দ হচ্ছে না, করতে করতে ওদের পরিবারের একটা বিরাট গুণ, ওরা যোগার সঙ্গে যুক্ত, ওদের পরিবারের কেউ দেশে বিদেশে এই কাজে খুব বিখ্যাত, তিনি ওকে নিয়ে গেছেন। এটা আমার এই এই যে রবীন্দ্রনাথ তৈরি করে দিয়েছেন যে অন্যের জন্য ভেতর থেকে অনুভব করো, যে আমাকে কেউ কিচ্ছু বলেনি কিন্তু আমি ভেবে ভেবে আনন্দ পেলাম, যে আমরা তো কেউ কাউকে টেনে কিছু করি না, ওর কাকা ওকে নিয়ে গেলেন,
0: মানে একটা জায়গায় অন্য
1: একটা জায়গায় দাঁড়ানোর জন্য চেষ্টা তো করতে হয়, পারস্পরিক চেষ্টা করতে হয়। এবং ও বললো যে আমি যোগা ট্রেনিং করিয়ে আমি সাকসেসফুল, আমাকে আবার সেপ্টেম্বরে ওরা অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছে, আমি ওখানে একটা কলেজে যোগা ট্রেনিং করাচ্ছি।
0: মানে এই যে পরিবর্তন,
1: এই যে পরিবর্তন, এই যে একটা জাম, এবং তোমার জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে কিছু না কিছু আসবে। এবং ও বললো আমার ভবিষ্যৎ পরবর্তী জীবনটা যেন ভালো হয়। আমি ফোনে টোনে তার এত কথা বলা যায় না, আমি বললাম যে এই যে মনের মধ্যে জোরটা তৈরি হয়ে যাওয়া,
0: যে হবেই
1: হবেই, এগুলো কোথা থেকে হয়? কেউ ঈশ্বর প্রণাম করে পান, ঈশ্বর পুজো, ঠাকুরকে পুজো করে মনে করেন ঠাকুর আমাকে করে দিয়েছেন। আবার আমরা অনেকে মনে করি যে ভালো শিক্ষা, ভালো বই, রবীন্দ্রনাথের মতো জীবন বোধ আমাকে শিখিয়ে দিয়েছে
0: এই জায়গাটা,
1: এবং কোথাও তো তোমাকে বিশ্বের দরবারে নিজেকে পৌঁছে দিতে হবে, সেই এখানে থেকেই দিতে হবে,
0: যেখান থেকে পারে।
1: সব মানুষের বিদেশে দৌড়ে গিয়ে থাকবে না,
0: উল্টোটাই হয় মধুমিতা দি। ধরো আজকে আমরা তার কাছেই যাব যিনি বিদেশ থেকে এসে এদেশে রবীন্দ্রনাথকে জড়িয়ে ধরেছেন, এবং তার কথা একটু বলি, একটু নামটা তো বলতে হবে,
1: হ্যাঁ, অ্যান্ড্রুজ এবং রবীন্দ্রনাথ,
0: দীনবন্ধু অ্যান্ড্রুজ।
1: এইটা তুমি ভাবো যে রবীন্দ্রনাথ মানে আপন করিয়া লইলেন নিজের সংসারে, এবং তার নামের একটা সুন্দর উপাধি যুক্ত করে দিলেন, দীনবন্ধু অ্যান্ড্রুজ।
0: একদম, তিনি মানুষের জন্য সত্যিই কাজ করেছেন।
1: আর এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে ভাবুন, যত বেশি করে এগুলোকে ভাববেন তখন মনে হবে আরে আমি তাহলে অন্য সময় কি ভাবি,
0: একদম, এত বড় একটা মহত্ব, এত বড় একটা মানে বন্ধুত্ব, দুটোই দুটো একসাথে, তার গল্প করব আমরা, রবীন্দ্রনাথ এবং দীনবন্ধু অ্যান্ড্রুজের গল্প আজ চলবে, যিনি কিন্তু তার জীবনপাত্র উছলিয়েই দিয়েছেন রবীন্দ্রনাথের জন্য। আসুন চলে যাই এই গানে।

0: বন্ধু অ্যান্ড্রিউসের সঙ্গে রবীন্দ্রনাথের বন্ধুত্ব একেবারেই মানে খুব ক্লোজ, তারা কোথায় দেখা হলো সেটা দিয়ে একটু শুরু করি।
1: হ্যাঁ,
0: 1912 অগস্ট মাসের মডার্ন রিভিউ পত্রিকায় একটা নিবন্ধে লেখা হলো, নিবন্ধতে মানে ওই গল্পটাই লেখা আছে, ডিনারের পর আমরা রোটেনস্টাইনের বাসায় গেলাম, আমাদের নাম ঘোষণা হলো, পরমুহূর্তেই দেখলাম একটি কৃষতনু মানুষ দ্রুতপদে আমার দিকে এগিয়ে আসছেন। কে এই কৃষতনু মানুষটি? সেই নিবন্ধের জবাব ছিল এমন, এই সেই মানুষ যিনি শুধুমাত্র তাঁর গান দিয়ে তাঁর জাতিকে উন্নত করে তুলেছেন। কি সুন্দর কথা দেখো! নিবন্ধের লেখক শুধু এইটুকু বলেই শেষ করেননি, এ প্রসঙ্গে লিখেছেন, আমি তাকে প্রণাম করতে যাচ্ছিলাম কিন্তু তিনি আমার হাত জড়িয়ে ধরে বললেন, ও মিস্টার অ্যান্ড্রুজ, কতদিন থেকে যে অপেক্ষা করে আছি আপনাকে দেখব বলে। শুধু তাই নয়, সেই কৃষতনু মানুষটি এও বললেন, কিভাবে যে আপনার জন্য অপেক্ষা করে আছি তা আপনাকে বোঝাতে পারব না।
1: এই ছিল চার্লস ফিয়ার অ্যান্ড্রুজের সঙ্গে প্রাচ্যের কবি রবীন্দ্রনাথের প্রথম সাক্ষাৎকারের একটা ছোট্ট চিত্রনাট্য।
0: কি সুন্দর না কথা!
1: অবাক লাগে, আমার না কথার পেছনে এত কথা এসে যায় যে এই যে শব্দগুলো আমরা বলি, ব্যবহার করি, আমি যদি বাড়িতে বসে রেডিও শুনতাম শুনতাম, কিন্তু না মনে হবে যে পরক্ষণে এই শব্দগুলোকে একটু সংগ্রহ করে রাখি, যে এই যে জড়িয়ে ধরা, এই যে হাত বাড়িয়ে এগিয়ে নেওয়া, এটা তো জীবনের একটা সুন্দর সিস্টেম। এবং এটি বর্ণিত হয়েছে অ্যান ইভিনিং উইথ রবীন্দ্র নিবন্ধে, যার লেখক ছিলেন কিন্তু স্বয়ং অ্যান্ড্রুজ, তারই লেখা থেকে এই কথাগুলো আমরা পাই
0: বললাম। ইনফ্যাক্ট দেখো, ইউরোপের কোনো পত্রিকায় এর আগে কিন্তু রবীন্দ্রনাথ সম্পর্কে সেভাবে মানে এরকম একজন অভারতীয়র লেখা, মানে একজন অ্যান্ড্রুজ লিখছেন তিনি তো অভারতীয়, কিন্তু এত সুন্দর লেখা সেভাবে প্রকাশ হয়নি। রবীন্দ্রনাথের বিষয়ে দেশের বাইরেও তেমন করে কেউ তখন জানতেন না। নিবন্ধটি বলা যেতে পারে একবারে রোটেনস্টাইনের বাড়িতে একটা ঐতিহাসিক দলিল। এবং এই যে দেখা, একটা মানে ভালো লাগা চোখের সঙ্গে চোখ,
1: সালটা তুমি লক্ষ্য করো, 1912, 13-র অপেক্ষা। এই সময় রবীন্দ্রনাথের বিদেশের কোনো পত্রিকায় তার সম্বন্ধে লেখা বেরোনোটাও কতটা গুরুত্বপূর্ণ ছিল,
0: সেই সবটাই কোথাও যেন অ্যান্ড্রুজ একটা সুতো বেঁধে দিয়েছেন। যাই পরের গানটিতে,

একাকী নীরবে আমি এই কাব্যের মহিমার কথা চিন্তা করব, এটাই আমার মনের বাসনা। এবং তারপরে আমি হিত অতিক্রম করে চলতে লাগলাম। আকাশ নির্মেঘ, গাইশত অন্ত অস্ত রাগের একটা ছোঁয়া, ভারতবর্ষের অস্ত্র রবির ছোঁয়া যেন লেগেছে লন্ডনের আকাশে। একা চলতে চলতে আমি ভাবতে লাগলাম, কি আশ্চর্য এই কবিতা, জগৎ পারাবারের তীরে ছেলেরা করে খেলা। একজন বিদেশি এভাবে ভাবতে পারে, আমরাই ভাবতে পারি না সবসময়। দেখো তুমি এই এই কোমল কি সুর বাজছে তখন তার মনে। এবারে অদিতি মহসিন।

0: এতটাই আকৃষ্ট হয়েছিলেন যে রবীন্দ্রনাথের আদর্শের সেবায় উৎসর্গ করতে আগ্রহী হয়ে উঠলেন। কবির আমন্ত্রণে শান্তিনিকেতনে অ্যান্ড্রুজ এলেন 1913 সালের 19শে ফেব্রুয়ারি। মানে আলটিমেটলি ঘটে গেল ঘটনাটা
1: যে আসতেই হলো এত বড় ডাক, এবং সেখান থেকে কলকাতায় আসেন, তাই তো? এবং কবির আত্মীয় পরিজনদের সঙ্গে তিনি মিলিত হলেন, পরিচিত হলেন। এক কথায় জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে যতীন্দ্রনাথ অ্যান্ড্রুজের যে মুখের মুখাবয়বের, কারণ যতীন্দ্রনাথ ঠাকুরটা করতেন,
0: হ্যাঁ,
1: তো অ্যান্ড্রুজের মুখাবয়বের একটি রেখাচিত্র আঁকলেন। তো সেই যে সফরটা অ্যান্ড্রুজকে এতটাই মোহিত করলো যে তিনি মার্চ মাসের 8 তারিখে কবিকে তার চিঠিতে জানালেন আগামী ইচ্ছার কথা।
0: জুলাই মাসে যখন আমার ছুটি হবে তখন আবার আশ্রমে এসে এদের সঙ্গে কাটাতে আমার ইচ্ছে করে। আপনি যখন দূরে রয়েছেন তখন একজন বয়স্ক লোক তাদের সঙ্গে থাকা দরকার, যিনি তাদের সঙ্গবদ্ধ করে রাখতে পারবেন, উচ্চ আদর্শে উদ্বুদ্ধ করতে পারবেন। শান্তিনিকেতনে উপস্থিত থেকে আমি কি আপনার চিন্তার ভার কমাতে পারি না?
1: বাহ, মানে আমি, আপনি না থাকলেও আমি আছি,
0: মানে আপনার মতো

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রথম আজ রাজ্যে আসছেন। দুদিনের সফরে হুগলি তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী কৃষি, রেল, মৎস্য, পশুপালন ও প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যজুড়ে আজ পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। দিনটি উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ইত্যাদির আয়োজন করা হচ্ছে। ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নবগঠিত রাজ্য সরকার 20 জুনকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পূর্ব রেলের ডিভিশন আজ শিয়ালদা ডিভিশন এবং আগামীকাল চক্ররেল চলাচলে নিয়ন্ত্রণ করবে। বারাসাত, মাঝেরহাট, দত্তপুকুর, মাঝেরহাট, নৈহাটি, বালিগঞ্জ লোকাল টানা স্টেশনে যাত্রা শেষ করবে। মাঝেরহাট, হাবড়া, বালিগঞ্জ, ব্যারাকপুর ভায়া প্রিন্সেপঘাট, মাঝেরহাট, বারাসাত লোকাল টালার স্টেশন থেকে যাত্রা শুরু করবে। নৈহাটি মাঝেরহাটের মধ্যে চলাচলকারী লোকাল বিকল্প পথে শিয়ালদা নর্থ স্টেশনে যাত্রা শুরু ও শেষ করবে। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি বলেছেন, বর্তমানে দেশে বিকশিত ভারত হয়ে ওঠার পথে এগিয়ে চলেছে। ভারতের এই রূপান্তরে পশ্চিমবঙ্গের ভূমিকা গুরুত্বপূর্ণ। বাংলার মানুষের দক্ষতা, জ্ঞান, অভিজ্ঞতা, সৃজনশীলতা, নতুন কিছু করার উদ্যম এই পথে সহায়ক হয়ে উঠবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। যুব সমাজ, কৃষক, শিক্ষক, গবেষক তথা আপামর রাজ্যবাসীকে বিকশিত বাংলা গড়ে তোলার জন্য এগিয়ে আসার আহ্বান জানান তিনি। রাজ্য সরকার উত্তরবঙ্গে বালেশ্বর নদীর ওপর স্থায়ী দুধিয়া সেতু নির্মাণের কাজ 2027 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নিয়েছে। পূর্তমন্ত্রী অজয় কুমার পোদ্দার এক বিবৃতিতে জানিয়েছেন, 52 কোটি টাকা ব্যয়ে নতুন স্থায়ী দুধিয়া সেতু নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। দার্জিলিংয়ে প্রবল বর্ষণের কারণে হিউম পাইপে তৈরি অস্থায়ী দুধিয়া সেতু গতকাল ভেসে যায়। খবর এখনকার মতো এখানেই শেষ হল।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
4: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: মন কি বাত জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন।

0: আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
1: আমরা যে গল্পে ছিলাম একটু অন্য প্রসঙ্গে আসি। অ্যান্ড্রুজ গান্ধীজি এবং রবীন্দ্রনাথের সঙ্গে নানা কর্মকাণ্ডে কিন্তু যুক্ত থেকেছেন। বিদেশে সফরকালে কবি সহচর থেকেছেন একাধিকবার। রবীন্দ্রনাথ সাধারণত তার মনের মতো না হলে কাউকেই দীর্ঘ সফর সঙ্গী করতেন না। আসলে অ্যান্ড্রুজের মধ্যে ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি কোনো আসক্তি ছিল না, বরং আর্তের জন্য তার অকৃত্রিম ভালোবাসা ছিল। এ কারণেই রবীন্দ্রনাথ তাকে দীনবন্ধু আখ্যা দিয়েছিলেন। ইতিমধ্যে কবি এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে অ্যান্ড্রুজকে শান্তিনিকেতনে পাকাপাকি ভাবে রাখা দরকার। এই জন্য 1914 সালের 19 এপ্রিল অ্যান্ড্রুজ অন্য সমস্ত কাজের দায়িত্ব থেকে তাকে মুক্তি নিয়ে ওখানকার কাজের দায়িত্ব থেকে মুক্তি নিয়ে শান্তিনিকেতনে অ্যান্ড্রুজ চলে আসেন।
2: একদম দেখো, কবি জানতেন যে এই মানুষটি নিবেদিত প্রাণ, এবং সেই যে একজন নিজের দেশ ছেড়ে চলে আসছে এবং আসছে কি রবীন্দ্রনাথের কথা ভেবে, তার সাহিত্যকে আলোচনা করতে করতে, একে তো সাহিত্যের ভাষা আলাদা, দেশ আলাদা, মানুষটাও সেরকম গভীর, সব কিছু কিন্তু এক জায়গায় মিলে গেল।
1: এবং অবাক লাগে না যে এরকমভাবে পৃথিবীর কেউ কারোর জন্য খুব গেছে বলে মনে হয় না। রবীন্দ্রনাথের জন্য যত মানুষ এখানে এসেছেন,
2: হৃদয় উজাড় করে এসছেন, আর তাই কবিও ছেড়ে দিলেন না। কবি জানেন এই আনন্দটা তার হৃদয়ের আনন্দ, শুধু তার নয়, শান্তিনিকেতনের আনন্দ যারা তাকে পাবে। তাই একটা কবিতা রচনা করলেন যেখানে প্রাচ্য আর পাশ্চাত্যের মিলনের কথা বললেন, এদেশ আর ওদেশ মিলে গেল। প্রতিচির তীর্থ হতে প্রাণরসধার, হে বন্ধু এনেছ তুমি করি নমস্কার।
1: প্রাচী দিল কণ্ঠে তব বড় মাল্য তার, হে বন্ধু গ্রহণ করো করি নমস্কার। খুলেছ তোমার প্রেমে আমাদের দ্বার, হে বন্ধু প্রবেশ করো করি নমস্কার।
2: তোমারে পেয়েছি মোরা।

0: দানরূপে যার হে বন্ধু চরণে তাঁর করি নমস্কার। ভাবা যায় না না,
1: উৎসর্গ কাব্যগ্রন্থে এই কবিতাটি প্রকাশিত।
0: হ্যাঁ, এই কবিতাটার মধ্যে থেকেই যেন সমস্ত হৃদয়ের উৎস থেকে একটা অদ্ভুত ভালোবাসার জন্ম জয়ন্তী চক্রবর্তী।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
2: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
1: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
2: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিষয়ে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
4: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
5: আমরা কথা বলছি রবীন্দ্রনাথ এবং অ্যান্ড্রুজকে নিয়ে। এই সময় যখন অ্যান্ড্রুজ ছিলেন বা তাদের বন্ধুত্ব তৈরি হয়েছিল, রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ উৎসর্গ প্রকাশিত হয়। দেখা যায় কাব্যগ্রন্থটি উৎসর্গই করেছেন রেভারেন্ড সিএফ অ্যান্ড্রুজ প্রিয় বন্ধু বরেশু। এইভাবে অ্যান্ড্রুজ সম্পর্কে রবীন্দ্রনাথ এতটাই উচ্ছ্বসিত ছিলেন যে 1914 সালের 21 এপ্রিল রদেনস্টানকে লিখেই দিলেন যে অ্যান্ড্রুজ আমার কাছে একেবারে ভগবত প্রেরিত, অ্যান্ড্রুজ আমাকে অনেক সমস্যা থেকে বাঁচাতে পারবে, তবে আমার একটু সন্দেহ যে নেই তা নয়, যাই হোক ওর বন্ধুত্বটাই আমার কাছে এতটা বড় বা এত লাভ যে আমার বিশ্বাস এবং যত দূর দৈবই আসুক না কেন আমাদের বন্ধুত্বের ছেদ পড়বে না। এবং গান্ধীজির সঙ্গে যে রবীন্দ্রনাথের একান্ত বৈঠক হতো সেখানেও কিন্তু অ্যান্ড্রুজের প্রবেশাধিকার ছিল।
6: ঠিক, দেখো একজন মানুষ যিনি বিদেশ থেকে এলেন, রবীন্দ্রনাথকে বন্ধুত্ব গ্রহণ করলেন, রবীন্দ্রনাথ তার বন্ধুত্ব কি বলবেন পালন করলেন, সেলিব্রেট করলেন, তো এই রকম একজন মানুষকে যে অনেক সময় ভুল চোখে দেখা হবে না এটা তো নয়। তাকে অনেক সময় বলা হলো যে এত কেন কাছে আসা, ব্রিটিশের গোয়েন্দা বিভাগের অনুচর ইত্যাদি ইত্যাদি, যেখানে তুমি বললে না সারা জীবন একটা রবীন্দ্রনাথ কিন্তু রেখেছেন কথাটার মধ্যে। তো রবীন্দ্রনাথ কিন্তু কখনো এই কথার ভাবতেনই না, প্রশ্রয় দিতেন না, কারণ তিনি অন্তরটা দেখে নিয়েছিলেন, মলিন মসৃণ এত সুন্দর একটা হৃদয়। কবি তাকে বিশ্বাস করতেন এতটাই যে জালিয়ানওয়ালাবাগের নারকীয় হত্যাকাণ্ডের পর তাকেই গান্ধীজির কাছে পাঠিয়েছিলেন। অ্যান্ড্রুজ কবির পারিবারিক বন্ধু হয়ে ওঠেন ধীরে ধীরে, মীরা দেবী, নগেন্দ্রনাথের সঙ্গে সম্পর্ক, মানে নানাভাবে এদিক ওদিক হয়েছে, বহুবার অ্যান্ড্রুজ সেখানে মধ্যস্থতা করেছেন। এক কথায় রবীন্দ্রনাথ মানে অনেক জায়গায় তাকে সলিউশন দিতে পাঠাতেন,
5: মিলতো আর কি ভাবনার,
6: একদম বিদেশে নিয়ে গেছেন কোনো কোনো সময়, কোনো কোনো সময় নিয়ে যাননি, এবং তাতে আবার অ্যান্ড্রুজের খুব কিন্তু অভিমান হতো যে কেন হলো না ব্যাপারটা, কেন যেতে পারলাম না।
5: এইরকমভাবেই তো জীবন চলে, এবং বারবার প্রশ্ন একটা জায়গাতে থেকে যাবে আমাদেরও যে একজন মানুষ যিনি শুধু প্রবাসী নন, যিনি বিদেশে থাকেন, তার বৈভব, তার ঐশ্বর্য, সে দেশের সব কিছু ছেড়ে রবীন্দ্র অনুরাগী হয়ে উঠলেন, এবং প্রভাব তো একেই বলে, নাহলে তো আর মার্গারেট আসতো না বিবেকানন্দের সঙ্গে।
6: ঠিক,
5: এইরকম ব্যতিক্রম দেশে বিদেশে ঘটে, ঘটে না তা নয় কিন্তু আমাদের ক্ষেত্রে অনেকবার অনেক রকমভাবে ঘটেছে, এবং অ্যান্ড্রুজ রবীন্দ্রনাথের সখ্যতাটা ধীরে ধীরে একটা কার্যকরী সম্পর্কেও কিন্তু পরিণত হচ্ছে। শুধু উনি এলেন, দুদেশের প্রশংসা করলেন, চলে গেলেন তা না, তার ইনভলভমেন্টটা এত বেড়ে গেল শান্তিনিকেতনের সঙ্গে, পার্ট হয়ে উঠলেন,
6: মধ্যস্থতা করা সব কিছুতে একটা পারিবারিক সম্পর্কের জায়গায় পৌঁছে গেলেন। তো আমাদের এই ঘন্টা প্রায় দেড় আমরা কাটিয়েছি তার সঙ্গে, আমার মনে হচ্ছে যে এই কথাগুলো বলতে বলতে একটা কথা মনে হয় যে একটা বিরাট বিশ্ববিদ্যালয়, একটা বিরাট প্রতিষ্ঠান, রবীন্দ্রনাথের মতো মানুষ, শাখা প্রশাখা বিস্তৃত, সাধারণ মানুষ, তিনি বারবার বলছেন আমি তোমাদেরই লোক, তো সেটা যখন তৈরি হয় কত না মানুষ সেখানে এসে আসেন, তাই না, এক জায়গায় জড়ো হন, জগৎ পারাবারের তীরে কত না মিলন হয়, তো এখানে কিন্তু অ্যান্ড্রুজ সাহেব সেই রকমই একজন যিনি নামটাও পেলেন রবীন্দ্রনাথের থেকে, এবং ওই যে দেওয়া নেওয়া তো থেকেই যায় কবিতার মধ্যে দিয়ে, এবং তাই এই গানটা আমার মনে হয় বাজাতে ইচ্ছে করছিল খুব আর কি, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে তোমায় কিছু দেব বলে চাই যে আমার মন, নাই বা তোমার থাকলো প্রয়োজন।

জয় বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া গানদরিয়া ছুঁয়ে যাক মন।

0: আমরা সত্যি অ্যান্ড্রু সাহেবকে দেখেছি শান্তিনিকেতনে, এবং কিভাবে দেখেছি দেখো, বন্ধুকে তো তিনি বড় মাল্য দিয়ে গ্রহণ করেছেন। রবীন্দ্রনাথ বন্ধুকে নমস্কার করেছেন, হে বন্ধু গ্রহণ করো, কবি নমস্কার। শুধু তাই নয়, উৎসর্গ করেছেন লেখা। আর তারপরে অ্যান্ড্রু সাহেব ধরা রইলেন ঠিক আমাদের মতো মানুষদের কাছে, যারা হয়তো তাকে আবার নতুন করে বন্ধুত্বের যে সমীকরণ তৈরি হয়েছিল সেটা বলবে। তাকে কিভাবে দেখা যেত, খালি পা,
1: পরনে সেই খাটো খদ্দরের ধুতি,
0: একদম একটা গায়ে হাত কাটা পাঞ্জাবি, আর সাদা দাড়ি গোফ, মুখে সরল হাসি। অ্যান্ড্রু সাহেব হনন হনন করে চলেছেন কাকর ঢালা সেই শান্তিনিকেতনের রাঙা রাস্তায়। আসলে ওই যে দাড়ির ব্যাপারটা, যেটা সেটা রবীন্দ্রনাথের দাড়ির মতো লাগছে কিনা, তিনিও দাড়ি রাখতেন আর কি,
1: ব্যাপারটা রূপকথার গল্পের মতোই কিন্তু সুন্দর। রূপকথা যেমন রাজপুত্রের জন্য মন্ত্রীপুত্রের আত্মবলি দেন, এটা খুব চেনা একটা মোটিভ, তেমন ভঙ্গি ছিল অ্যান্ড্রুজের। একদিকে যেন সাহেব হওয়ার অপরাধ থেকে মুক্তির জন্য নিজেকে ভারতবাসীর সব রকম কাজে, লড়াইয়ে, বিপ্লবে সামিল হতেন অ্যান্ড্রুজ, যেমন ভারতবর্ষের শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন তিনি। গান্ধীজির অহিংস আন্দোলনেও তিনি সক্রিয় ভূমিকা গ্রহণ করেন। বই লিখেছেন ভারত ইংল্যান্ডের রাষ্ট্র সুরক্ষা বিষয়ে, আফিং ব্যবসার বিরুদ্ধে লিখেছেন। রবীন্দ্রনাথ ও গান্ধীজির সম্পর্ক নিয়ে তার লেখা বই তো খুবই পপুলার, ট্রু ইন্ডিয়া তা অ্যান্ড্রুজেরই লেখা।

0: ভারতবর্ষের জন্য অ্যান্ড্রুজের ভাবনা শেষ ছিল না,
1: একদম একদম।
0: এবং কুলি ধর্মঘটের সময় কুলিদের সঙ্গে তিনি মাটিতে শুয়েছেন, ভাবা যায়, মানে এরা তো ওপর ওপর ভালোবাসেননি, জীবনটা দিয়ে ভালোবেসেছেন। জালিয়ানওয়ালাবাগের প্রতিবাদে গর্জে উঠেছেন, স্বজাতি ইংরেজদের অন্যায় আচরণের জন্য ভারতবাসীর কাছে নতজানু হয়েছেন বারবার। কি বলবো আর কি না বলবো, হ্যাঁ
1: হ্যাঁ, এত কিছু। মানে সেখানে দেখো, এই যে রবীন্দ্রনাথ এর কাছে যাওয়া, বিশ্বভারতীর জন্য অর্থ সংগ্রহ করা, অধ্যাপনা করা, এছাড়াও সেই সময় দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, তিনি বৃদ্ধ, তার জন্য রিক্সাও টেনে দিয়েছিলেন অ্যান্ড্রুজ সাহেব। আর ওই যে দাড়ি রাখার ব্যাপারটাও তো খুব বেশ মজার, যে সাদা দাড়ি দেখে।
0: হ্যাঁ, ওই যে বলছিলেন গুরুদেবকে যে আপনার কিছু কাজ আপনার হয়ে আমি করে দেব, সেক্ষেত্রে তিনি পুরোটাই দিয়ে দিয়েছিলেন নিজেকে। আমরা যেমন কিছুটা দিই কিছুটা নিজের জন্য রেখে দিই, সেটা করেননি মানুষটি
1: একদম। এই ভালো লাগার যে জায়গা, এই জায়গা থেকে তৈরি হয় বন্ধুত্ব, যে বন্ধুত্ব অটুট থাকে বহুকাল বহু বছর। চলে যাই তেমনই এক সুরে অনিতা পাল।

0: সুর কিন্তু একদিন হঠাৎ করে ছিন্ন হয় এবং সেখানে চলে যায়।
1: সালটা 1940, 5ই এপ্রিল, বয়স প্রায় 69, তিনি চলে গেলেন। রবীন্দ্রনাথ ঠাকুর তখন নিজের অসুস্থতার কারণেই তাকে দেখতে যেতে পারেননি, কিন্তু অ্যান্ড্রুজের মৃত্যুর পর সভ্যতার সংকট প্রবন্ধে স্মরণ করেছিলেন বন্ধুকে।
0: তিনি লিখছেন সেখানে স্পষ্ট করে, আমার ব্যক্তিগত সৌভাগ্যক্রমে মাঝে মাঝে মহোদাশা ইংরেজের সঙ্গে আমার মিলন ঘটেছে এবং সেখানে দৃষ্টান্তস্থলে অ্যান্ড্রুজের নাম করতে পারি। তার মধ্যে যথার্থ ইংরেজকে, যথার্থ খ্রিশ্চানকে, যথার্থ মানবকে বন্ধুভাবে অত্যন্ত নিকটে দেখবার সৌভাগ্য আমার ঘটেছিল। আজ মৃত্যুর পরিপ্রেক্ষণীতে স্বার্থ সম্পর্কহীন তার নির্ভীক মহত্ত্ব আরও জ্যোতির্ময় হয়ে দেখা দিয়েছে।
1: কি অপূর্ব লেখন! তাদের বন্ধুত্ব সত্যি কথাই চিরদিনের ছিল। অস্থির চিত্র, আবেগপ্রবণ এই বিদেশি বন্ধুকে রবীন্দ্রনাথ কখনোই ভুলে যাননি, কারণ তিনি ছিলেন অ্যান্ড্রু সাহেবের বন্ধু, সখা, আবার প্রভু।
0: একদম, চলে যাওয়া তো যাওয়া তো নয় যাওয়া, আর সে কারণে তার পায়ের চিহ্ন আজও পড়ে আছে শান্তিনিকেতনে। আমরা তাকেই এবং তাঁর বন্ধুত্ব, অ্যান্ড্রুজ সাহেবের সঙ্গে রবীন্দ্রনাথের বন্ধুত্বকেই আমরা আজকে উদযাপন করলাম। শেষ গানে চলে যাওয়ার সুর, আমরাও এই গান শুনতে শুনতে আপাতত বিদায় নেব, কিন্তু আবার ফিরে আসব
1: এক ঘন্টা পরে। ঠিক,
0: নাটক শোনাবার জন্য ছিলাম জয়শ্রী মুখোপাধ্যায়,
1: মধুমিতা বসু।
0: শুনতে থাকুন 107 FM রেইনবো।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে নিবেদিতা লাহিড়ি। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য জুড়ে আজ পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। দিনটি উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা ইত্যাদির আয়োজন করা হচ্ছে। ক্ষমতায় আসার পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নবগঠিত রাজ্য সরকার 20 জুনকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। এই উপলক্ষে হুগলি তারকেশ্বরে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশ নেবেন। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আজ আগামীকাল চক্ররেল চলাচলে নিয়ন্ত্রণ করবে। বারাসাত মাঝেরহাট, দত্তপুকুর মাঝেরহাট, নৈহাটি বালিগঞ্জ লোকাল ট্রালা স্টেশনে যাত্রা শেষ করবে। মাঝেরহাট হাবড়া বালিগঞ্জ ব্যারাকপুর ভায়া প্রিন্সেপঘাট মাঝেরহাট বারাসাত লোকাল ট্রালা স্টেশন থেকে যাত্রা শুরু করবে। নৈহাটি মাঝেরহাটের মধ্যে চলাচলকারী লোকাল বিকল্প পথে শিয়ালদা নর্থ স্টেশনে যাত্রা শুরু ও শেষ করবে। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি বলেছেন, বর্তমানে দেশ বিকশিত ভারত হয়ে ওঠার পথে এগিয়ে চলেছে। ভারতের এই রূপান্তরে পশ্চিমবঙ্গের ভূমিকা গুরুত্বপূর্ণ। বাংলার মানুষের দক্ষতা, জ্ঞান, অভিজ্ঞতা, সৃজনশীলতা, নতুন কিছু করার উদ্যম এই পথে সহায়ক হয়ে উঠবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। যুব সমাজ, কৃষক, শিক্ষক, গবেষক তথা আপামর রাজ্যবাসীকে বিকশিত ভারত গড়ে তোলার জন্য এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বিশিষ্ট সাংবাদিক দীপঙ্কর মুখোপাধ্যায়ের জীবনাবসান হয়েছে। বয়স হয়েছিল 77 বছর। দীর্ঘ রোগভোগের পর গতরাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসের বরিষ্ঠ আধিকারিক হিসেবে তিনি আকাশবাণী, দূরদর্শন এবং পিআইবিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি আকাশবাণীর দক্ষিণ এশিয়া সংবাদদাতা হিসেবেও কাজ করেছেন। খবর এখনকার মতো এখানেই শেষ হলো।

0: 1987 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।
1: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
2: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
1: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
2: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যজুড়ে আজ পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। দিনটি উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ইত্যাদির আয়োজন করা হচ্ছে। ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নবগঠিত রাজ্য সরকার 20 জুনকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। এই উপলক্ষে হুগলির তারকেশ্বরে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশ নেবেন। পশ্চিমবঙ্গ দিবস এবং আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 2 দিনের কলকাতা সফরকে কেন্দ্র করে আজ থেকে মধ্য কলকাতায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। আজ বিকেলে 3:30 থেকে রাত 10টা পর্যন্ত লোকভবন ও ময়দান সংলগ্ন বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে। বিশিষ্ট সাংবাদিক দীপঙ্কর মুখোপাধ্যায়ের জীবনাবসান। বয়স হয়েছিল 77 বছর। দীর্ঘ রোগভোগের কারণে গতরাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসের বরিষ্ঠ আধিকারিক হিসেবে তিনি আকাশবাণী, দূরদর্শন এবং PIBতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি আকাশবাণীর দক্ষিণ এশিয়া সংবাদদাতা হিসেবেও কাজ করেছেন। বিধাননগরের বেআইনি ফ্ল্যাট দখলের অভিযোগে গ্রেফতার তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। বিচারপতি অজয় কুমার মুখার্জির বেঞ্চে আগামী সপ্তাহে মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা। সুরক্ষা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। বিচারপতি কৌশিক চন্দ্রের এজলাসে সোমবার হতে পারে আবেদনের শুনানি। বিচারপতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তার 68তম জন্মদিন উপলক্ষে ওড়িশার পাহাড়পুর গ্রামে পৌঁছন। তাকে স্বাগত জানান ওড়িশার রাজ্যপাল হরিবাবু কাম্বাম্পতি এবং মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে তাকে এক শক্তিশালী এবং কার্যকর নেতা হিসেবে অবহিত করেছেন। বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে মার্কিন প্রেসিডেন্ট চীনা রাষ্ট্রপতির সঙ্গে শ্রী মোদীর কথা উল্লেখ করেছেন। এই মুহূর্তের খবর শেষ হল।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

0: আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে। নাটকের দুপুর, নাটকের দুপুর।
1: আজকের নাটক শ্বশুর বনাম জামাই, রচনা তুষারকান্তি ভট্টাচার্য, প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়। নাটক শ্বশুর বনাম জামাই।
2: নেপাল, নেপাল
3: যাই বাবু,
2: এদিকে আয়, তাড়াতাড়ি আয়
3: বাবু। ডাকছিলেন?
2: হ্যাঁ। নেপাল, তোর গিন্নিমা কোথায়?
3: একে ঠাকুর ঘরে।
2: শোন, বাজারের থলেটা দে, বাজারটা সেরে আসি।
3: হ্যাঁ কি বাবু। হ্যাঁ, গিন্নিমা বলতেছিলেন আগে থাকতে কিছুটা বাজার সেরে রাখতে।
2: কেন আগে থাক? ও হো হো হো হো, তাই তো, পরশু জামাই ষষ্ঠী। তাহারে নেপাল, জয়িতার সমরেশি তো শুধু আসছে।
3: হ্যাঁ বাবু, ছোট জামাই বাবু আর জয়িতা দিদিমণি আসতেছেন, মা সেই রকম করি তেনাদের সিটি নিকেছেন।
2: যা তাহলে থলেটা নিয়ে।
3: আচ্ছা বাবু, যাচ্ছি।
2: যা। না, কাগজে আর কোনো খবর নেই, বিজ্ঞাপন আর বিজ্ঞাপন। জামাই ষষ্ঠী তত্ত্ব কিনবেন, চলে আসুন অমুক বস্ত্রালয়ে, অমুক স্টোরসে, অমুক ভাণ্ডারে। আর জামাই ষষ্ঠী তত্ত্ব কিনতে হবে না, আমার চার চারটি জামাই একসাথে এসে পড়লে ঠেলার নাম বাবাজি, ভাগ্যি সমরেশ একা, নইলে বাকি তিনটি তো সবকটি একেবারে আপাদমস্তক জামাই।
3: বাবু, চিঠি।
2: চিঠি কার? দেখি। এ তো দিবাকর।
3: দিবাকর দাদা বাবু, তার মানে বড় জামাই বাবু, কি নিকেছেন? এসবেন?
2: দাঁড়া পড়ি। শ্রীচরণেশু, শ্বশুর বাবা, কি সম্বোধন! আশা করি শারীরিক কুশল।
4: জামাই ষষ্ঠী উপলক্ষে আমি আগামী 12ই জ্যৈষ্ঠ আপনার বাটিতে পদার্পণ করিতেছি। আশা করি স্মরণ করাইয়া দেওয়ার প্রয়োজন নাই যে জামাই ষষ্ঠী 13ই জ্যৈষ্ঠ পড়িয়াছে।
2: আচ্ছা,
4: পত্র মারফত জামাতাদের আমন্ত্রণ জানানোর রীতি কি অবলুপ্ত হইয়াছে?
2: রাস্কেল কোথাকার!
4: হয়তো আপনার বয়প্রাপ্তি হেতু এই বিস্মরণ।
2: প্রণাম আনতে একান্ত অনুগত দিবাকর। সে কি দিবাকর আসবে জামাই ষষ্ঠী? দিবাকর আসবে জামাই ষষ্ঠী করতে? বয়স তো কম হলো না, দু দুটোর মেয়ের বিয়ে দিয়ে নিজেও তো শ্বশুর হয়েছে, তারও কিনা জামাই ষষ্ঠী খাবার শখ। হরি হে, সবই কপাল, নেপাল কি হবে রে!
3: এই নেন আর একখান চিঠি।
2: আবার একখানা বলিস কি? দেখি দেখি। দুর্যোটি বা বিপ্রদাস নয় তো? হ্যাঁ, আচ্ছা, শ্রীচরণেশু বাবা মশাই, আমি গতকাল ও নেপাল, বিপ্রদাস জামালপুর থেকে গতকাল রওনা হয়ে গিয়েছে, এসে পড়ল বলে। ওরে নেপাল, কি করি রে!
3: আসতেছেন?
2: তাই তো দেখছি।
3: ওর বিপদ হলো বাবু।
2: হ্যাঁ
3: বাবু, আমি আপনাদের একসঙ্গে দিইনি এই নেই, ধরেন আর একখানা চিঠি, এতে মনে হচ্ছে একবারে থানিট।
2: মাথায় মার, থানির যদি মাথায় মার, এ নিঘাত দুর্যোটি। যা ভেবেছি, মাই ডিয়ার ফাদার ইন ল নিকুচি করেছে, কোনো ল আছে? করিমপুর থেকে ফেরার পথে মেজ জামাইবাবু জামাই ষষ্ঠী সেরে যাবেন। নেপাল
3: বাবু,
2: কি হাল, এবার কি হবে বল? হ্যাঁ, এই যে দেখি ছুঁচ থেকে ফাল। ও ও, যা গিন্নিমাকে খবর দে, শিগগির যা, দাঁড়িয়ে দেখছিস তাকে।
3: যাই।
2: ও, কি ঝামেলাতে পড়া গেল! ভাই নয়, বন্ধু নয়, পাড়া প্রতিবেশী নয়, একেবারে জামাই বাবাজি চতুষ্টয়। সবাই আসবে ফুর্তি করতে, আর আমার হাতে লণ্ঠন, পান থেকে চুন খসলেই আমার দফা রফা। বাপরে বাপ,

0: জামাই হয়েছিস বলে সজ্ঞ পেয়েছিস, মাথাটা আমার কিনে নিয়েছিস? রাস্কেল কোথাকার! শ্বশুরের জিনিসটা জিনিস নয়, তার তাতে রক্ত জল করা পয়সা দিয়ে কেনাকাটা করতে হয় না। নিজে তো এবার শ্বশুর হয়েছিস, দেখ এবার ঠেলাটা বোঝ। আর ধৈর্যটি, আর এক জামাই ধৈর্য কুজ্জটিকা, মদ্যপ, একের নম্বরে মদ্যপ। সাধে কি আর জামাইদের ডাকি না? এই আমার ছোট মেয়ের জয়িতার বিয়ের সময় কি কাণ্ডটাই না করলো, উফ! মদে চুর হয়ে বরযাত্রীদের দলে ভিড়েছিল। এক রসিক ভদ্রলোক একটা টর্চ জেলে ধৈর্যটির চোখের সামনে ধরল। তখন লোডশেডিং, বললে, ধৈর্যটি বাবু, এই টর্চের আলো বেয়ে আকাশে উঠতে পারবেন? ধৈর্যটি মাতাল অবস্থায় বলল, হ্যাঁ আমি পারি। ভদ্রলোক বলল, বেশ তাহলে উঠুন। ধৈর্যটি বলল, বাহ, আমি টর্চের আলো বেয়ে আকাশে উঠি আর মাঝপথে আলোটা ফট করে নিভিয়ে দাও আর কি। তোমার চালাকি আমি বুঝি না, আমি দবাস করে একবারে ধরনিতে। ছি ছি ছি ছি ছি, বরযাত্রীরা ওই ধৈর্যটিকে নিয়ে কি হাসাহাসি করলো, আর আমার লজ্জায় মাথাটা কাটা গেল। ছি ছি।
1: কাট্টা বাবু, কাট্টা বাবু, কাট্টা বাবু!
0: কিরে নেপাল, কি হলো?
1: গিন্নিমা কাঁদতে গেছেন।
0: গিন্নিমা কাঁদছেন? তা কাঁদবি তো, আমারই কান্না পাচ্ছে। কি হবে রে নেপাল, হাতে টাকা কড়ি নেই, কোথায় কি করি বল দেখিনি, বাজার তো আগুন, আর একদিকে তিন জামাই তো দুর্বাসা। চিকেন বিরিয়ানি না হলে তেনাদের বাবুয়ানি ঠাট বজায় থাকে না। তারপর আবার চিংড়ির মালাইকারি, পাতা রুয়ের রোস্ট, আবার তেনাদের তত্ত্ব, আর এদিকে আমার আম সত্ত্ব।
1: কিছু ভাববেন না বাবু, সব ঠিক হয়ে যাবে। এই নেপাল চন্দ্র যখন রয়েছে তখন চিন্তা ছাড়েন তো।
0: সব ঠিক হবে মানে কি করে কি হবে বল না, এ তো একা ছোট জামাই সমরেশ নয় যে সব কিছু মানিয়ে নেবে নিজের ছেলের মতো। আসছে আরো তিনজন দুর্বাসা, বেচাল হলি ফোঁস।
1: ও সব ফোঁস এসে যাবে বাবু, আমি আপনাদের তিন কান বুদ্ধি দিয়েছি, সেই মতো আপনি কাজ করেন তো। আমি শুধু সবটাতে সাই দিয়ে যান, নইলে বাবু এবারে ভরা ডুবি বলে দেয়।
0: দেখ নেপাল, তুই আমার বহুদিনের পুরনো লোক, তুই সব কিছু জানিস। ওই সমরেশ ছাড়া বাকি তিনটি জামাই আমাকে পথে বসাতে বাকি রেখেছে। এই বয়সে আমি আর ওদের কত ওজোর আবদার সামলাই বলতো।
1: এই জামাই বাবুদের তো শুধু আশা নয়, এর মুগার ধুতি, গরদের পাঞ্জাবি, ওনার টেরিলিনের প্যান্টালুন, তেনার প্যালেস্টারের ফান্টুর জামা, এই বাজারে এসব কি সার্ডিকানি কথা?
0: তুই বল, তুই বল, তুই বল, যাকে ছেড়ে দেখুন, তুই কি কৌশলের কথা বলছিলি?
1: আগে মা ঠাকুরুন রে বাপের বাড়ি পাঠান তো।
0: বাপের বাড়ি?
1: বাপের বাড়ি পাঠান, বলেন তুমি এখন দিন কয়েকের জন্য বাপের বাড়ি যাও, জামাই ষষ্ঠী আমরাই সামলাবো।
0: আচ্ছা, তারপর? তারপর?
1: আচ্ছা, তারপরে ওই জামাইবাবুরা এলে বলবেন যে মা ঠাকুরের মা ঠাকুরুন মানে আপনার শাশুড়ি বাড়ি অসুস্থ, তাই জরুরি তার পেয়ে মা ঠাকুরুন সেখানে চলে গেছে।
0: আচ্ছা, শাশুড়ি অসুস্থ, চলে গেছে,
1: চলে গেছে।
0: আচ্ছা, কিন্তু এদিকে যে সমরেশ আর জয়িতা আসছে তার কি হবে?
1: এনাদের আজই একটা টেলিফোনে বলে দেন না যে তোমরা এসোনি, যে জরুরি ব্যাপারের জন্য এই অনুষ্ঠান বন্ধ রইল, পরে আবার তোমাদের জানানো হবে, তখন এলেই হবে। আর তখন এলে সব খুলে বললে তেনারা ঠিক বুঝবেন।
0: গুড আইডিয়া, গুড আইডিয়া। সমরেশ অবশ্য কিছু মনে করবে না।
1: না না, তিনি তো বদ্ধ সন্তান।
0: হ্যাঁ সত্যি।
1: আচ্ছা তাহলে বাবু, ঘটনাটা দাঁড়াচ্ছে, মা টান থাকতেছেন না,
0: না
1: ছোট জামাই বাবু আর ছোট দিদিমণি আসতেছেন না,
0: না
1: অন্য দিদিমণিরাও কেউ আসতেছেন
0: না,
1: আসতেছেন কেবল ওই তিন জামাই।
0: তাহলে তো তাই দাঁড়ায়, মেয়েরা বোধ হয় কেউই আসবে না, কারণ কদিন আগেও তো সেজো মেয়ে দইতার চিঠি আমি পেয়েছি, ও লিখ দাঁড়া, চিঠিটা আমি বার করি, দাঁড়া, চিঠিটা ও লিখেছে জানো বাবা?
2: আমার মনে হয় তোমার তিন জামাই মিলে কোনো ষড়যন্ত্র করছে, কারণ গত দুদিনে দুই জামাইবাবু আমাদের বাড়িতে এসেছিল এবং ওরা নিভৃতে কিছু আলোচনা করেছে। তবে আমার যতদূর মনে হয় ওরা তোমার ওখানে জামাই ষষ্ঠীর সময় চলে যেতে পারে, তোমাকে অপ্রস্তুতে ফেলতে।
0: কি বাজি সব দেখছিস নাপাল, আমার বিরুদ্ধে চক্রান্ত।
2: দুঃখের কথা কি বলবো বাবা, বিয়ের সময় তুমি যে খাট সোফা আলমারি দিয়েছ তাও সব বিক্রি করে দিয়েছে। কত ঝগড়া, কত অশান্তি হলো কি বলবো। ও বলে ওগুলো নাকি সব কম দামি পুরনো মডেলের।
0: দেখ নেপাল, দেখ ওগুলো কিনা পুরো।

0: পরালাম সেসব খরচের কোনো মূল্যই নেই, সব বর্বর জামাই।
1: ও দুঃখ করবেন না বাবু, সবই কপাল। দেখেন না কি হয়, এবার বাসাধন ড্রাইভারের জব্দ, এই আপনার বলে দিলাম।
0: কি করে?
1: তাহলে কথাটা আপনারে কানে কানে বলি বাবু।
0: বলতো। বেড়ে বুদ্ধিখানা তো। কিন্তু তাহলে পুলিশ ইন্সপেক্টর অবিনাশকে তো কথাটা আজকে বলতে
1: হয়। রোজই তো আপনার সঙ্গে তাঁর দেখা হয়, তিনি যখন আপনার বন্ধু লোক তখন এই উপকারটুকুন তিনি নিশ্চয়ই আপনার জন্য করবেন। আর শেষ কাজটা বাবু আমি সামলাবো, একবার খালি দেখেন না কি হয়।
0: শোন নেপাল, কিন্তু তোর ওই তৃতীয় নম্বর বুদ্ধিটা কি যেন বলছিলি?
1: ওই সমিতি ছেলেদের একটা খবর দেয়া বাবু, এইখানে ওই কৌশল নিয়ে পরামর্শ করাটা ঠিক হবে না, ভেতরে চলেন আপনারা সব খুলে বলছি।
0: চল চল চল।

0: বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, শুধু সুপ্ত সন্তান শিয়রের উদ্যমানা জননী, নিশাবসানের অপেক্ষায় প্রহর গণনায় রত, কে কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে শোনাবে জাগরণের সেই অভয় মন্ত্র, ওঠো মা ওঠো জাগো,
1: জেগেছে
0: মা জেগেছে, কে কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে শোনাবে জাগরণের সেই অভয় মন্ত্র, ওঠো মা ওঠো মা ওঠো
1: জাগো। শুনতে পাচ্ছ নবাব সিরাজউদ্দৌলা?
0: উঠে বাবা, এই যেদিকে দিবাকরের ভাগ্যাকাশে দুর্যোগের ঘন ঘটা, এখন কে তাকে আশা
1: বলে শুনতে পাচ্ছ নাকি কানের তুলো দিয়েছ?
0: কে কে ডাকি, কাহার মধুর ধ্বনি কর্ণমূল দিয়া মর্মমূলে করিয়াছে প্রবেশ, আকুল করিয়াছে মোর ব্যাকুল পরাণ।
1: এই চুপ
0: চুপ, ও ও কে, ও বেগম সুপ্রভা, প্রাণ সমাজ আয়া মোর, কি বার্তা এনেছ বহিয়া এ দিন দিন দিন দিবাকর প্রতি?
1: মোরও নাকি বলি, ওসব নাকামো ছাড়ো।
0: বেশ ছাড়িলাম, এবে কর নিবেদন।
1: বলি বুড়ো বয়সে এসব কি ভীমরতি বলো তো?
0: সুপ্রভা প্রাণাধিকা রানী মোর, এই অভাজন যদি কোনো দোষ করি থাকে চরণে তোমার, অকপটে ব্যক্ত করো তাহা।
1: তুমি নাকি বাবাকে চিঠি দিয়েছো জামাই ষষ্ঠী করতে যাচ্ছ?
0: হ্যাঁ হ্যাঁ সুপ্রভা, অনুমান তব সত্য বটে।
1: ছি ছি ছি ছি ছি ছি ছি, এই বুড়ো বয়সে এসব কি মতিচ্ছন্ন হলো? হ্যাঁ গা, তোমার কি সত্যি সত্যি মাথাটাতে খারাপ হলো?
0: না না না, কদাচনা মস্তিষ্ক আমার সুস্থ বটে, কোনো চিন্তা নাই।
1: মরণ বলি এসব তোমার মাথায় ঢোকালে কে? হ্যাঁ, আমার বুড়ো বাবাটাকে কি আর না জ্বালালেই নয়? সারাটা জীবন তো অনেক জ্বালিয়েছো, এবার দয়া করে একটু ক্ষমা দাও, ক্ষমা দাও।
0: পিতার দরদে বিধায় উদ্বিগ্ন তুমি, আমি তো জামাতা তাহার, জ্বলিবার কোনো হেতু নাহি দেখি।
1: আরে কি আমার সাধু পুরুষ, তুমি যে কত বড় ধরিবাজ তা আমি বুঝি না ভেবেছো? ওই সামান্য পেনশনের ওপর নির্ভরশীল বাপটাকে আমার বিপদে ফেলতে চাও? ধন্য ধন্য তোমার প্রবৃত্তি। শোনো, এ আমি বলে দিলাম, তোমার ওখানে যাওয়া চলবে না না না।
0: আমি অঙ্গীকারবদ্ধ সুপ্রভা, কোনো বাধা রুধিবে না মোরে, যাইতে মোরে হবেই।
1: ওরে বাবা, এই যে কোনো কথা শোনে না। আচ্ছা আচ্ছা, শোনো না শোনো না, তুমি এরকম ছেলে মানুষই করছো কেন বলো দেখিনি? বিনি মিনি আর তোমার দু জামাই আজকেই তো আসছে জামাই ষষ্ঠী করতে, আর তুমি নিজেই জামাই ষষ্ঠী করতে যাচ্ছ? ছি ছি ছি ছি, ওরা শুনলে কি ভাববে বলো তো?
0: উহাদের কাছে সত্য কথা করিও গোপন, বলিবে যাত্রার বায়না লাগি উহাদের শ্বশুর স্থানান্তরে করেছে গমন।
1: ও তুমি তাহলে যাবে?
0: নিশ্চয়ই।
1: আমরা কিন্তু কেউ যাচ্ছি না।
0: আমি একলাই করিব গমন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চললো রে।
1: চুপ, যাত্রা করে করে তোমার ন্যাকামোটা দিন দিন বেড়ে যাচ্ছে না? ঠিক আছে, যখন আমার কথা শুনবেই না তখন অন্য ব্যবস্থা করছি।
0: শোনো শোনো, ক্ষান্ত হও ক্ষান্ত হও।
1: ক্ষান্ত হওয়াচ্ছি? ভালো কথা লোক তুমি নও দেখছি। ঠিক আছে, আমি সুধাকরকেই পাঠিয়ে দিচ্ছি, তার সঙ্গেই বোঝাপড়াটা করো। তোমার মতো বুড়ো মর্কটদের শায়েস্তা করতে বুনো বিচটি দরকার, বুঝলে?
0: সুপ্রভা সু না, চলে গেল। অতএব আকাশ মেঘাচ্ছন্ন, দুর্নিবার ঝঞ্ঝাসি করিবে আঘাত, প্রস্তুত হও দিবাকর প্রস্তুত হও, অচিরেই শত্রুপক্ষ হানিবে আঘাত। এই রে আসিতেছে পুত্র মোর। দিবাকর, এবার তোমার উত্থান না পতন, পতন অসম্ভব।

0: একদিকে উদ্দাম উত্তাল এই রণনদী, অন্যদিকে শ্বশুরালয়ের উত্তম ভোজন, সেই সঙ্গে নতুন পোশাক আশাক মিলে আরো কিছু তত্ত্ব।
1: পিতা, এত ডাকিতেছি কোন সাড়া শব্দ নাহি দেখিতেছি, পিতা পিতা।
0: বুঝি আসিয়াছে শত্রু সৈন্য শিবির আমার, এ রক্ষা নাহি আর, উঠু জাগো দিবাকর, অস্ত্র গ্রহণ করো, পরাজয় অপেক্ষা মৃত্যু শ্রেয়। কে কে ওখানে, কে? ও ও পুত্র সুধাকর।
1: হ্যাঁ পিতা, আমি।
0: বলো বলো সুধাকর, পুত্র মোর, কি হেতু উদ্বিগ্ন তুমি?
1: এই কি কথা শুনিলাম জননীর মুখে?
0: কি বা শুনিয়াছ তাহা স্পষ্ট করি কহ।
1: শুনিলাম তুমি নাকি যাইতেছ শ্বশ্রু আলয়ে জামাই ষষ্ঠী করিতে পালন, কহ মোরে, এ কথা কি সত্য?
0: সত্য বটে, সত্য কথা করেছ শ্রবণ। জামাই ষষ্ঠীর লাগি উপবাসী আমি দীর্ঘ কবছর, সেই হেতু করিয়াছি স্থির কল্ল প্রাতে করিব গমন, শ্বশুর বাবারে সেই মতো পত্রাঘাতে করেছি জর্জর।
1: ছি পিতা ছি, এ কি দুর্মতি তব, এ কি অধোগতি, প্রাক বৃদ্ধ বয়সে ধীক্তব প্রবৃত্তির চাপ।
0: পুত্র সুধাকর, হতে পারি বৃদ্ধ সমতুল, তথাপি আমিও জামাতা খগেন মিত্তিরের, এই কথা ভুলিও না বৎস।
1: তুমিও ভুলিও না পিতা, বৃদ্ধ জামাতারে বৃদ্ধ শ্বশুর করে না স্মরণ, জামাতা যত্রাপি নবীন তত্রাপি আদর তাহা। হাসিও না পিতা,
0: হাসাইলে বালক আমার। শোনো শোনো সুধাকর, এক গুড় তত্ত্ব কথা কহিব তোমারে, জামাই আদর বড় সৌখিন বিষয়, বাহু বলে পত্র বলে তথা বাক্য বলে করিতে হয় আদায় আদায় আদায়।
1: কিন্তু সম্পূর্ণ অনাহূত তুমি, কোন অধিকার বলে প্রবেশ করিবে সেথা, লজ্জা সরমের মস্তক করিয়া চর্বণ, যদি মাতুলালয়ে করহ গমন, তবে এই আমি লম্বমান দ্বার প্রান্তে, দেখি আজ কেমনে করহ গমন।
0: সুধাকর, লঙ্ঘন করিতেছ সীমা, যাও বৎস গৃহে যাও, আনিয়াছি মাংসের কিমা, উৎকৃষ্ট রন্ধন করি মাতা পুত্রে করহ ভক্ষণ, এক্ষণে মোরে ছাড়ি দেহ পথ, বহু কর্ম বাকি আছে।
1: কবু নাই দিব, লজ্জা তব দিয়া জলাঞ্জলি চলি যাবে শ্বশুর আলয়ে, কদাচ হইবে না তাহা। এ কি ভীমরতি তব, এ কি মন্দমতি, শীঘ্র গতি যাও অন্তঃপুরে, নইলে রুদ্র হয়ে অতি লণ্ডভণ্ড করিব এ সংসার।
0: সুধাকর, জিহ্বা সংবরণ করো, একে ধৃষ্টতা তব। হায় হায়, পুত্র যদি হয় অবাধ্য এবে, এ দেশের কি হইবে তবে? ওরে মুড়ো সুধাকর, খাইয়া আমার তণ্ডুল, করিতে চাহ আমারই কর্মভণ্ডুল। শোনো শোনো তবে, কোনো বাধা মানিব না, কোনো অনুরোধ রাখিব না, ছিন্ন করি মায়ার বন্ধন, অবশ্যই যাইব আমি শ্বশুর আলয়ে, হইলে অন্যথা এবে ঘটিবে প্রলয়।
1: ক্ষান্ত হও ক্ষান্ত হও নির্লজ্জ পিতা, পিতা যদি হয় অবাধ্য, শাস্ত্রে কি নেই কোনো বিধান? আজ অপরাহ্নকালে বিনি মিনি দুই বোন তাহাদের ভর্তা সহ আসিবে হেতায় জামাই ষষ্ঠী লাগি, আর তুমি কিনা আমাদের বিপাকে করিয়া নিক্ষেপ স্বার্থ পরেন ন্যায়, নিজ জামাই ষষ্ঠী লাগি করিবে গমন, ধিক তব অভিলাষ।
0: দিতে পারো শতধিক মোরে, তবু ঠিক করিব গমন, ট্রেনে চেপে ঝিকঝিক ঝিকঝিক ঝিকঝিক করে।
1: বেশ, তবে শুনে রাখো পিতা, বন্ধু পরিজন মাঝে করি দিব লি, তব কুকীর্তির কথা।
0: দেবী দেবী তাই দেবী কুলাঙ্গার পুত্র মোর, লিখ লিখ লিখ, হব না তো কভু আমি হোম শিখ, আপন কর্তব্য কর্মে রহিব অটল, ঠিক
1: জেনে রেখো করে দেবো লি,
0: তবু যাব আমি ঠিক,
1: ঠিক ঠিক তব গ্রাম্য অভিলাষ পিতা, ধি ধি।
2: নমস্কার নমস্কার খগেনবাবু।
3: নমস্কার, আসুন আসুন।
2: আমায় চিনতে পারছেন?
3: আগে
2: আমি ধরণীধর বসু রায়, নেপাল খবর না দিলেও আমাদের সমিতির তরফ থেকে আমাকে আসতেই হতো, কারণ
3: কারণ
2: কারণ জামাই ষষ্ঠীর মরশুম চলছে কিনা, যে যে বাড়িতে জামাই হয়েছে আমাদের লিস্ট অনুযায়ী সে বাড়িতে ঢুঁ দিতেই হবে।
3: তার মানে জামাই ষষ্ঠীর সঙ্গে আপনাদের কি?
2: ওহো, আসল কথাটা তো আপনাকে বলা হয়নি, আমাদের সমিতির নাম শ্বশুর নির্যাতন নিবারণ সমিতি।
3: কি কি বললেন? শ্বশুর
2: শ্বশুর নির্যাতন নিবারণ সমিতি।
3: ও, তা এ সমিতির উদ্দেশ্য?
2: মর্কট বিবেকহীন নির্লজ্জ ছিনেযোগ জামাইদের নিষ্পেষণ থেকে গোবেচারা শ্বশুরদের মুক্ত করে তাদের মুখে হাসি ফোটানো।
3: আমার মুখে কি আর হাসি?

0: ফুটবে মশাই, যা হবার তা তো হয়েই গেছে। অমন সুন্দর সুন্দর মেয়েগুলো এক একটা দুর্জনের হাতে পড়লো।
1: হাসি আবার ফুটবে খগেনবাবু, হাসি আবার ফুটবে। আপনার তো চার মেয়ে, কিরিটিবাবুর যে ছটি মেয়ে, সেই ছটি জামাইও ঢিট।
0: কি করে ঢিট করলেন?
1: আমাদের অস্ত্র অনেক, ব্যায়ামও বুঝে পাঁচন। যেমন ধরুন, কোনো জামাই বিয়ের সময় মোটা পন এবং প্রচুর যৌতুক আদায় করেছে, তার একরকম পাঁচন। আবার কোনো জামাই যদি দাবি পুরোপুরি মেটানো হয়নি বলে নানা সমস্যার সৃষ্টি করে, তাদের পাঁচন মানে দু হাত তুলে নাচন।
0: বলেন কি?
1: হ্যাঁ,
0: আচ্ছা, এই পাঁচন মানে মাধ্যর নয়?
1: আগে না না না না, পাঁচন মানে এক একটি কৌশল, তাতে সাপও মরবে লাঠিও ভাঙবে না।
0: ওহ, তাহলে ঈশ্বর আছেন। ওহ, ভেবেছিলাম শেষ বয়সে জামাইদের লাতি ঝাঁটা খেয়ে জীবনটা যাবে। উফ, বড্ড জ্বালিয়েছে বাবা, এখনো জ্বালাচ্ছে। অথচ আমি তো কোনো অন্যায় করিনি, জামাই হয়েছিস বলে সাপের পাঁচ পা দেখেছিস।
1: খগেনবাবু, আমি জানি না পৃথিবীর অন্যান্য দেশে আমাদের মতো জামাইদের জন্য পৃথক ব্যবস্থা আছে কিনা, আর এও জানি না সেই সব দেশের জামাইরা তালেবর কিনা।
0: তাই তো, চীন, জাপান, কানাডা, আমেরিকা, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, এসব দেশে ডিভোর্সের ছড়াছড়ি থাকলেও জামাইরা শ্বশুরদের হেনস্থা করছে, এ ধরনের খবর তো পাই না।
1: হে বড় বিচিত্র দেশ খগেনবাবু, এ দেশে যৌতুকের দাবি মেটাতে না পেরে শ্বশুরকে গলায় দড়ি দিতে হয়, স্বামী শ্বশুর শাশুড়ির অত্যাচার গঞ্জনাকে সহ্য করতে না পেরে বাড়ির বউদের আত্মহত্যা করতে হয়।
0: এ তো নিত্যকার ঘটনা ধরণী বাবু।
1: দেখুন, আমরা যৌতুকের বিরুদ্ধে আইন প্রণয়ন করি, বিল পাশ করি, কিন্তু সমস্যার মূলে কুটারাঘাত করি না।
0: দেশের কাঠামোটা এমন রূপ নিয়েছে ও কোনো আইন প্রণয়নে কিছুই হবে না, কারণ আইন ভাঙে শিক্ষিতরাই।
1: খগেনবাবু, সেই জ্ঞানপাপীদের সায়স্তা করতেই আমরা এই সমিতির পত্তন করেছি।
0: সাধু সাধু।
1: দেখুন দেখুন খগেনবাবু, নেপাল আমাদের সব বলেছে, আপনার কোনো চিন্তা নেই, কেবল সময় সুযোগ মতো একটু অভিনয় করতে হবে, তা আপনাকে বুঝিয়ে দেব।
0: দেখুন, পথে তো বসতেই চলেছি, ওটুকু নিশ্চয়ই করতে পারবো।
1: শুনে সুখী হবেন, আমাদের যে পরিকল্পনা তাতে নিরীহ নির্যাতিত শ্বশুরদের জন্যে একটি শ্বশুর আশ্রম এবং তাদের পরিবারের উপযুক্ত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা।
0: ও হো, এই যে কত বড় আনন্দের কথা।
1: তাহলে চলি খগেনবাবু, ঠিক সময় আবার দেখা হবে, আর অভিনয়টা কি করতে হবে বলছি। আসুন আসুন, আমার সঙ্গে বাইরে আসুন।
0: চল চল।

0: হ্যাঁ গো, ব্যাপার কি বলতো?
1: কেন, কি হলো?
0: কাল বড় জামাইবাবু, আজ মেজ জামাইবাবু, কি ব্যাপার বলতো?
1: কেন আসতে নেই?
0: না নেই কেন, তবে না বলছিলাম তোমাকে ডেকে নিয়ে নিভৃতে কি এত মন্ত্রণা?
1: সে কৈফিয়ত কি তোমাকে দিতে হবে দইতা?
0: দেখো অযথা মাথা গরম করো না, আমি সব জানি।
1: কি কি জানো? কি জানো তুমি?
0: তোমরা প্ল্যান করে বাবার কাছে যাচ্ছ আগামী সপ্তাহে জামাই ষষ্ঠী সারতে, তাই না?
1: ও জেনেই গেছো তাহলে। বেশ, তবে শোনো, আমরা সবাই যাচ্ছি, তুমি আর বুলটুসও যাবে।
0: না আমিও যাব না, বুলটুসও যাবে।
1: দেখো দইতা, ছেলে মানুষই করো না।
0: ছেলে মানুষই করছো তোমরা, তোমরা তিনজন প্ল্যান করে আমার বুড়ো বাবাকে বিপদে ফেলতে যাচ্ছ।
1: বেশ করবো, বেশ করবো, আমরা জামাই, আমাদের এটা বার্থ রাইট।
0: ছি, এতখানি বয়স হলো তবু তাকে জ্বালাবে কেন? কেন আমার বাবা কি এমন পাকা ধানে মই দিয়েছে শুনি?
1: বারে, জামাই ষষ্ঠী তো আমাদেরও জন্যে, একা ছোট জামাই সমরেশের জন্য তো নয়।
0: ও আচ্ছা আচ্ছা, তাহলে গাত্রদাহটা অন্য জায়গায়। দেখো সমরেশের সঙ্গে তোমাদের তুলনা করো না।
1: কেন কেন, সমরেশ দেবতা নাকি?
0: দেবতা না হোক, তোমাদের মতন সমরেশ অত নীচ নয়।
1: আচ্ছা, আমরা নীচ? চালিয়ে যাও দইতা, চালিয়ে যাও।
0: জয়িতাকে সে বিনা দাবিতে সসম্মানে নিয়ে গেছে, তোমাদের তিনজনের মতন দাবিদানি এরকম শোরগোল তুলে।
1: কি আমার নির্ভেজাল পুরুষ রে, আর সেই জন্যই বুঝি তার একারই জামাই ষষ্ঠীর অধিকার?
0: তোমরাও তো এতদিন খেয়েছো, কারি কারি তত্ত্ব নিয়েছো, আজ সমরেশ নতুন জামাই, সে জামাই ষষ্ঠী খাবে নাকি তোমাদের মতন ভুড়ো ভামেরা খাবে?
1: দেখো দইতা, বেশি বাড়াবাড়ি করো না।
0: কেন কেন কেন, কি করবে কি করবে? বিয়ের জিনিসপত্রগুলো তো বিক্রি করেছো, এবার আমাকে তাড়াবে এই তো? তা তিন তিনবার তো তাড়িয়েছো, আর একবারও না হয় তাড়াবে, তবে এবারে সোজা কোর্টে খোরপোশ আদায় করে তবে ছাড়।
1: দেখো দইতা, ওই সব ভয় দেখিও না, বিপ্রদাস কর ওসব চমকানিতে ভয় পায় না, বুঝতে পেরেছো?
0: বেশ, তবে তুমিও শোনো, তুমি ওখানে কিছুতেই যাবে না।
1: আমাকে যেতেই হবে দইতা, তুমি যাও আর না যাও, ব্যাস।
0: বেশ, যা ইচ্ছে হয় করো, মতিচ্ছন্ন যখন ধরেছে তখন কে তোমাকে শোধরাবে বলো? তবে একটা কথা মনে রেখো, যাচ্ছ যাও, বাবাকে বেশি জ্বালিও না, যদি জ্বালাও তাহলে ভালো হবে না বলে দিচ্ছি।
2: শ্বশুর বাবা, শ্বশুর বাবা, এসে গেছি।
1: কে? ও দিবাকর, এসো বাবা এসো। থাক থাক থাক থাক, প্রণাম করতে হবে না। সুপ্রভা এলো না?
2: কি জানি, সুপ্রভার শরীর ভালো নয়, তাই আমি একাই চলে এলাম।
1: খুব ভালো, খুব ভালো, যাও ভেতরে যাও।
2: হ্যাঁ যাই।
1: হ্যাঁ ভালো কথা, এদিকে তোমার শাশুড়ি মাতা তো তার পিত্রালয়ে।
2: ও
1: সব শুনবে, বিশ্রাম না, নেপাল আছে, কোনো অসুবিধা হবে না, একটু মানিয়ে নিও বাবা।
2: ঠিক আছে ঠিক আছে।
1: বুড়ো ভামচন্দ্র এলেন জামাই ষষ্ঠী খেতে, যে আমার নিজের সেই মেয়েই এলো না, জামাই এলেন একা, খচ্চি
2: দাঁড়ল।
1: কে? ও সান ইন ল, দুর্যোটি এসো।
3: এসে গেলাম।
1: হ্যাঁ হ্যাঁ বাবা এসো এসো।
3: ভালো আছেন?
1: হ্যাঁ হ্যাঁ। আরে থাক থাক থাক থাক, প্রণাম করতে হবে না, প্রণাম করতে হবে না। তা ঈশিতা এলো না?
3: না মানে ওদের এক বিয়ে বাড়ি পড়ে গেছে, তাই একাই চলে এলাম।
1: ভালো ভালো, খুব ভালো, এই যে কত বড় আনন্দের কথা। যাও বাবা বিশ্রাম নাও, দিবাকর এই মাত্র এলো।
3: ও এসে গেছে?
1: হ্যাঁ।
3: ও তাহলে যাই।
1: আমার মধ্যম জামাতা, রাঢ়বঙ্গের শ্রেষ্ঠ মদ্যপ, এই মাত্র পদার্পণ করলেন, মেয়েটা হয়তো একা কাঁদছে, আর ইনি শ্বশুর মশাইকে জব্দ করতে দলে ভিড়েছেন। আরে জব্দ
4: বাবা মশাই, বাবা মশাই।
1: কে? ও তিন নম্বর বিপ্রদাস,
4: এসে গেছি।
1: এসো বাবা এসো। প্রণাম। কেন,
4: ভালো আছেন তো?
1: ভালো, আমার আর ভালো থাকা। তা দইতা এলো না? বুলটুস?
4: না মানে ওই দইতার এক বন্ধু লখনউ থেকে এসেছে, ওকে নিয়ে ভীষণ ব্যস্ত, বললো তুমি একাই যাও।
1: ও দইতা তাই বলেছে বুঝি? ভালো ভালো, খুব ভালো, যাও ভেতরে যাও, ভেতরে যাও। নির্লজ্জ বেহায়া।
2: বহুদিন পর জামাই ষষ্ঠী লাগি একত্র সবাই, সেই হেতু আনন্দের আর সীমা নাই।
3: দেখুন দিবাকর দা, ওসব যাত্রার ঢঙে কথাবার্তা বলা এখন ছাড়ুন।
4: হ্যাঁ দাদা, ওসব সখী মার্কা কথাবার্তা না, বাড়িতেই বলবে।
2: ওকে, তবে তাই হোক। বাহ, নেপাল গোলে শরবতটা বেড়ে বানিয়েছে কিন্তু।
3: নেপালটার হাত যশ আছে বলতে হবে।
4: এই জ্যৈষ্ঠের দুপুরে শরবতটা জমেছে ভালোই, পেটটাও বেশ ঠান্ডা হবে।
2: নেপাল
4: নেপাল
2: নেপাল
5: যাই। কিছু বলতেছেন জামাইরা?
3: কালকের মেনু কি বাবা নেপাল?
5: সতেরোটা।
4: সতেরোটা?
2: তাহলে তাহলে আজ থেকে পেটটা ধুয়ে রাখি, কি বলো?
5: হ্যাঁ, সে আর বলতে বাবু, এই আজে বাজে খেয়ে আজ থেকে আর পেটটা কেন খারাপ করবেন?
3: তা যা বলেছিস, তাহারে চিকেন বিরিয়ানি থাকছে তো,
4: চিংড়ির মালাইকারি,
2: এই মাছের মাথা দিয়ে ডাল,
3: পাকা রুইয়ের রোজ,
5: সব সব, তাছাড়া শাক ভাজা, পটল ভাজা, মোচার ঘণ্ট, শুক্তো, আলু পটল, চাটনি, আম, ক্ষীর, দই, রাবড়ি, কালাকাঁদ, অদ্বৈত ভোগ, কাঁচাগোল্লা, কটা হলো বাবু? বলতে গিয়ে আমারই নলাই জল আসছে।
4: আরে ওই কিশমিশ দিয়ে পায়েস,
2: হ্যাঁ একটু আইস করে খাবো।
5: হ্যাঁস
2: হ্যাঁস, সেটা আবার কি?
3: হ্যাঁ আর ইয়েস, অর্থাৎ পায়েসও থাকছে।
5: বাবু ঠিক ধরেছেন, পায়েসও হাসছে।
6: নেপাল কি ভালো।

0: Dai, non vuoi dire che vuole, no, no.
1: Napal! Ehi, Napal!
0: Zai, babu!
1: Ehi, malpottor culo riccio te che nami e ne tala da lì!
0: Zai! Zai, babu, dai! Oi, hai una tettotto, ello!
2: Amade!
0: Ecco, damna te! Ehi, zai, noi le babu, avar poco, vero?
3: Ehi, ciao, ciao, giundi, ciao!
2: Nepal!
0: Ege!
2: Ogulo ki!
0: Shab apnader!
2: Shab!
0: Shab!
2: Ba ba ba ba ba ba ba!
4: তাহলে ভেতরে যাচ্ছ কে কে? এই পল্টু, তোরা সবই এখানে দাঁড়া, হ্যাঁ? আমি প্রথমে ঢুকছি।
5: ঠিক আছে, ধরনী দা তুমি আগে যাও।
4: আর বিট্টু
6: বলো,
4: তুই খানিক বাদে ঢুকবি, কেমন? এই নেপাল, এই নেপাল,
0: কে যাচ্ছি? তারিণী বাবু, কি ব্যাপার?
4: হ্যাঁ বেটা, ন্যাকা বাছা ধরনেরা কোথায়?
0: দুপুরে ঘুম সেরে এই মাত্র উঠেছেন।
4: ওনাদের একটু দে।
0: কি দেবো?
4: ওনাদের একটু ডেকে দে।
0: তাই বলেন, এই যাচ্ছি। বড় মেজো সেজো জামাই বাবুরা, আপনাদের জন্য পাড়ার লোকজন বাইরে অপেক্ষা করতেছেন।
7: আমাদের ডাকছে পাড়ার লোক, তুই চলো চলো চলো চলো। হ্যাঁ শোনো নেপাল, ওই গরম কাটলেট গুলো রেডি করো, আমরা এক্ষুনি আসছি।
4: গরম কাটলেট খাওয়াচ্ছি, এসো লেট কাট করবো। এই যে জামাতা বাবাজিরা, আগে দু দুবার এসে ঘুরে গেছি, দুপুরের ঘুম ভাঙেনি।
2: আপনি
4: ধরণীধর বসু রায়? শুধু আমি কেন, ওই যে দরজার বাইরে আরো সবাই রয়েছে।
3: কি ব্যাপার বলুন তো?
4: ব্যাপার আর কি বলবো বাবাজি, পাড়ার সব ছেলেরা ধরলো, বলে ধরণীদা না হলে কেউ চাঁদা দেয় না। তা আমি বলি এবার তোমরা যাও, আমি আর কতদিন, আমার তো কাজটা যাচ্ছে নাকি?
3: সে তো নিশ্চয়ই, কিন্তু
4: সবই বলছি যা বলছিলাম, ওরা না ছোড় বান্দা, বলে ধরণীদা তুমি 23,000 টাকা তুলে দিয়েছ, আর 1,700 টাকা তুলে দিলেই হবে, নইলে এত বড় কাজ সব পণ্ড হয়ে যাবে, তাই চাঁদার জন্য আসা। চাঁদা
3: কিসের?
4: আশ্রমের।
7: কি আশ্রম?
3: শ্বশুর আশ্রম।
4: হ্যাঁ শ্বশুর আশ্রম, হ্যাঁ, অবহেলিত দলিত অবদমিত শ্বশুরদের জন্য আশ্রম।
2: হ্যাঁ,
4: যা টাকা উঠেছে তা তো নসি, তাই আমরা সবাই মিলে জামাতা বাবাজিদের শরণাপন্ন।
3: কিন্তু আমরা তো এ পাড়ার লোক নই।
4: তাতে কি হয়েছে, পাড়ার লোকের তো জামাই, জামাই ষষ্ঠীতে এসে পাড়ায় স্ফূর্তি করবেন আর পাড়ার বিপদ আপদ দেখবেন না।
3: কিন্তু আমরা তো জামাই। বেশ ভালো করে ভেবে দেখুন, জামাইবাবুদের কাছ থেকে চাঁদা আদায় করা কি উচিত?
7: হ্যাঁ, আফটার অল আমরা এ বাড়ির সম্মানিত অতিথি, জামাই, আমরা চাঁদা দিতে বাধ্য নই।
4: আরে জামাই নয়টাকে, আমি জামাই, আপনি জামাই, সে জামাই, ওরা জামাই, তাহারা জামাই, রাম জামাই, শ্যাম, সবাই কারুর না কারুর জামাই। হ্যাঁ, এই তল্লাটে যত জামাই সবাই আমাদের বেশ জব্বর চাঁদা দিয়েছে।
8: নমস্কার, আমি বিল্টু।
6: কি ধরণীরা যায়, ওরা কিছু কি গড়বড় করছে নাকি?
4: না না না, তেমন কিছু না। তবে জানতে চাইছেন যে ব্যাপারটা কি?
6: ব্যাপারটার কিছুই নয়, আপনাদের তিনজনকে 33 900 টাকা দিতে হচ্ছে।
2: 900?
6: হ্যাঁ, মাত্র 900।
4: ঘাবড়াবেন না বাবাজিরা, ও ছোড়ার কথাবার্তা একটু ওই রকম, ওরা ভাবে সব কাজ গায়ের জোরেই হয়ে যায়। এই এই বিল্টু, তুই থামেই
6: তো আছি।
4: দেখুন বাবাজিরা, এই শহরের কার জামাই কখন আসে যায়, সব আমাদের নগদ অর্পণে। আমাদের টার্গেট এই জামাই ষষ্ঠী, কারণ জামাইরা এখন লাটসাহেব, জামাই আদর খেতে জুটবেই। কি ঠিক বলিনি?
3: তা কিছুটা ঠিক।
4: তাহলে আমাদের 900 টাকা দিয়ে দিলেই হয়।
7: দেখুন ধরণী বাবু, এটা কিন্তু ঠিক হচ্ছে না, আমরা হলুম গিয়ে এবারে সম্মানিত জামাই।
3: ঠিক, আমাদের তথা জামাতা খুলে চরম অপমান, জামাতার সম্প্রদায়ের উপর এটা একটা পরিকল্পিত আঘাত।
4: দেখুন বাবাজিরা উত্তেজিত হবেন না, পেয়ারা জামাইদের কীর্তিকলাপ সব আমাদের নথিভুক্ত। আমাদের সমিতির নাম হলো শ্বশুর নির্যাতন নিবারণ সমিতি।
7: শ্বশুর নির্যাতন নিবারণ সমিতি?
3: আপনাদের এই সমিতির উদ্দেশ্য?
6: উদ্দেশ্যই বলুন আর বিধি।

0: বলুন, লক্ষ্য আমাদের একটাই, তা হলো
1: নিরীহ শ্বশুরদের ওপর বেয়াড়া জামাইদের অত্যাচার হ্রাস করা।
2: ও, তা আমরা যে অত্যাচারী জামাই এ কথা আপনাদেরকে বললে? জানেন জানেন আমরা শ্বশুর বলতে অজ্ঞান।
1: হ্যাঁ, সে আর বলতে, কথা গেলে এই যে এই যে এই এই আমার তালিকা অনুযায়ী আপনার নাম হলো গিয়ে বিপ্রদাস কর। আপনি এবারই তৃতীয় জামাতা, বিবাহের সময় আপনার দাবি ছিল 15 ভরি সোনা, 165 লিটারের ফ্রিজ, আলমারি এবং 15,000 টাকা নগদ।
2: এত সব খবর আপনারা পেলেন কোথা থেকে? নিশ্চয়ই নিশ্চয়ই মিনমিনের শ্বশুর মশাই এই সব তথ্য সাপ্লাই করেছে।
3: নিশ্চয়ই, এই নিশ্চয়ই ফাদার ইন লয়ের কাজ।
4: আজ্ঞা না, এই সমস্ত ইনফরমেশন আমরা বিভিন্ন উপায়ে সংগ্রহ করি।
2: করলেও ইনফরমেশনে কিছু ভুল আছে।
1: যেমন?
2: যেমন এই নগদ 15,000 টাকার ব্যাপারটা সত্যি নয়।
1: নয়?
2: না,
1: 15,000 টাকার মধ্যে 10,000 টাকা নিয়েছেন আর বাকি 5,000 দয়া করে ছেড়ে দিয়েছেন, এবং সেই 5,000 টাকা খগেনবাবু দিতে পারেননি বলে
4: তার এমএ পাস করা মেয়েকে 3-3 বার মারধর করে তাড়িয়ে দিয়েছেন।
5: দেখুন, আপনারা কিন্তু ভদ্রতার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আমরা ভদ্র সন্তান, ভদ্র বাড়িতে এসেছি। বিয়ের সময় আমাদের শ্বশুর মশাই ভালোবেসে কি দিলেন না দিলেন তার ফিরিস্তি আপনাদের কাছে নাই বা শুনলাম।
1: আপনি দেখে এই যে শ্রীযুক্ত ধৈর্যটি দত্ত, বিবাহের সময় আপনি আপনার বৃদ্ধ অসহায় শ্বশুরের কাছ থেকে একটি স্কুটার, 20 ভরি সোনা এবং একটি টুইন ওয়ান আদায় করেছেন।
5: আদায় করেছি
1: এবং 7,000 টাকার নগদ।
4: কি ধৈর্যটি বাবু, ইনফরমেশনে কিছু ভুল আছে?
5: না, মানে ওই আমার বাবাই।
1: হ্যাঁ, তা বলেছেন, বিয়েটা বাবাই করলেন কি না?
5: ব্যাপারটা কিন্তু ভদ্রতা সীমা ছাড়িয়ে যাচ্ছে, আমরা পুলিশ ডাকতে বাধ্য হব।
1: ওসব পরে ডাকবেন, পরে ডাকবেন, আগে টাকাটা দিয়ে দিন তো।
2: আপনারাও
1: তো শ্বশুরের কাছ থেকে জুলুম করেই আদায় করেছেন।
2: না না, আমরা কোনো জুলুম করিনি। শ্বশুর মশাই আমাদের স্নেহ ভরে স্বেচ্ছায় যা দিয়েছেন আমরা তাই মাথা পেতে নিই।
6: মাথা পেতে নিই?
4: কি আমার ওবিডিয়েন্ট জামাতা রে, ধরনীরা ডায়েরিটা একটু দেখুন তো, এনার সম্পর্কে ইনফরমেশন কি বলে
1: দেখছি। এই যে আপনার নাম হলো গে দিবাকর দস্তিদার। বিবাহের সময় দাবি 30 ভরি সোনা, 7,000 টাকা মূল্যের কাঁসার বাসন এবং এবং 10,000 টাকা নগদ। কি দিবাকর বাবু, তোতে কিছু ভুল নেই তো?
2: না, এই অন্যায়, ঘোর অন্যায়। ওরে, কে আছিস?
5: আমি আছি, আমি আছি। এই আমাদের চরিত্র হলো মানহানির মামলা করব।
6: নিশ্চয়ই ওই মিনিমিনে শ্বশুর মশাইয়ের কাজ, পেকল মাছ। নইলে এত সব তথ্য জানলো কি করে?
1: না না না, নেভার নেভার। আপনাদের আগেও বলেছি খগেন বাবু কোনো তথ্যই আমাদের দেননি। হ্যাঁ, তার প্রথম 3টি মেয়ের বিয়ে দিতে খগেন বাবু সর্বশান্ত, পেনশন গ্যাচুইটি সব শেষ, ঋণে জর্জরিত।
4: অথচ ছোট জামাই সৎ নির্ভীক,
1: সসম্মানে বিনা দাবিতে খগেনবাবুর ছোট মেয়েকে তার ঘরে নিয়ে গেছেন, তাই তার কাছ থেকে আমরা কোনো চাঁদা আদায় করিনি।
4: করবো না,
2: এসব
5: ষড়যন্ত্র। আমি আমি ভারতীয় দণ্ডবিধির 392 ধারায় মামলা করব। দেখি কোথাকার জল কোথায় গড়ায়, জুলুমবাজি।
4: চোখ রাঙাবেন না দুজ্জুটি বাবু, খুব খুব সমঝে কথা বলবেন।
1: দেখুন জামাতা বাবাজিরা, আপনারা যা খুশি করতে পারেন, তার আগে 3,900 টাকা দিয়ে তবে যান।
7: দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে।
8: দেবো না, দেবো না, দেবো না।
1: শ্বশুরের ঘাড়মোটকে আদায়ের বেলা মনে ছিল না, এবার নিজেদের পকেট থেকে বের করতে কেমন লাগছে?
6: কেউ ধরেনি না, তুই দেরি হচ্ছে কেন?
1: এই বিট্টু, যা তো ওদের গিয়ে বল, দিয়ে দেবে, দিয়ে দেবে, কোনো ঝামেলা করার দরকার নেই।
4: আমি যাচ্ছি, তুমি একটু তাড়াতাড়ি আসো, তোমার অনেক কাজ আছে।
6: কি হলো কি? এত গোলমাল কিসের?
9: বড় বিপদ।
6: কি হয়েছে বাবারা?
9: বিপদ, চাঁদা, চাঁদা।
6: কিসের বিপদ?
9: চাঁদা, ওই যে বললাম চাঁদা,
6: চাঁদা।
1: আমাদের সমিতির খবর বাবু।
6: আপনি চিনলাম না তো।
1: নমস্কার, চিনবেন না, আপনার জামাইদের কাছ থেকে আমরা চাঁদা আদায় এসেছি।
6: কেন জামাইদের কাছে চাঁদা? কেন? তারা আমার অতিথি, চাঁদা চাইতে হয় আমার কাছে। চান, আমি এবাড়ির মালিক, ওদের চাঁদা চেয়ে অপমানিত করছেন কেন?
9: দেখুন না, দেখুন না বাবা মশাই, কিছুতেই শুনছে না, একেবারে ছিনে চোখ।
2: শ্বশুর বাবা রক্ষা করুন, বড় বিপদ, এরা সব মস্তান।
10: ফাদার ইন ল এর আবার চোখও রাঙাচ্ছে
6: বটে, এত বড় স্পর্ধা।
1: আহা, চড়ছেন কেন খগেন বাবু?
6: চটবো না।
1: না, আপনাদের মুখ চেয়েই তো আমরা এটা করতে এগিয়ে এসেছি। আজ সকাল থেকে এই বিকেল চারটে পর্যন্ত আমাদের কালেকশন 5,000 টাকা।
2: শ্বশুর বাবা, শ্বশুর বাবা!
6: কি বাবা?
2: বড় বিপদ বাবা।
6: কিচ্ছু ভয় নেই, কিচ্ছু ভয় নেই।
1: খগেনবাবু, খগেনবাবু, প্লিজ আপনি আমাদের সহযোগিতা করুন। আপনারা মুখ বুঝে সহ্য করেন বলেই তো এই সব বেয়ারা জামাইদা এত পেয়ে বসেছে। আরে যাচ্ছি রে, যাচ্ছি। তাহলে খগেনবাবু, আপনি ভেতরে যান, আর জামাইদের সঙ্গে বোঝাপড়াটা হয়ে যাক।
6: কখনো না, কিছুতেই না, কোনো কথা শুনতে চাই না। আমার জীবন থাকতে এদের কাছ থেকে টাকা দায় করতে দেব না।
1: খগেন বাবু, প্লিজ,
6: নেভার। আমার নাম খগেন চন্দ্র মিত্তি, আমি কিছুতেই বেঁচে
1: নেপাল একাই 100। অমন অজ্ঞান হওয়া আমরা হামেশাই দেখছি। ও কিছু না, উত্তেজনার বসে প্রেশার চড়ে গেছে। ও নিয়ে আপনাদের কিছু ভাবতে হবে না, টাকাটা ফেলে দিন জলদি।
9: না মানে বাবা মশাই, এত বড় বিপদ, আমাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে।
2: হ্যাঁ, আপনারা বরং পরে একদিন।
1: নেভার, নেভার, ওসব চালাকি ছাড়ুন। যাচ্ছি রে, যাচ্ছি। ভদ্র মহোদয়গণ, মালটা ছাড়ুন, নইলে সমূহ বিপদ।
11: শিয়ার বলতে,
1: সোজা আঙুলে ঘি না উঠলে আমরা আঙুল বেঁকাতে জানি।
2: বলছিলাম একটু কম সম,
1: একটি পয়সাও না। আপনারা যেমন দাবি করেছেন, আমরাও তেমনি দাবি করছি। নাও বি কুইক।
10: ধৈর্যটি কি দাদা, কি হবে? এই যে ঢাকের দায়ে মনুষা বিক্রি।
9: দাদা, দিয়ে দিন, সুদে আসলে তুলে নেবো।
1: খবরদার, যদি এর টাকা খগেন বাবুর কাছ থেকে আদায় করেছেন তো সঙ্গে সঙ্গে খবর পাবো, আর তা যদি সত্যি হয় তো আপনাদের দফা রফা। বাড়ি আপনাদের যেখানেই হোক, সেইখানেই আমাদের শাখা।
2: ওরে বাবা! আচ্ছা আচ্ছা, এই নিন 300।
1: নশো। বেশ, তাহলে চলি, আবার দেখা হবে।
2: কি হলো নেপাল, এই রাত দুপুরে চাঁদাচ্ছ কেন?
12: সর্বনাশ হয়েছে গো বড়জাই বাবু, সর্বনাশ হয়েছে।
2: কি হলো নেপাল, কাঁদছ কেন?
12: ৭ কেজি অত ভালো ভালো ন্যাংরাম, দই মিষ্টি দাবড়ি, 2 কেজি গলদা চিংড়ি,
9: গলদা চিংড়ি
12: সব ফ্রিজ থেকে বের করে দেখবেন বাবু, তারা কি আর আছে? অত ভালো ভালো জামার কাপড়, প্যান্টালুনের পিস, ওরা ধাক্কা পাড় ধুতিও
2: আমাদের গুলো।
12: তবে আর বলতেছি কি গো, আপনাদের জন্য অত সব কেনাকাটা, সব হাওয়া
2: নেপাল, তুমি টের পেলে কখন?
12: ঘুমের ঘরে একটা গোঙানির শব্দ কানে এলো, ঘুম ভাঙতে দেখি।
2: কি দেখলে?
12: দেখি গোঙানির শব্দটা কর্তা বাবুর ঘর থেকে আসতেছে।
2: তারপর
12: কর্তা বাবু ঘরে গিয়ে দেখি,
2: কি দেখলে?
12: দেখি যে কর্তা বাবুর হাত মুখ বাঁধা, বাবু ছটফট করতেছে।
2: মুখের বাঁধন, হাতের বাঁধনটা খুলে দাও তো।
12: দিচ্ছি বাবু, দিচ্ছি।
9: বাবা মশাই, লাগেনি তো?
2: শ্বশুর বাবা, ওরা মারধর করেনি তো?
9: ফাদার ইন ল, গা হাত পা একটু টিপে দেবো।
6: না, মারধর করেনি, হাত মুখ বেঁধেছে ঘুমের মধ্যে। তারপর বলল, আলমারির চাবি কোথায়, নইলে ছুরি চালিয়ে দেবে। ইশারায় চাবিটা দেখিয়ে দিলাম। ওরা আলমারি খুলে সব জামা কাপড় টাকা কড়ি নিয়ে

0: করিনি আমার ঘর থেকে বেরিয়ে
1: বেরিয়ে বেরিয়ে
0: বেরিয়ে স্টোররুমে গেল
2: স্টোররুম
0: হ্যাঁ ওর রাতে টর্চ সম্ভবত ফ্রিজটা খুললো তারপর জানি না একটু জল
3: সব নিয়ে চলে গেছে বাবু সব নিয়ে চলে গেছে কি হবে গো কর্তা বাবু কাল অত বড় একটা কাজ রয়েছে জামাই বাবুরা রয়েছেন
0: একটু জল কি হবে বাবা দুর্যোটি দিবাকর বিপ্রদাস
2: চিন্তা করে আর কি করবেন
0: আমাদের কপাল খারাপ এসো এসো অবিনাশ এসো এসো ভেতরে এসো বসো
4: বসছি বসছি খগেন্দা নেপাল তাহলে ভালোই ম্যানেজ দিয়েছে বলুন
5: হ্যাঁ নেপালের বাহাদুরি আছে অবিনাশ
4: বলুন
5: তুমি সোজা থানা থেকে আসছো না বাড়ি থেকে ফুল ড্রেসে দেখছি
4: না খগেন্দা আমি থানা থেকেই পুলিশের ড্রেসে না এলে আপনার জামাইরা আমাকে ওসি বলে বুঝবে কি করে বলুন না যাই বলুন এবার বাছা তোমারা একটু জব্দ হ্যাঁ খগেন্দা ওই যে ওরা আসছে তাহলে খগেন বাবু
5: বলুন
4: আপনি বলছেন চোরগুলো মুখোশ পড়েছিল
5: আগে হ্যাঁ
4: ওরা কজন ছিল আই মিন হাউ মেনি নাম্বার
6: নমস্কার
0: তিনজন
4: নমস্কার বসুন আপনারা বসুন হ্যাঁ খগেন বাবু যা বলছিলাম আপনাকে ওরা কজন ছিল
5: ওই যে বললাম তিনজনকে দেখেছি
4: হাতে কি কি ছিল
5: টর্চ ছুরি আর রড
4: আচ্ছা ওসব এখন থাক জামাই বাবুদের সঙ্গে তাহলে একটু গল্পই করা যাক কি ঝামেলা দেখুন দেখে জামাই বাবুরা
3: কি ঝামেলা দেখুন
4: এলেন জামাই ষষ্ঠী সাথে আর কোথেকে কি হয়ে গেল
3: কি আর করা যাবে বলুন
1: আমাদেরই দুর্ভাগ্য আমাদের নিজস্ব যে কিছু চুরি যায়নি এটাই সৌভাগ্য
5: সত্যি কথা বলতে কি দুর্ভাগ্য আমার
4: কেন কেন
5: জামাই বড় আদরের ধন তাদের এখন কিভাবে যে আপ্যায়ন করব এত কেনাকাটা করলাম সব কিছু ঝেঁটিয়ে নিয়ে গেছে
4: দাদা আপনি এত ভেঙে পড়বেন না খগেন বাবু মনে জোর রাখুন
5: কিন্তু আমি ওদের কাছে কি করে মুখ দেখাবো
4: কি লজ্জা দাদা এতে আপনার দোষটা কোথায় চোর চুরি করে নিয়ে গেল আর যত দোষ নন্দঘোষ না না এতে আপনার করার আছেটাই বাকি এই দেখুন না গত রাত্রে কিরিটি বাবুর বাড়িতে বড় রকমের একটা চুরি হয়ে গেল বুঝলেন বাড়িতে ছটি জামাই বাড়ি ভর্তি খাবার দাবার জিনিসপত্র সব হাওয়া
5: মাই গুডনেস চোরের জ্বালায় কি জামাই ষষ্ঠীও বন্ধ করে দিতে হবে এ কি দিন এলো হ্যাঁ
4: থানায় ফিরে আরো দু একটা চুরির খবর পেলেও কিছু আশ্চর্য হব না জামাই ষষ্ঠীর হিড়িক তো চোরেরা পাঁজি দেখে দেখে তককে তককে থাকে এসব ছিঁচকে চোর একসাথে পেট পুরে খাওয়াও গেল আর নতুন জামা কাপড়ও আমদানি করা হলো এই আর
5: উফ স্যার আমার বুকটা ফেটে যাচ্ছে স্যার চুরি করার সময় পেলি না উফ
4: খগেন বাবু আজকালকার জামাইদেরও বলিহারি শ্বশুরের ঘাড় ভেঙে একটা দিন না খেলেই নয়
3: মানে একটাই তো দিন কি জানেন সারাটা বছর কেবল দিন গুনি
1: কত আশা নিয়ে যে থাকি কি বলবো সারাটা বছর চাতক পাখির মতো তাকিয়ে থাকি পঞ্জিকাতে কত সুন্দর জামাতা বাবাজির ছবি কেমন ঘাড় ঝুঁকিয়ে খাচ্ছে সামনে কত বাটি শাশুড়ি পাখার বাতাস
4: স্টপ ইট যত সমস্ত রাবিশ বুড়ো ভাম জামাইদের জামাই ষষ্ঠী খাবার জন্য নোলা টসটস করছে
5: এখন জামাই ষষ্ঠী অনুষ্ঠান যে কি করে সারি স্যার
4: কেন আলু পোস্ত ডাল ভাত ব্যাস এত বড় বিপদে আপনি রুয়ের কালিয়া আনারসের হালুয়া দুগ্ধের মালুয়ার সরু চালের পালুয়া তো করতে পারবেন না নাকি বলেন না জামাই বাবুরা আপনার জামাইরা কি আপনার উপর খুব জবরদস্তি করবেন যে আলু পোস্ত খাবো না নাকি বাবুমশাইরা
6: সে আর বলতে
4: আর তাছাড়া এনারা কি আজ খেতে সময় পাবেন খগেন

0: বাবু,
1: কেন কেন
2: কেন কেন কি হলো স্যার?
0: দাদা, আমার তো তদন্তটা এবার শুরু হবে। এ তো আর যাতা কেস নয়, 457 and 380 আইপিসি। কত যে কাজ, কি বলবো। এই হাতের ছাপ নেওয়া, মেটেরিয়াল এক্সিবিট সিজ করা, আর আপনাদের 161 স্টেটমেন্ট রেকর্ড করা, এ কি সোজা কথা ভাবছেন?
2: কতক্ষণ লাগবে স্যার?
1: স্যার, আমাদের স্টেটমেন্ট কেন, আমরা কি করেছি? ইয়ে, আমাকে কি না জড়ালি নয়?
0: সে কি মশাই, আপনারাই তো প্রসিকিউশন উইটনেস।
2: মানে ইয়ে, মানে কতক্ষণ লাগবে স্যার? কতক্ষণ?
0: দুপুর গড়িয়ে বিকালও হতে পারে। কেন, আপনাদের কোনো তাড়া আছে না?
1: আগে হ্যাঁ, আমাকে দুপুরের গাড়িতে কলকাতা ফিরতেই হবে, কারণ আমার দক্ষযজ্ঞ
0: দক্ষযজ্ঞ
1: ওই দক্ষযজ্ঞ যাত্রাপালার গান আছে।
2: আমাকেও যদি একটু তাড়াতাড়ি মানে ছেড়ে দিতেন
1: স্যার। আমি বলছিলাম যদি দুপুরের গাড়িটা।
0: সে কি মশাই, সবাই যদি আপনারা তাড়া করেন তাহলে আমি যাই কোথা? না না, এ দেখি সোজা কথা, খগেনবাবু ডিফ্যাক্টো কমপ্লেনেন্ট, তার স্টেটমেন্ট, নেপাল তার স্টেটমেন্ট, তারপর আপনাদের তিনজন। তা যখন তারা আছে, আপনারা বলছেন আপনাদেরটা আগেই সেরে নেওয়া যেতে পারে, কিন্তু আপনারা আজই চলে যাবেন? জামাই ষষ্ঠী বলে কথা,
2: আর জামাই ষষ্ঠী এমন থানা পুলিশে জড়াতে হবে জানলে কি আর আসতাম?
0: আরে শুধু থানা পুলিশ নয় মশাই, কোর্ট কাছারিও। তার মানে কোর্টে আপনাদের সাক্ষী দিতে আসতে হবে, না এলেই ওয়ারেন্ট অফ অ্যারেস্ট।
2: তোমাদের শাশুড়ি মা বড় দুঃখ পাবেন।
1: তাহলে
2: শোনো, তোমরা খেয়ে যাও কিছু।
0: খগেন বাবু আগে চলুন, আমরা ততক্ষণ ড্রয়িং রুমেতে বসি, আপনি মুড়ি তেলে ভাজা সব আয়োজন করুন। জামাই বাবুরা আপনারাও আসুন, চটপট কাজটা সেরে ফেলি।
1: ওহ, এই নাকমলা কানমলা, পুত্র সুধাকরের বিবাহে যৌতুক নৈব নৈব চ, বিনাপনে নববধূরে সাদরে আনিব ঘরে, দাবি দেওয়ার লেশমাত্র রবে না সেথায়, নহিলে পড়িব যে শ্বশুর নির্যাতন নিবারণ সমিতির সাঁড়াশি খপ্পরে। আরো আরো এক পণ করিলাম আজ, বিনা আমন্ত্রণে শ্বশুর আলয়ে কদাচ না, কদাচ না।
2: যথেষ্ট শিক্ষা হয়েছে, আর এ পথে পা বাড়াচ্ছি না, নইলে 300 টাকার খেসারত। নইতা আর তোমার অবাধ্য হব না গো, নইলে আলু পোস্ত জুটে।
1: উহ, কি কুক্ষণে যে তিনজনে প্ল্যান করেছিলাম, আর যদি স্ত্রী পুত্র না নিয়ে শ্বশুর বাড়ি আসি। ঈশিতা, এবার থেকে তোমার কথাই শুনবো গো।
3: জামাই বাবুরা, দারোগা বাবু আপনাদের ডাকতেছেন।
4: চলো যাই, শ্বশুরের জয় গান গলা ছেড়ে গাই, আলু ভাতে ডাল দিয়ে পেট ভরে খাই। চলো যাই।

0: শ্বশুর বনাম জামাই নাটকটি এখানেই শেষ হল। রচনা তুষারকান্তি ভট্টাচার্য। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিবাকর দস্তিদার, বিমল দেব, ধৈর্যটি দত্ত, অজিত মুখোপাধ্যায়, বিপ্রদাস কর, শোভনলাল মুখোপাধ্যায়, নেপাল মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায়, সুধাকর, স্বপন রায়চৌধুরী, ধরণীধর বসুরায়, কালীপদ চক্রবর্তী, বিল্টু অনু দত্ত, অবিনাশ রূপেন মিত্র, দয়িতা দীপিকা বন্দ্যোপাধ্যায়, সুপ্রভা শ্রীমতী পাইন এবং খগেন মিত্তিরের ভূমিকায় সত্য বন্দ্যোপাধ্যায়। সম্পাদনা ইভা মিত্র। নাটকটি প্রযোজনা করেছেন শুক্লা বন্দ্যোপাধ্যায়।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার।
2: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নিবেদিতা লাহিড়ি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে তাকে এক শক্তিশালী এবং কার্যকর নেতা হিসেবে অভিহিত করেছেন। বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে মার্কিন প্রেসিডেন্ট চীনা রাষ্ট্রপতির সঙ্গে শ্রী মোদীর উল্লেখ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নিউজ পোর্টালে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, শ্রী মোদী ভারতে স্থিতিশীলতা এনেছেন এবং 12 বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তার 68তম জন্মদিন উপলক্ষে ওড়িশার পাহাড়পুর গ্রামে পৌঁছান। তাকে স্বাগত জানান ওড়িশার রাজ্যপাল হারিবাবু কম্ভাতপতি এবং মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতির গ্রাম পাহাড়পুরে পৌঁছলে তাকে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী স্বাগত জানান। উভয় নেতা পবিত্র সাঁওতালি জাহেরা ও হো জাহেরা উপাসনাস্থলে প্রার্থনা করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ মহারাষ্ট্রের কোলহাপুরে 1445 কোটি টাকার শ্রী আম্বাবাই মন্দির উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ধর্মীয় এবং ঐতিহ্যবাহী স্থানগুলির সংরক্ষণের উপর জোর দেন। তিনি বলেন, মহারাষ্ট্রের ঐতিহাসিক কার্ভির শহরে সারা দেশের ভক্ত ও তীর্থযাত্রীরা নানাবিধ সুবিধা পাবেন। অনুষ্ঠানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিস এবং অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পাকিস্তানের উত্তর পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশে আজ 2টি বিস্ফোরণের ঘটনায় 7 জন নিহত এবং 3 জন আহত হয়েছেন। বান্নু জেলার মার্কাবিরা অঞ্চলে একটি যাত্রীবাহী ভ্যানগাড়িতে দেশি বোমার বিস্ফোরণে 5 জনের মৃত্যু হয়। দ্বিতীয় আরেকটি বিস্ফোরণের ঘটনায় একই জায়গায় 2 জনের মৃত্যু হয়। কোনো গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি। নিরাপত্তা বাহিনী জায়গাটি ঘিরে ফেলে অনুসন্ধান শুরু করেছে। সরকার 16টি মিশ্র একক ডোজের ওষুধের উৎপাদন, বিক্রি এবং সরবরাহ নিষিদ্ধ ঘোষণা করেছে। সুপ্রিম কোর্টের নির্দেশে ওষুধ সংক্রান্ত উপদেষ্টা পর্ষদ গঠিত বিশেষজ্ঞ কমিটি সংশ্লিষ্ট ওষুধগুলির সম্ভাব্য ঝুঁকি এবং কার্যকারিতা নিয়ে যে রিপোর্ট দিয়েছে তারই প্রেক্ষিতে এই নির্দেশ বলে জানা গেছে। খবর এখনকার মতো এখানেই শেষ হলো।

0: লিসানা, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপারফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
3: মন কি বাত হে জন জন কি, সভি কি কুছ আপনি সি, সংঘর্ষোঁ কে কুছ কিসসে, কাহানি কুছ সফলতাওঁ কি, অনকহি বিরাসত কি, উম্মীদে নয়ে ভারত কি। মহিনে কে আখরি রবিবার কা রহতা হে ইন্তজার, মলয়াচল কে আঁচল সে বিন্ধ্যাচল কে আঙ্গন তক, ব্রহ্মপুত্র কে ঘাট সে হিমালয় কে বিস্তার তক, হোতি হে মন কি বাত প্রধানমন্ত্রী কে সাথ। তো শুনিয়ে ইস মহিনে 28 জুন সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী দূরদর্শন।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ওড়িশার রায়রংপুরে রাজ্য সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দেন। এই অনুষ্ঠান থেকে তারা 47,600 কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনীয় শিলান্যাস করেন। প্রধানমন্ত্রী আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জন্মদিনে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ভারত ও দক্ষিণ কোরিয়ার জনপ্রশাসন এবং ডিজিটাল পদ্ধতিতে প্রশাসন পরিচালনা ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে কেন্দ্রীয় জন অভিযোগ পেনশন এবং কর্মীবর্গ দপ্তরের মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। আজ নতুন দিল্লিতে ভারত সফররত দক্ষিণ কোরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী ইয়ুন হোজাংয়ের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে এ বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা নিয়ে আলোচনা করেন। স্নাতক স্তরে ডাক্তারির পূর্বেশিকা পরীক্ষা নিট ইউজি পরীক্ষা আবারও নেবার আগে এর প্রস্তুতি অঙ্গ হিসেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি আজ দেশজুড়ে এক মক ড্রিল বা পরীক্ষামূলক মহড়া পরিচালনা করেছে। সকাল 9টায় শুরু হওয়া এই মক ড্রিল বিকেলে শেষ হবে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যজুড়ে আজ পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। দিনটি উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা ইত্যাদির আয়োজন করা হচ্ছে। ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নবগঠিত রাজ্য সরকার 20 জুনকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। এই উপলক্ষে হুগলির তারকেশ্বরে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশ নেবেন। পশ্চিমবঙ্গ দিবস এবং আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 2 দিনের কলকাতা সফরকে কেন্দ্র করে আজ থেকে মধ্য কলকাতায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। আজ বিকেল 3:30 থেকে রাত 10টা পর্যন্ত লোকভবন ও ময়দান সংলগ্ন বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ নেদারল্যান্ডস সুইডেনের এবং জার্মানি আইভরি কোস্টের মুখোমুখি হবে। এদিকে মেক্সিকোর পরে মার্কিন যুক্তরাষ্ট্র 2-0 গোলে অস্ট্রেলিয়াকে হারিয়ে পরবর্তী পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে। ভারত আফগানিস্তান তৃতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হয়েছে। আফগানিস্তান টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ পাওয়া খবরে আফগানিস্তান 30 ওভার 5 বলে 5 উইকেট হারিয়ে 152 রান করেছে। এই মুহূর্তের খবর শেষ হলো।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো। সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
3: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
2: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
3: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি OTP ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
4: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: হ্যালো, ইয়েস ইয়েস ইয়েস, ওয়েলকাম টু 107 FM রেইনবোতে উইকেন্ড ক্যাফে। আর আজ উইকেন্ড ক্যাফেতে আমি, ইয়েস, ওয়ান অ্যান্ড অনলি আর্যন আমৃতা রয়েছে তোমাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য। আড্ডা, গান, সমস্ত কিছু নিয়ে তো থাকবেই, কিন্তু যেটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের ওয়েদার কেমন থাকবে। না, ওয়েদারের অবস্থাটাও অনেকটা আমারই মতো, মানে মাঝে মাঝেই মুড সুইং করছে আর কি। সে সকালবেলায় একরকম টেম্পারেচার দিচ্ছে, তো যত বেলা গড়াচ্ছে তত তার টেম্পারেচার বাড়ছে, এবং যত বেলা গড়িয়ে আরও দুপুরের দিকে যাচ্ছে সেখানে তোমার টেম্পারেচার মোটামুটি, হ্যাঁ, 37-38 ডিগ্রিতে যে হয়েই যাচ্ছে, আর যেখানে ইউ উইল ফিল লাইক 40 ডিগ্রি। তাই যেখানেই থাকো না কেন, সাবধানে তো ডেফিনেটলি থাকবে, গরম তো রয়েছে, কিন্তু সঙ্গে ছাতাটা রাখতেও কিন্তু ভুলো না। কারণ ওই যে বললাম আমার মতেই মুড, তো সে কখন ভালো থাকবে এবং কখন যে তার মাথায় বজ্রাঘাত পরে বৃষ্টি শুরু হবে তুমি বলতে পারবে না। তাই জন্য যেখানেই যাবে সঙ্গে ছাতাটা কিন্তু রেখো। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে তো আড্ডা চলবেই, সঙ্গে থাকবে দারুণ দারুণ খবর, ইনফো, সফট ইনফো তোমাদের জন্য রয়েছি। তাই তোমরা 107 FM রেনবো চটপট টিউন ইন করো, কারণ শুরু হয়ে গেছে উইকেন্ড ক্যাফে। আর আজকে যেটা হবে, কি টপিক নিয়ে কথা হবে, সব থাকবে, শুধু আর কিছুক্ষণের অপেক্ষা, উই উইল বি ব্যাক। সুতরাং আর কোথাও না, চটপট এবার রেডিও অন করে ফেলো, যদি একটু আদো আদো ঘুমও উঠে থাকে। না না, ঘুমোতে হবে না, আমি এসে গেছি যে আর্যন আমৃতা তোমাদের সঙ্গে আড্ডা দিতে। অ্যান্ড

Here we go with another track. কিন্তু ট্র্যাকে যাওয়ার আগে একটা ছোট ব্রেক, সেই ব্রেকটা যখন হয়ে যাবে, there will be another song for you. Yes, Nakasha Aziz and Monali Thakur with তুমি আশেপাশে থাকবে, আসছি তো তোমার সঙ্গে, কিন্তু তারও আগে তোমাদের জন্য একটা ছোট ব্রেক, and we will be back after the short break.

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: ইয়েস 107 FM রেনবোতে। আমি আর যে নম্রতা চলে এসেছি তোমাদের সঙ্গে উইকেন্ড ক্যাফেতে আড্ডা দিতে। হ্যাঁ, মানে যে যেখানেই থাকুক না কেন, আমি তো সঙ্গে রয়েছি তোমাদের। কিন্তু যেটা বলছিলাম, এই যে আমরা একটু আগে আবহাওয়ার কথা বলছিলাম যে হ্যাঁ গরম লাগছে, প্রচণ্ড গরম, এবং এই গরমের ফলে কি হচ্ছে, আমাদের একটা যেটা এখন অভ্যেস হয়েছে, যেটা একটা সময় জানো তো, মানে ছোটোবেলায় হয়তো সেই অভ্যেসটা খুব বিশেষ না থাকলেও যত বড় হচ্ছি বা যত বড় হয়েছি এই অভ্যেসটা কিন্তু রয়েছে, সেটা হচ্ছে এসিতে থাকার। মানে এসিতে না থাকলে এখন আমরা ঠিক পেরে উঠি না। এবং সেটা যদি আমরা আরেকটু আশেপাশে দেখি, স্কুল থেকে কলেজ এখন বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু ক্লাসরুমে এসিটা একটা বাধ্যতামূলক হয়ে যায়। মানে তার ফলে একটা বাচ্চা স্কুলে ঢুকছেই কিন্তু এসিতে, এবং এসি থেকে সে বেরোচ্ছে, এবং ডেফিনেটলি বাইরের টেম্পারেচারটা তো এত মানে মোলায়ম তো থাকেই না, প্লেজেন্টও থাকে না, তার ফলে প্রচণ্ড একটা মানে গরম একটা টেম্পারেচারের মধ্যে পড়ছে। এবং বাচ্চাদের জন্য যেরকম বললাম যে হ্যাঁ এটা তো একসবার একটা ক্ষতিকর বটি, বড়দের জন্য কিন্তু এটা এক মোটামুটি সমস্যার বিষয় বটি। এই যে রাত্রেবেলায় আমরা এসিতে ঘুমোচ্ছি, দিনের অনেক সময় আমরা অফিসে কাটাচ্ছি বা কলেজে কাটাচ্ছি বা স্কুলে কাটাচ্ছি, সেটা এসিতে পড়ছি, ফেরার সময় অনেক সময় আমরা অ্যাপ ক্যাব নিই বা এখন এসি বাস নিচ্ছি, যেখানে গরমটা কাটানোর জন্য আমরা এসিটাকে ভীষণভাবে মানে একটা ইউজ করছি। কিন্তু প্রবলেমটা হচ্ছে এসির কিন্তু বেশ কিছু প্রবলেম রয়েছে। কী কী প্রবলেম হয়? এক্সেসিভলি এসির মধ্যে থাকলে আমাদের ত্বক শুকিয়ে যায়, স্কিন ড্রাই হতে থাকে, চোখে জ্বালা জ্বালা ভাব করে, গলা শুকনো লাগে, এবং তার সাথে যেটা হয় একটা মাথা ব্যথা হয়ে থাকে। মানে ঘন ঘন তুমি দেখবে যে একটা মাথার চাপ হচ্ছে, মাথা ব্যথা করছে, আমাদের যে এনার্জিটা থাকে কমে যায়, তার ফলে পরিশ্রমটাও আমরা কম করি। এবং সবথেকে বড় কথা যেটা বলছিলাম যে বাইরে যখনই বেরোচ্ছি একটা কিন্তু ভীষণ বড় ফ্লাকচুয়েশন হচ্ছে, এবং সেই ফ্লাকচুয়েশনটা কিন্তু একটা ধাক্কা আমাদের শরীরের জন্য। তাই যেটা প্রয়োজন, এসিতে থাকুক ঠিক আছে, কিন্তু নিজেকে ডিহাইড্রেট হতে দিও না, একটু একটু করে জল খাও, যাতে নিজের মানে এই ত্বক যাতে শুকিয়ে না যায়, তোমার ঘামটাও যেন, দেখো ঘাম এসিতে হবে না কিন্তু তোমাকে তো হাইড্রেট থাকতে হবে, তো সেক্ষেত্রে যেটা করতে হবে একটু ঘন ঘন জল খাও বা জুস খাও, সেগুলো একটু থেকো। কারণ এই এসি কিন্তু আমাদের যেরকম একটা সময় মনে হচ্ছে হ্যাঁ ভীষণ আরাম দিচ্ছে, কিন্তু কোথাও না কোথাও কিন্তু একটু বেদনাদায়ক ব্যাপার স্যাপারও হয়ে যাচ্ছে। কিন্তু না, তোমাকে আমরা বেদনা দেব না, আমি তো রয়েছি সঙ্গে তোমার সাথে আড্ডা দেবো বলে। তাই এবারে আপাতত জিগা সারাইয়া আর প্রেরা সারাইয়ার একটা গান রয়েছে তোমাদের জন্য, অ্যান্ড আই উইল বি ব্যাক very soon, so please keep tuned into 107 FM rainbow the weekend cafe.

না দেখো, গোলাপি তো ভালো রং, মিষ্টি রং, কিন্তু যখন চারিদিকটা সবুজ থাকে সেই রংটা যেন আরও একটু বেশি মনোরম হয়ে যায়। মানে সেরকমই এরকম কিছু, যেরকম তোমরা হয়তো জেনে থাকবে যে দ্য আর্থ প্রাইজ 2026 এবারে তিনজন টিনেজার সেখানে বিজয়ী হয়েছে। কিন্তু কেন হয়েছে, মানে কি এমন তৈরি করেছে যে তারা প্রাইজ পেয়েছে এবং যেটা বানিয়েছে সেটা কিন্তু সত্যি অভূতপূর্ণ একটা ব্যাপার। মানে এবং সেটা কি, মানে বলতে পারো তেঁতুলের বীজ যেটা থাকে সেটা দিয়ে কিন্তু এই বিশ্বজয়টা হয়ে গেছে বলতে গেলে। কি করেছে সেই তিনজন টিনেজার, যেটা করেছে যে জল পরিষ্কারের একটা নতুন হাতিয়ার বানিয়েছে এবং তার নাম দিয়েছে প্লাস্টিক। মানে এটা কিন্তু প্লাস্টিক নয়, এটা প্লাস্টিক, মানে PLAS প্লাস্টিক, STICK প্লাস্টিক। তাতে কি করেছে, তেঁতুলের বীজের গুঁড়ো দিয়ে তৈরি হয়েছে সেটা, আর এই ধরো এই যে দূষিত জলে যে মাইক্রোপ্লাস্টিক থাকে সেটাকে ধরতে পারবে, আর সম্পূর্ণ মোটামুটি পরিবেশ বান্ধব যাকে বলে এবং বায়োডিগ্রেডেবল। আর কেন, মানে কেন, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, কেন নজর কেড়েছে সেটা, এটা এই প্লাস্টিক যেটা সেটা তোমার মাইক্রোপ্লাস্টিক আটকাবে, যেটা সাধারণ ফিল্টারে, মানে আমরা যখন কোনো পানীয় জলের ফিল্টার দিয়ে নিচ্ছি সেখানে মাইক্রোপ্লাস্টিক কিন্তু আটকায় না, বাট এই প্লাস্টিকটা মাইক্রোপ্লাস্টিক আটকাবে। আর জলে কোনো কোনো ক্ষতিকর রসায়ন বা কেমিক্যাল সেটা জলে কিন্তু মিশবে না, আর পানীয় জল যেটা আমরা খাচ্ছি সেটাকে যথেষ্টভাবে নিরাপদ করবে। এবার কিভাবে কাজ করছে, তেঁতুলের বীজের গুঁড়ো জলে মেশানো হচ্ছে, মাইক্রোপ্লাস্টিক কণাগুলোকে ছোটো দলা তৈরি, মানে ছোটো দলা তৈরি করে চুম্বকের সাহায্যে সেই দলাটাকে সরিয়ে দেওয়া হয়, আর ওই সংগ্রহ করা প্লাস্টিকটাকে কিন্তু ফেলা হয় না, তা দিয়ে তৈরি করা যেতে পারে টাইলস, কোস্টার সহ আরও নানা রকম জিনিস। মানে বর্জ্যকেও সম্পদ বলে দেয় এই প্রযুক্তি, মানে যেটা আমরা ফেলে দেওয়ার কথা বলি সেটাকেও কিছুভাবে একটা দারুণ একটা ওয়েলথ কিছু তৈরি করছে। না ডেফিনেটলি হ্যাটস অফ টু দিস থ্রি টিনেজার্স, তো সেটা তো রয়েছে। এবং তোমাদের সঙ্গে যেটা আমার আজকের আড্ডার বিষয় হবে সেটা নিয়েও গল্প তো করবই, বাট তার আগে দর্শন রাওয়ালা জনিতা গান্ধীর সঙ্গে একটা গান, দেন I will be back with the

টপিক। তোমরাও রেডি থাকো, কি টপিক নিয়ে আজকের আড্ডা হবে সেটা আসছে আর কিছুক্ষণে, জাস্ট আর কয়েক মিনিটের মধ্যে। সো প্লিজ স্টে টিউন ইন টু 107 FM রেনবোতে উইকেন্ড ক্যাফে, আর সঙ্গে রয়েছি আমি আছে নম্রতা।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: হ্যাঁ উইকেন্ড ক্যাফেতে 107 FM রেনবোতে তুমি শুনছো, আর সঙ্গে তোমার সঙ্গে আমি আর যে নম্রতা। দেখো আজকে চারিদিকে আমাদের যেটা পশ্চিমবঙ্গ দিবস পালন হচ্ছে সেটা তো আমরা জানি, কিন্তু কালকেও কিন্তু বেশ একটা স্পেশাল ডে, এবং আজকে যে টপিকটা তোমাদের জন্য রেখেছি সেটা কিন্তু সেই নিয়ে রয়েছে। আগামীকাল কিন্তু বেশ স্পেশাল একটা দিন, কালকে ওয়ার্ল্ড মিউজিক ডে, তার সঙ্গে ইন্টারন্যাশনাল ইয়োগা ডে, মানে দুটো দিন তো রয়েছে, আর তার সঙ্গে ফাদার্স ডেও রয়েছে। কিন্তু তোমার থেকে যেটা জানতে চাইছি, দেখো নিজেকে ভালো রাখতে গান এবং ইয়োগা দুটোই কিন্তু বেশ প্রয়োজনীয়, তাই আজকে তোমার থেকে যেটা জানতে চাই যে নিজেকে ভালো রাখতে তুমি কি উপায় বার করো সেটা আজ আমাদেরকে জানিয়ে ফেলো। মানে কালকে যেহেতু ওয়ার্ল্ড মিউজিক ডে, ইন্টারন্যাশনাল ইয়োগা ডে, আর তাই তোমার থেকে জানতে চাই নিজেকে তুমি ভালো রাখতে কি উপায় বার করো, সেটা চটপট আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে ফেলতে পারো বা আমাদেরকে টেক্সটও করতে পারো। আমাদের ওল্ড নিউ নাম্বার ইজ 9903653992, মানে

9903653692 তে আমাকে জানিয়ে ফেলো যে তুমি নিজেকে কিভাবে ভালো রাখো। ইয়েস, সেটা তো তোমার থেকে শুনবই এবং তোমার সাথে শেয়ার করব যে আমিও নিজেকে কিভাবে ভালো রাখতে পারি। তো সেসব নিয়ে তো আড্ডা হবে, বাট তার আগে ছোট্ট একটা ব্রেক, অ্যান্ড ব্রেকের পর আরও একটা গান রয়েছে তোমাদের জন্য। অ্যান্ড দেন আই উইল বি ব্যাক অগেন উইথ 107 FM রেনবোতে উইকেন্ড ক্যাফেতে। সো প্লিজ কিপ টিউনিং ইন।

0: Love.
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: Yes, Weekend Cafe তে চলে এসেছি আমি আরজে নম্রতা তোমাদের সঙ্গে আড্ডা দিতে, এবং আড্ডার বিষয়টা আজকে তোমাদেরকে জানিয়ে দিয়েছি যে নিজেকে ভালো রাখতে তুমি কি করো, মানে তোমার কি উপায় আছে নিজেকে ভালো রাখার জন্য। দেখো, আমার বিষয় যেটা বলছিলাম যে মাঝে মাঝে ভাবি যে হ্যাঁ, নিজেকে কীভাবে ভালো রাখা যায়। হ্যাঁ, যোগাসন রয়েছে, সেগুলো তো ঠিক আছে, কিন্তু অনেক সময় দেখবে যে মনটা খুব খারাপ হয়ে যায়। কোথাও আমি দেখেছি, আমি যদি আকাশের দিকে, নীল আকাশের দিকে একটু তাকিয়ে থাকি না এক দৃষ্টিতে, মনটা ভীষণ ভালো হয়ে যায়। মানে কোথায় যেন ভুলে যায় যে কষ্ট কোথায়, কোথায় যেন সব উড়ে যাচ্ছে। বলে বলে না, সেই মন পাখি উড়ে যাচ্ছে আকাশে ডানা মেলে, ঠিক যেন সেরকম হয়ে যায়। কিন্তু সবসময় যে মানে সেইটাতেও মন যে ভীষণ ভালো হয়ে যাচ্ছে তাও না, সেটা থাকতেও অনেক সময় মনে হয় যে একটুখানি খাওয়া দাওয়া করি, কিন্তু সেটাও খুব একটা ভালো নয়। মানে খাওয়া দাওয়া ঠিক আছে, সেটা আমার ক্ষণিকের জন্য আমার মনটাকে, মুডটাকে সুইং করে দিচ্ছে, একদম বেশ চালু করে দিচ্ছে। বা কখনো মনে হয় একটু ঘুরে বেড়াই, একটু নিজের সাথে সময় কাটানো, মানে যেটা আমার ভালো লাগে করতে সেটার দিকে একটু বেশি মন দিই, তো সেক্ষেত্রে আমার মনে হয় মনটা কোথাও গিয়ে যে হ্যাঁ একটু ভালো লাগছে, যে মন খারাপটা ছিল সেটা একটু একটু কমে যাচ্ছে। তাই আজকে তোমার থেকেও জানতে চাইছি যে তুমি, তোমার যখন যখন নিজের মনকে ভালো রাখতে গেলে তুমি কী উপায় বার করো, দেখি তো সেগুলো চটপট আমার সঙ্গে শেয়ার করো। আজকে যেটা লিখেছে, শুভ বিকেল দি ভাই, তোমাদের তো সব সময় সঙ্গী করেই রেখেছি, পুরনো অ্যালবামগুলো দেখি। তুমি কি করো দিদি বলো? আচ্ছা, শর্মিষ্ঠা মুখার্জি সাকরাইল হাওড়া থেকে আমাদেরকে লিখে পাঠিয়েছে। তোমাকে তো বললাম শর্মিষ্ঠা যে মন ভালো রাখতে মাঝে মাঝে, আচ্ছা গান শোনা, এগুলো তো নিশ্চয়ই রয়েছে, এগুলো তো সমস্ত কিছুই রয়েছে। আকাশের দিকে তাকিয়ে থাকতে বেশ ভালো লাগে আর নিজের সঙ্গে সময় কাটাতে। তোমাদের থেকেও জানতে চাই, আসছে আমাদের কাছে মেসেজ ডেফিনেটলি, বাট তুমি কিন্তু যেটা বললাম আমাদেরকে চটপট জানিয়ে ফেলো। আর তোমাদের জন্য তো দারুণ দারুণ গান সব রয়েছে, যেমন তোমার জন্য এখন আর একটা গান রয়েছে ইমন চক্রবর্তীর কন্টাক্ট জাস্ট ফর ইউ। আসছি ট্যাপাটিনির পরে তোমাদের সঙ্গে আরও জমিয়ে আড্ডা দিতে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: ওয়েল, আজকে উইকেন্ড ক্যাফেতে তোমাদের সঙ্গে তো শুনতেই চেয়েছি নিজেকে ভালো রাখার জন্য তুমি কি করছো। কিন্তু কালকে যেরকম বললাম বিশ্ব যোগ দিবস মানে ওয়ার্ল্ড ইয়োগা ডে, সেরকম যেটা আরেকটা জিনিস যে আজকে তো জামাই ষষ্ঠীও আছে, তো আমাদের মধ্যে নিশ্চয়ই কোনো জামাইও রয়েছে যারা খুব স্বাস্থ্য সচেতন। এরকম স্বাস্থ্য সচেতন জামাইদের জন্য এই খাবার পরিবেশন রাখতে কিন্তু একটুখানি অসুবিধা হয়েই যায়। মানে অসুবিধা হয়ে যায় মানে হচ্ছে যে শাশুড়ি মায়ের একটু মাঝে মাঝে চাপ হয়ে যায়, কী খাবার দেব, কী খাবার রাখব আর কি। যাই হোক, তবু স্বাস্থ্য সচেতন জামাই বলে কি সে খাবে না? নিশ্চয়ই খাবে। তো কী খাবে সেটাই একটু আমাদেরকে বলি। স্টার্টারে রাখতে পারো এঁচড়ের কাটলেট আর চিংড়ির কাবাব। উফ, মেন কোর্সে রাখা যেতেই পারে যে দেরাদুন চালের ভাত সঙ্গে কুচো চিংড়ির একটু আর লাউ মুসুরি, তিল পটল, আমাদা ভেটকি, ইলিশের রোস্ট, গন্ধরাজ মুরগি আর কালো জামের ভর্তা। ভাবা যায় কি জামাই এসব কি খাবে। হ্যাঁ, তোমাদেরও কি এরকম হচ্ছে নাকি আজকে ভুড়ি ভোজ জামাই ষষ্ঠীতে? আর সেটাও ডেফিনেটলি জানাতেই পারো আমার সঙ্গে, কিন্তু নিজেকে ভালো রাখতে কি করবে সেটাও জানাতে ভুলো না। কিন্তু ডেজার্টে আপেলের ক্ষীর আর আমের ভাপা সন্দেশ, ওহো হো হো হো, এসব খাবার দেখলে আমি যে একা একা কি করব বুঝতে পাচ্ছি না। না, আমাকে কেউ একটুখানি এরকম পাত পেরে দিয়ে খাওয়াচ্ছে না কেউই, কিন্তু তোমাদের সঙ্গে আড্ডা মাঝতে গিয়ে বেশ বুঝতে পাচ্ছি যে ভালো রকম জম্পেশ খাবার দাবারের আয়োজন নিশ্চয়ই আজকে হচ্ছে কারোর না কারোর বাড়িতে। হ্যাঁ, সেসবও গল্প শুনবো নিশ্চয়ই, কিন্তু তার আগে ভুললে চলবে না যেই টপিকটা তোমার জন্য রেখেছি, সেটা হচ্ছে নিজেকে ভালো রাখতে তুমি কি করো, সেই উপায়টা আমাকে বলো তো দেখি। সেই উপায়টাই জানাবো। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আরও একবার তোমাদের জন্য 9903653992 তে। একটা ছোট্ট ব্রেকের পর আবার আসছি আড্ডা দিতে তোমার সঙ্গে, তাই চটপট বলে ফেলো। হ্যাঁ, আর জামাই ষষ্ঠীতে যারা যাচ্ছ তারাও ভুড়ি ভোজের ব্যাপারটা একটুখানি জানাতে ভুলো না কিন্তু।

0: तुम्ही शुनचो वीकेंड कॅफे 107 FM रेनबो ते वीकेंड कॅफे वीकेंड कॅफे
1: येस উইকেন্ড ক্যাফেতে চলে এসেছি আমি আর যে নম্রতা তোমাদের সঙ্গে আড্ডা দিতে। আচ্ছা, এই যে গরমকালে আমরা গল্প করছি, আলোচনা করছি, আইসক্রিম খেতে তো আমাদের মোটামুটি ধরে নিচ্ছি সকলেরই একটা ভালো লাগে যে একটা আইসক্রিম খাবো, কিন্তু

সেটা আইসক্রিম খাচ্ছ না ফ্রোজেন ডেজার্ট খাচ্ছ সেটা বুঝবে কী করে? কারণ দুটোকে মোটামুটি একই রকম দেখতে, বুঝেছ, কিন্তু দুটো আলাদা। বড় বড় ব্র্যান্ডও এখন বদলাচ্ছে কিন্তু আইসক্রিমের চরিত্র, মানে কোথায় পার্থক্যটা কোথায়। আইসক্রিম তৈরি হয় মূলত দুধের ফ্যাট দিয়ে, আর ফ্রোজেন ডেজার্ট তৈরি হয় তোমার ভেজিটেবল ফ্যাট বা পাম অয়েল দিয়ে। স্বাদে মোটামুটি মিল থাকলেও উপাদানের মধ্যেই কিন্তু রয়েছে একটা বড় ডিফারেন্স। কিন্তু কেন ফ্রোজেন ডেজার্টটা বেশি জনপ্রিয়? তার প্রথম কারণ হচ্ছে দামটা একটু কম, মানে তুলনামূলকভাবে কম, বেশি ক্রিমি টেক্সচার, আর অনেক দিন ধরে তুমি সংরক্ষণ করে রাখতে পারবে। ওই যে আমরা ধরো টাব কিনে রেখে দিই বা অনেক সময় রেখে দিই, কম খরচে নতুন নতুন ফ্লেভারও পাচ্ছ, মানে ভ্যারাইটিস থাকছে। আর যেটা হয় যে কাঁচামালের খরচ কম হয় তাই লাভ বেশি, সেটা যদিও আমাদের ভাবার বিষয় নয়, যারা বিক্রি করছেন তাদের ভাববার বিষয়, সাধারণ মানুষের নাগালের মধ্যে এটা তো ডেফিনেটলি। কিন্তু পাম অয়েল, এই যে আজকে আমরা তো স্বাস্থ্য সচেতন, বা কালকে কীভাবে, কালকে যেহেতু ইন্টারন্যাশনাল ইয়োগা ডে, নিজেদেরকে ভালো রাখার ব্যাপার রাখি, পাম অয়েল আমরা এখন বেশ সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝেই দেখি যে পাম অয়েল কতটা ক্ষতিকর। হ্যাঁ, ডেফিনেটলি সেটা একদমই ভালো নয়, কিন্তু আবার পাম অয়েল দেখে ভয় পাওয়ারও যে খুব বিশেষ কারণ সেটাও কিন্তু নয়, কারণ এতে স্যাচুরেটেড ফ্যাটটা বেশি থাকে। অতিরিক্ত যদি খেয়ে ফেলো, হ্যাঁ ডেফিনেটলি তোমার কোলেস্ট্রল বাড়তেই পারে, এবং কোলেস্ট্রল বাড়লে হৃদরোগের ঝুঁকিও বেড়ে যেতে পারে। না, সেই ঝুঁকি তোমাকে দিচ্ছি না, তাই বুঝে খাও, ওজন বৃদ্ধিটা যাতে কম থাকে সেটাও দেখার চেষ্টা করো, আর পরিমিত খেলে সাধারণতভাবে নিরাপদই থাকবে। কিন্তু তাই কেনার আগে যখন আইসক্রিম বা এই যে ফ্রোজেন ডেজার্ট কিনছো, একটু দেখে নিও ইনগ্রিডিয়েন্টসগুলো। মিল্ক ফ্যাট থাকলে সেটা আইসক্রিম হতে পারে, ভেজিটেবল ফ্যাট বা পাম অয়েল থাকলে সেটা ফ্রোজেন ডেজার্টই হয়। আর একটা জিনিস সেটা বলছিলাম, এই যে নিজেকে ভালো রাখার বিষয় নিয়ে তোমার থেকে আজকে জানতে চেয়েছি যে নিজেকে ভালো রাখতে তুমি কী করো, সেরকমই আজকে আমাদের উত্তর ভবানি থেকে সুভাষ চক্রবর্তী জানিয়েছেন যে, নম্রতা গুড ইভিনিং, নিজেকে ফিট অ্যান্ড ফাইন রাখতে আমি রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ এবং সুইট মিউজিক শুনি। বাহ, এই সুইট মিউজিকটাও কিন্তু ভালো, মানে মিউজিক থেরাপি ইজ সামথিং যেটা আমাদের মনকে সত্যি ভীষণভাবে ভালো করে দেয়। তাই জন্য তোমার জন্য আপাতত আর একটা গান রইল, দ্য হাম্মাস সং, জুবিন নটিয়াল অ্যান্ড সাশা তিরুপতির কলায় রয়েছে তোমাদের জন্য। অ্যান্ড আই উইল বি ব্যাক ভেরি সুন আফটার দিস সং। আর তোমরাও চটপট আমাকে পাঠিয়ে ফেলো হোয়াটসঅ্যাপ করে যে নিজেকে ভালো রাখতে তুমি কী উপায় বার করো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আরও একবার তোমাদেরকে, 9903653992। আর তুমি শুনছ উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে
1: 107 FM রেনবোতে উইকেন্ড ক্যাফেতে আমি আরজে নম্রতা তোমাদের সঙ্গে আড্ডা দিতে চলে এসেছি। আর আজকে যে আড্ডার বিষয়টা তোমাদের জন্য রেখেছি, যে নিজেকে ভালো রাখতে তুমি কি উপায় বার করো, সেরকমই মধ্যমগ্রাম গঙ্গানগর থেকে জয়ন্ত লিখেছে, আমার মন ভালো রাখতে কোনো এক নির্জনে যেতে, সেখানে সারি সারি পাখি উড়ে বেড়াবে আর কোনো এক গাছের ডালে কিছু পাখি বসে কিচির মিচির করবে আর আকাশে তখন সূর্য অস্ত যাবে, সেই সময় মনটা অনেক ভালো লাগে, নিজেকে ভালো করে আমি খুশি দিতে পারি। বাহ, মানে তোমার এই কথা শুনে জয়ন্ত নিজেরও কিন্তু আমার মনে হচ্ছে যে এরকম মন ভালো রাখার ব্যাপারই, কিন্তু যে এরকম ফুরফুরে আকাশ, সেখানে একটা পাখি উড়ে বেড়াচ্ছে, পাখির কিচির মিচির আওয়াজ, আহা, এর থেকে শান্তিময় পরিবেশ তো হয় না। কোথাও গিয়ে দেখবে আমাদের মনে হয় যে আমাদের মনের চাবি কিন্তু আমাদেরই কাছে, তাই কেউ খারাপ করতে পারবে না সেটাকে, সেটাকে ভালো রাখতেই হবে এবং তার দায়িত্ব কিন্তু আমাদের। তো ডেফিনেটলি এখন তোমাদের জন্য আরও একটা গান এবং আমরা ব্যাক করব ঠিক ব্রেকের পরে, অ্যান্ড আফটার দ্যাট তোমাদের সঙ্গে আরও আড্ডা জমিয়ে গল্প হবে। অ্যান্ড টিল দেন কিপ টিউনিং টু 107 FM রেইনবো।

0: এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ওড়িশায় রাই রাংপুরে রাজ্য সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি ওড়িশার অগ্রগতির প্রশংসা করেছেন। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির নেতৃত্বে রাজ্য দুই বছর পূর্ণ করায় তিনি বলেন, ওড়িশা দ্রুত উন্নয়নের পথে এগোচ্ছে এবং পূর্ব ভারতের সামগ্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ময়ূরভঞ্জ জেলার রাই রাংপুরে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানান এবং তার জন্মস্থান পাহাড়পুর পরিদর্শন করতে পারা নিজের জন্য সম্মানের বলে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল কলকাতায় দেশজ প্রযুক্তিতে নির্মিত তিনটি যুদ্ধজাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস এগ্রেকে ভারতীয় নৌসেনার কাজে সামিল করবেন। গার্ডেনরি শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এবং নৌবাহিনী যুদ্ধজাহাজ নির্মাণ দপ্তর এগুলো তৈরি করেছে। সাবমেরিন বিরুদ্ধে যুদ্ধজাহাজ এবং জলের নিচে সমীক্ষা চালানোর ক্ষেত্রে এই জাহাজগুলো বিশেষ কাজে আসবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ মহারাষ্ট্রের কোলহাপুরে 1445 কোটি টাকা শ্রী বাবাই মন্দির উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ধর্মীয় এবং ঐতিহ্যবাহী স্থানগুলির সংরক্ষণের ওপর জোর দেন। তিনি বলেন, মহারাষ্ট্রের ঐতিহাসিক কার্ভির শহরে সারা দেশের ভক্ত ও তীর্থযাত্রীরা নানাবিধ সুবিধা পাবেন। ব্রিক্স গোষ্ঠী জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দুদিনের এক বৈঠক আগামী সোমবার থেকে নতুন দিল্লিতে শুরু হবে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই বৈঠকে পৌরোহিত্য করবেন। এই বৈঠকে সংশ্লিষ্ট দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রতিনিধি দলের প্রধানরা বর্তমান বিশ্বের সামনে অচিরাচরিত নিরাপত্তা চ্যালেঞ্জ বিষয়ে মতবিনিময় করবেন। বিশিষ্ট সাংবাদিক দীপঙ্কর মুখোপাধ্যায়ের জীবনাবসান হয়েছে। বয়স হয়েছিল 77 বছর। বয়সজনিত কারণে গতরাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসের বরিষ্ঠ আধিকারিক হিসেবে তিনি আকাশবাণী, দূরদর্শন এবং পিআইবিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পদে পালন করেছেন। এছাড়াও তিনি আকাশবাণীর দক্ষিণ এশিয়া সংবাদদাতা হিসেবেও কাজ করেছেন। খবর এখানেই শেষ হল।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: লিসানা, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপারফাস্ট অপশন আছে নাকি?
3: আরে ভাই, একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
2: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
3: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি OTP ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
4: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: ইয়েস ইয়েস ইয়েস, ব্রেকের পরে উইকেন্ড ক্যাফেতে আবার চলে এসি তোমাদের সঙ্গে পরবর্তী ঘন্টায় আড্ডা দিতে। আমি আরজে নম্রতা রয়েছি তোমাদের সঙ্গে, আর আজকে যেই টপিকটা তোমাকে দিয়েছি সেটা হচ্ছে নিজেকে ভালো রাখতে তুমি কি উপায় বার করো। আমাদের কাছে কিন্তু মেসেজ ভান্ডার আসছে, আমরা ডেফিনেটলি সেগুলো পড়বো আমি। কিন্তু তার আগে একটা বলে দিই, একটা খবর দিই, সেটা হচ্ছে যে 16 জুন থেকে 16 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু 3 মাসের জন্য জঙ্গল বন্ধ থাকবে। মানে এই সময়টাতে পর্যটকদের একটা নিরাপত্তার জন্য এবং বন্য প্রাণীদের এই সময় নানা রকম মানে মাতৃকালীন ছুটি সমস্ত কিছুর জন্য ওদেরকে না এইগুলোর জন্য একটা এই সময়টা বন্ধ রাখতে হয়। তো 3 মাসের জন্য মোটামুটি এটা বন্ধ থাকছে। স্থানীয় বাসিন্দাদের জন্য কিন্তু রাস্তা খোলা থাকবে, তবে জঙ্গল সাফারি, হাতি সাফারি ও বন বাংলো পরিষেবা এগুলো কিন্তু বন্ধ থাকছে এই সময়। তাই প্রকৃতিকে তো ডেফিনেটলি ভালোবাসতেই হবে, তার বিশ্রামের সময়টুকুর জন্য আমাদের সেই সম্মানটা কিন্তু রাখতেই হবে। আর সবথেকে বড় ব্যাপারটা কী হয়, এই সময় তো প্রচণ্ডভাবে মানুষরা সারা বছর ধরে একটা তাদের পায়ের চাপে মাটি ঘাস নষ্ট প্রচুর হয়, তাই কী হয়, 3 মাস যদি বন্ধ থাকে তাহলে জঙ্গল নিজেকে কিন্তু এই সময়টা সারিয়ে নেয়, তাই নতুন নতুন ঘাস গজায়, জলাশয় ভরে যায়। সত্যি প্রকৃতির জন্য তো আমাদেরকে তো এইটা ভাবতেই হয়, যেরকম আমরা ভাবছি যে নিজেকে ভালো রাখতে গেলে তুমি কি করো, সেরকমই আমাদের কাছে মেসেজেস এসেছে। একটা মেসেজ তোমাদের জন্য পড়ে দেওয়া যাক। বহরু ঘোষপাড়া থেকে মাধাই দাস লিখেছেন, আষাঢ়ে মেঘলা বৈকালিক শুভকামনা জানালাম প্রিয় নম্রতা দিদি ভাই। শরীর ও মন ভালো রাখতে আমার থেরাপি ব্যক্তি স্বার্থ ত্যাগ করে সমষ্টিগত স্বার্থের কথা ভাবা, সমস্যা এলে সমস্যা মোকাবিলা করার জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়া এবং ফেলে আসা ভালো ভালো সময় কাটানোর মুহূর্তগুলো স্মৃতিমন্থনের মধ্যে দিয়ে আমি শরীর এবং মন ভালো রাখি। এটা কিন্তু খুব ভালো কথা, মানে নিজেকে তো ভালো রাখতেই হবে। নিজেকে ভালো রাখতে গেলে একসঙ্গে সবাই মিলে সমষ্টিগতভাবে আমরা ভালো থাকতে পারি, মানে সবসময় যে নিজেকে একাই নিয়ে চলতে হবে সেটা কিন্তু নয়। আরেকটা যেটা মাধাইদা বললেন আমাদেরকে, যে সমস্যার মোকাবিলা করতে হবে, নিশ্চয়ই সমস্যার মোকাবিলা না করলে আমরা কীভাবে বলতো, মানে প্রবলেম সলভিংটা তো ভীষণভাবে প্রয়োজন, সে তো 100 বার। কিন্তু তোমাদের জন্য প্রচুর প্রচুর গান রয়েছে, আর এখন

জিত গাঙ্গুলি আর শিল্পা রাও উইথ মোরের রেডিও তোমাদের জন্য রয়েছে। আই উইল বি ব্যাক ভেরি সুন তোমাদের মেসেজেস নিয়ে। আরও ফিরছি, সঙ্গে থাকো অ্যান্ড কিপ টিউনিং টু 107 FM Rainbow।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে
1: 107 FM রেনবোতে উইকেন্ড ক্যাফেতে আমি নম্রতা চলে এসেছি তোমাদের সঙ্গে জমিয়ে আড্ডা দিতে। আড্ডা তো দেবই, তার আগে একটা খবর দিই, সেটা হচ্ছে কালকে যোগ দিবস হচ্ছে এবং বিভিন্ন জায়গায় সেটা পালিত হচ্ছে। তাই কালকে কিন্তু মেট্রো কিন্তু একটা স্পেশাল সার্ভিস দেওয়া হচ্ছে। এখানে কী স্পেশাল সার্ভিস দেওয়া হচ্ছে সেটা একবার একটু বলে দিই। সেটা হচ্ছে ভোর 4টে থেকে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম সকাল 9টায় অন্য সময় থাকে, যেহেতু কালকে রবিবার। তো

নটার পরিবর্তে ভোর চারটে থেকে কালকে কিন্তু মেট্রো স্পেশাল সার্ভিস দেওয়া হচ্ছে। নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরাম সকাল নটার পরিবর্তে ভোর চারটে থেকে দেওয়া হচ্ছে। আর মহানায়ক উত্তম কুমার থেকে শহীদ ক্ষুদিরাম সেখানেও বিশেষ পরিষেবা দেওয়া হচ্ছে, চারটে থেকে সকালবেলায় শুরু করছে। আর যেটা হচ্ছে যে চারটে থেকে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম, হ্যাঁ, সকাল নটার পরিবর্তে

কিন্তু ভোর 4টে থেকে। সুতরাং কালকে যেহেতু একটা স্পেশাল ডে, তো সেই জন্য কালকে স্পেশাল মেট্রো চালু করা হচ্ছে। ঠিক যেরকম বললাম যে কালকে তো স্পেশাল ডে, তাই নিজেকে ভালো রাখতে তুমি কি করো, সেরকমই আমাদের কাছে নেক্সট মেসেজটা করেছে শাওন বারাসাত থেকে। নিজেকে ভালো রাখতে আমি মাঝে মধ্যে ক্যামেরা নিয়ে এদিক ওদিকে বেরিয়ে পড়ি, যা ভালো লাগে সেটারই ছবি তুলি, কোনো গন্তব্য বা কোনো নির্দিষ্ট উদ্দেশ্য নেই। এটা কিন্তু খুব ভালো একটা হবি, মানে এইটা যদি তুমি রাখতে পারো, মনে মনে হয় যে সত্যি যে যে কোনো কিছু মনটাকে ভালো রাখার জন্য, প্রকৃতি হোক, পোষ্য হোক, আমাদের যে কোনো জীবজন্তু হোক বা আমাদের চারপাশে মহারত ইমারত যা আছে, সব কিছু যদি একটু ক্যাপচার করে রাখতে পারো, সেই ক্যাপচারটা কিন্তু তোমাকে পরবর্তীকালে ভীষণভাবে হেল্প করবে রেজুভিনেট করতে, যে আচ্ছা আচ্ছা আমি এটা তুলেছিলাম, আচ্ছা এটা দেখি। সো ইটস আ ভেরি গুড, মানে এটা কিন্তু বলতে পারো একটা হবিও, মানে মন ভালো রাখতে দিস ইজ আ ভেরি গুড হবি, এটা কিন্তু রেখো শাওন। পরের মেসেজটি করেছে, গুড ইভিনিং আরজে ফ্রেন্ড নম্রতা, আমি নিজেকে ফিট রাখতে আসন, ধ্যান ও মর্নিং ওয়াক করি, সঙ্গে ব্যালেন্স ডায়েট। বেহালা থেকে শ্যামলেন্দু দত্ত। খুব ভালো, মানে এই যে এরকমভাবে আমরা নিজেদেরকে একটু ভালো রাখার প্রয়াস করি, এটা কিন্তু আজকে পড়েও, তোমাদের থেকে মেসেজেসগুলো পড়েও ভীষণ মনটা ভালো লাগছে যে হ্যাঁ ঠিক আছে, এবারে আমিও পারবো এরকম করতে। নিজেকে ভালো রাখতে গেলে মন খারাপ কিছুতেই হতে দেওয়া চলবে না, নিজেকে ভালো রাখতেই হবে, তার জন্য যেটা ভালো লাগবে সেটাই করবো, সেই ম্যানিফেস্টেশনটা কিন্তু রাখতেই হবে। হুম হুম, তোমাদের জন্য আরও গান গাইবো, আড্ডা নিয়ে তো আছি। আর যেটা বলছি, তোমরাও মেসেজ পাঠিয়ে ফেলো চটপট আমাকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আরও একবার তোমাদের জন্য 9903653992। আর জানাতে ভুলো না এটাও যে আজকে তো যেহেতু জামাই ষষ্ঠী স্পেশাল, তাই কী খেতে ভালো লাগছে বা শাশুড়ি মারা কীভাবে তোমাদেরকে আপ্যায়ন করছে, সেটাও কিন্তু আজকে একটুখানি হলেও জানিয়ে দিতে পারো নিজেকে ভালো রাখার মধ্যে। আর বাকি বাকি কথা পরে হবে, তার আগে তোমাদের জন্য একটা গান, অনুপম রয়ের একটা গান রইল তোমাদের জন্য।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: না না, খুব বেশি মিথ্যা কথা বলবো না, কিন্তু মাঝে মাঝে একটুখানি ওই কাগজের ঠোঙায় সিঙাড়া, তারপরে ঝালমুড়ি খাওয়া হয়েই যায়, আর পকোড়াটাও খাওয়া হয়। এই মিথ্যা কথাটা আমি বলছি না, মাঝে মাঝেই বলি, এটা হয়ে যায়। কিন্তু এই হওয়াটা কিন্তু মোটেই ভালো কথা কিছু নয়। তার কারণটা হচ্ছে আমাদের যে ফুড সেফটি যেটা রয়েছে, সেখান থেকে কিন্তু একটা বড় বড় করে সতর্কতা জারি করা হয়েছে। কি সতর্কতা জারি করা হয়েছে? যে খবরের কাগজে আর খাবার পরিবেশন নয়। মোটামুটি 2018 সালের নিয়ম অনুযায়ী নিষিদ্ধ, যেটা হচ্ছে যে কোনো দেশ, মানে আমাদের দেশের যে কোনো জায়গার খাদ্য ব্যবসায়ীরা, যারা যারা আমাদেরকে ওই ঠোঙায় ঝালমুড়ি দিচ্ছে, চারটে সিঙাড়া, একটুখানি খবরের কাগজের ওই পাত্র চাই, পাত্রী চায়ের কাগজে চলে এলো, বা একটু পকোড়া, নো নো নো, আর সেটা চলবে না। সে সিঙ্গারা হোক, পকোড়া হোক, বড় পাওয়া হোক, সবই তালিকায় রইল। এখানে তুমি ওই খবরের কাগজে আর কোনো খাবার কিন্তু দেওয়া যাবে না। কিন্তু কেন দেওয়া যাবে না? নিশ্চয়ই কিছু কারণ রয়েছে। যেমন ছাপার কালিতে কিন্তু থাকে ক্ষতিকর কিছু রাসায়নিক, যেটা ডেফিনেটলি আমাদের শরীরে যাচ্ছে। আর হতে পারে, এটা বলা হচ্ছে যে থাকতে পারে সীসা বলে একটা ধাতু আছে, তার মতো জিনিসও কিন্তু অনেক সময় কাগজের মধ্যে থাকতে পারে। আর কি হয়, যেহেতু গরম গরম তেলে ভাজা বা গরম গরম পকোড়া, গরম গরম সিঙাড়া কাগজে যখনই দিচ্ছ, তখনই কি হচ্ছে, যেহেতু খুব তেলে ভাজা, তো তেলযুক্ত জিনিস থাকছে, তো সেইগুলো খুব তাড়াতাড়ি এই উপাদানগুলো না মিশে যাচ্ছে, এবং তার ফলে আমরা সেটা ইনটেক করছি, এবং সেটা যে করে খুব একটা ভালো কাজ করছি না। সেই জন্যই এই সতর্কতাটা জারি করা হয়েছে যে এবার থেকে আর খবরের কাগজে তোমাদের খাবার বিলি করা হবে না। তো আশা রাখি সেটা একটা ভালো বিষয়, এবং ভালোভাবে জিনিসটাকে আমাদের কাছে যদি দেওয়া হয় আমরা নিশ্চয়ই নেব, কিন্তু খবরের কাগজে দেওয়া থাকলে সেটা আমাদের অ্যাভয়েড করাই উচিত। কিন্তু যেটা আমি অ্যাভয়েড করব না, সেটা হচ্ছে তোমাদের মেসেজ। আমার কাছে প্রচুর প্রচুর মেসেজেস আসছে, ডেফিনেটলি নিশ্চয়ই সেগুলো পড়বো এক এক করে তোমার জন্য। কিন্তু তোমরা যারা এখন ভুলবশত একটু দেরিতে টিউন ইন করে ফেলেছ, তাদেরকে আরও একবার বলছি যে নিজেকে ভালো রাখ তে তুমি কি উপায় বার করো, সেটাই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো আজকে 9903653992 তে। আমি আর যে নম্রতা এগুলো শোনার জন্য অধীর আগ্রহে স্টুডিওর এপারে বসে রয়েছি, আর তুমি স্টুডিওর ওপার থেকে জানিয়ে ফেলো তো কেমন লাগছে আমাদের প্রোগ্রাম, কেমন লাগছে আজকে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া, সব কিছু নিয়ে আড্ডা দেওয়া যাক না, কি আছে? আর তার সঙ্গে নিজেকে ভালো রাখার উপায়, সেটা বললে চলবে না, বলতে থাকো। আর তার সঙ্গে এখন অরিজিৎ সিং অ্যান্ড নিকিতা গান দেবত আওয়েন যাওয়েন তোমার জন্য রয়েছে, অ্যান্ড আই উইল বি ব্যাক জাস্ট আফটার 4 মিনিটস। ঠিক আছে, কিপ টিউনিং টু 107 FM রেইনবো।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: উইকেন্ড ক্যাফেতে আমি আর যে নম্রতা তোমাদের সঙ্গে চলে এসেছি। এবং এবং অনুষ্ঠানের শুরুতেই একটা কথা বলেছিলাম, মনে আছে, যে আবহাওয়ার ভীষণ মুড সুইং হচ্ছে। এবং ঠিক তাই, তোমাদের জন্য একটা খবর দিয়ে দিই যে তীব্রভাবে থান্ডারস্টর্ম এবং লাইটনিং হচ্ছে, মানে বজ্রবিদ্যুৎ সহ ভালো মতো বৃষ্টি এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। মোটামুটি অ্যাপ্রক্স 50-60 কিলোমিটার প্রতি ঘন্টার বেগে। এবং যেই সব জায়গাগুলোর ওপরে এটা এফেক্ট করতে পারে সেগুলো হচ্ছে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, এই সব জায়গার ওপরে কিন্তু ভালো মতো ঝোড়ো বাতাস বইতে পারে, তার সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ। এবং যেটা তোমাদেরকে বলার, যেখানেই যাও, যেখানেই থাকো, একটু সতর্কতা বজায় রাখো। একটু আমার মনে হয় এই সময়টাতে আগামী 2-3 ঘন্টা যেই বলা হয়েছে একটু বাড়ির মধ্যেই থাকো। সঙ্গে তো রয়েছি আমরা তোমাকে গান শোনানোর, গল্প করার জন্য, তাই বাড়িতেই থাকো। খুব দরকার হলে ছাতা নিয়ে বেরো, কিন্তু

0: চেষ্টা করো বাড়ির মধ্যে থাকা, কারণ ঝড় এবং ঝোড়ো বাতাস বইবার কিন্তু একটা বড় সম্ভাবনা রয়েছে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে। হ্যাঁ, আর যেটা সম্ভাবনা রয়েছে তোমাকে যেটা বলবো, যে আমার কাছে একটা বেশ বড় ভালো একটা মেসেজ এসেছে, আর সেটা তোমাদের সঙ্গে একটুখানি পড়ে শোনাই আর কি, বুঝলে। সেটা হচ্ছে জীবন প্রধান লিখেছেন ক্যালকাটা ব্লাইন্ড স্কুল থেকে। আমি নিজেকে ভালো ও ঠিক রাখতে প্রতিদিন কিছু সাধারণ কিন্তু কার্যকর অভ্যাস মেনে চলি। পছন্দের গান শোনা, মন খারাপ থাকলে বা ক্লান্তি দূর করতে পুরনো দিনের ক্লাসিক গান বা পছন্দের মেলোডি শুনি। গান নিমেষেই মন ভালো করে দেয়। ডায়েরি লেখা বা নিজের সাথে কথা বলা, সারাদিন কেমন কাটলো, মনে কী চলছে তা ডায়েরির পাতায় লিখে রাখি। এতে মনের বোঝা হালকা হয় এবং চিন্তাভাবনা পরিষ্কার থাকে। প্রকৃতির সাথে সময় কাটানো, প্রতিদিন কিছুটা সময় খোলা হাওয়া বা গাছের মাঝে কাটানোর চেষ্টা করি। ভোরের বা বিকেলের শান্ত পরিবেশ মনকে এক অদ্ভুত শান্তি দেয়। নতুন কিছু শেখা বা সৃজনশীল কাজ, যখনই সময় পাই নতুন কোনো বিষয় নিয়ে চর্চা করি বা নিজের পছন্দের কোনো সৃজনশীল কাজে ব্যস্ত থাকি। এটি নিজেকে ব্যস্ত ও ইতিবাচক রাখতে সাহায্য করে। পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম শরীরে আর মনকে সতেজ রাখার সবচেয়ে বড় চাবিকাঠি হলো ঠিকঠাক বিশ্রাম। তাই প্রতিদিন নিয়ম মেনে পর্যাপ্ত ঘুমানোরও চেষ্টা করি। এই যে একটা সুন্দরভাবে আপনি একটা নিয়ম মেনে যে চলেন, সত্যি এতে মন খারাপ হওয়ার কিন্তু প্রশ্নই নেই। মানে প্রত্যেক দিন যদি আমরা এই নিয়ম এভাবে মেনে চলতে পারি, তাহলে আমার মনে হয় মন খারাপ হওয়ার যে সময়টা, সেই সময়টাই থাকবে না। কারণ মন খারাপটা তো, হ্যাঁ নিশ্চয়ই মন কি খারাপ হবে না, কিন্তু এরকম নিয়ম মেনে চললে আমার মনে হয় মনকে আমরা অনেক বেশি কন্ট্রোলে রাখতে পারবো। সে তো রাখতে পারবোই, বাট এখন তোমাদের জন্য 3 একে 3 গানের হ্যাট্রিক রইল। আমি আসবো ঠিক আর কিছুক্ষণ পরে, ততক্ষণ তোমরা মেসেজ পাঠাতে থাকো আমাকে। আই উইল বি ব্যাক 15 মিনিটসের মধ্যে, সঙ্গে দারুণ দারুণ গান রইল। এনজয় করো, কিপ টিউন ইন টু 107 FM রেইনবোতে। সঙ্গে রয়েছি আমি আজি নম্রতা।
1: FM রেইনবোতে

0: show Weekend Cafe 107 FM Rainbow Te. Weekend Cafe, Weekend Cafe.
1: Yes, একটা লং ব্রেকের পর আই এম ব্যাক এন্ড ইয়েস, আশা করছি তোমরা টিউন ইন আছো 107 FM রেইনবোতে উইকেন্ড ক্যাফেতে, কারণ তোমাদের মেসেজেস এখনও পড়া বাকি আছে এবং তোমাদের সঙ্গে আড্ডা দেওয়া এখনও কিন্তু কিছুটা হলেও বাকি রয়েছে। দেখো আড্ডা তো থাকছেই, তার সঙ্গে একটু ঘোরাফেরা হবে না সেটা ঠিক মানে মন চায় না, মানে সেটা যেন হয়, মানে ঘুরতে তো যাবই। এবার দেখো ছুটি বলতে গেলে আছে, সামনের সপ্তাহে একটা ছুটি রয়েছে, দেখুন আমরা মনে হয় শুক্রবার দিন শনি রবিবার মিলে একটা তিন দিনের একটা তুমি উইকেন্ড পেয়ে যেতেই পারো। যদি মনে করো আজকে যে ড্যামটার কথা বলবো সেটা ঘুরে আসতেই পারো, যেই ড্যামটা তার নাম হচ্ছে পত্রলেখা ড্যাম বা পাতলুই ড্যাম। এটা হচ্ছে তোমার পুরুলিয়া অঞ্চলে রয়েছে। কিন্তু কেন পত্রলেখা ড্যামে যাবেন? যাবো কারণ হচ্ছে ভীষণভাবে শান্ত পরিবেশ, তার সাথে চারপাশ পাহাড় এবং অরণ্যের ঘেরা, বর্ষায় সবুজ সৌন্দর্য, শীতকালে পড়ে যায় পাখিদের আনাগোনা। যদিও এখন মাইগ্রেটরি বার্ডসটা একটু কম দেখতে পাওয়া যাবে কারণ এখন টাইমটা বা সিজনটা যেহেতু অন্য। ফটোগ্রাফির জন্য দারুণ জায়গা, তাই তোমরা যারা ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াতে চাও তারা ডেফিনেটলি এই জায়গাটা টার্গেট করতেই পারো। আর সূর্যাস্তের সময় জলাধারের জলে রাঙা আকাশ দেখার অভিজ্ঞতাটা কিন্তু আহা, এটা যেন একটা অনন্য ব্যাপার। আচ্ছা কীভাবে যাব সেটাও তো একটা বলা যেতে পারে। দুভাবে যেতে পারো, বাই রোড যেতে পারো, বাই ট্রেন যেতে পারো। এবার যদি বাই ট্রেনে যাও কীভাবে যাবে, পুরুলিয়া স্টেশনে নামতে হবে, হাওড়া থেকে রূপসী বাংলা বা চক্রধরপুর এক্সপ্রেসের মতো ট্রেন খুব সহজেই তুমি পুরুলিয়া পৌঁছে যাবে। বাস সেখান থেকে তো কিছুক্ষণের যাত্রা পত্রলেখা ড্যাম। আর যদি তুমি রাস্তায় দিয়ে যাও মানে বাই রোড তুমি যদি যাও, সেক্ষেত্রে পুরুলিয়া স্টেশন থেকে গাড়ি বা অটো ভাড়া করে সরাসরি তোমার যেটা হচ্ছে ছুটমুড়া যেতে পারো। দূরত্ব প্রায় এই 50-60 কিলোমিটার, আর নিজের গাড়ি থাকলে তো যাতায়াতটা সব থেকে ডেফিনেটলি আরামদায়ক তো বটেই। থাকবে কোথায়? থাকতে পারো, কারণ বিশাল বড় হোটেল এক্সপেক্ট করো না, কারণ পত্রলেখা ড্যামের কাছে কোনো বড় হোটেল নেই। তাই থাকার জন্য হচ্ছে তোমার পুরুলিয়া শহর বা মানবাজারের সরকারি লজ বা কিছু প্রাইভেট হোমস্টে রয়েছে, সেগুলোকে ডেফিনেটলি টার্গেট করতে পারো। এবার অনেকে পুরুলিয়া শহরের রিসর্ট থেকে দিনভর ড্যামে ঘুরে আসতে পছন্দ করে, তো সেরকম করতে পারো। আর স্থানীয় গ্রামীণ পরিবেশে থাকার জন্য মানবাজারের হোমস্টের অভিজ্ঞতাও কিন্তু তোমরা নিতে পারো। যেটা হতে পারে একটা টিপস দিই, সেটা হচ্ছে যদি বেড়াতে যাও কোন টাইমটা হচ্ছে আইডিয়াল টাইম? আইডিয়াল টাইম হচ্ছে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত। কী কী রাখতে হবে সঙ্গে? একটু জল রেখো, পানীয় জল, শুকনো খাবার সাথে রাখো, কারণ ড্যাম এলাকা যেহেতু তো সেইখানে খাবারের দোকানের কিন্তু সংখ্যাটা খুবই কম হয়, তো সেক্ষেত্রে নিজেদের একটু শুকনো খাবার, জল, জুস এগুলো রাখতে পারো। আর হ্যাঁ, বেশি জলাধারের গভীরে নামাটা কিন্তু বিপজ্জনক তো বটে, তাই নিরাপত্তার দিকে খেয়াল রেখে ডেফিনেটলি তুমি ঘুরে আসতেই পারো পত্রলেখা ড্যাম। হ্যাঁ ডেফিনেটলি পত্রলেখা ড্যাম তো ঘুরবই, কিন্তু তার জন্য তোমাদেরকে বলেও দিলাম, টিপস দিয়েও দিলাম কী করতে হবে। এখন একটা গান রইল, তারপরে ফিরে এসে তোমাদের মেসেজেস পড়বো। সঙ্গে থাকো, কিপ টিউন ইন টু 107 FM রেইনবোতে, সঙ্গে রয়েছি আমি আর্চে নম্রতা।

0: আকাশবাণী কলকাতা, FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে চন্দ্রচূড় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ওড়িশার রায়রংপুরে রাজ্য সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি ওড়িশার অগ্রগতির প্রশংসা করেন। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির নেতৃত্বে রাজ্য দুবছর পূর্ণ করায় তিনি বলেন, ওড়িশা দ্রুত উন্নয়নের পথে এগোচ্ছে এবং পূর্ব ভারতের সামগ্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ময়ূরভঞ্জ জেলার রায়রংপুরে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানান এবং তার জন্মস্থান পাহাড়পুর পরিদর্শন করতে পারা নিজের জন্য সম্মানের বলে উল্লেখ করেন। এর আগে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার রায়রংপুরে এক বিশাল জনসভায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিশ্বের বিভিন্ন অঞ্চলে সংঘাত ও অনিশ্চয়তা যখন বিদ্যমান, তখন ভারত শান্তি, সংলাপ ও সহযোগিতার পক্ষে ধারাবাহিকভাবে দৃঢ় মত পোষণ করছে বলে জানান। কোভিড মহামারীর সময় ভারত বহু দেশকে ভ্যাকসিন, অক্সিজেন ও জরুরি চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করে মানবিক সহায়তা প্রদান করেছে, যা আন্তর্জাতিক সংহতি ও মানব কল্যাণে ভারতের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে বলে রাষ্ট্রপতি মনে করিয়ে দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল কলকাতায় দেশজ প্রযুক্তিতে নির্মিত তিনটি যুদ্ধজাহাজ INS দুনাগিরি, INS সংশোধক এবং INS এগ্রেকে ভারতীয় নৌসেনার কাজে সামিল করবেন। গার্ডেনরিজ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এবং নৌবাহিনীর যুদ্ধজাহাজ নির্মাণ দপ্তর এগুলি তৈরি করেছে। গ্রিসে আজ রিক্টার স্কেলে 5.8 মাত্রার এক ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ক্রিট দ্বীপের রেথিমনো শহরের কাছে প্রায় 13 কিলোমিটার গভীরে বলে ইউরোপীয় মেডিটেরিয়ানিয়ান ভূকম্পন সংস্থা জানিয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবো তে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: Yes, after the break, welcome to Weekend Cafe. আর সঙ্গে রয়েছি আমি আরজন অমৃতা, তোমাদের সঙ্গে আড্ডা দিতে। এবং আড্ডা দেওয়ার টপিকটা যেটা বলেছি সেই শেষ ঘন্টায় একটু বলে দিই, সেটা হচ্ছে যে কালকে যেহেতু দুটো বিশেষ ভালো দিন, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইয়োগা ডে আর ওয়ার্ল্ড মিউজিক ডে, এবং এই দুটোই আমাদের মন ভালো রাখতে ভীষণভাবে প্রয়োজনীয়। তাই তোমাদের থেকে আজকে যেটা জানতে চেয়েছি যে তোমরা তোমাদের মন ভালো রাখতে কী উপায় বার করো, সেটাই আমাদের কাছে 9903653992 তে মেসেজ করে দিয়েছো তোমরা। এবং কয়েকটা মেসেজ তোমাদের যেগুলো বাকি রয়েছে সেগুলো এখন চটপট পড়ে দেব। আচ্ছা, কৃষ্ণনগর শেখপাড়া মহেশতলা থেকে শেখ আজাদুল আকরা লিখেছে, মানে আকরা কৃষ্ণনগর শেখপাড়া থেকে লিখেছে, শুভ বিকেল দিদি ভাই, আপনার অনুষ্ঠান শুনলে আমার মন একদম গার্ডেন গার্ডেন হয়ে যায়। টপিকে বলি, আমি আমার মন ভালো রাখার জন্য বন্ধুদের সঙ্গে ফোনে কনফারেন্স কল করে অনেক সময় ধরে আড্ডা দিই, তাতে আমার রাতের মন একদম ভালো হয়ে যায়। বুঝলাম বুঝলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, বন্ধুবান্ধব তো নিশ্চয়ই থাকবে এবং তারা মানে একটা বড় যাকে বলা হয় তো মেডিসিন ডোজ, মানে বন্ধু থাকলে জীবনে তোমার অনেক মন খারাপ কিন্তু সেটা কেটে যায়, সেটা একটা বড় ব্যাপারই বটে। তবে খুব রাত জেগে কল কনফারেন্স করে করাই যেতে পারে, কিন্তু আমার মনে হয় যে তার থেকেও ভালো আরও কিছু দিকে আমরা যদি একটু মন দিতে পারি, সেদিক থেকে দেখতে গেলে মন ভালো রাখার আরও অনেক উপায় কিন্তু তুমি বাতলাতেই পারো। হ্যালো আরজে দিদি, আমার মন খুব খারাপ লাগলে আমার বাড়িতে 5টা বিড়াল আছে, তাদেরকে আদর করি আর আপনাদের অনুষ্ঠান শুনি, মন খুব ভালো হয়ে যায়। শেখ এলিয়াস বজবজ চরিয়াল থেকে বলছি, সেটাও খুব ভালো। পোষ্য যেরকম আমাদের ডেফিনেটলি মানে এক একজনের এক এক রকম ভিউজ শুনলে সত্যি মনটা ভালো হয়ে যায়। কেউ কেউ নিজের পোষ্যকে এত ভালোবাসে যে তাদের সঙ্গে সময় কাটালে দেখবে সত্যি মনটা ভালো হয়ে যায়। যেরকম বাড়িতে যদি কখনো কারোর বাড়িতে বাচ্চা থাকে, দেখবে তোমার মন খারাপ হলে তুমি তার সঙ্গে যখনই একটু সময় কাটাবে না, কোথায় এক সেকেন্ডে তোমার সেই মন খারাপটা যেন চট জলদি উধাও হয়ে যাবে। সেরকম মেসেজেস তোমাদের জন্য তো ডেফিনেটলি রয়েছে। আর একটা মেসেজ রয়েছে, সেটাও একটুখানি দেখি রয়েছে কি আছে আমাদের জন্য। হ্যালো সুইট বার্ড ভয়েস গার্ল নম্রতা, থ্যাংক ইউ সো মাচ তোমাদের এই এর জন্য, থ্যাংক ইউ সো মাচ। অনেকদিন পর এসেছো, তাও আবার একা। হ্যাঁ, কিছুটা একা বলতেই পারো, আজকে সঙ্গী নেই, ডেফিনেটলি তোমাদের সঙ্গে থাকবে, সেও থাকবে খুব তাড়াতাড়ি। তাও আচ্ছা, প্রথমে জানাই কেমন আছো। আছি ভালো, টপিকে এলাম। আমায় নিজেকে ভালো রাখতে

এক গ্লাস জল, কাঁচা হলুদ, তারপর সুগার ফ্রি চা, সাথে নেড়ে বিস্কুট। ব্রেকফাস্টে ছাতু, শরীর সচেতন খাবার। আমার ফাস্ট ফুড, আমি ফাস্ট ফুড খাই না, ফুচকা খাই আর গান শুনি FM রেনবো। পর্যাপ্ত জল, ঘুম, ফ্রুট, খাবার, ছাদে খোলা হাওয়া। কলকাতা থেকে অ্যান্ডি। ইয়েস অ্যান্ডি, এটা যেটা বলেছো সেটাও কিন্তু মন্দ নয়, মানে সঙ্গে থাকতে গেলে এরকম ভিন্ন ভিন্ন উপায় এবং নিজেকে হেলদি রাখাটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। তোমার এই যে ছাতুর ব্রেকফাস্ট শুনতে মনে পড়লো, একটা টিপস দেবো, ছাতুর গোলা রুটি কীভাবে তৈরি করতে হয় দেবো, কিন্তু তার আগে একটা গান রইল তোমার জন্য অরিজিৎ সিং এর কণ্ঠে, অ্যান্ড আই উইল বি ব্যাক ভেরি সুন, সো কিপ টিউনিং টু 107 FM রেইনবো, আর তুমি শুনছো উইকেন্ড ক্যাফে।

0: শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: ইয়েস, উইকেন্ড ক্যাফে লাস্ট 15 মিনিট তোমাদের সঙ্গে আড্ডায় আমি রয়েছি নম্রতা। আর যেটা বলছিলাম যে একটা চট জলদি ছাতুর গোলা রুটি বলে দিই, মানে এটা কিন্তু যেমন হেলদি সেরকম ভীষণ অনায়াসে তুমি আরামসে বানিয়ে ফেলতে পারবে। সেটা

তার জন্য যেটা লাগবে, এক কাপ ছাতু, আটা বা ময়দা দু চামচ, পেঁয়াজ ও লঙ্কা কুচি, নুন আর জল। যেটা করতে হবে, একটা পাত্রে ছাতু, আটা, নুন, পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচি একসাথে মিশিয়ে নেবে। তারপর অল্প অল্প জল দিয়ে একটা ঘন ও মসৃণ ব্যাটার তৈরি করতে হবে। প্যানে সামান্য তেল বা মাখন ব্রাশ করে সেই ব্যাটারটাকে ঢেলে দিয়ে চামচ

টমেটো হোক, বা যদি মনে করো একটু ক্যাপসিকাম টমেটো এগুলো অ্যাড করে দিতে চাও, সেটাও তুমি অনায়াসে করতে পারো, সেটা তো মানে তোমার কাস্টমাইজড রুটি হবে। কিন্তু ছাতুর গোলা রুটি যদি একদম এভাবে খেতে চাও, আমার মনে হয় এটা ভীষণই হেলদি, টেস্টি, এবং তার সাথে যেটা হয় তোমার পেটটা ভরবে। তো এরকমই চটজলদি খাবার উপকরণ টিপস তোমার জন্য একটা দিয়ে দিলাম। আর যেটা তোমাদের থেকে জানতে চেয়েছি, মেসেজেস, ইয়েস, তোমাদের মেসেজ আমার কাছে আসতে শুরু করেছে এবং শেষের পর্যায়ে যাচ্ছি। একটা মেসেজ আগে পড়ি। মন খারাপের মেঘ জমলে নিজেকে ভালো রাখতে আমি কিছু চেনা এবং পছন্দের অভ্যাসের মাঝে আশ্রয় খুঁজি। তখন জোর করে কোনো রুটিন মানার চেয়ে মনের শান্তিটাই বেশি জরুরি হয়ে ওঠে। শুরুতেই সব কোলাহল থেকে দূরে গিয়ে একটু শান্ত হয়ে বসে ঘরের জানালাটা খুলে দিয়ে বাইরের মুক্ত বাতাস গায়ে লাগাই বা কিছুক্ষণ গভীর শ্বাস প্রশ্বাস দিই, যা ভেতরের অস্থিরতা অনেকটাই কমিয়ে দেয়। এরপর মন হালকা করার সবচেয়ে বড় দাওয়াই হলো ডায়েরির পাতা। মনের ভেতরটি কী কারণে কষ্ট হচ্ছে, কোনো দ্বিধা বা রাগ জমছে কি না, সেগুলো কোনো কাটছাট না করে ডায়েরিতে লিখে ফেলি। হিজিবিজি ভাবনাগুলো কাগজে রূপ নিলে মনটা এক নিমেষেই অনেকটা হালকা হয়ে যায়। যখন সাধারণ কথায় মন ভরে না, তখন সেই অনুভূতিগুলোকে কবিতার ছন্দে সাজানোর চেষ্টা করি। আমি কবিতা লিখতে এবং লেখালেখি করতে ভীষণ ভালোবাসি। এই লেখালেখির অভ্যাসের কারণে মনের ভেতরের চাপ ও ক্লান্তি অনেকটাই কমে যায়। একটা সুন্দর কবিতা বা গল্প লেখার চেষ্টা মনের নেতিবাচক চিন্তাগুলোকে এক অদ্ভুত শৈল্পিক শান্তিতে বদলে দেয়। শুধু লেখালেখি নয়, মন ভালো করতে অন্যান্য সৃজনশীল কাজও দারুণ সাহায্য করে। যেমন নতুন কোনো অডিওর কাজ করা, কোনো স্ক্রিপ্ট বা ড্রামার নতুন আইডিয়া নিয়ে ভাবা, কিংবা নিজের তৈরি কোনো সৃষ্টিকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়া। এগুলো মনোযোগ সম্পূর্ণ অন্যদিকে ঘুরিয়ে দেয় এবং নতুন করে কাজ করার এনার্জি যোগায়। শরীর ও মনের ক্লান্তি কাটাতে এরপর একটু হালকা শরীর চর্চায় মন দিই। খুব ভারী কিছু নয়, ঘরের মধ্যে একটু হেঁটে নেওয়া বা হালকা স্ট্রেচিং করা। এটি শরীরে এক ধরনের পজিটিভ হরমোন তৈরি করে, যা নিমেষেই মনকে চাঙ্গা করে। সবশেষে এক কাপ গরম চা বা কফি হাতে নিয়ে পছন্দের মানুষদের সান্নিধ্যে যাই। ভালোবাসার মানুষের সাথে একটুখানি মিষ্টি আর পজিটিভ গল্প কিংবা শ্রদ্ধেয় মেন্টরের কোনো অনুপ্রেরণামূলক কথা শোনার মধ্যে দিয়ে সব অন্ধকার মেঘ তাড়িয়ে দেয়। এভাবেই নিজেকে একটু সময় দিয়ে নিজের পছন্দের কাজগুলো করে খুব সহজ নিয়মে মন খারাপের সময়টাকে পার করে আবার নিজের ছন্দে ফিরে আসি। আজিম মণ্ডল ক্যালকাটা ব্লাইন্ড স্কুল থেকে লিখেছে। একটা বেশ বড় মেসেজ তুমি দিয়েছো এবং পড়লাম, এবং প্রত্যেকটা জিনিসকে তুমি এত সুন্দর সাটলভাবে মাইনিউটলি লিখে দিয়েছো। সত্যি মন ভালো রাখার অবকাশ কিন্তু এখান থেকেই পাওয়া যায়। তোমাদের জন্য আরও একটা গান, উই উইল বি ব্যাক ভেরি সুন আফটার দিস সং।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে।

0: লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: ইয়েস, উইকেন্ড ক্যাফেতে দেখতে দেখতে ঘড়ির সময় কিন্তু বলে দিচ্ছে যে আর বেশি টাইম হাতে নেই, তাই যাওয়ার আগে শেষ মেসেজটা তোমাদের জন্য পড়ে দিই। মনের এই নীরে আমি স্বপ্নের জাল বুনি, হৃদয় মাঝে আমি যেন প্রাণের ডাক শুনি, মন ভালো রাখতে আমি নির্জন নদীর কুলে প্রাণের খেয়া ভরিয়ে ভরিয়ে দেয় সেই সোহাগের ফুলে ফুলে। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে। তোমাদের এই এত মেসেজেস দেখে সত্যি মন উদ্বুদ্ধ এবং সত্যি ভালো লাগছে যে মন ভালো রাখার এইরকম উপায় বাতলাতে পারলে আমরা সত্যি ভালো থাকব, মন খারাপের একদম জায়গা থাকবে না। এবং সেই জন্যই আজকে যেতে যেতে তোমাদের জন্য একটা মিষ্টি গান সুখবিন্দর সিং এবং রেখা ভরদ্বাজের গলায় রেখে দিয়ে আজকের মতো টাটা বাই বাই জানাচ্ছি। তোমরা ভালো থেকো, কথা হবে নেক্সট উইকেন্ডে অন দ্য সেম চ্যানেল 107 FM রেনবোতে অ্যান্ড অন দ্য সেম প্রোগ্রাম উইকেন্ড ক্যাফেতে। টিল দেন ইউ স্টে সেফ, হ্যাপি অ্যান্ড বাই বাই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রায়রংপুরে জনসভা থেকে ওড়িশার উন্নয়ন অগ্রগতির প্রশংসা করেন। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির নেতৃত্বে দুই বছর পূর্ণ হওয়ার প্রেক্ষিতে তিনি বলেন, রাজ্য দ্রুত উন্নয়নের পথে এগিয়ে চলেছে এবং পূর্ব ভারতের সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। শ্রী মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে জন্মদিনের শুভেচ্ছা জানান। রাষ্ট্রপতির জন্মভূমি পাহাড়পুর গ্রামে আসতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন বলেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক যোগ দিবস আগামীকাল বিশ্বজুড়ে উদযাপিত হবে। এবছর ১২তম আন্তর্জাতিক যোগ দিবসের থিম সুস্থ বার্ধক্যের জন্য যোগ ব্যায়াম। সুস্থ কর্মক্ষম ও মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিত করতে আজীবন চর্চা হিসেবে যোগ ব্যায়ামকে গ্রহণ করার গুরুত্ব তুলে ধরার উদ্দেশ্যে এই থিম বাছা হয়েছে। আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬ মূল অনুষ্ঠানটি পশ্চিমবঙ্গের কলকাতার ঐতিহাসিক রেড রোডে অনুষ্ঠিত হবে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কমন যোগ প্রোটোকল অনুযায়ী যোগ ব্যায়াম অনুশীলনে জাতিকে নেতৃত্ব দেবেন। রেড রোডে আয়োজিত এই জাতীয় অনুষ্ঠানটি ভোর ৫টায় শুরু হবে।

নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য জুড়ে আজ পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। 1947 সালের 20 জুন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহ বহু বিশিষ্টদের প্রয়াসে আইনসভায় ভোটাভুটির মাধ্যমে অবিভক্ত বাংলাভাগের প্রস্তাব গৃহীত হয়, যার ফলে স্বাধীন ভারতে পশ্চিমবঙ্গ রাজ্যের জন্ম হয়। এর আগে এপ্রিল মাসে তারকেশ্বর সম্মেলনে আলাদা রাজ্য গঠনের সিদ্ধান্ত হয়েছিল। এবছরের কৈলাস মানস সরোবর যাত্রার প্রথম দল আজ নাথুলা পাস হয়ে চীনে প্রবেশ করেছে। সিকিমের রাজ্যপাল ওমপ্রকাশ মাথুর, পর্যটনমন্ত্রী ছেরিং থেন্ডুপ ভুটিয়ার উপস্থিতিতে পতাকা দেখিয়ে যাত্রা শুরু করান। মোট 47 জন সদস্যের দলে 41 জন যাত্রী, 2 জন লিয়াজো অফিসার, 1 জন চিকিৎসক এবং 4 জন সহায়ক আছেন। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।

0: টেলে লয়ের অ্যাপ, ওয়েবসাইট www.tele-law.in অথবা টোল ফ্রি নাম্বার 14454 এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা লাভ করা সম্ভব।
1: মন কি বাত হ্যায় জন জন কি, সভি কি কুছ অপনি সি, সংঘর্ষোঁ কে কুছ কিসসে, কাহানি কুছ সফলতাওঁ কি, অনকহি বিরাসত কি, উম্মীদেঁ নয়ে ভারত কি। মহীনে কে আখরি রবিবার কা রহতা হ্যায় ইন্তজার, মলয়াচল কে আঁচল সে বিন্ধ্যাচল কে আঙ্গন তক, ব্রহ্মপুত্র কে ঘাট সে হিমালয় কে বিস্তার তক, হোতি হ্যায় মন কি বাত প্রধানমন্ত্রী কে সাথ। তো সুনিয়ে ইস মহীনে 28 জুন সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী দূরদর্শন কে সভি চ্যানেলো আর প্রসার ভারতী কে ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভস পর। মাননীয় প্রধানমন্ত্রী কে প্রসারণ কে তুরন্ত বাদ মন কি বাত কা প্রাদেশিক ভাষাও মে অনুবাদ আপ সুন সকতে হ্যায় আকাশবাণী আর দূরদর্শন কে সম্বদ্ধ প্রাদেশিক চ্যানেলো পর। মন কি বাত কে প্রাদেশিক ভাষাও মে অনুবাদ কা পুনঃ প্রসারণ আপ সুন সকতে হ্যায় রাত 8 বজে আকাশবাণী আর দূরদর্শন কে সভি প্রাদেশিক চ্যানেলো পর। তো ইয়াদ রাখেন, রবিবার 28 জুন সুবহ 11 বজে মন কি বাত।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রায়ডাঙ্গপুরে জনসভা থেকে ওড়িশার উন্নয়নে অগ্রগতির প্রশংসা করেন। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির নেতৃত্বে দুই বছর পূর্ণ হওয়ার প্রেক্ষিতে তিনি বলেন, রাজ্য দ্রুত উন্নয়নের পথে এগিয়ে চলেছে এবং পূর্ব ভারতের সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। শ্রী মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে জন্মদিনের শুভেচ্ছা জানান। আন্তর্জাতিক যোগ দিবস আগামীকাল বিশ্বজুড়ে উদযাপিত হবে। এবছর 12তম আন্তর্জাতিক যোগ দিবসের থিম সুস্থ বার্ধকের জন্য যোগ ব্যায়াম, সুস্থ কর্মক্ষম মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিত করতে আজীবন চর্চা হিসেবে যোগ ব্যায়ামকে গ্রহণ করার গুরুত্ব তুলে ধরার উদ্দেশ্যে এই থিম বাছা হয়েছে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য জুড়ে আজ পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। 1947 সালের 20 জুন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহ বহু বিশিষ্টদের প্রয়াসে আইনসভায় ভোটাভুটির মাধ্যমে অবিভক্ত বাংলা ভাগের প্রস্তাব গৃহীত হয়, যার ফলে স্বাধীন ভারতে পশ্চিমবঙ্গ রাজ্যের জন্ম হয়। এর আগে এপ্রিল মাসে তারকেশ্বর সম্মেলনে আলাদা রাজ্য গঠনের সিদ্ধান্ত হয়েছিল। লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এবং আমেরিকার সংঘাত বন্ধের প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থতার অভিযোগ তুলে ইরান বলেছে যে হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেওয়া হবে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে দেশটির সামরিক কমান্ড সতর্ক করে দিয়েছে যে আগ্রাসন অব্যাহত থাকলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। দার্জিলিং জেলার বাগডোগরা থানার পুলিশ আজ প্রায় 2 কেজি ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেপ্তার করে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য কয়েক কোটি টাকা।

0: আকাশবাণী কলকাতা এফ এম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। 1947 সালের 20 জুন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহ বহু বিশিষ্টদের প্রয়াসে আইনসভায় ভোটাভুটির মাধ্যমে অবিভক্ত বাংলা ভাগের প্রস্তাব গৃহীত হয়, সৃষ্টি হয় পশ্চিমবঙ্গ রাজ্যের। এর আগে এপ্রিল মাসে তারকেশ্বরের মহাসম্মেলনে বঙ্গদেশের পশ্চিমাংশ হিন্দু বাঙালিদের জন্য চিহ্নিত করার দাবি জানানো হয়। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে আজ মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল হুগলির তারকেশ্বরে। পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রী এদিন বহু কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। অনুষ্ঠান মঞ্চ থেকে শ্রী মোদী প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির টাকা প্রদান করেন। সারা দেশের 9,44,00,000 বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 18,880 কোটি টাকা পাঠানো হয়েছে। আগামীকাল ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট নিট ইউজি 2026 নতুন করে আবার পরীক্ষা নেওয়া হবে। দেশের 551টি শহর ও বিদেশের 14টি শহরের 22,79,00,000 বেশি পরীক্ষার্থী এতে অংশগ্রহণ করবেন। পরীক্ষার আগে ন্যাশনাল টেস্টিং এজেন্সি প্রস্তুতির অংশ হিসেবে দেশজুড়ে মক ড্রিল বা পরীক্ষামূলক মহড়া চালিয়েছে। এনটিএ জানিয়েছে, সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে পরীক্ষা পরিচালনার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত। সক্রিয় মৌসুমি বায়ু এবং বঙ্গোপসাগর থেকে অত্যধিক জলীয় বাষ্প প্রবেশ করায় দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলির মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ এফ এর ম্যাচে নেদারল্যান্ডস সুইডেনের বিরুদ্ধে খেলবে। হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 10:30। গ্রুপ ইর অন্য ম্যাচে টরন্টো স্টেডিয়ামে ভারতীয় সময় রাত 1:30 জার্মানি আইভরি কোস্টের মুখোমুখি হবে। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11:00। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8:00 আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11:00।
3: লিসানা, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
4: আরে ভাই, একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
3: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
4: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
5: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
6: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: নিজে নিজের জোড়া জবি এবং নিজে নিজের শাশুড়ি মায়েদের সঙ্গে আজকে গোটা দিনটা জামাই ষষ্ঠী পালন করার পর কি এখনো এনার্জি আছে? যদি এনার্জি না থাকে তাহলে জাস্ট টিউন করো 107 FM রেইনবো, কারণ তোমাকে ফিল্মের নিউজ, ওয়েব সিরিজের নিউজ, আরও যা যা এন্টারটেইনমেন্ট বলে তুমি জানো, তুমি মানুষ, এই সমস্ত কিছুর আপডেট দেওয়ার জন্যে উইকেন্ডের একটাই তো ফিল্মি শো, উইকেন্ডের একটাই তো এন্টারটেইনমেন্ট। আজকে শনিবারের রাতে সৌমি আর বিহু চলে এসেছি নিয়ে উইকেন্ড ফিল্মি ফিভার।
2: একদমই তাই। আর শুধুমাত্র এই যে বলিউড, টলিউড এবং হলিউডের আপডেট দেবো তা তো নয়, আমার ফেভারিট সাবজেক্টটাও রয়েছে এখানে, মানে গসিপ, সেটাও থাকবে। তাছাড়াও তোমাদের যেটা করতে হবে, প্রত্যেকটা ঘন্টায় রাখ থাকবে একটা করে কুইজ, সিনে কুইজ। আর আজকে কিন্তু মোটামুটি সিনে কুইজগুলো বেশিরভাগই, মানে দুটোই কিন্তু জামাই ষষ্ঠী রিলেটেড, এখনই বলবো না, ওয়েট করো, সঙ্গে থাকো 9903653992 তে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে থাকো আর জানাতে থাকো কেমন গেল তোমাদের জামাই ষষ্ঠী।
1: নেনা দা ক্যা কসুর অমিত ত্রিবেদীর গাওয়া গানটা শুনতে শুনতে এরপর যখন ফিল্মি ফিভারে কথায় আসবো বিহু আর সৌমি, তখন কিন্তু টেক্কা কোন ফিল্ম, কোন ফিল্মকে টেক্কা দিচ্ছে, টক্কর দিচ্ছে, সেসব নিয়ে কথা হবে। স্টে টিউনড।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। টেক্কা কে হিট কে মিস, টেক্কা টেক্কা।
1: ওয়েল, সপ্তাহ জুড়ে অনেক

0: অনেক ছবি রিলিজ করে, কিন্তু তার মধ্যে কিছু কিছু ছবি যেগুলো বক্স অফিসে ভীষণ ভীষণ ভালো পারফর্ম করে, সবার কাছে বেশ প্রশংসা টশংসা পায়, কিন্তু কিন্তু যেটা হয় সেটা হচ্ছে অনেক ছবি এই যে র‍্যাট রেস, তাদেরও তো র‍্যাট রেস হয়, শুধু আমাদের বাড়িতেই যে এটা হতে হবে সেটা হতে হবে তা নয়, তাদেরও হয় এবং সেখানে দেখা যায় যে একটু পিছিয়ে পড়েছে, মানে টেক্কা দিয়ে অন্য একজন একটু এগিয়ে গেছে। আপাতত সেই নিয়ে হিসেব নিকেশ করবো আমরা, টেক্কাতে এখন কোন ছবির কথা বলবো?
1: যেটা বলবো সেটা ডেফিনেটলি লাস্ট উইক রিলিজ, লাস্ট উইকে বেশ অনেকগুলো কিন্তু হিন্দি ছবি রিলিজ করেছিল, প্রায় চারখানা হিন্দি সিনেমা আমরা পেয়েছি, তার মধ্যে হন্টেড 3D বিক্রম ভট প্রোডাকশন 3D যেহেতু রিলিজ করেছে, বহু মানুষ দেখতে গেছেন, এক সপ্তাহ শেষে এটার কালেকশন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে 15.52 কোটি। এবং বাংলাতেও রয়েছে একটা ফিল্ম আবার হাওয়া বদল, মানে হাওয়া বদলের সিকুয়েল আবার হাওয়া বদল, ডিরেকশনে পরমব্রত চট্টোপাধ্যায়, এবং আবারও আমরা কিন্তু পরমব্রত রাইমা জুটিকে এখানে ফেরত পেয়েছিলাম, তার সঙ্গে রুদ্র অনিল, এই যে পরমব্রত রুদ্রনীলের বন্ধুত্ব যেটা আবার হাওয়া বদলে আমরা হাওয়া বদলের মতো করেই পেলাম, ভালোভাবেই পেয়েছি আর কি, সেই জন্যে কালেকশন খুব একটা কম নয়। তবে এখনও প্রমোশনস চলছে, এবারের কনসেপ্টটা খুব ইন্টারেস্টিং ছিল, মানে ফিল্মের কনসেপ্টটা যে বন্ধুদের একটা সোল সোয়াপ হচ্ছে, তো সেইটা নিয়ে। আর হিন্দি ছবির কথা যদি আসেই তাহলে ম্যায় ওয়াপস আউঙ্গা,
0: একদমই ম্যায় ওয়াপস আউঙ্গার সবচেয়ে যেটা ইন্টারেস্টিং পার্ট ছিল, অবভিয়াসলি ইমতিয়াজ আলীর ছবি, মানে তাতে কিছু না কিছু চমক তো থাকবেই। এছাড়াও ছিল দিলজিৎ দোসাঞ্জ, একটা ভীষণ মিষ্টি চরিত্রে ছিলেন নাসিরুদ্দিন শাহ, সরভারি ওয়াক, আর একজনকে যাকে আমার হঠাৎ করে খুব ভালো লেগেছে পরপর মানে এত ট্যালেন্টেড একটা একজন মানুষ, একজন অভিনেতা, আমি বহুদিন বাদে কোনো একটা বাচ্চা মানুষের প্রতি আমার একটা ভালোবাসা জেগে উঠছে। যাই হোক, আপাতত এই ছবিটা যেটা হয়েছিল বাজেট ছিল প্রায় 70 কোটির মতো, আর কালেকশন এখনো পর্যন্ত যদি দেখা যায় এক সপ্তাহে এই 26 কোটির মতো ওয়ার্ল্ড ওয়াইড কালেক্ট করেছে। ট্রেন্ড খুব একটা খারাপ নয়, আবার খুব একটা ভালো বলাও কিন্তু চলে না।
1: আচ্ছা, আরেকটা ফিল্মের কথা বলতেই হচ্ছে, যেটা কঙ্গনা রানাউতের কাইন্ড অফ কামব্যাক মুভি ছিল, সেটাও 12 জুন রিলিজ করে, সেটা হচ্ছে ভারত ভাগ্য বিধাতা। এবং এই ফিল্মটার ভিতরে একটা স্টোরি, একটা ইতিহাসকে আমরা পাই, যে ইতিহাসকে হয়তো এর আগে অনেকেই জানতাম না, মানে কামা হসপিটালের নার্সেসরা তারা সেই সময় 26/11 যে মুম্বাই অ্যাটাক, সেই সময় কীভাবে আহতদের পাশে দাঁড়িয়েছিলেন সেটা নিয়েই ভারত ভাগ্য বিধাতা। ডে ওয়ান কালেকশন 1 কোটির কাছাকাছি ছিল, ওপেনিং উইকেন্ডে 4.13 ক্রোর, এক সপ্তাহ পর সেটা 6.23 কোটি, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড গ্রোস এই মুহূর্তে এখনো পর্যন্ত 7.61 কোটি। উইকেন্ডে বেশ ভালো রকম ডাউনফল ভারত ভাগ্য বিধাতা, কিন্তু ম্যায় ওয়াপস আউঙ্গা এবং তার সঙ্গে ফার্স্ট যে ফিল্মটার কথা তোমাকে বলেছিলাম অর্থাৎ হন্টেড 3D, তার সঙ্গে লড়াইতে খানিকটা পিছিয়ে পড়েছে। এটাই একটা অদ্ভুত লাগার বিষয় যে যতখানি এক্সপেকটেশন ছিল ততখানি এক্সপেকটেশন কিন্তু এখনো পর্যন্ত এই ফিল্মটার ক্ষেত্রে আমরা দেখতে পাইনি। তবে হ্যাঁ, তোমার জন্য এখন একটা বাংলা গান, তার কারণ টেক্কাতে কোন সিরিজ কেমন টেক্কা দিচ্ছে সেই ইনফরমেশন তো দেবো, তাই শুনতে থাকো উইকেন্ড ফিল্মিক ফিভার।

0: যে জনপ্রিয় গানটি শুনলেন সেটি অরিজিনালি কে গেয়েছেন বলতে পারেন?
1: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
2: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। টেক্কা কে হিট কে মিস, টেক্কা টেক্কা।
3: কথা হচ্ছিল লাস্ট উইকের ফিল্মি রিলিজ নিয়ে, মানে 12th of June কোন কোন ফিল্ম রিলিজ করেছিল এবং সেগুলোর ব্যবসা বাণিজ্য এই মুহূর্তে কেমন রয়েছে, ভিউয়ারশিপ কেমন রয়েছে, কেমন বক্স অফিসে রয়েছে, সেই সমস্ত কিছু নিয়ে কথা বলছিলাম। আর মোটামুটি মে ওয়াপস আউঙ্গা এই মুহূর্তে স্টেডিলি একটু এগিয়ে চলেছে, কিন্তু শুধু ফিল্ম তো নয়, ছিল অনেকগুলো সিরিজ যেগুলো 12 তারিখে মানে লাস্ট উইকে রিলিজ করেছিল। তার মধ্যে একটা ভীষণ হয় না যে ভেতর থেকে একটা মোচড় দিয়ে চলে যায়, সেরকম একটা সিরিজ ওটিটিতে রিলিজ করে যার নাম রাখ, এবং সেখানে আমরা বহুদিন পর কিন্তু সোনালি বেন্দ্রেকে পাচ্ছি, আর সোনালি বেন্দ্রেকে ভীষণ রকম সিরিয়াস একটা ক্যারেক্টারে পাচ্ছি।
4: একদমই তাই, এবং রাখ একটা ইনসিডেন্ট যেটা সত্যিকারের হয়েছিল এবং অদ্ভুত, অনেকে বলছেন যে দেখতে পাচ্ছি না, এতটাই কষ্টদায়ক একটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা সিরিজ। যাই হোক, যারা যারা দেখেছো ইতিমধ্যেই তাদের কেমন লেগেছে জানি না, তবে আমি অসম্ভব কেঁদেছি, মানে অদ্ভুত অদ্ভুত ফিলিংস হয়েছে।
3: মানে সত্যি কিছু কিছু মানে বাস্তব জীবনটাকে আমরা বাস্তবে যখন হয় তো ঠিক আছে, সিনেমার পর্দায় না, বাস্তবভাবেই যখন দেখি তখন মনে হয় যে সত্যি এরকমটা হয়েছিল, তো সেটা অনেক সময় আমরা নিতে পারি না আর কি, আমরা অ্যাকসেপ্ট করতে পারি না বিষয়টা।
4: একদমই তাই। যাই হোক, এই এই রাখ যে সিরিজটা সেটা এখনও পর্যন্ত 22.43 মিলিয়ন ইউনিক ভিউয়ারশিপ পেয়েছে সেই ওটিটি প্ল্যাটফর্মে, বেশ ভালো, বেশ ভালো। কিন্তু অনেকেই বলছেন যে এত ভালো হওয়া সত্ত্বেও অনেকে নাকি মাঝপথে বন্ধ করে দিচ্ছেন বিকজ অফ দ্য গোরনেস, মানে এতটাই সেটা কি বলবো, মানে ছটকা লাগার মতো, কষ্ট দেওয়ার মতো, অনেকে সেটা পুরোটা দেখতে পারছেন না।
3: ভেরি ট্রু। বাংলাতেও একটা ওয়েব সিরিজ রিলিজ করেছিল যেখানে আমরা কিন্তু বিক্রম চ্যাটার্জিকে পেয়েছি, তার সঙ্গে প্রিয়াঙ্কা সরকার, এই দুজনের জুটি। সেটা একটা অ্যাকশন থ্রিলার কাইন্ড অফ সিরিজ, সিনেমা, এটার নাম ছিল তারকাটা, এবং 12 জুন রিলিজ করে। তো 13 বিলিয়ন ওয়াচ মিনিটস এই মুহূর্তে হয়েছে, টোটাল যদি দেখা যায় তাহলে 105 বিলিয়ন ওয়াচ মিনিটস হয়েছে, তো সেটাও খুব একটা খারাপ নয়। তবে বাংলাতে যে ওয়েব সিরিজটা নিয়ে এখন সব থেকে বেশি কথা হচ্ছে সেটা হচ্ছে ডাইনির পর আরও একবার মিমি চক্রবর্তী একটা ওয়েব সিরিজ অভিনয় করেছেন এবং ফিমেল লিড হিসেবে অভিনয় করেছেন, এটাও একটা থ্রিলার, সিরিজের নাম কুইন্স।
4: একদমই। আর নির্ঝর মিত্র যে কিনা ডাইনির ডিরেক্টর ছিলেন, এখানেও কিন্তু কুইন্সেরও তিনি ডিরেক্টর, শুধুমাত্র মিমি নয় অনেকেই কিন্তু এখানে পারফর্ম করেছেন, তার মধ্যে ছোট পর্দার ভীষণ জনপ্রিয় অভিনেত্রী পায়েল দে, তিনিও রয়েছেন। আর কুইন্সের মোটামুটি ওয়াচ টাইম যদি আমরা বলি, সেরমভাবে তো ওয়াচ টাইম সেই ওটিটি প্ল্যাটফর্ম দেয় না, তবে ওই 60 মিনিট অ্যাভারেজ ডেইলি ওয়াচ টাইম রয়েছে পার সাবস্ক্রাইবার, খুব একটা খারাপ নয়। মিমি চক্রবর্তী থাকলে সেখানে তো একটু হাইপ থাকবে,
3: তো সেই হাইপটার জন্যেই এখনও কুইন্স চলছে, এবং আগামী দিনে কী হয় সেটা তো যত সময় যাবে ততই আমরা বুঝবো। নাকাশ আজিজ অ্যান্ড নেহা কক্কর তোমার কানে রাখলাম, শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার, সঙ্গে আছি সৌমি আর বিহু।

0: যে জনপ্রিয় গানটি শুনলেন সেটি অরিজিনালি কে গেয়েছেন বলতে পারেন?
1: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
2: আপনার কি আকেল দাঁত গজাচ্ছে, চরম যন্ত্রণায় ভুগছেন? প্লিজ গো অ্যান্ড ওয়াচ রশ্মিকা মন্দানা দেবরকোন্ডার হিন্দি। দেখেছেন, আমাকে কিন্তু বিয়েতেও ডাকিনি, বিয়ের ডেজার্টটাও কিন্তু আমাকে খাওয়ায়নি, কিন্তু বিয়ের ব্যাপারটা কিন্তু আমার ঠিক মনে আছে ভাই। মিশন মজনু, অ্যানিমেল, ছাওয়া, সিকন্দর, থামা না মানে এবার থামা থামা, এইরকম হিন্দি কিন্তু আর জাস্ট নেওয়া যাচ্ছে না। এই হিন্দি বলার দায়িত্ব একমাত্র আমি নিতে পারি। এই যে বিচ্ছিরি রকমের সিকুয়াল বানাতা, আপ লোগো কো লজ্জা নেহি আতা, থিঙ্ক ওয়াইজলি ইউ সিলি পিপল। ভাবছেন মহুয়া গল্পটা বলছে না কেন? কারণ রিভিউটা তাহলে 15 সেকেন্ডেই শেষ হয়ে যাবে। দুটো মেয়ে বুঝলেন, অ্যালি আর দিয়া, এরা দুজনে একে অন্যকে চ্যালেঞ্জ করেছে, মাঝখানে পড়ে বালিকা বাকড়া হয়ে ম্যামা করছে কুনাল। ব্যাস স্টোরি খতম, খালাস, ফিনিশ। বাকি সময়টা আপনি এক্সকে পোক করতে পারেন, আপনি রেজিগনেশন টাইপ করতে পারেন, কিংবা ধরুন ব্রণতেও আপনি ক্রিম লাগাতে পারেন, আই ডোন্ট মাইন্ড। তবে আছে কি আছে বলুন তো, লভরঞ্জনের লেখা যখন তখন মন মন মনোলগ আছে, বাকি কৃতি অসহায়, শাহিদ ক্লুলেস আর রশ্মিকা ইনকরিজেবল, অযথা ভুলভাল প্লট টুইস্ট জোর করে কমিক সিচুয়েশন তৈরি করা, আর তার থেকেও বেশি সিলি জোকস থ্রো করা, গুড লোকেশন, গুড সিনেমাটোগ্রাফি থাকা সত্ত্বেও পুয়ারেস্ট স্টোরি লাইন এবং রশ্মিকার সাউথ অ্যাক্সেন্টে আনঅ্যাকসেপ্টেবল হিন্দি আর তার সাথে ইউজলেস মনোলগের জন্য আমি আর যে মহুয়া ফিল্ম ককটেল কে দেবো সাথের মধ্যে মাত্র দুটো রেইনবো কালার্স, অনলি অন 107 FM রেইনবো।
3: রেইনবো রিভিউ সিনেমা রিপোর্ট কার্ড, অনলি অন 107 FM রেইনবো, 107 FM রেইনবো, রেইনবো রিভিউ, রেইনবো রিভিউ, FM রেইনবোতে রেইনবো নিউ টিউন, রেইনবো নিউ টিউন।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার, ঝলক দিখলা যা রিলিজের প্রথম খবর। ঝলক দিখলা যা, ঝলক দিখলা যা রিলিজের প্রথম খবর।
1: ওয়েল, বিগেস্ট ফ্যামিলি এন্টারটেনার ধামাল 1-2-3 এর পরে আবারও কিন্তু 4 আসতে চলেছে আগামী 10th of July। কিন্তু তার কিছুদিন আগে, মাত্র দুদিন আগেই রিলিজ করে গেছে, দুদিন না বেশ কিছুদিন আগে, 7-8 দিন আগে রিলিজ করেছে এই ছবির ট্রেলার। আর ধামাল 4, ধামাল 4 মানে সেখানে মাল্টিপল স্টার কাস্ট রয়েছেন, অজয় দেবগান, অর্ষদ বর্ষী, মানে যাদের থাকার কথা, ঋষিতেশ দেশ

0: মুখ থেকে শুরু করে অনেক অনেকে অনেকে নতুন কিছু মুখও দেখা যাচ্ছে, যেমন সঞ্জিতা শেখ, ঈশা গুপ্তা, এরা তো দেখা যাচ্ছে। এবং এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে 4.5 crore মতো মানুষ কিন্তু দেখে ফেলেছেন ট্রেলারটা। তবে পার্সোনালি যদি আমাকে জিজ্ঞেস করো সৌমি, আমার ধামাল ঠিক আছে, মানে বেশ হাসির রায়ের একটা অদ্ভুত অদ্ভুত সিকোয়েন্স থাকে। তবে এবারে যেটা দেখছি যে রিতেশ দেশমুখ একটা অদ্ভুত সিন করছেন, তিনি একটা সাপের সঙ্গে কথা বলছেন, কুমিরের সঙ্গে কথা বলছেন এবং বলছে ব্রাদার, মানে সাপকে বলছেন ব্রাদার, তো ঠিক আছে। ইন্দ্র কুমার হচ্ছেন ডিরেক্টর, একটা এক্সপেকটেশন আছে। তবে ককটেল 2 আমাকে যেভাবে ডিসঅ্যাপয়েন্টেড করেছে, তারপর আমি এখন এক্সপেকটেশন রাখা কিন্তু ছেড়ে দিয়েছি।
1: মানে ক্রিঞ্জ, ক্রিঞ্জিয়ার, ক্রিঞ্জিয়েস্ট কোন প্যারামিটারে হতে চলেছে বুঝতে পারছি না, কিন্তু ক্রিঞ্জ কিছু একটা হতে চলেছে, এরকম একটা গন্ধ পাচ্ছি যেন চারিদিকে। কিন্তু যাই বলো না কেন, ধামালের যে ফার্স্ট যে ধামালটা ছিল, সেই ধামালের কিছু কিছু সিকোয়েন্স এখনও আমাদের মনে পড়ে। সেইগুলো মনে পড়লে ধামাল সিরিজকে আবার দেখতে ইচ্ছে করে যে হ্যাঁ আবার একটা ধামাল সিরিজ আসছে, চলো গিয়ে দেখি। তো একটা মানে ফিল গুড ফ্যাক্টর আছে, একটু হাসবো, একটু রিল্যাক্স করবো, একটু পপকর্ন খেতে খেতে সিনেমা দেখবো, একটু আনন্দের সঙ্গে সময় কাটাবো। তো সেই ব্যাপারটার জন্য কিন্তু আমরা চলে যাই সিনেমা হলে একটা মুভি দেখার জন্য, বিশেষ করে এই ধরনের ফিল্ম দেখার জন্য। তবে 10th of July যখন ধামাল 4 আসবে, তার ঠিক আগের সপ্তাহে 3rd of July রিলিজ করতে চলেছে দ্য মোস্ট ওয়েটেড আলফা, যেখানে এই প্রথমবার আলিয়া ভট্ট এবং শরবরী ওয়াকে আমরা দেখব কিন্তু স্পাই ইউনিভার্সের দুজন স্পাই হিসেবে। এবং এটার একটা ছোট্ট টিজার রিলিজ করেছিল যেখানে আমরা আলিয়া ভট্টের ফার্স্ট লুকটা পেয়েছিলাম এবং ববি দেওলের ফার্স্ট লুকটা পেয়েছিলাম। সেটা নিয়ে অনেক কাটাছেঁড়া হয়েছে যে আলিয়া ভট্টকে আদৌ অ্যাকশন সিকোয়েন্সে মানাচ্ছে কিনা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আচ্ছা এতই সিক্রেট একটা মানে বিষয় যে সেখানে আলফা নামের ট্যাটু করে দিচ্ছে, তাহলে সিক্রেট কী করে থাকলো, এটা নিয়ে হয়েছে। অ্যান্ড ববি দেওলের ওই যে সিকোয়েন্সটা যেখানে টিজারে দেখানো হচ্ছিল যে ববি দেওল আলিয়া ভট্টকে বলছেন যে তোমার জন্য একটা মিশন আছে, তোমাকে 18তম জন্মদিনে আমি একটা গিফট দিচ্ছি, তো সেই সিনটাও নাকি একটা হলিউড ফিল্ম থেকে টোকা, এমনও নানান রকম স্পেকুলেশনস, কমেন্টস, পোস্টের মাঝখানে ফাইনালি অ্যালফার অফিসিয়াল ট্রেলারটা চলে এসেছে, যেটা এই মুহূর্তে ট্রেলারের ওয়ার্ল্ড বা ট্রেলার দুনিয়াতে নাম্বার 1 ট্রেন্ড করছে। 49 মিলিয়ন ভিউ হয়েছে। আর এই ট্রেলারে ফাইনালি আলিয়া ভট্ট এবং ববি দেওল ছাড়াও আমরা শরবরীকে দেখছি, আমরা অনিল কাপুরকে দেখছি, আমরা শিব রাওয়েলকে দেখছি। আচ্ছা, শিব রাওয়েল নিজে ডিরেক্টর বাই দেবে, প্রডিউসার আদিত্য চোপড়া। এবং ওয়াইয়ার অফ স্পাই ইউনিভার্স এর আগেও আমরা দেখেছি, আমরা ওয়ার দেখেছি, আমরা টাইগার ফ্র্যাঞ্চাইজি দেখেছি, কিন্তু এই প্রথম কোনো মহিলা স্পাইকে মানে প্রোটাগনিস্ট হিসেবে, তিনি মুখ্য চরিত্রে রয়েছেন এইভাবে আমরা দেখছি। এবং সেখানে কিন্তু আলিয়া ভট্ট এবং তার সঙ্গে শরবরী। তো আলিয়ার একটা গান স্টুডেন্ট অফ দ্য ইয়ার 2 থেকে রইল তোমার জন্য, শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার, সঙ্গে আছি সৌমি আর বিহু।

0: যে জনপ্রিয় গানটি শুনলেন সেটি অরিজিনালি কে গেয়েছেন বলতে পারেন?
1: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ। শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেইনবো তে। Weekend Filmy Fever. Weekend Filmy Fever. Cinema Wala. Banglar Cinefanda. Banglar Cinefanda. Cinema Wala. Banglar Cinefanda. বাংলার সিনেফান্ডা।
3: ফিল্ম ফ্যাটার্নিটির মধ্যে থেকেই যখন কোনো একজন একটা ছবি পোস্ট করে এবং সেই পোস্ট করা নিয়ে মনে হয় যে সত্যি সত্যি এই ছবিটা কি আদৌ সত্যি নাকি এর সঙ্গে মুভি রিলেটেডই কোনো একটা গল্প আছে, এবং সেটা নিয়ে মোটামুটি বাঙালি নেট দুনিয়া পাগল হয়ে যায়, কমেন্টস করতে থাকে আসল ঘটনাটা কি, বলুন বলুন বলুন বলুন, তখন মুভি প্রমোশনটা যে অ্যাকচুয়ালি সাকসেসফুলের দিকে হতে যাচ্ছে সেটাই প্রমাণিত হয় দিনের শেষে আর কি। বাংলার সিনেফান্ডায় তোমাকে যেটা খবর দেবো সেটা হচ্ছে আবার অর্ধাঙ্গিনী আসছে, এবং সেই জন্য কৌশিক গাঙ্গুলী যেটা করেছেন একটা সুন্দর প্রমোশনাল ট্রিক খেলেছেন, কি তাই তো বিহু?
4: একদমই তাই। এবং এই যে অনেক সময়তেই দেখবে অভিনেতা অভিনেত্রীরা রেগে যান এবং রীতিমতো বলেন যে ক্লিকবেট হেডলাইন কেন হচ্ছে, তবে এখন দেখা যাচ্ছে এই ডিজিটাল ঝড়ে তারাও কিন্তু বেশ ক্লিকবেটের দিকে এগিয়ে এগিয়ে যাচ্ছেন, মানে উপায় নেই আর কি। মানে ব্যাপারটা হচ্ছে যে কালকে সোশ্যাল মিডিয়াতে কৌশিক গাঙ্গুলীর মতন একজন ডিরেক্টর হঠাৎ করে লিখলেন যে আরেকজন জনপ্রিয় অভিনেতা অম্বরীশ, তার নাকি বিয়ে হয়েছে। এবার অম্বরীশকে আমরা চিরকালীন ব্যাচেলার হিসেবেই জানি, বারবার করে যখন বিভিন্ন মিডিয়ার সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয় যে কবে বিয়ে করছেন কবে বিয়ে করছেন, উনি নিরুত্তরই থাকেন। এবার অম্বরীশের একটা বিয়ের ছবি, পাশে একজন সুন্দরী তন্বী ভদ্রমহিলা বসে আছেন একদম নববধূর সাজে, এবং কৌশিক গাঙ্গুলী কি লিখলেন যে এক বছর আগেই ঘটনাটা ঘটেছে, কিন্তু তাদের পরিবারের কিছু কারণে সেই ইনফরমেশনটা বা সেই খবরটা এতদিন বাদে দিলাম। সবাই তো একেবারে হই হই, মানে কি ব্যাপার, অম্বরীশ ভট্টাচার্য সত্যি বিয়ে দিয়ে করলেন নাকি, তাও আবার এই রকম একজন মিষ্টি দেখতে মহিলা যে কিনা টেকনিক্যালি তার চেয়ে বয়স অনেকটাই ছোট, ছবি অন্তপক্ষে তাই বলছে। কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে যে দেখো মানে কত কি যে ঘটে জীবনে, মানে সেই ট্রেন্ডে যে কৌশিক বাবু নাম লিখালেন, আসল ব্যাপারটাকে তুমি বলবে না আমি বলবো? তুমি বলো।
3: আমি তো হালকা বলেই দিয়েছি শুরুতে যে আবার অর্ধাঙ্গিনী আসছে, সেই জন্য একটা দুর্দান্ত প্রমোশনাল ট্রিক অলরেডি কৌশিক গাঙ্গুলীর থেকে আমরা পেয়ে গেছি। কিন্তু যারা যারা আমরা জানি যে আবার অর্ধাঙ্গিনী আসছে, তারা তারা কিন্তু অলরেডি গেস করে নিয়েছিলাম, কারণ অর্ধাঙ্গিনী যখন রিলিজ করে সেখানে অম্বরীশ ভট্টাচার্য একটা ভীষণ গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন, এবং কৌশিক গাঙ্গুলীর স্ট্যাটাসের মধ্যে বা পোস্টের মধ্যে একটা কথা ছিল যে পারিবারিক ঝামেলার কারণে নাকি তার বিয়েটা প্রকাশ্যে আনা যায়নি বা বিয়েটা হয়নি। তো এখান থেকেও অনেকে আন্দাজ করে নেয় যে পারিবারিক ঝামেলা মানে অর্ধাঙ্গিনীতে যে ঝামেলাটা আমরা দেখেছি সেটাই তার মানে কারণ, তার মানে বিষয়টা এটাই যে এটা কিন্তু একটা মুভি প্রমোশন। ইয়েস, আবার অর্ধাঙ্গিনী একটা গানও তার রিলিজ করেছে, এবং অর্ধাঙ্গিনীর সিকুয়েল হচ্ছে আবার অর্ধাঙ্গিনী, যেখানে আরও একবার আমরা কৌশিক সেন, তার সঙ্গে জয়া আহসান এবং তার সঙ্গে আমরা চূর্ণী গাঙ্গুলীকে দেখতে পাচ্ছি। এবং সেখানেই সম্ভবত যেটা বোঝা যাচ্ছে শুটিংয়ের আপডেটস থেকে যে অম্বরীশ ভট্টাচার্যর একটা বিয়ের ট্র্যাক কিন্তু ফিল্মে রাখা হয়েছে, আর সেই ছবিটাই কৌশিক গাঙ্গুলী শেয়ার করেছেন, আর সেটা দেখে আমাদের সবার মনে হচ্ছে যে অম্বরীশ ভট্টাচার্যর বুঝি এইবার আইবুড়ো নামটা ঘুচলো, এবং এইবার জামাই ষষ্ঠীতে এটাই ছিল একটা সারপ্রাইজ।
4: ঠিকই তাই। আপাতত তোমাদের জন্য রইল ইমন চক্রবর্তীর গলায় অর্ধাঙ্গিনী থেকে সেই গান, যে গান শুনে আলাদা আলাদা লেগেছিল, সত্যি লেগেছিল।

0: तुम्ही शुनचो वीकेंड फिल्मी फीवर 107 FM रेनबो ते वीकेंड फिल्मी फीवर वीकेंड फिल्मी फीवर
1: ওয়েল শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার সঙ্গে আছি সৌমি আর বিহু 107 এফএম রেনবোতে সময়টা কিন্তু একটুখানি ফিল্মি গসিপের
0: চুপচুপকে ফিল্মি গসিপ চুপচুপকে
2: হ্যাঁ মানে টলিউড বলিউডে অনেক কিছুই হয় যেমন এই যে ভিতা ভাই ভাউ মাং নারায়ণ গাওকার না এটা তোমার পরীক্ষায় আসবে না এবং এত বড় নাম তোমাকে মুখস্থ করতে হবে না তবে যেটা ব্যাপার এই যে যার কথা বলছি ভিতা ভাই নারায়ণ গাওকার তিনি ছিলেন মহারাষ্ট্রের একজন বিখ্যাত গায়িকা এবং কি বলো ফোক আর্টিস্ট তাঁকে নিয়ে একটা বায়োপিক তৈরি করার কথা বহুদিন ধরেই চলছিল এবং ঠিক ছিল যে শ্রদ্ধা কাপুর সেই ছবিতে অভিনয় করবেন কারণ শ্রদ্ধা কাপুর ভীষণ ভালো ডান্সার এবং একই সঙ্গে তার মারাঠি উচ্চারণও আমরা শুনেছি ভীষণ ফ্লুয়েন্ট তবে হঠাৎ করেই যেটা হয়েছে যে কে জানি একটু দুষ্টুমি করে ফেলেছে মানে ছবিটার নাম রাখা হয়েছিল ইথা এবং সেটারই যে ফিল্মের যে টিজার ঠিক ছিল যে পরে রিলিজ হবে অনলাইনে কে যেন ওটা দিয়ে দিয়েছে এবং ফলত যেটা হয়েছে অফিসিয়াল রিলিজের আগে
1: এরকম করে
2: হ্যাঁ মানে ভীষণই মানে চারিদিকে এই সমস্ত লোকই আজকাল বেশি আর কি এবং সেটা চারিদিকে ছড়িয়ে পড়েছে আর লোকজন আগেই দেখে ফেলেছে তবে হ্যাঁ একটা ভালো জিনিস হয়েছে মানে ইথাতে শ্রদ্ধা কাপুরের ওই চোরাগুপ্তা একটা টিজারটা দেখে মানুষজন এটাই বলছেন যে শি ইজ দ্য পারফেক্ট চয়েস ফর নারায়ণ গাওকার এবং এই ভদ্রমহিলাকে অনেকেই হয়তো বাংলায় বসে জানবে না বলে রাখি যে যখন ইন্দো চায়না ওয়ার হয়েছিল তখন ভারতীয় জওয়ানরা যাতে মোরালি বুস্ট হতে পারেন এবং এত একটা ট্রমাটিক এত একটা হেকটিক পরিবেশে যেন একটু ভালো থাকতে পারেন তাঁকে দিয়ে কিন্তু সরকার বর্ডারে পারফর্ম করিয়েছিলেন জাস্ট টু বুস্ট দেয়ার মোরাল তাহলে ভাবো তো তার যখন বায়োপিক আসবে সেটা যে ডেফিনেটলি একটা মাস্ট ওয়াচ হবে সেটা বোধহয় না বললেই নয়
1: তবে যে জিনিসটা

0: সময় রিলিজ করার কথা নয়, সেটা রিলিজ করে দিয়ে খুব খারাপ কাজ হয়েছে আর কি, এটাই হাস হাস ব্যাপার হওয়ার কথা ছিল, কিন্তু চুপে চুপে লিক হয়ে গেছে। আর সেই লিক হওয়াটাকে আমরা কিন্তু মোটেও সাপোর্ট করি না। বাই দ্য ওয়ে, আরেকটা যে জিনিস, সেটা লিক হয়নি কিন্তু আমির খান নিজেই বলেছেন যে আর দু সপ্তাহ পর তিনি আরেকবার বিয়ে করতে চলেছেন, এবং গৌরী স্প্র্যাটের সঙ্গে তার সম্পর্ককে এবারে তিনি কিন্তু ঘরোয়া একটা অনুষ্ঠানে ঘরোয়াভাবেই রেজিস্ট্রি করে, মানে ম্যারেজ রেজিস্ট্রি করে ফাইনালি তারা একসঙ্গে থাকা শুরু করবেন।
1: এবং যেটা ইন্টারেস্টিং, আমি জানি না তুমি নিশ্চয়ই ছবিটা দেখেছো সৌমি, কিছুদিন একটা ছবি একটা বিশাল ভাইরাল হয়েছিল যে আমির খানের দ্বিতীয় স্ত্রী কিরণ রাও এবং গৌরী, তারা এবং আমির খান, তারা তিনজন মিলে একই গাড়িতে করে কোথাও একটা ঘুরতে চাইছিলেন। আমি জাস্ট জীবনে এতটুকু উদারতা চাই, আমি আর কিচ্ছু চাই না, কিন্তু না, আমি ভীষণ হিংসুটে।
0: শোনো, তুমি তো নায়িকা নও,
1: এক্স্যাক্টলি,
0: আমাদের জীবনটা সত্যি স্যাড। কিন্তু একটা বিষয় বলতেই হয়, সেটা হচ্ছে যে এতদিন একজন খানেরই ওয়াইফ এর নাম গৌরী ছিল, এবার কিন্তু আমরা দুজন খানের ওয়াইফের নাম গৌরী পাচ্ছি।
1: সালমান খান
0: তার গৌরীকে এখনো খুঁজে পায়নি, মেবি সেই জন্যই তিনি এখনো ব্যাচেলার। বাই দ্য ওয়ে, আমির খান বিয়ে করছেন, খুব ভালো কথা, আমির খান থাকুন, মানে চির যৌবন তার থাকুক, এবং অন্তত এইবার তিনি সুখে থাকুন, এইটুকুই আমরা আশা করতে পারি, এবং গৌরীর জন্যই তার জীবনটা তার হাওয়ালেই থাকুক, এইটুকুই আর কি।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার, বোম্বে টকিজ, বোম্বে টকিজ, হলিউডের সিনে ফান্ডা, হলিউডের সিনে ফান্ডা।
1: দেশি গার্ল তো পাকাপাকি ভাবে বিদেশে থাকে, সেটা আমরা সবাই জানি। কিন্তু দেশি গার্ল যখন বিদেশি প্রজেক্টেও কাজ করেন এবং টিম আপ করেন অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে, তখন তো সেটা একটু বেশি হাইলাইট করে বলতেই হয়। শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার, সঙ্গে আছি সৌমি বিহু, ওনলি অন 107 FM রেইনবো। আর বোম্বে টকিজে বোম্বের প্রিয়াঙ্কা চোপড়া বলেই বোম্বে টকিজ সেগমেন্টে রাখা, বা আমাদের মানে বলিউডের সঙ্গে জড়িয়ে থাকেন বলেই বা ছিলেন বলেই প্রিয়াঙ্কা চোপড়ার এই নিউজটা যেটা শেয়ার করতে সত্যি খুব ভালো লাগছে, বোম্বে টকিজ সেগমেন্টেই আমরা রেখেছি।
2: একদমই তাই, এবং যেমনটা সৌমি বলল যে প্রিয়াঙ্কা চোপড়া যখন হলিউডে কাজ করতে শুরু করে তখন শি ওয়াজ নো ওয়ান, মানে কেউ তাকে চিনতো না, কোথাকার কে কোথায় বসে কি বলিউডে কটা ছবি করেছে তাই নিয়ে কারুর কোনো ইন্টারেস্টই ছিল না। বলিউডে ভীষণ রকম নেপোটিজম এবং ইত্যাদি প্রভৃতি পলিটিক্সের শিকার হয়ে সেই ভদ্রমহিলা যখন হলিউডে গেলেন, জিরো থেকে স্টার্ট করে মোটামুটি মধ্য তিরিশে যখন তিনি আবার নতুন করে তার ক্যারিয়ার শুরু করলেন, ফাইনালি এখন তিনি হলিউডে একটা নেম এবং সেই সঙ্গে দেশেরও গর্ব বটে। যাই হোক, এত কথা বলার একটাই কারণ যে আমাদের ঘরের মেয়েই বলতে হয় প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা যাবে তার আগামী প্রজেক্টকে নান আদার দ্যান অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে। মানে তাহলে ভাবুন কোথায় থেকে কোথায় চলে গেছেন ভদ্রমহিলা সত্যি।
1: আর নিউজটা কিন্তু কনফার্মড হয়ে গেছে, প্রিয়াঙ্কা চোপড়া নিজেই অফিসিয়ালি কনফার্মেশনটা দিয়েছেন যে অ্যাঞ্জেলিনা জোলির সাথে একটা হলিউডের প্রজেক্টে তিনি কাজ করতে চলেছেন। শুধু এইটুকুই লিখে কিন্তু তিনি পোস্টটা কমপ্লিট করছেন না, তার সঙ্গে এটাও বলেছেন যে অ্যাঞ্জেলিনা জোলি তাঁর কাছে তো ইন্সপিরেশন বটেই, গোটা দুনিয়ার কাছেই একজন ইন্সপিরেশন। তো তার সঙ্গে টিম আপ করা প্রিয়াঙ্কার কাছেও আনন্দের, আর প্রিয়াঙ্কা যখন অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে টিম আপ করছেন প্রিয়াঙ্কার ফ্যান্স হিসেবে আমাদের কাছেও কিন্তু আনন্দের। এমন একটা সোলফুল ট্র্যাক প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত একটা ফিল্ম থেকে তোমার জন্য রেখেছি, যে গানটা আমি জানি না তুমি অনেকদিন পর শুনছো কিনা, অন্তত আমি তো অনেকদিন পর শুনছি। শুনতে থাকো উইকেন্ড ফিল্মি ফিভার।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: সিনে সিনে সিনে কুইজ,
2: মানে ব্যাপারটা হচ্ছে যে প্রশ্ন একটা করেছিলাম, একটা গান শুনিয়েছিলাম তোমাদের এবং বলতে বলেছিলাম যে গানটার তো অনেক ধরনের ভার্সন রয়েছে, কিন্তু অরিজিনালি গানটা কে কে গেয়েছেন, মানে কে গিয়েছিলেন।
3: তো সেই গানটা একটু বলে দিই, সেটা ছিল বলি ও ননদী আর দুমুঠো চাল ফেলে দে হাঁড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। এবার এই গানটা আমাদের ডেফিনেটলি আজকের দিনে তো মনে পড়বেই, কারণ আজকে জামাই ষষ্ঠী, সকাল থেকে প্রচুর খাওয়া দাওয়ার আমি তো ছবি দেখলাম, এবং জামাই ষষ্ঠীর রাতে দুই মহিলা আজকে শো করছে। আমার আর এর বেশি আমি কিছু বলবো না, বাকি স্পেকুলেশনস তুমি করে নাও। কিন্তু ইয়েস, এই গানটা যে ভার্জনটা কুইজ হিসেবে তোমাকে শুনিয়েছি সেটা গিয়েছে অঙ্কিতা ভট্টাচার্য, কিন্তু অরিজিনাল গানটা যখন প্রথমবার আমরা শুনেছিলাম যে গানটা অ্যাকচুয়ালি ফেমাস, সেটা কে গিয়েছিলেন উত্তরটা বলবো, আমি বলবো। তবে তার আগে যারা যারা রাইট আনসার দিয়েছো তাদের একটা নামের লিস্ট কিন্তু রয়েছে।
2: একদমই তাই, যারা যারা রাইট আনসার দিয়েছো তারা হলেও মনিরুদ্দিন লস্কর ফ্রম দক্ষিণ সাঁকরাইল, সোমনাথ ঘোষ ফ্রম দমদম ক্যান্টনমেন্ট, আভা হাওড়া, কবিতা দাস ফ্রম বাঘা যতীন, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর, সঞ্জিত কুমার সেনপুর, অভ্রদীপ্ত চৌধুরী হরিপাল, সঞ্জীব মজুমদার সাঁতরাগাছি, পূজা গড়াই খাতরা, মেঘনা মল্লিক মহিষা দল, শুভেচ্ছা ভট্টাচার্য কালটোয়া, সুভাষ চক্রবর্তী ফ্রম উত্তর বাওয়ালি, রিঙ্কু সাঁপুই ফ্রম বাউরিয়া, আর প্রশান্ত ধপ ফ্রম বরগাছিয়া। তোমরা সকলে সবাই সঠিক উত্তর দিয়েছ, কংগ্রাচুলেশনস।
3: আর এবার সঠিক উত্তর যেটা অনেকে লিখেছো রুনা লায়লা, অনেকে লিখেছো শৈলী ভট্টাচার্য, কিন্তু অ্যাকচুয়াল সঠিক উত্তরটা স্বপ্না চক্রবর্তী। স্বপ্না চক্রবর্তীর গাওয়া গান ছোটবেলায় আমরা বহু শুনেছি, এবং কিছু কিছু কাল্ট গান রয়েছে, তার মধ্যে কিন্তু এই গানটা আমার মনে হয় নাম্বার ওয়ানে থাকবে যদি তার গানের তালিকা হয়ে থাকে। পপুলারিটির দিক থেকে ঠাকুর জামাই এলো বাড়িতে ডেফিনেটলি নাম্বার ওয়ানে থাকবে। তোমাকে এখন যে গানটা শোনাবো উইকেন্ড ফিল্মি ফিভার, তো চলো একটা ফিল্মি সং তোমার জন্য হয়ে যাক, জামাই জাসুবিজ ফিল্মের টাইটেল ট্র্যাক থেকে। যাই হোক, ফিল্মি ফিভারে ফিল্মের কথাবার্তা বলবো আর জামাই ষষ্ঠী পালন করবো না, তাও কি হয়।

0: পান। আর আছে পোলা পান
1: একখান,
0: একখান
1: কচি তারা কথা ফোটে নাই।
0: আর আছে পোলা পান একখান, একখান কচি তারা কথা ফোটে নাই।
2: একটা ভীষণ জনপ্রিয় গানের অন্তরা তো শুনে ফেললেন, মুখরাটা কি বলুন তো?
3: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
4: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
5: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM।

0: FM Rainbow ते Weekend Filmy Fever, Weekend Filmy Fever, यादे Flashback Fever, यादे यादे Flashback Fever, Flashback Fever.
1: Well, এই সেগমেন্টটাতে তোমাদের যেটা আমরা করি সেটা হলো তোমাদের একটা রেট্রো রাইট করাই, মানে আজকের দিনে যে যে ছবিগুলো রিলিজ করেছিল সেই সমস্ত সম্পর্কে তোমাদের একটু মনে করিয়ে দিই। আর এখন যে ছবিটার কথা বলবো সেই ছবিটা হচ্ছে ভীষণ একটা পপুলার ছবি, ছবির নাম সঙ্গম, যেটা রিলিজ করেছিল 18 জুন 1964।
2: এই সময়টার মধ্যেই আমরা মোটামুটি থাকবো, মানে আজকে 20 তারিখ, তো 18, 17, 20, 21, 22 মোটামুটি এই সময়। আগেকার যুগে যা যা ফিল্ম রিলিজ করেছে আমরা শুরু করলাম 60 দিয়ে শেষ করবো, কিন্তু এই সেগমেন্টটা আপাতত আর্লি 20s, ওই লেট 90s থেকে আর্লি 20s মধ্যেই। তো রাজ কাপুরের কাল্ট ক্লাসিক সঙ্গম সেটা 18 জুন পার করেছে 62 ইয়ার্স, এবং তার সঙ্গে সঙ্গেই 1975-এর 20 জুন, মানে আজকের দিনে ঋষিকেশ মুখার্জির মিলি রিলিজ করেছিল। তো সেটারও দেখতে দেখতে 51টা বছর কিন্তু পেরিয়ে গেছে বিহু।
1: একদমই তাই। আর এই ছবিতে ছিলেন অনেক অনেক মানে বিখ্যাত মানুষজন, অবভিয়াসলি অমিতাভ বচ্চন ছিলেন, জয়া বচ্চন ছিলেন, এস ডি বর্মনের কম্পোজিশন ছিল। আরও একটা ছবি যেটা রিলিজ করেছিল 22nd of June 1990, ছবির নাম ছিল দিল।
2: আহা, না জানে কাহা দিল কো গয়া, আমাদের তো মনেই আছে বলো।
1: একদমই তাই, 36 বছর হয়ে গেছে, মানে কিভাবে মানে সময় চলে যায়। যারা যারা সেই সময়তে এই ছবিটা হলে গিয়ে দেখেছিলে তারা কি এখন নস্টালজিক হয়ে পড়ছো?
2: ভীষণ রকম। তার সঙ্গে একই বছর একই টাইমিং এ 1990 ঘায়াল রিলিজ করে সানি দেওলের, এবং সেই ফিল্মটাও দেখতে দেখতে দিলের সঙ্গেই 36 ইয়ার্স এর একটা জার্নি করে ফেলেছে।
1: 20th June 1997 আরেকটা ছবি রিলিজ করেছিল, যে ছবিটা এখন বয়স হয়েছে 29 বছর মোটামুটি। সেই ছবিটার নাম হচ্ছে ইতিহাস। যাই হোক, সেই ছবিটা নিয়ে খুব যে বেশি বাজ হয়েছিল তা নয়, বাট ঠিক আছে, রিলিজ করেছিল আজকের দিনে। আর 21st June 2002 একটা ছবি রিলিজ করেছিল যেটা অনেকেই আমরা দেখেছিলাম, আওয়ারা পাগল দিওয়ানা। তোমার কেমন লেগেছিল সেটা?
2: ভীষণ রোমান্টিক একটা ফিল্ম, এবং সেখানে ওই মাল্টি স্টারার রোমান্টিক ফিল্মের মধ্যে আওয়ারা পাগল দিওয়ানা কিন্তু অন্যতম। এবং সেই সময়ে যারা আমরা 90s হিরো হিরোইনদের দেখে দেখে দেখে দেখে হঠাৎ করে আর্লি 20s একটু ফ্রেশ নতুন মুখ দেখলাম, আমাদেরও রোম্যান্সের পরিভাষাটা একটু একটু কিন্তু বদলে গেল। আওয়ারা পাগল দিওয়ানা 24 ইয়ার্স কমপ্লিট করবে আগামীকাল, মানে 21 জুন, যেটা 21 জুন 2002 সালে রিলিজ করেছে। আর যে ফিল্মের গান শোনাবো, যে ফিল্মের কথা বলে এই ইয়াদের এখনকার সেগমেন্টটা আপাতত শেষ করব, সেটা হচ্ছে লক্ষ্যা।
1: একদমই, লক্ষ্যার কথা কি বলবো, মানে ওয়ান অফ মাই ফেভারিট ছবি বলা যেতে পারে। 2004 রিলিজ করেছিল ঋতিক রোশন আর প্রীতি জিন্তা। একটু আগেই সৌমিকে বলছিলাম যে এদের জুটিটা আমার অসম্ভব ভাল লাগতো দেখতে দেখতে, মানে সেই ছবিটারও কিন্তু 22 বছর হয়ে গেল, বুড়ো হয়ে যাচ্ছি আমরা।
2: এবং ফারহান আখতারের পরিচালনা, সেটার একটা আলাদা আমাদের কাছে প্রেফারেন্স ছিল যে ফারহান আখতার তার পরিচালনা, কারণ সেই ফিল্মগুলোর মধ্যে না আর্লি 20s এর যে একটা ইউথফুলনেস, আর্লি 20s এর যে একটা মিলেনিয়াল তার সবে সবে হওয়া, সেই সমস্ত কিছু তো আমরা পেতাম, তার মধ্যে আমাদের বড় হওয়াটাও একটু একটু করে কিন্তু সেটার ভিতর দিয়েই হচ্ছিল। তো লক্ষ্যা হচ্ছে এরকমই একটা ফিল্ম, এবং ঋতিক রোশনের ভীষণ ভালো অভিনয়, নতুন করে কিছু বলার নেই। আর বিহু যেটা বলছিলে আর কি, তোমারও পছন্দের জুটি, আমারও পছন্দের জুটি, ঋতিক রোশন আর প্রীতি জিন্টা। আর একটা পছন্দের জুটি, যেই পছন্দের জুটির নাম হচ্ছে অলকা ইয়াগনিক আর উদিত নারায়ণ।

0: পান। আর আছে পোলা পান
1: একখান
0: একখান,
1: কচি তারা কথা ফোটে নাই।
0: আর আছে পোলা পান একখান একখান, কচি তারা কথা ফোটে নাই।
2: একটা ভীষণ জনপ্রিয় গানের অন্তরা তো শুনে ফেললেন, মুখরাটা কি বলুন তো?

0: আর খেলতে থাকুন
1: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে উইকেন্ড ফিল্মি ফিভার উইকেন্ড ফিল্মি ফিভার ঝলক দিখলা যা রিলিজের প্রথম খবর ঝলক দিখলা যা ঝলক দিখলা যা রিলিজের প্রথম খবর রিলিজের প্রথম খবর
2: আমির খান প্রোডাকশনসের আরও একটা ফিল্মের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এবং তার সঙ্গে তার টিজারটাও রিলিজ করেছে 18 জুন 2026 মানে জাস্ট কয়েকটা দিন আগে। এবং সেখানে আমরা সানি দেওলকে দেখছি, দেখছি প্রীতি জিন্টাকে। অনেক দিন পর প্রীতি জিন্টাকে এইভাবে বিগ স্ক্রিনে দেখলাম, জাস্ট লাক্সিয়ার গান শুনছিলাম, শুনতে শুনতে এবার এমন একটা ফিল্ম যেখানে সেই প্রীতি জিন্টা, আমাদের সেই লাক্সিয়ার প্রীতি জিন্টাকে লাক্সিয়ার মতো করে না হলেও নতুনভাবে নতুন রূপে দেখতে চলেছি এবং অনেকদিন পর। আর অনসম্বল কাস্টে রয়েছেন শাবানা আজমি, রয়েছেন আলী ফজল, করণ দেওল কেও আমরা দেখব, মানে যিনি সানি দেওলের ছেলে, তার সাথে অভিমন্যু সিং, খুশি হাজারে, কনিকা কাপুর সহ অনেকে রয়েছেন। তবে ইন্টারেস্টিং হচ্ছে ডিরেকশনে যার নামটা রাজকুমার সন্তোষী, এই নামটাই যথেষ্ট। এর আগেও তিনি আমাদের সরফরোশ উপহার দিয়েছিলেন, এবারেও আমরা খানিকটা ওই ধরনেরই একটা সাবজেক্ট যেখানে দেশ রয়েছে, দেশভাগ রয়েছে এবং কোথাও গিয়ে একটা যন্ত্রণার কাহিনী, কোথাও গিয়ে একটা বিদ্রোহের কাহিনী, সংগ্রামের কাহিনী, সমস্ত কিছুই দেখব, ইতিহাসকে আরও একবার দেখব। ফিল্মের নাম বটওয়ারা, 1947 সেই 1947-এর দেশভাগ, সেটা নিয়েই এই ফিল্ম। আপাতত টিজার তার মুক্তি পেয়ে গেছে এবং তা দেখতে পাচ্ছি মোটামুটি 1,06,00,000, না আমি বোধহয় একটুখানি স্ট্যাটিস্টিক্সটা ভুল বলছি, 16 কোটি, মানে যথেষ্ট মানুষ দেখে ফেলেছেন এর মধ্যেই, 16,02,44,000 এবং 413+ ভিউজ রয়েছে। জানি সংখ্যাটা কিন্তু দিন দিন বাড়বে। মিউজিক করছেন এ আর রহমান, লিরিক্স লিখছেন জাভেদ আখতার, কিছু তো একটা ডেফিনেটলি হতে চলেছে। এবং সানি দেওলকে যখন যখন আমরা দেশভাগের ওপর বা দেশের ওপর কোনো ফিল্মে দেখি, সেটা গদর হোক বা বর্ডার হোক, তার মধ্যে একটা আলাদা স্পিরিট আমাদের চোখে পড়ে। তো বটওয়ারা 1947-এ টিজারে অন্তত তার একটুখানি ঝলক আমরা ডেফিনেটলি দেখলাম, কি বলো বিহু?
3: একদমই তাই। আর একজন রাজকুমারের কথা তুমি এক্ষুনি বললে এবং আরেকজন রাজকুমারের কথা এখন তোমাকে আমি বলবো, সেটা হচ্ছে রাজকুমার হিরানি। রাজকুমার হিরানির কিন্তু অনেক দিন বাদে, মানে প্রথমবার ডেবিউ হচ্ছে কোনো একটি ওটিটি প্ল্যাটফর্মে। না ডিরেকশন তিনি দিচ্ছেন না, তবে প্রোডিউসার এবং ক্রিয়েটার হিসেবে কিন্তু তার নাম রয়েছে। আর যে সিরিজটার কথা বলছি তার নাম হচ্ছে প্রীতম অ্যান্ড পেদ্রো। গামরে নাম শুনে এত খটোমটো ভাবার কোনোই কারণ নেই, কারণ এরা দুজন হচ্ছে হ্যাকার্স, এথিক্যাল হ্যাকার্স এবং ডিটেকটিভ, এবং অত্যন্ত একটা অন্য রকমের প্লট আর কনসেপ্ট নিয়ে এই ছবিটা, মানে ছবি তো নয় সিরিজটা, ওই সাইবার ক্রাইম কমেডি বলতে পারো। ইতিমধ্যে কিন্তু ট্রেলারটা বেরিয়ে গেছে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে, সংশ্লিষ্ট বেশ সুন্দর করে বলেছি, যাই হোক বেরিয়েছে এবং সেখানে ভীষণ ভিউজ হয়েছে, মানে রাজকুমার হিরানির নামটা থাকলেই কিন্তু ভিউজ হওয়াটাই স্বাভাবিক। মোটামুটি যা দেখা যাচ্ছে 39 কোটির মতন ভিউ হয়েছে। আর যারা যারা মেন কাস্টে রয়েছেন, মানে পেদ্রো গনজালভেসের চরিত্রে রয়েছেন আরশাদ ওয়ারসি, আর প্রীতমের চরিত্রে একদম নিউকামার বীর হিরানি, তাছাড়াও সাইড চরিত্রে, ইয়াস আই মেনশন, সাইড চরিত্রে রয়েছেন সঞ্জয় দত্ত, মোনা সিং এর মতন স্ট্রং অভিনেতারাও। এই ছবিটা, মানে এই সিরিজটাকে নিয়ে কিন্তু আমার বেশ একটা এক্সপেকটেশন রয়েছে। 3rd July সেটা রিলিজ করছে, তবে ওই যে আজকাল এক্সপেক্ট করতে করতে আমি ভীষণ টায়ার্ড, বাট লেটস সি কি হয়
2: আর কি। তো যে কথাটা তুমি বললে, যে ফিল্মের কথা বললে, সেটা জুলাইতে আসছে, আর আমি যে টিজারটার কথা বললাম বটওয়ারা 1947, সেটা আসছে কিন্তু হ্যাঁ স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন, 14th of August। ওয়েট করে থাকবো তার জন্য, দুটো, মানে একটা ফিল্ম একটা সিরিজ দুটোর জন্যই আমাদের অপেক্ষা থাকবে। রাজকুমার হিরানি নামটা যখন এলোই তখন 3 Idiots-এর একটা গান তোমার জন্য রাখছি, জুবি টুবি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার সঙ্গে বিহু আর সৌমি।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার, রেনবো রিভিউ, রেনবো রিভিউ, রেনবো রিভিউ।
1: 102 সিরিয়াস ফিল্মসের প্রযোজনায় একটা সিরিয়াস ফিল্ম ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালনায় অভিমান। বাবা ছেলের সম্পর্কে টানা পড়েন এবং খ্যাতি থেকে অনেক দূরে চলে গিয়ে নিভৃতে এক সুপারস্টারের লাইফের গল্প অভিমান। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই ফিল্মে একজন সুপারস্টার, একজন গায়ক যিনি এক সময় নিজের ক্যারিয়ারের শীর্ষে ছিলেন, কিন্তু এখন স্টারডম থেকে অনেক দূরে স্মৃতিভ্রংশ হয়ে গ্রামের বাড়িতে থাকেন। বাবার কাছে অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছে ফিরে আসে তার ছেলে যিশু সেনগুপ্ত এবং বাবা ছেলের সম্পর্ক ও তার মাঝখানে শুভশ্রী গাঙ্গুলির চরিত্রের যে কেমিস্ট্রি সেই নেই নতুন বাংলা ছবি অভিমান। সিনেমার সেকেন্ড হাফে কিছুটা টুইস্ট এন্ড টার্ন থাকায় সিনেমাটা একটু বেগ পেয়েছে, কিন্তু ফার্স্ট হাফ প্রচন্ড স্লো। অভিনয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অসাধারণ, যিশু সেনগুপ্ত ও শুভশ্রী গাঙ্গুলি নিজেদের চরিত্রে যথার্থ। সিনেমার গানগুলো বেশ ভালোই, তবে লুপে চলার মতো মনে দাগ কাটেনি। সিনেমার একদম শেষের গানটা বেশ ভালো লাগবে। টেকনিক্যাল দিক নিয়ে কথা বললে এডিটিং এর তুলনা করতেই হবে। অতীত এবং বর্তমানের ট্রানজিশন খুব সুন্দরভাবে পর্দায় তুলে ধরা হয়েছে। ওভারঅল ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালনায় বোম্বাদা, যিশু সেনগুপ্ত এবং লেডি সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলি অভিনীত অভিমানকে আমি আরজে দেবারতি 7টা রেইনবো কালারের মধ্যে দিলাম 5টা কালার।
0: রেইনবো রিভিউ

0: পান আর আছে পোলা পান
1: একখান
0: একখান
1: কচি তারা কথা ফোটে নাই
0: আর আছে পোলা পান একখান একখান কচি তারা কথা ফোটে নাই।
2: একটা ভীষণ জনপ্রিয় গানের অন্তরা তো শুনে ফেললেন, মুখরাটা কি বলুন তো?
3: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
4: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
5: উইকেন্ড ফিল্মি ফিভার মানে এই তো নয় যে শুধু ফিল্মের কথাই হবে, কারণ ফিল্মের সঙ্গে সঙ্গে এখন তো আমরা সিরিজেও ডুবে থাকি।
4: সিরিজ ফ্যাক্টরি, রাতভর বিঞ্জ ওয়াচ। সিরিজ ফ্যাক্টরি, সিরিজ ফ্যাক্টরি।
5: ওয়েল, বহুদিন পর পরমব্রত চট্টোপাধ্যায় ভূত প্রেত তন্ত্র মন্ত্র সাধনা এই সমস্ত ছেড়ে টেটে আবার একটু অন্য ধরনের কিছু করতে চাইছেন এই খবরে আমি বেশ একটু খুশি হয়ে পড়েছি। মানে যেটা হচ্ছে যে পরমব্রত চট্টোপাধ্যায়কে আমরা অতীতেও বিভিন্ন গোয়েন্দা কাহিনীতে দেখেছি, তবে আবারও তিনি আসছেন, তবে একদম নতুন গোয়েন্দা হয়ে, যে গোয়েন্দার নাম আবার আদিত্য মজুমদার। এবং যে ব্যাপারটা হলো সেটা হলো, আদিত্য মজুমদার কিন্তু হঠাৎ করেই সৃষ্টি হওয়া কোনো গোয়েন্দা চরিত্র নয়, তার একটা লিনিয়েজ রয়েছে। মানে সেটা কীরকম? সেটা হলো যে

0: যে মানে অভিরূপ সরকারের চৌধুরী বাড়ির রহস্য, এই যে একটা গল্প, সেই গল্প অবলম্বনেই কিন্তু নতুন ক্যারেক্টার আসছে, মানে ফেলুদা ব্যোমকেশ ছাড়িয়ে একটা নতুন গোয়েন্দা চরিত্রের আগমন করছে বাংলা সাহিত্যে বা বাংলা ছবির দুনিয়ায় বলা যেতে পারে।
1: হ্যাঁ, এবং সেই সিরিজের নাম হচ্ছে ছদ্মবেশী। একটা হালকা করে অ্যানাউন্সমেন্ট টিজারও আমরা এই মুহূর্তে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি, এবং বেশ একটা গাছমছমে ব্যাপার রয়েছে। তো রহস্য রয়েছে, চৌধুরী বাড়ির রহস্য, সেটা নিয়ে ছদ্মবেশী। তো ছদ্মবেশের একটা বিষয় থাকবে বলেই যারা গল্পটা পড়নি তাদের মনে হবে, আর যারা গল্পটা পড়েছো তারা অলরেডি তো জানোই যে আদিত্য মজুমদার গোয়েন্দা হিসেবে কেমন এবং ছদ্মবেশী মানে সেখানে কী, সেই বিষয়টা তো তোমরা অলরেডি জানো। তবু সিরিজ হিসেবে দেখার একটা আলাদা আগ্রহ কিন্তু তৈরি হয়েইছে টিজারটা দেখে। চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত এবং পরিচালনা করছেন কিন্তু অরিত্র সেন। আর পরমব্রত ছাড়াও এখানে আমরা দেখতে পাচ্ছি রীতাভরি চক্রবর্তীকে, তার সঙ্গে জুন মালিয়া রয়েছেন, ভরত কল রয়েছেন, রয়েছেন শ্রীজলা গুহ। শ্রীজলা গুহকে টেলিভিশনের দুনিয়ায় ভালো মতোই আমরা দেখে অভ্যস্ত, কিন্তু সিরিজে কিংবা বড় পর্দায় সেভাবে এখনও শ্রীজলাকে কিন্তু দেখা যায়নি। এবারে তাকে দেখার পর কেমন লাগবে সেটার জন্য ওয়েট করব। আর পরমব্রত অ্যাজ গোয়েন্দা, তাকে আমরা এর আগে ফেলুদার ভূমিকায় দেখেছিলাম, তখন যে খুব একটা তিনি অ্যাকসেপ্টেড হয়েছিলেন তা নয়। তো এবার দেখা যাক কেমন করেন। মোটামুটি এইটুকুনি তার চরিত্র নিয়ে জানা যাচ্ছে যে আদিত্য মজুমদার যেটা তার ক্যারেক্টার, তিনি কিন্তু একজন নিপাট সাধারণ ছাপোষা মানুষ, এবং তাঁরও ভুল ত্রুটি হয়, তাঁরও আবেগ বেরিয়ে পড়ে। তিনি যে ভীষণ রেস্ট্রেইনড একজন, তিনি যে ভীষণ গোয়েন্দায়েশ একজন সেটা কিন্তু নয়, মানে বাঙালিয়ানা আছে আবার একটা সাধারণ মানুষের ছাপও রয়েছে। তো সেই ক্যারেক্টারে আমাদের ভীষণ পরম প্রিয় পরম কেমন করেন, তার জন্যে জাস্ট কিছুদিনের অপেক্ষা।

0: একখান
1: একখান
0: কচি তারা কথা ফোটে নাই,
1: আর আছে পোলাপান একখান একখান কচি তারা কথা ফোটে নাই।
2: একটা ভীষণ জনপ্রিয় গানের অন্তরা তো শুনে ফেললেন, মুখরাটা কি বলুন তো?
3: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে, আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
4: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার, তাল সে তাল, তাল সে তাল, গানের গল্প, গানের গল্প।
5: বাংলা ফিল্মের গান এবার কিন্তু গ্লোবাল জায়গায় যেতে চলেছে, সেরকমই খবর তোমাকে শোনাবো আজকে তালসে তাল সেগমেন্টে, মানে মিউজিক রিলেটেড ইনফরমেশন সেগমেন্টে। শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার, সঙ্গে আছি বিহু আর সৌমি। আর হ্যাঁ, সত্যি সত্যি বাংলা ফিল্মের সঙ্গে এমন এক বিদেশি প্রোডাকশন হাউসের কোলাবোরেশন হয়েছে যেখানে তাদের মিলিত উদ্দেশ্যই হচ্ছে বাংলার যে গান সিনেমা থেকে তৈরি হচ্ছে কিংবা অরিজিনাল যে গানগুলো তৈরি হচ্ছে কোনো ব্যানারের আন্ডারে, সেটাকে অনেক অনেক বেশি মানুষের কাছে ছড়িয়ে দেওয়া এবং সেটাকে আরও বেশি পপুলারিটি দেওয়ার জন্য যা যা করা সম্ভব সবটা করা।
6: একদমই তাই, আমরা কথা বলছিলাম মানে যে দুজনের পার্টনারশিপের কথা বলছিলাম সেটা হলো যে বাংলা একজন ভীষণ ভীষণ স্ট্রং প্রযোজনা সংস্থা SVF আর ইন্টারন্যাশনাল একটা ভীষণ স্ট্রং প্রযোজনা সংস্থা এবং মিউজিক্যাল সংস্থা, মানে যাই বলো না কেন তারা সব কিছুই করে থাকেন, দ্যাট ইজ ওয়ার্নার, ওয়ার্নার মিউজিক। তারা কিন্তু আলটিমেটলি যেটা হয়েছে যে SVF-এর সঙ্গে একটা চুক্তি করেছেন এবং এই চুক্তির ফলে যেটা হয়েছে আমাদের যে বাংলা SVF-এর যে প্রায় 2000 বা তারও যে বেশি গান রয়েছে সেটা চুক্তির ফলে ওয়ার্নারের সঙ্গে একটা টাই আপের ফলে বিশ্বের দরবারে কিন্তু বাংলা গানের যে বাজার সেটা আরও স্ট্রং হতে চলেছে।
5: একদমই তাই তো, সুতরাং আরও অনেক উন্নতির একটা রাস্তা এখান থেকেই খুলে যাচ্ছে। আমরা যেমনভাবে রয়েছি, যেমনভাবে গান শুনছি, আমাদের বাংলা গানকে আমরা যেভাবে নিজেদের করে নিচ্ছি সেটা আরও বেশি করে মানুষের কাছে পৌঁছবে, তেমন একটা এক্সপেকটেশন কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। মেমোরিজ ইন মার্চের সাউন্ড ট্র্যাক তোমার জন্য, শুভমিতা ব্যানার্জির গাওয়া।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে।
1: উইকেন্ড ফিল্মি ফিভারের সঙ্গে আছে সৌমি বিহু অ্যান্ড 107 FM রেইনবোতে। সময় কিন্তু এখন হয়ে গেছে ব্যাক টু ব্যাক তিনটে গান তোমাকে শোনানোর, তিনে কে তিন গানের হ্যাট্রিক।
0: FM রেইনবোতে তিনে কে তিন।

0: FM Rainbow Team, Tine ke Teen, Tine ke Teen, Daanir Hattrick, Daanir Hattrick.
1: Gaane Bajuk, Moner Radio, Shuncho, 107 FM Rainbow, Shat Shure Sharadin, Shat Shure Sharadin.
0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে উইকেন্ড ফিল্মি ফিভার উইকেন্ড ফিল্মি ফিভার
2: সিনে সিনে সিনে কুইজ
3: স্টুডিও ক্লক বলছে এখন রাত 11টা বেজে 1 মিনিট হয়ে 17 সেকেন্ড এন্ড উইকেন্ড ফিল্মি ফিভার চলছে আজকে শনিবারের রাতে সারা দিন জামাই ষষ্ঠীর পর ফাইনালি একটু এন্টারটেইনমেন্ট এন্টারটেইনমেন্ট এন্ড এন্টারটেইনমেন্ট নিয়ে তোমার সাথে সৌমিয়ার বিহু আর লাস্ট যে সিনেগুইজটা তোমায় জিজ্ঞেস করেছিলাম একটা গানের মাঝখানের অংশ শুনিয়েছিলাম অন্তরার অংশ শুনিয়েছিলাম আর জানতে চেয়েছিলাম যে এই গানটা কী দিয়ে শুরু হচ্ছে মানে মুখরাটা কী দিয়ে শুরু হচ্ছে সেটা মানে গানটার আইডেন্টিটিটাই তোমার থেকে জানতে চেয়েছিলাম বেশ কয়েকজন কাছ থেকে কিন্তু সঠিক উত্তর পেয়েছি
4: যারা যারা সঠিক উত্তর দিয়েছো তারা হলো শ্রেয়া মুখার্জি টালিগঞ্জ অনিমেষ ভট্টাচার্য বেহালা অনুদর্শন রায় চাঁদবাটি প্রীতিপাল ফ্রম কেষ্টপুর সঞ্জিত কুমার সেন হুগলি অভ্রদিত্য চৌধুরী হরিপাল শঙ্কর চন্দ্র দে বারাসাত সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি রিঙ্কু সাপুই বাউরিয়া প্রশান্ত ধক বরগাছিয়া শরীফুল ইসলাম ফ্রম ভাঙর সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে তন্ময় ভবানীপুর থেকে আভা হাওড়া মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকড়াইল দেবস্মিতা বেহালা কবিতা দাস বাঘা যতীন আর অভিজিৎ পাল চৌধুরী ফ্রম সোদপুর তোমাদের সবাইকে কংগ্রেচুলেশনস আজকে সিনে কুইজের সেকেন্ড আনসারটা ভীষণ ভীষণ জনপ্রিয় একটা গানের আনসার সঠিক দেওয়ার জন্য
3: এবং আমাদের সেই ছোটবেলার সঙ্গে জুড়ে আছে এবং চিরকাল জুড়ে থাকবে এমন একটা গান এমন একটা ফিল্ম ফিল্মের নাম হীরক রাজার দেশে যারা যারা শুধু ফিল্মের নাম লিখেছো তাদেরকে রাইট আনসার দাতা হিসেবে আমরা কনসিডার করতে পারলাম না কারণ ফিল্মের নাম জানতে চাইনি জানতে চেয়েছিলাম গানটার কথা আর গানটা আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল সেই দুই জামাই যে জামাইকে আমরা কখনোই কি বলতে পারি আমাদের ছোটবেলা আমাদের এখনকার বেঁচে থাকা সবটাই তো সেই কাল্ট ক্লাসিকগুলোকে নিয়েই থাকে মোরা দুজনাই রাজার জামাই তোমার জন্য রেইনবো ফ্ল্যাশব্যাক সঙে
0: এফএম রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং

0: 3659992 নম্বরে আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ। 107 FM রেইনবো সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
2: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
1: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
2: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিষয়ে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। বোম্বে টকিজ, বোম্বে টকিজ, বলিউডের সিনে ফান্ডা, বলিউডের সিনে ফান্ডা।
4: রণবীর সিং বাবা হচ্ছেন না, সরি রণবীর সিং, হ্যাঁ ঠিকই তো বলেছি কি যে হচ্ছে না আজকে আমার, নাই হচ্ছে রণবীর কাপুর আবার বলে দিলাম না, না রণবীর সিং সত্যি বাবা হচ্ছেন, মানে হয়েছেন আবার হচ্ছেন,
5: আবার হচ্ছেন।
4: তো কিছুদিন আগে ছবি টবি সব লিকও হয়ে গিয়েছিল, তবে ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা হলো রণবীর সিং এই মুহূর্তে বেশ চর্চায় আছেন, তাকে নিয়ে অনেক আলোচনা টালোচনা হচ্ছে, ব্যান ফ্যান হচ্ছেন, আবার সেই ব্যান খুলেও যাচ্ছেন। এই মতাবস্থায় রণবীর সিং একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ডন থ্রি থেকে সরে যাওয়ার পরে, যখন তাকে নিয়ে অনেক প্রশ্ন যে কেন তিনি করলেন না, ফারহান আখতারের সঙ্গে তার কি হলো, যখন সেখানকার মানে বলিউডের ফেডারেশন যখন তাকে ব্যান মানে নিষিদ্ধ ঘোষণা করলেন, সেই অবস্থায় রণবীর সিং শাহরুখ খানের পথে হেঁটেছেন, এবং সেই ডিসিশনটা হলো,
5: সেই ডিসিশনটা হলো যে আগামী 18 মাস তিনি কোনো রকম কোনো ইন্টারভিউ দেবেন না, এবং এই সময়টাতে তিনি নিজেকে তার পরবর্তী যে কাজগুলো রয়েছে সেটার জন্য তিনি প্রিপেয়ার করবেন, এবং মিডিয়া ইন্টারাকশনস থেকে আপাতত তিনি দূরে থাকবেন বলেই তিনি আপাতত কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছেন।
4: একদমই, এবং মনে আছে কিনা জানি না, শাহরুখ খানের ছেলেকে নিয়ে যখন কন্ট্রোভার্সি হয়েছিল অতীতে, সেই সময় শাহরুখ খান কিন্তু মিডিয়ার উপরে ভীষণ অভিমান করেছিলেন, কারণ তার মনে হয়েছিল মিডিয়া ট্রায়াল যে কথাটা এখন ভীষণ ভীষণ পপুলার, তার সম্মুখীন হতে হয়েছিল তার একমাত্র না মানে তার বড় ছেলেকে। রণবীর সিংও ভেবেছেন দুঃখ টুক্ষ পেয়েছেন, অভিমান করেছেন, আরে অভিমান তো ওদেরও হয়। যাই হোক, আপাতত রণবীর সিং এর কথাই যখন হচ্ছে, তখন রণবীর সিং এর ইশকে তুমি যদি কোনোদিন পড়ে থাকো, তোমার জন্য রইল এই গানটা, গায়ে পড়ে বিহুয়া সমী ফিরে আসে।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: সিনে সিনে সিনে কুইজ।
2: अगर तुमने माँ के पेट में ही सुन लिया होता कि हमारा नाम राजा शमशेर सिंह उर्फ शमशेरा है तो शायद तुम पैदा होने से ही इनकार कर देते।
3: ছবিতে শুনলেন বলিউডের বিখ্যাত ভিলেন অমরেশ পুরীর গলা। বলুন দেখি কোন ছবির সংলাপ?
4: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
5: উইকেন্ড ফিল্মি ফিভারে এবার বলবো তার কথা যার অভিনয় নিয়ে এখন চলছে প্রশংসা এবং যিনি এই মুহূর্তে টক অফ দ্য টাউন, তাই আজ আমাদের হিরো নাম্বার ওয়ান।
0: হিরো নাম্বার ওয়ান স্পটলাইটে কে?
6: স্পটলাইটে কে? স্পটলাইটে কে?
5: ছবির নাম হচ্ছে ম্যায় ওয়াপাস আউঙ্গা, মানে আই উইল রিটার্ন যদি আমি ইংরাজিতে তর্জমা করি, বা বলা যেতে পারে আই উইল বি ব্যাক। তিনি যেন সত্যি সত্যি এটাকে একদম আত্মস্থ করে ফেলেছেন এবং বলেছেন ইয়েস আই অ্যাম ব্যাক। এক্স্যাক্টলি 75 ইয়ার্সের একজন তরুণ তুর্কি, যিনি কিনা কিছুদিন আগেই যে ছবিটা রিলিজ করেছে ম্যায় ওয়াপাস আউঙ্গা, তাতে একটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট রোল প্লে করেছেন নাসিরুদ্দিন শাহর অভিনয় ক্ষমতা নিয়ে আবার নতুন করে আমি বা তুমি কি বা বলবো।
7: তরুণ তুর্কিটা শুনে খুব ভালো লাগলো।
5: অফকোর্স তরুণ তুর্কি কি বলছো, মানে দেখো, মানে আনডাউটলি আমি তোমাকে একটু আগেই বললাম বেদাং রায়না এবং শর্বরি এদের দুজনকে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু এদের সবাইকে ছাপিয়ে যে ক্যারেক্টারটাতে আমি ফোকাস করেছি এই ছবিটা দেখতে গিয়ে, দ্যাট ইজ নাসিরুদ্দিন শাহ।
7: এই মুহূর্তে কিন্তু তিনি সত্যি সত্যি, মানে নাসিরুদ্দিন শাহের কে নিয়ে নতুন করে বলার কিছু নেই, কিন্তু ইমতিয়াজ আলী পরিচালিত ফিল্ম ম্যায় ওয়াপাস আউঙ্গাতে তার ওয়াপাস আসাটা সত্যি সত্যি এত রিমার্কেবল। এই মুহূর্তে তার অভিনয় নিয়ে এতটা চর্চা হচ্ছে যে সবাই আছেন সেখানে, দিলজিৎ দোসান যাচ্ছেন, শর্বরী রয়েছেন, বেদাং রেনা রয়েছেন, কিন্তু সবাইকে ছাপিয়ে গিয়ে ওই যখন গল্পটা সেকেন্ড ট্র্যাকে যায় এবং একজন বয়স্ক মানুষ তার ফেলে আসা ভালোবাসা, ফেলে আসা গ্রাম, ফেলে আসা স্মৃতি, সমস্ত কিছুকে তিনি যখন ইমোশন, স্মৃতিরোমন্থন সব কিছু দিয়ে এক জায়গায় গাঁথছেন, সেই অভিনয়ের জায়গাতে ইমতিয়াজ আলী পিক করেছেন নাসিরুদ্দিন শাহকে। এবং কেন তিনি এই চরিত্রে নাসিরুদ্দিন শাহকে কাস্ট করেছেন সেটা তার অভিনয় দেখলেই আমরা বুঝতে পারি, মানে তার বোধহয় এই ফিল্মে রিপ্লেসমেন্ট অন্য কেউ হতে কোনোদিনই পারতো না। যেভাবে তিনি অভিনয় করেছেন সত্যি নতুন করে কিছু বলার নেই, এবং দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে তার ফিল্মে এমন কিছু কিছু মুহূর্ত রয়েছে

যেটা গায়ে কাঁটা দিয়ে যায়, একটা ভীষণ সোলফুল গান, একটা মানে এমন কিছু কথা, এমন কিছু সুর, এমন একটা সুর রয়েছে সেই গানে। যখন নাসির সাহেবের দৃশ্যটা আসছে, তিনি মনে করছেন তার ফেলে আসা ভালোবাসাকে, সেই পুরনো দিনকে, সেই সময়টায় দাঁড়িয়ে এই গানটা আসে। অ্যান্ড আমাদের মনে হয় যে ম্যায় ওয়াপাস আউঙ্গার মতো ফিল্ম বারবার তৈরি হোক। জানি বক্স অফিসের খেলা

0: ভাইয়ের অভিনয় এবং ম্যায় ওয়াপস আউঙ্গা এই ফিল্মটা সব মিলিয়ে একটা কাল্ট ক্লাসিক হয়েই কিন্তু থাকবে। তোমাকে শোনাবো এই মুহূর্তে রেইনবো নিউ টিউন, এবং সেই গানটাই যে গানটার কথা তোমাকে বলছিলাম, যে গানে নাসির সাবকে আমরা একেবারে নেভার সিন বিফোর আভতারে কিন্তু দেখলাম।
1: এফএম রেইনবোতে রেইনবো নিউ টিউন।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার, ইয়াদে ফ্ল্যাশব্যাক ফিভার, ইয়াদে ইয়াদে ফ্ল্যাশব্যাক ফিভার, ফ্ল্যাশব্যাক ফিভার।
1: ওয়েল, নস্টালজিক এই রাইডে মোটামুটি 60s, 70s, 80s, 90s ঘুরে আমরা 2001 onwards বা বলা যেতে পারে 2010 onwards কিন্তু ঢুকে পড়েছি। মানে আজকের দিনে এবং আশেপাশের ধরো এই 18, 19, 20, 21, 22 এই সময়টাতে যে যে ছবি রিলিজ করেছিল সেগুলো নিয়েই একটু কথাবার্তা বলবো। আর এইখানে প্রথম যে ছবিটা কথা বলবো সেটা হচ্ছে রঞ্জনা, যেটা রিলিজ করেছিল 21st of June 2013। আমরা জানি যে কে কে ছিল, ধনুষ ছিলেন, ছিলেন হচ্ছেন অনিল কাপুরের, মেয়ের নাম ভুলে গেছি,
2: সোনাম কাপুর,
1: সোনাম কাপুর। আচ্ছা জানো সোনাম কাপুরের, বাই দ্য ওয়ে সোনাম কাপুরের যে বোন আছে রিয়া কাপুর,
2: হ্যাঁ বাড়িতে চুরি চামারি
1: হয়েছিল, বাড়িতে না বাইরে ঘুরতে গিয়েছিল, সব চুরি টুরি হয়ে গেছে। এ বাবা কি খারাপ,
2: একটা বোনাস নিউজ দিয়ে দিয়েছি আমি ইয়া দিতে।
1: যাই হোক না, মানে রঞ্জনাতে আমার ভীষণ ভালো লেগেছিল রঞ্জনার গানগুলো স্পেশালি।
2: অ্যাবসলিউটলি, রঞ্জনা অফকোর্স কম্পোজার কে দেখতে হবে, এ আর রহমানের কম্পোজিশন। আর 11 বছর পার করেছে ABCD 2, যেটা 19 জুন 2015 সালে রিলিজ করে। সেখানে একটা মানে হার্ডকোর ডান্স ফিল্ম, তার সঙ্গে রোম্যান্স, তার সঙ্গে টিনেজ লাভ, তার সাথে ইউথফুলনেস, সমস্ত কিছু নিয়ে ABCD 2, যেটা 19 জুন পার করেছে কিন্তু 11 বছর। আর রাবণ, যেই রাবণ আমরা দেখলাম বিক্রম, তার সাথে অভিষেক বচ্চন, অ্যান্ড অফকোর্স ঐশ্বরিয়া রাই, মণিরত্নমের ফিল্ম যেটা হিন্দিতে রিলিজ করে রাবণ, সেটা 18 জুন 2010 সালে রিলিজ করেছিল, কমপ্লিট করলো কিন্তু 16 বছর বিহু।
1: একদমই তাই। এছাড়াও যে ছবিটা মানে কী হয় অনেক সময় মন টন ভালো থাকে না, তখন মনে হয় যে আবার দেখি আবার দেখি, এরকম একটা ছবি হচ্ছে গ্যাংস অফ ওয়াসিপুর। মানে সমস্ত কিছুর মানে ফরম্যাট, মানে সিনেমার যে একদম তথাকথিত ফরম্যাট ভেঙে চুড়ে ফেলেছিলেন অনুরাগ কাশ্যপ,
2: ঠিক কথা।
1: আর এই ছবিতে আমরা পেয়েছিলাম নওয়াজউদ্দিন সিদ্দিকী, মানে একগুচ্ছ স্টারকাস্ট পেয়েছিলাম যাদের কিনা কোনোদিনও বলিউড

0: সেইভাবে স্টার হিসেবে দেখেইনি,
1: এবং এরপর থেকে স্টারডমটা কিন্তু ধীরে ধীরে শুরুও হয়, তাই না? মানে নওয়াজউদ্দিন সিদ্দিকীকে আমরা এরপর দেখলাম, মনোজ বাজপাই তিনি ছিলেন এবং তিনি আরও এগোলেন আর কি।
0: ডেফিনেটলি তাই, সেই ছবিটাও কিন্তু রিলিজ করেছিল 22nd of June 2012। আর যে ছবিটার কথা মানে কি বলবো,
1: আমরা ডিসকাশন করছিলাম যেটা নিয়ে, যে সাত বছর হয়ে গেছে
0: এটা ভেবে আমার অবাক লাগছে যে কি করে হলো। মানে সন্দীপ রেড্ডি ভাঙ্গা বলে একজন পরিচালকের সঙ্গে আমাদের ইন্ট্রোডাকশন হয়েছিল সেই সময়, এবং তিনি একটা অদ্ভুত ছবি নিয়েছিলেন যে ছবিটা ভালো না খারাপ এটা
1: টিজারও কিন্তু ছিল কবির সিং, কবির সিং এর কথাই বলছি তোমাকে, হিন্দিতে যেটা রিলিজ করে, এবং শাহিদ কাপুরকে আমরা কবির সিং এর ক্যারেক্টারে দেখেছি, এবং তার লাভ ইন্টারেস্ট কিয়ারা আদভানি, ফিল্মে তার নাম ছিল প্রীতি, এবং সারাক্ষণ তিনি প্রীতি প্রীতি প্রীতি প্রীতি করতেন। তো সেটাও রিলিজ করেছিল 2019 সালের 21শে জুন, মানে কমপ্লিট করেছে সাতটা বছর। সত্যি বয়সটা বেড়ে যাচ্ছে, কবির সিংও নাকি সাত বছর কমপ্লিট করে ফেলেছে। কবির সিং এর সাউন্ড ট্র্যাক তোমার জন্য অরিজিৎ সিং বলছেন, গাইছেন তুঝে কিতনা চাহনে লাগে হাম।

0: Rainbow Review. Rainbow Review. Rainbow Review.
1: গোলেমালে পীড়িত করে ঠকে গিয়ে ঠক্কর খেয়ে জব্বর রিভেঞ্জ নেওয়ার জন্য ঠুকরাকে মেরা পেয়ার সিজন টু আনাটা ষোলো আনা দরকার ছিল। কুলদীপ আর সন্ভিকার প্রেমের পাঁচ মিশালি যে ধোকার ডালনায় পরিণত হয়েছে তা সিজন ওয়ান তোমাকে জানিয়ে দিলেও পিকচার অভি বাকি হ্যায় দোস্ত বলতে বলতে সিজন টু আরও অনেক অনেক গুণ কমপ্লিকেটেড এবং গভীর ব্যাপার স্যাপার নিয়ে ডিরেক্টর শ্রদ্ধা পাসি জয়রাথের হাত থেকে বেরিয়েছে এবং ধবল ঠাকুর আর সঞ্চিতা বাসুর অভিনয়ের কল্যাণে সে রথ ছুটেছে ভালোই। ইন্টেন্স অ্যাক্টিংয়ের জোরে লাভ টু লড়াই সবটাই বড়াই করার মতো। আর এই রিভেঞ্জ ড্রামার চড়াই উতরাই জুড়ে আইডিয়াল ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে ওই 20-27 মিনিটের এপিসোডগুলোর বিঞ্জ ওয়াচ করাটা আরও স্মুথ হয়ে গেছে। রবি শাহকে দেখে বাহ বলে উঠতেই পারো, কিন্তু কিন্তু বিরিয়ানির এলাচের মতো আহ এ আবার কি এটা বলতেও কিন্তু তোমার খুব বেশি সময় লাগবে না। দেখো, পার্সোনাল প্রেম থেকে পলিটিক্যাল ড্রামায় পৌঁছলেও এই সিজনের প্রথম 4 এপিসোডের নড়বড়ে স্ক্রিনপ্লে, অ্যাভারেজ সিনেমাটোগ্রাফি, তারপর গল্পের প্রেডিক্টেবিলিটি আর দুর্বল ডায়লগের কারণে পরের এপিসোডগুলোর জন্য যে নাওয়া খাওয়া ভুলে অপেক্ষা করার একটা ব্যাপার থাকতে পারত সেটা তো ঝুলে যাবেই। তবে ফিঙ্গার্স ক্রসড রেখে দেখাই যাক ঠুকরাকে মেরা প্যার, প্যার কা ক্রোধ নিয়ে কতটা ইন্তকাম বা প্রতিশোধ দেখাতে পারে। টান টান উত্তেজনায় টান পড়ায় আপাতত মান রাখতে ঠুকরাকে মেরা প্যার সিজন টুকে আত্রেও দিচ্ছে 7টার মধ্যে 4টে রেনবো কালার্স।
0: রেনবো রিভিউ সিনেমার রিপোর্ট কার্ড ওনলি অন 107 FM রেনবো। 107 FM রেনবো। রেনবো রিভিউ।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার, সিনেমা ওয়ালা, বাংলার সিনেফান্ডা, বাংলার সিনেফান্ডা, সিনেমা ওয়ালা, বাংলার সিনেফান্ডা, বাংলার সিনেফান্ডা।
1: বাংলায় সিনেমা তো তৈরি হবে এবং বাংলায় সিনেমা তৈরি হচ্ছেও, কিন্তু ইন্ডাস্ট্রিটাকে একটুখানি ঠিকঠাক করার জন্য যেটা সবসময় প্রয়োজন হয় সেটা হচ্ছে অ্যাডভাইজারি কমিটি। ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্ডাস্ট্রির কাজ যাতে ঠিকঠাকভাবে আগামী দিনে হতে পারে তার জন্য নতুন করে একটা অ্যাডভাইজারি কমিটি কিন্তু গঠন করা হয়েছে এবং সেখানে বাংলায় ফিল্ম ইন্ডাস্ট্রির, মানে আমরা যাকে টলিউড ইন্ডাস্ট্রি বলে জানি, সেই টলিউডের তাবড় তাবড় চেনা চেনা নাম, আমাদের পছন্দের অভিনেতা অভিনেত্রীরা সেখানে আমাদের মানে ফিল্ম ইন্ডাস্ট্রির কাজ সামলানোর জন্য কিন্তু কমিটিতে জায়গা পেয়েছেন। যিনি না থাকলেই নয়, তিনি নিজেই ইন্ডাস্ট্রি, তিনি বোম্বাদা, তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তিনি ডেফিনেটলি রয়েছেন, তার সঙ্গে দেব, যিশু সেনগুপ্ত, তারাও কিন্তু এই কমিটিতে রয়েছেন।
2: ডেফিনেটলি তাই, এছাড়াও রয়েছেন রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, রূপা গাঙ্গুলি, এনারা সবাই নিয়ে মোটামুটি এনাদের দাবি হচ্ছে টলিউডকে পুরোপুরি একটা নতুনভাবে গড়তে তারা চাইছেন। তবে এখানে যেটা সমস্যা সেখানে হচ্ছে ওই যা হয় চিরাচরিত সেই দ্বন্দ্ব, দেব ভার্সেস জিত ফ্যান্স, অনেকে আবার মুখ ভার করেছেন জিতের ফ্যানেরা, তারা বলছে আমাদের জিত দেখোই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে জিত নিজেকেই এইসব থেকে দূরে রাখেন,
1: চিরকালই করে আসেন জিত, কিন্তু মানে ঠিক পলিটিক্স যদি বলি এটাকে, সেভাবে পলিটিক্স এর মধ্যে জিতকে কি আমরা কোনোদিনই সেভাবে দেখেছি? দেখিনি।
2: তিনি নিজের ছবি নিয়ে থাকেন, নিজের কাজ নিয়ে থাকেন, তাই দুঃখ পাওয়ার কিছু নেই। আপাতত তাদের যেটা উদ্দেশ্য যে টলিউডটাকে ঠিকঠাক করে রিফর্ম করা, সেইটা হয় কিনা সেটাই দেখতে হবে।
1: নিশ্চয়ই দেখব আমরা, আর এভাবেই বেঁচে থাকবে আমাদের ইন্ডাস্ট্রি, বেঁচে থাকবে সিনেমা এবং টেলিভিশন জগৎ।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
2: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
1: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
2: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিষয়ে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
4: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেইনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। বোম্বে টকিজ, বোম্বে টকিজ, হলিউডের সিনেফান্ডা, হলিউডের সিনেফান্ডা।
5: বম্বে মানে মুম্বাই, মুম্বাইতে তৈরি হলো এবং তারপর সেখান থেকে একেবারে ডাইরেক্ট অস্ট্রেলিয়া। এই জার্নিটা কিন্তু আর কারোর নয়, জার্নিটা হচ্ছে ববি দেওল অ্যান্ড সানিয়া মালহোত্রা স্টারার নতুন ফিল্ম বন্দরের। এক্স্যাক্টলি, মানে বলা যেতেই পারে যে এখানকার বন্দর আলটিমেটলি কিন্তু একপা দুপা করে পৌঁছে গেছে অস্ট্রেলিয়াতে। এবং ফিল্মের ডিরেক্টর অনুরাগ কাশ্যপ, বাকিটা কি তুমি বলবে?
6: বাকিটা আর বলার কিছু নেই, মানে ব্যাপারটা হচ্ছে যে সেইখানে মানে অস্ট্রেলিয়াতেই ন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল হয় এবং সেখানে ক্লোজিং ফিল্ম, মানে যেটা কিনা ভীষণই একটা প্রেস্টিজিয়াস ব্যাপার সেপার, সেখানে কিন্তু বান্দা সিলেক্টেড হয়েছে এবং দেশকে আবারও একবার গর্বিত করার জন্য অনুরাগ কাশ্যপ বান্দারে নিয়ে চলে গেছেন অস্ট্রেলিয়া। এবং আপাতত দেখা যাক সেই বান্দার সেখানকার অস্ট্রেলিয়ানদের এবং ইন্ডিয়ান যারা রয়েছেন তাদের কেমন লাগে।
5: মানে অ্যানিমাল তো অ্যানিমাল, অ্যানিমাল পর অ্যানিমালের পর বান্দার, ঠিক আছে? হামরাজ মনে আছে তো? হামরাজ ববি দেওলকে যে কি সুন্দর লেগেছিল, এবং এই ফিল্মটা ববি দেওল এবং অক্ষয় খান্না, যদি দুজন মেল অ্যাক্টরের কথা বলি, দুজনেরই ভীষণ পছন্দের একটা, দুজনকে নিয়ে যে সিনেমাটা তৈরি হয়েছে আমার খুব পছন্দের একটা ফিল্ম হচ্ছে হামরাজ। তোমার জন্য উদিত নারায়ণের গাওয়া এই গানটা রাখছি। শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার, এখনও কিন্তু আমাদের জার্নি বাকি আছে। আর সিনেকুইজের উত্তর দাও 9903653992 এই নম্বরে।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: এগারোটা 49 হয়ে গেছে, বিহু আর সৌমি আছি, কিন্তু এখনও তোমার সাথে উইকেন্ড ফিল্মি ফিভারে আর সিনে কুইজে। অমরেশপুরীর একটা ফিল্ম থেকে তোমাকে ডায়লগ শুনিয়েছি এবং জিজ্ঞেস করেছি যে ফিল্মের নাম কি। প্রচুর ভুল উত্তর, মানে একটা কনফিউশনের জায়গা কিন্তু অলরেডি রয়েছে, আর সেটা ওই ক্যারেক্টার নামের মধ্যে রয়েছে।
2: একদমই তাই, ছোটবেলায় আমি সেই সমস্ত টিচারদের একদম পছন্দ করতাম না যারা ইচ্ছে করে কনফিউজিং দুটো একই রকমের অপশন দিয়ে উত্তর দিতেন এবং আলটিমেটলি ভুলটা লিখেই আমি চলে আসতাম। কিন্তু বড় হয়ে আমি যে সেরকমই হতে চলেছি আমি জানতাম না, বিশ্বাস করো, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। মানে ব্যাপারটা হয়েছে যে যে ডায়লগটা শুনেছিলে সেটা অমরেশ পুরীর, এবং সেখানে শমশের নামটা বারবার করেছিল, আর সেখানেই হয়েছে কনফিউশন। প্রচুর উত্তর এসছে কুন্দন, কিন্তু না এটা কুন্দন নয়, সঠিক উত্তরটা বলবে সৌমি, কিন্তু তার আগে যেটা বক্তব্য সেটা হলো কুন্দনেও কিন্তু ওনার নাম হয়েছিল শমশের সিং, কিন্তু যে ডায়লগটা শুনিয়েছিলাম সেটা কিন্তু মানে কুন্দন ছবির নয়। আর জানো মানে এটা অদ্ভুত হয়েছে, আমি জানি না এটা উইকেন্ড ফিল্মি ফিভারে হয়তো প্রথমবার, আমি জানি না, আমার সঙ্গে প্রথমবার একজন মাত্র সঠিক উত্তর দিয়েছ, এবং তাকে আমরা কি বলবো, 90-এর বাদশাহ, 90-এর কিং,
1: মানে বেতাজ বাদশাহ,
2: এরকম কিছু একটা উপাধি দেব,
1: 90s কা বেতাজ বাদশাহ। মাত্র একজন সঠিক উত্তর এবং তার জন্য অবশ্যই হাততালি দেব। রাম রাজা তলা থেকে সপ্তক মজুমদার, হাততালি তো বানতা হ্যায় এবং জোরে জোরে দিতে হবে। মানে কি বলবো, যেটা মোটামুটি সবাই যে বিষয়টাকে ভুল বলেছে সেটাকে কিন্তু উনি ঠিকঠাক মতন চিনতে পেরেছে।
2: একদমই তাই, আর সঠিক উত্তরটা হলো পরম ধরম, যেটা 1987 রিলিজ করেছিল। ছবিতে কিন্তু মিঠুন চক্রবর্তীও ছিল, মানে আমি জানি না একটু কনফিউজড হয়ে গিয়েছো সবাই, বাট ঠিক আছে, সেখানেও তার নাম ছিল কিন্তু শমশেরা বা শমশের সিং। আর এই যে কুন্দন কুন্দন সবাই লিখেছো, সেটা কিন্তু এটার পরে রিলিজ করেছিল, মানে 1993 কুন্দনে তারও নাম ছিল শমশের সিং, আর ছোট করে ঠাকুর, ঠাকুর বলেই সেখানে সবাই তাকে জানতো। যাই হোক, নেভার মাইন্ড, মানে একটা অদ্ভুত ব্যাপার হয়ে গেছে আজকে সিনে কুইজ 3। আর বিহু সমি থাকলে অনেক সময় হতে পারে, তবে আপাতত তোমার জন্য কি গান
1: থাকবে? একটা হ্যাঁ, পরম ধরমের গান শোনাচ্ছি না, কিন্তু এমন একটা গান শোনাচ্ছি যে গানটা কাল্ট ক্লাসিক একটা গান। ফিল্মের নাম দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, মেহেন্দি লাগা কে রাখনা। এবং কেন গানটা শোনাচ্ছি, কারণ সেখানে আমরা অমরেশ পুরীকে কিন্তু লিপসিঙ্ক করতে দেখেছি।
0: FM রেনবোতে রেনবো ফ্ল্যাশব্যাক সং, রেনবো ফ্ল্যাশব্যাক সং।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। তুমি আসবে বলে নেক্সট উইকের ওয়াচ লিস্ট, তুমি আসবে বলে, তুমি আসবে বলে নেক্সট উইকের ওয়াচ লিস্ট।
1: এই উইকেই এত কিছু জমে গেছে যে নেক্সট উইকের জন্য একটুখানি বিরাম আছে, শান্তি শান্তি শান্তি আছে। নেক্সট উইকে খুব একটা নিউ রিলিজ যে অনেক কিছু আছে তা নয়, বাট একটা মোস্ট ওয়েটেড রিলিজ তোমার জন্য অপেক্ষা করছে সামনের সপ্তাহে, মানে 26 তারিখে ওয়েলকাম টু দ্য জঙ্গল রিলিজ করতে চলেছে, মানে ওয়েলকাম 3। এর আগে ওয়েলকাম পেয়েছি আমরা সেই ফ্র্যাঞ্চাইজি, এবার আনছে ওয়েলকাম টু দ্য জঙ্গল, যেখানে অ্যাকশন কমেডি থাকছে, ডিরেকশন দিচ্ছে মেহমুদ খান। অনেকদিন পর আবার অক্ষয় কুমারের সঙ্গে
2: অভিষেক, মানে জানো তো, মানে বাংলায় একটা কথা আছে, অতি সন্ন্যাসীতে গাজন
1: নষ্ট, নষ্ট নাকি দর্শকের কষ্ট, সেটা তো সামনে সপ্তাহে যখন রিভিউটা যাবে তখনই বুঝতে পারবে। কিন্তু এই যে গানটা ওয়েলকামের, যে গানটা ওয়েলকাম টু দ্য জঙ্গলে রিমেক করা হয়েছে দিশা পটনিকে নিয়ে, এবং লাস্টে বলা হচ্ছে উই মিস ইউ ক্যাটরিনা, সেই গানটা না না অরিজিনালটাই তোমাকে শোনাবো। উঁচা লম্বা কাঁধ শেষ করবো আজকের উইকেন্ড ফিল্মি ফিভার। শনিবারের রাত শেষ হতে চললো তো রবিবার, মানে চুপ কথা বিহু থাকবে আর তার সঙ্গে সুনন্দা, তাই শুনতে ভুলো না, টিউন করে রাখো 107 FM রেইনবো।

না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

চুপটি করে রাতের বেলায় অনেক কথা শুনতে ইচ্ছে করে। আবার কখনো যত রাত বাড়তে থাকে তত যেন কথাগুলো নিজের ভেতরে কোথাও হারিয়ে যায়। জানি না কেন তখন মনে হয় এইভাবেও তো কথা বলা যায়, এইভাবেও তো হয়তো কথার মতন করে কথার পিঠে কথাটা চেপে নতুন করে অনেক কিছু তৈরি করতে পারে, তাই না? আসলে জীবনে চলার পথে বহু কথার সম্মুখীন আমাদের প্রতিনিয়ত হতে হয়। কত কথা রয়েছে যে কথাগুলো কখনো বলা হয়ে ওঠেনি, আবার এমনও অনেক অনেক কথা রয়েছে যে কথাগুলো আমাদের শুনতে হয় প্রতিনিয়ত, সেটা আমাদের ইচ্ছে থাকুক কিংবা নাই থাকুক। আশেপাশের যে সমস্ত মানুষগুলোকে আমরা প্রতিদিন দেখি, যাদের সঙ্গে প্রতিদিন আমাদের ওঠা বসা, যাদের সঙ্গে আমাদের জীবনের বহু বহু সময় কাটানো হয়, সেটা কাজের ক্ষেত্রে হোক, পরিবারে হোক কিংবা আশেপাশের সমাজে পাড়ায়, যখন তাদের থেকে নানা কথা শুনতে হয়, তখন আমাদের মধ্যে ঠিক কজন নিজেদের ঠিকঠাকভাবে সামলে রাখতে পারি? না, জানি সেটা একটু কঠিন, সেটা করা অতটা সহজ নয়, তারপরেও সামলাতে তো হয়। আমাদের মধ্যে অনেকেই আছে যারা আমরা হঠাৎ করে রিয়্যাক্ট করে ফেলি, মানুষ তো, কত শোনা যায় কথার পিঠে কথা। তাই কখনো কখনো কোনো কোনো কথায় হুট করে একটুখানি রিয়্যাক্ট করে অনেক কথা আমরাও বলে ফেলি, কিন্তু সেই কথা শেষ হওয়ার পর আমাদের এটা অনুভব হয় যে না, এই কথাটা বোধহয় না বললেও চলতো, এই কথাটা না হলেও চলতো, কেন বললাম? অনেকেই বলে যখন দুঃসময় চলতে থাকে জীবনে, তখন যে যাই বলে সেটাকে মুখ বুঝে সহ্য করতে হয়। সময় একদিন তার খোলসটা বদলে ফেলে, ঠিক কয়েনের দ্বিতীয় পিঠের মতন। সেদিন না হয় নিজের মতন করে নিজের মনের কথা কাজের মাধ্যমে সবার সামনে তুলে ধরা যায়। জানি না কথাটা আদৌ আমরা কজন মানতে পারি, কিন্তু যেটা পারি সেটা হচ্ছে এই রাতে

মধ্যরাতে নিজের মনের কথা লিখে পাঠাতে পারি 9903653992 এই ম্যাজিক্যাল নাম্বারে। আজ রয়েছি আমি সুনন্দা আর বিহু তোমার মনের কথা শুনতে আজকের চুপ কথা। চটপট লিখে নাও আরও একবার, যারা আমাদের নতুন লিসেনাররা রয়েছ, যারা আজকে প্রথমবার চুপ কথার এই প্ল্যাটফর্মে তোমার মনের কথা লিখে পাঠাতে চাইছ, তাদের জন্যে আরও একবার আমাদের ম্যাজিক্যাল নাম্বার 9903653992। কথা দিচ্ছি তোমায় জাজ করব না, তোমায় যতক্ষণ না তুমি না বলবে তোমায় তোমার মতন করে কিছু বলবো না, শুধু চুপটি করে শুনব। আসলে বলার সঙ্গে সঙ্গে শোনাটাও প্র্যাকটিস করতে হয়। আমরা যত ভালো শুনতে পারি তত ভালো মানুষ হতে পারি। এখন সেই শোনাটা পজিটিভও হতে পারে কিংবা নেগেটিভ, কোনটা আমি রাখবো সেটা ডিপেন্ড করে আমার উপর। তাই আর দেরি না করে চটপট লিখে পাঠাও আজ রাতে তোমার মনের কথা আজকের চুপ কথায়। সুনন্দা আর বিহু রয়েছে। শুরুতে একটা ছোট্ট রিকোয়েস্ট করব তোমাদের কাছে, প্রতিদিন বা প্রতি শনিবার রাত আর রবিবার রাতে যখন আমরা চুপ কথায় থাকি তখন প্রচুর প্রচুর মেসেজেস আমরা পাই, কিন্তু আমরা সেখান থেকে একটু ফিল্টার করে পড়ার চেষ্টা করি। তার কারণটা হচ্ছে শুক্রবার মানে লাভ জাংশন হয়, সেখানে ভালোবাসার অনেক অনেক গল্প, অনেক অনেক কথা, অনেক অনেক সলিউশনস আমরা দেওয়ার চেষ্টা করি প্রত্যেকেই, আমরা যারা FM রেইনবোর সদস্যরা রয়েছি। ঠিক তেমনি চুপ কথাটাকে একটু অন্য প্ল্যাটফর্মের মতন ব্যবহার করার চেষ্টাটা আমরা করি। শুধু তো ভালোবাসা নয়, এর বাইরেও নানান ঝামেলা রয়েছে, এর বাইরেও নানান সমস্যা রয়েছে, এর বাইরেও নানান কিছু আছে অনুভূতি যেটা ইচ্ছে করে কাছের বন্ধুর সঙ্গে শেয়ার করতে, সেটাই শেয়ার করবে আজকে চুপ কথায়, তোমার চুপ কথায়। ভোর তিনটে অবধি রয়েছে, 9903653992 এই ম্যাজিক্যাল নাম্বার নিয়ে। তারারা এই মুহূর্তে আকাশে একটুখানি আনাগানা করছে, তারা বলছে আর কেন চুপটি করে বসে আছো, কেন চোখের জল ফেলছ, তোমার বন্ধু তোমার সঙ্গে রয়েছে, তো যদি মনে করো কিছু বলবে টুক করে বলতে পারো তোমার বন্ধু চুপ কথাকে। কারণ মনের কথা চাপিয়ে রাখার থেকে মনের কথা বলাটা কিন্তু অনেক দুঃসাহসী কাজ। সেই দুঃসাহসী কাজ হয়তো সবাই করতে জানে না, কিন্তু যারা জানে তাদেরই হয়তো আমরা বলি ভিনদেশী তারা, যে রাতের আকাশে জল জল করে জ্বলতে পারে।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: এই মধ্যরাতের সঙ্গী, তোমার সঙ্গী, আমার সঙ্গী, আমাদের প্রত্যেকের সঙ্গী চুপ কথা। দেখো, দেখতে দেখতে আমাদের জীবনটা কি সুন্দর গতানুগতিক একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আজকে যখন জুন মাসে দাঁড়িয়ে আছি, তখন সত্যি মনে হচ্ছে যে এই তো সবে এই বছরটা শুরু হয়েছিল, এই তো সবে একটা নতুন রেজলিউশন নিয়েছিলাম নিজের জীবনটাকে নিয়ে, যে এবছর আমার জীবনের এই এই এই কাজগুলো আমি করব। আমরা যেমন চেকলিস্ট তৈরি করি, ঠিক সেইভাবে আমরা কিন্তু আমাদের জীবনের একটা লিস্টও তৈরি করি যে কোন বছর কি করব। দেখতে দেখতে ছ মাসে দাঁড়িয়ে আছি, আর মাত্র হাতে ছ মাস রয়েছে। আজকে এই মুহূর্তে যখন তোমার সঙ্গে কথা বলছি না, তখন মনে হচ্ছে এই ছ মাসে আদৌ কি আমি আমার রেজলিউশনের 50% করতে পেরেছি। এই প্রশ্নটা খুব কম করা হয় নিজের কাছে। আমরা যখন কিছু করার সংকল্প নিই, আমরা যখন নিজের সঙ্গে নিজেকে একটা কথা দিই যে হ্যাঁ, আমি আমাকে কথা দিলাম এই কাজটা আমি করব, এই বছরই করব, নিজের জন্য করব, নিজের পরিবারের জন্য করব, নিজের কেরিয়ারের জন্য করব, সম্পর্কগুলোকে ঠিক রাখার জন্য করব, নিজের স্বাস্থ্য ভালো রাখার জন্য করব, কিংবা নিজের একটা অ্যাসেট তৈরি করব, এক্সেট্রা এক্সেট্রা, যখন ছ মাসের দোরগোড়ায় এসে দাঁড়াই, যখন মনে হয় যে আর তো হাতে মাত্র ছ মাস রয়েছে, তারপর দেখতে দেখতে এই বছরটাও শেষ হয়ে যাবে, তখন সত্যি এই প্রশ্নটা মনে আসে যে আদৌ আমিও কি আমার সেই সংকল্পের 50% করতে পেরেছি, নিজেকে দেওয়া সেই কথা আমি কি রাখতে পেরেছি। যখন এই প্রশ্নের কথা মাথায় ঘুরে, তখন অনেক অনেক ইকুয়েশন সঙ্গে সঙ্গে ঘুরতে থাকে। অনেক কাজ এখনো করা বাকি, সেটাকে দৌড়ে দৌড়ে করতে হবে, তবে

কিন্তু নিজেকে দেওয়া কথা নিজে রাখতে পারবো, তাই না? একটা মেসেজ এসেছে খুব সুন্দর, এটা দিয়ে আজকে শুরু করব চুপ কথার এই পথচলা। মানুষ সাধারণত পরিশ্রম দেখে না, দেখে রেজাল্ট। অনেক সময় অনেক পরিশ্রম করার পরেও সঠিক রেজাল্ট পাওয়া যায় না, যার কারণে অনেক সময় মানুষের কাছ থেকে কথা শুনতে

শান্ত রাখা উচিত, আমি জানি সেটা, কিন্তু রাখবো কিভাবে, কিভাবে না বলতে হবে বা কিভাবে না বলা উচিত, সত্যি বলছি আমি সেটাও জানি না। যদিও আমি সবসময় শান্ত থাকার চেষ্টা করি, তবে মাঝে মাঝে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে বা নিয়ন্ত্রিত করতে আমার খুব অসুবিধা হয়। যাই হোক, মনের কথাটা বললাম, অগ্রিম ধন্যবাদ বিহুদি আর সুনন্দাদিকে। আমি বাংলাদেশ থেকে, বাংলাদেশ কুষ্টিয়া থেকে আইচ বলছি। আজকে শরীরটা খুব একটা ভালো নেই, একটু ক্লান্ত, তাই ঠিক কতটুকু সময় আমি জেগে থাকতে পারবো আমি জানি না। মেসেজটা পড়লে খুব ভালো লাগবে, চুপ কথা। আইচ, জানো তো তুমি যে সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছ, আমরা প্রত্যেকে কোনো না কোনো সময় এই সিচুয়েশনের ভেতর দিয়ে যাই, গেছি বা যাবো, এটা বাস্তব। তুমি বললে না যে যখন সময়টা খারাপ চলে বা যখন আমরা খুব চেষ্টা করার পরও কিছু করতে পারি না, আমরা যে রেজাল্টটা নিজেদের জন্য ঠিক করেছিলাম যে হ্যাঁ এই রেজাল্ট আমি পাবো, আমি যা পরিশ্রম করছি সেখানে আমি এই রেজাল্টটাই পাবো, যখন সেটা আসে না তখন আমরা নিজেরাই একটু একটু ডিমোটিভেটেড হতে শুরু করি, আর আশেপাশে মানুষ যখন তখন কথা শোনায়, স্বাভাবিক, খারাপ লাগাটা ভীষণ স্বাভাবিক। তবে জানো তো, অনেক সাকসেসফুল মানুষ একটা কথা বলে গেছেন যেটা আমাদের বড়রাও আমাদের বলে, খুব খুব খুব পরিশ্রম করতে হবে। যখন তোমার সময়টা তোমার মতন করে যাচ্ছে না, ইট ডাজেন্ট মিন যে তুমি হেরে গেছো বা তোমার জন্যে সেটা লেখা নেই যেটা তুমি চাইছো। ইট মিন্স তুমি যেটা যেভাবে ভাবছো ব্যাপারটা লার্জার দেন লাইফ, আরও আরও বেটারভাবে তোমার কাছে ধরা দেবে। একটা কথা আছে জানো তো, তোমার ইচ্ছে, তোমার লক্ষ্য তোমাকে যত বেশি হার্ডল দেবে, যত বেশি অবস্টিকলস তৈরি করবে সেখানে পৌঁছতে গিয়ে, সেই লক্ষ্যটা একটা গিফট হয়ে, একটা বিগার গিফট হয়ে তোমার কাছে কখনো না কখনো ধরা দেবে, যখন তোমার সঠিক সময় আসবে। এটা জানো কে বিশ্বাস করে কে বিশ্বাস করে না আমি জানি না, বাট আমি ভীষণভাবে বিশ্বাস করি সময়ের আগে আর সময়ের পরে আমাদের কখনো কিছু আমরা পাই না। যখন যে সময়টা আমাদের জন্য বরাদ্দ থাকে, আমরা কিন্তু সেই সঠিক জিনিসটা সঠিক সময়ে পাই। সেটা হতে পারে চাকরি বাকরি, হতে পারে ব্যবসায় উন্নতি, হতে পারে নেম ফেম, হতে পারে তোমার সম্পর্কের জটিলতা কাটিয়ে একটা সুস্থ সম্পর্কে ফিরে যাওয়া, এভরিথিং। কিন্তু সময়ের অপেক্ষা করব তার মানে এটা নয় যে আমি কাজ করা ছেড়ে দেব। তুমি তোমার কর্ম করে যাও, কে কি বলছে সেটাতে খুব একটা কান দিও না। আইজ যে যা বলছে সে তার কথা বলুক, তুমি তোমার কাজ ভালোবেসে করে যাও, এন্ড অফ দ্য ডে সাকসেসটা তুমি পাবে, তারা কিন্তু নয়। আর যখন তুমি সাকসেসফুল হবে, তখন আজ যারা তোমাকে ব্লেম করছে, আজ যারা তোমাকে কথা শোনাচ্ছে, তারাই কিন্তু তোমাকে সেদিন পিঠ চাপড়ে বলবে, জানিস তো আইজ আমি জানতাম তুই এই জায়গায় আসবি, আমরা জানতাম তুই এটা অ্যাচিভ করবি, সেই কারণেই তো তোকে একটু পুশ করছিলাম। তখন কিন্তু তারাই তোমার গুড বুকসে আসার জন্যে তোমার সামনে পেছনে ছুটবে। তাই যতদিন সেই কাজের মধ্য দিয়ে তুমি তোমার জবাবটা দিতে পারছো না সবাইকে, ততদিন চোখ কান নাক মুখ বন্ধ করে মাটি আঁকড়ে ধরে তুমি শুধুমাত্র তোমার কাজ করে যাও, যে যাই বলুক, মাথা নত করে সেটাকে শোনো, শুধু শোনো, হজম করো, আর ভেতরে একটা জেদ তৈরি করার চেষ্টা করো, যে জেদটার ওপর ভর দিয়ে তুমি তোমার সেই লক্ষ্যের একেবারে শীর্ষে পৌঁছতে পারো। এর বাইরে কিন্তু কিচ্ছু করার নেই। আর যখনই মনে হবে যে না পাচ্ছি না, মানুষ তো আমার খুব রাগ হচ্ছে, দুটো কথা বলতে হবে, ঠিক সেই মুহূর্তে নিচের দিকে তাকিয়ে একবার মনে মনে বলো, এটা আমার যুদ্ধ নয়, এটা আমার সময় নয়, এখন আমি কিছু বললে যেটা ব্যাকফায়ার আমার জন্যে হবে, আমাকে তৈরি হতেই হবে, এর যোগ্য জবাব আমার কাজ, আমার নাম, আমার খ্যাতি কিংবা ভবিষ্যতের আমার পরিচয় বলবে। ততদিন নিজেকে ভালোবেসে নিজের কাজকে

0: ঠিক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: কালকে একটা বিশেষ দিন, সেই কথা আমি জানি না

0: পর্যন্ত হয়েছে কিনা, তবে কালকে এমন একজনের দিন যাকে হয়তো আমাদের মুখ ফুটে বলা হয় না যে ভীষণ ভালোবাসি, যাকে হয়তো বলা হয় না যে তুমি ছাড়া আমাদের জীবনটা একদম চলে না, যাকে কখনো বলা হয় না যে তুমি এত পরিশ্রম করো, যখন যা চেয়েছি তখন তাই নিয়ে এসেছো, অন্যায় করলে শাসন করেছো, বকা দিয়েছো, এবং কখনো কখনো তোমার উপর এত অভিমান হয়েছে মনে হয়েছে ধুর বাড়িতেই থাকবো না আর চলে যাবো অন্য কোথাও, কিন্তু তারপর যখন তুমি মাথায় হাত বুলিয়ে বলেছো মা, তখন সব ভুলে গেছি, আবার তোমার কাছে তোমাকে জাপটে ধরে বলেছি সারা জীবন, আগামী জন্ম বলেও যদি কিছু থাকে তাহলে তোমাকেই বাবা হিসেবে পেতে চাই, তোমার কাছেই থাকতে চাই। হ্যাঁ, কালকে ফাদার্স ডে, মানে অলরেডি ফাদার্স ডে পড়ে গেছে, আজকে রবিবারের রাত, শনিবারের রাত এবং রবিবার পড়ে গেছে। আমি জানি আবারও তোমরা বলবে যে এই সমস্ত দিন বলে কিছু হয় না, এই সমস্ত স্পেশাল ডে, ফাদার্স ডে, মাদার্স ডে আবার কী, তবু আমি জানি না কেন আমার মনে হয় যে একটা বিশেষ দিনে যদি সেই ভালোবাসার মানুষটাকে বলা যায় যে হ্যাঁ সত্যি তোমাকে ভালোবাসি বাবা এবং তুমি ছাড়া জীবনে অন্ধকার, জীবনটাকে তো কিছু নেই, তাহলে আমার মনে হয় তিনি হয়তো বাইরে থেকে একটা কঠোর রূপ দেখিয়ে বলবেন যে আচ্ছা হয়েছে এত এত দরকার নেই, কিন্তু মনে মনে কোথাও গিয়ে হাসবেন এবং বলবেন পাগলি মেয়ে বা পাগলা ছেলে আমার। যাই হোক, শুনছো চুপ কথা, বিহু রয়েছি, সুনন্দা ছিল, আছে, থাকবে রাত 3টে অবধি। 9903653992 অনেক মেসেজ সুনন্দার কাছে, আর এখন কোন মেসেজ?
1: অন্ধকার যতই ঘন হোক না কেন, আলো আসার পথ কখনো বন্ধ হয় না, হাল ছেড়ে দিলে পথ থেমে যায়, এগুলো মনের কথা, তবে এগোলে পথ কিন্তু নিজেই নিজেকে তৈরি করে, ভুলগুলোই শেখায় কিভাবে সঠিক পথে হাঁটতে হয়, ধৈর্য ধরে থাকলে অসম্ভবও একদিন সম্ভব হয়ে ওঠে, আর নিজেকে বিশ্বাস করলে অনেক কিছু পাওয়া যায়। তোমার ভেতরই কিন্তু লুকিয়ে আছে জয়ের শক্তি। সৌভিক ঠাকুরিয়া থেকে।
0: সৌভিক আমাদের ডেইলি লিসেনার এবং সবসময় যখন ও কোনো মেসেজ করে আমাদেরকে, তার মধ্যে একটা অসম্ভব পজিটিভিটি থাকে, তার মধ্যে একটা ইতিবাচক কথাবার্তা দেওয়ারও চেষ্টা করে ডেফিনেটলি। আর আজকে না, দেখো চুপ কথাতে তো তোমার যা খুশি তুমি বলতেই পারো, লাগাম ছাড়া কথা, নেপে চেপে কথা আমরা বলি না, কিন্তু আজকে যেহেতু একটু আগেই ফাদার্স ডে নিয়ে কথা হচ্ছিলো, বিহু আর সুনন্দা তোমার কাছে জানতে চায় যে তোমার প্রিয় মানুষ, তোমার আইডল, তোমার বাবা, তাকে হয়তো সামনে থেকে কোনোদিনও বলা হয়নি কিছু, তবু আজকে এই সবার সামনে, পুরো অল ইন্ডিয়া রেডিও বা FM রেনবো বা চুপ কথা ফ্যামিলির সামনে তাকে যদি কিছু তোমার বলার থাকে, তাহলে আজকেই সেই রাত 9903653992 বিহু সুনন্দাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে বলো তো বাবাকে কোন কথা বলা হয়নি আজও।
1: তবে এই মুহূর্তে যে কথাটা আমাদের কাছ থেকে শোনার জন্যে অষ্টম শ্রেণীর একজন ছাত্রী বসে আছেন, যার নাম তনুশ্রী, সেই প্রশ্নটাতে যাই। তনুশ্রী বলছে যে আমার না একটা সিভিয়ার প্রবলেম হচ্ছে, আমি চাইছি সেই প্রবলেমের সলিউশন তোমরা যদি দিতে পারো ভীষণ ভালো হয়।
0: ওকে,
1: আমি কি করে ফোন থেকে নিজেকে সরিয়ে রাখতে পারি? আমি ভীষণভাবে ফোনে এডিক্টেড, স্পেশালি যাকে বলা হয় সোশ্যাল মিডিয়া এডিকশন রয়েছে আমার, এক মুহূর্ত ফোন ছাড়া আমি থাকতে পারছি না। আমি বুঝতে পারছি আমি ফোনে এডিক্টেড হয়ে গেছি, কিন্তু তারপরেও আমি জানি না কেন সেটা থেকে আমি নিজেকে দূরে রাখতে পারছি না, এবং এই এডিকশনের কারণে আমি অনেক কিছু হারিয়ে ফেলছি, আমি কিভাবে নিজেকে এখান থেকে বার করব, প্লিজ প্লিজ রিপ্লাই দিও, প্লিজ হেল্প মি।
0: দেখো, আমাদের জীবনে FOMO মানে ফোমো বলে একটা কথা এখন সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল যুগে ভীষণ ট্রেন্ডে আছে, মানে ফিয়ার অফ মিসিং আউট, চারপাশে যা কিছু হচ্ছে, ছোট ছোট আপডেটস, কোনোভাবে আমরা মিস করে যাচ্ছি কি না, এই ভয়টা আমাদের মধ্যে প্রতিনিয়ত কাজ করে। ধরো কোনো একটা ট্রেন্ডিং ফ্যাশন হয়তো আমার প্রিয় বন্ধুটি জেনে ফেলেছে, আমি জানিনি, তাই নিয়েও আমার ভীষণ চাপ লাগছে, বা হয়তো আমার কলেজের বন্ধুরা বা স্কুলের বন্ধুরা কোনো একটা আউটিংয়ে গেছে বা স্লিপ ওভারে গেছে, কারোর বাড়িতে ঘুরতে গেছে, সেখানে সামহাও তারা আমাকে বলেনি, বলতে ভুলে গেছে বা ইচ্ছা করেই বলেনি, তাই নিয়ে তাই সেই ছবিটা যখন তারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে তখন আমাদের ভীষণ দুঃখ হচ্ছে যে বাবা আমাকে বললো না, এটা হতে পারে আমারও হয়, মানে এটা এটা এটা কিছু করার নেই, এটা আমাদের সিস্টেমে ঢুকে গেছে। কিন্তু অ্যাডিকশন, যে কোনো অ্যাডিকশনই খুব খারাপ, মানে অ্যাকচুয়ালি ফোনের নেশা আরও খারাপ, কেননা ফোন শুধুমাত্র যে তোমার কনসেন্ট্রেশন ডাইভার্ট করছে তা নয়, শারীরিকভাবেও তোমাকে অনেক বেশি ক্ষতি করছে। এই যেমন চোখ, বিশ্বাস করবে কিনা জানি না, আমার চোখে কোনো দিনও পাওয়ার ছিল না, বেশ বড় বয়সে এসে। জেনারেলি বলে যে মাইনাস পাওয়ার মানে দূরের পাওয়ার, সেটা ছোটোবেলায় হয়, কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়েছে বেশ বড় বয়সে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে চোখে পাওয়ার এসছে শুধুমাত্র সারাদিন ল্যাপটপ স্ক্রিন আর ফোন ঘেঁটে, এবং সেটা মাইনাস পাওয়ার। এবং তার ফলে কী হয়, আমি খোলা চোখে কিছুই এখন চশমা পরে থাকতে হয় আমাকে মোস্ট অফ দ্য টাইম। আরও অনেক কিছু, যেমন ঘুম আসা, ইনসমনিয়া একটা অসম্ভব বাজে ব্যাপার, আর ইনসমনিয়ার ফলে তাড়াতাড়ি মানুষ বুড়িয়ে যায়, শারীরিক অনেক সমস্যা সৃষ্টি হয়। তাই ফোন থাকলে এই এই সমস্যাগুলো কিন্তু আমাদেরকে ফেস করতে হয়। এবার এই সমস্যাগুলোর সবচেয়ে বড় নিয়ন্ত্রককে তুমি, তোমার মন, এবং সেই কারণে তোমাকে যেটা করতে হবে, তোমাকে একটা চার্ট করতে হবে। আমরা না ডুম স্ক্রোলিং করি, দেখবে মানে রাত্রিবেলা আমরা শুয়ে পড়েছি, আমরা জানি যে আমরা এই 5 মিনিট ঘুমাবো, ইচ্ছা করে ভুলভাল লোকে নিউজ ফিডে গিয়ে ঘুরে বেড়াচ্ছি, একটা র্যান্ডম লোককে সার্চ করে বেড়াচ্ছি, কোনো কাজেই লাগবে না সে আমার জীবনে, কিন্তু তাও আমরা করছি নিজের মনে। এবং সেইটার কন্ট্রোলটা তোমার হাতে, কারণ তুমি তোমার সবচেয়ে বড় নিয়ন্ত্রক। তোমার মন যদি বলে আমি আর একটু ফোন ঘাঁটি, তোমার মস্তিষ্ককে তুমি বোঝাও যে না, দিস ইজ ইট, তোমার টাইম লিমিট ওভার, এবার তোমাকে শুতে হবে। তো এইটা সলিউশন বিহু সুনন্দার কাছে নেই, এ সলিউশন তোমার কাছেই আছে। ক্লাস 8 পড়ো, সামনে গোটা জীবন পড়ে রয়েছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, মাস্টার্স এবং হায়ার স্টাডিজ, সেখানে দাঁড়িয়ে যদি এই বয়সেই ছেড়ে দাও, অ্যাডিকশান ছেড়ে দাও, যদি শারীরিক অসুস্থতাগুলো চলে আসে, এই বয়সে যদি অতিরিক্ত ফোন ঘাটার ফলে স্কিনে ক্ষতি হয়, চোখে ক্ষতি হয়, মস্তিষ্কে ক্ষতি হয়, সেটা কিন্তু লং টার্মে বড় এফেক্ট পড়বে। আমি জানি তুমি এগুলো জানো, আমি জানি তুমি সবকটার কনস জানো বা নেতিবাচকতা জানো, কীভাবে কন্ট্রোল করবে আপ টু ইউ। নিজেকে ডেডলাইন দাও যে আজকে আমি 12টার পর আর ফোন নেব না, আমি রেখে দেবো। হ্যাঁ, হয়তো প্রথম দিন হবে না, দ্বিতীয় দিন হবে না, তৃতীয় দিন ঠিক হবে, নিজের উপর কন্ট্রোল করো, আমার মনে হয় নিশ্চয়ই পারবে। মানুষ পারে না এমন কিচ্ছু হয় না গো, জানিস মানে আমি তোকে বলছি সুনন্দা, মানে আমি তো নাইট আউল, মানে আমার তো 3:30, 4, 4:30 পাখি ডাকছে, আলু ফুটে যাচ্ছে, তাও বিহুর জেগে আছে, এরকম একটা ব্যাপার। ইদানিং গত 1.5 মাস ধরে আমি নিজেকে টার্গেট দিয়েছিলাম যে না, আমাকে যে করেই হোক 11:30, 12টার মধ্যে ঘুমোতে হবেই, যদি না চুপ কথা থাকে। তো এবার প্রথম দুদিন ভীষণ অসুবিধা হয়েছে, 1টা, 1:30, 2টোর সময় তো আমি ড্যাব ড্যাব করে চেয়ে আছি সিলিংয়ের দিকে। এবং তবে আলটিমেটলি আফটার প্র্যাকটিসিং অফ 2 মান্থস আমি এখন সত্যিই তাড়াতাড়ি ঘুমোচ্ছি এবং সকালে উঠছি, লাইফস্টাইলটা অনেক বেশি সুন্দর হয়েছে। সুতরাং তুমিও পারবে, একটু চেষ্টা করো।
1: আর এতে আমি দেখেছি, এটা আমার ওন এক্সপিরিয়েন্স, যখনই তুই একটা স্কেডিউলের মধ্যে পড়বি না, শুধুমাত্র লাইফস্টাইল যে চেঞ্জ হয় তা না, মেন্টাল হেলথটা না ভীষণভাবে ভালো বুস্ট করে, সেটা আমার ওন এক্সপিরিয়েন্স।
0: একদমই তাই,
1: যেহেতু এত ক্রিটিক্যাল একটা মেসেজ অষ্টম শ্রেণীর একজন ছাত্রী আমাদের করেছিলেন, এখানে আমি একটা জাস্ট কথা বলতে চাই, যখন আমি আমার সোশ্যাল মিডিয়া জার্নি স্টার্ট করি, তখন আমাকে প্রচুর বিঞ্জ ওয়াচ করতে হয়েছে, যেটা হয় সাধারণত, যে ব্যবসায় রয়েছে সেই ব্যবসা সম্পর্কে তোমার অবগত থাকাটা বা কাজটা সম্পর্কে অবগত তোমাকে
0: তো স্টাডি করতেই হবে।
1: তো ওই করতে গিয়ে আমার মোটামুটি 6 মাসের একটা ব্যাড হ্যাবিট তৈরি হয়েছিল, আই এম এডিক্টেড, সোশ্যাল মিডিয়া এডিকশন হয়েছিল আমার। এটা আমি অনেক পরে রিয়েলাইজ করেছি, যখন পাশে আমার বাড়ির লোক যখন আমাকে সেটা বুঝিয়েছেন, মানে একদিন ধরিয়েছেন যে তুই ছিলে না তুমি ওরকম, এখন সময়টা এত কমে গেছে তোমার হাতে, তুমি একবার দেখো তো তোমার স্ক্রিন টাইমিংটা কি। অ্যাকচুয়ালি সেদিন আমি রিয়েলাইজ করলাম সত্যি সত্যি আমার স্ক্রিন টাইম বেড়ে গেছে, এবং দ্যাটস ওয়াই আই এম ফেসিং লটস অফ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ইলনেস। যখন আমি নিজে থেকে প্রতিকার করা শুরু করলাম যে না, ডেডলাইন উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে এটা আমাকে করতে হবে, ওটা আমি তো বুঝি, আমি তো জানি, আমাকে নিজেকে ঠিক করতে হবে, সত্যি সত্যি প্রথম 10 দিন খুব কষ্ট হয়েছে, বাট আফটার দেন আমি রিয়েলাইজ করলাম আমি আমার সেই পুরনো জীবনে আবার কোথাও যেন ফিরে গেছি।
0: বাহ, এটাই তো নিজের উইল ফোর্সটাই তাই। এবং সবচেয়ে যেটা, ক্লাস 8 যখন ওটা রিয়েলাইজ করছে, তার মধ্যে ও নিজেকে চেঞ্জ করার ইচ্ছাও রয়েছে, তাই ও পারবে আমরা নিশ্চিত। যাই হোক, এবার দেখা যাক, নেক্সট কথা শুনতে চাই যে তুমি অ্যাটলিস্ট ট্রাই করছো।
1: একটা মেসেজ এসছে, বলছে হাই বিহু এবং সুনন্দা ম্যাম, পিপল ক্যান ডিস্ট্রয় ইয়োর ইমেজ, ড্যামেজ ইয়োর পার্সোনালিটি, ক্রিয়েট রুমার্স অ্যাবাউট ইউ, বাট দে ক্যান নেভার টেক আওয়ে ইয়োর গুড নিডস, বিকজ নো ম্যাটার হাউ দে ডিসক্রাইব ইউ, ইউ উইল অলওয়েজ বি অ্যাডমায়ার বাই দোজ হু নো ইউ বেস্ট। আই এম ফ্রম হাওড়া, পঙ্কজ।
0: বাহ, আবারও পজিটিভ। আমার খুব ভালো লাগে আমাদের যারা এক্সটেন্ডেড ফ্যামিলি, আমি চুপ কথা ফ্যামিলিকে আলাদা করে প্রত্যেকটা শোতে মেনশন করি, বিকজ চুপ কথা ফ্যামিলি অন্যান্য ফ্যামিলিরাও খুব প্রিয় আমাদের, বাট চুপ কথা ফ্যামিলি হয়তো কোথাও গিয়ে একটু বেশি প্রিয়, কেননা ওই যে এগেইন দ্য টাইমিং, রাত এবং নো ফিল্টার টক, এবং সেখানে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ এত পজিটিভ, এত পজিটিভ কথা বলে,

0: আমার মনে হয় যে কোথাও গিয়ে এই স্টুডিও চত্বরটাতেও একটা পজিটিভিটি, একটা ভালো থাকা, ভালো করে বাঁচার একটা আবহ তৈরি হয়।
1: আরও একটা মেসেজ পড়ে একটি গানে যাব বলছে, হাই যুবকথা, আমি হাওড়া থেকে চন্দ্রানী বলছি। দিদি ভাইরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আমি তোমাদের ছোট্ট একটা বোন, চুপকথা শুনতে আমার ভীষণ ভালো লাগে। আমি এবং বাবাই আমরা ভীষণ ভালোবাসি, তবে জানো তো শরীরটা আজকে খুব একটা ভালো নেই, একটু জ্বর হয়েছে, তাই জানি না কতক্ষণ শুনতে পারবো, তবে হ্যাঁ চেষ্টা করবো তিনটে অবধি থাকার। সুনন্দাদি আর বিহুদি, তোমাদের প্রতিটি কথা হৃদয় স্পর্শী। চুপকথার একটা ছোট্ট বোন বা লিসেনার হিসেবে আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা, এত পড়াশুনোর চাপে নিজেকে ভালোবাসার যায় কী করে? স্পেশালি নিজের ভালোবাসার নাচটাকে আমি কিভাবে প্রতিদিন প্র্যাকটিস করব, কিভাবে প্র্যাকটিস টাইমিংটা দিয়ে নিজের নাচটা পড়াশুনোর পাশাপাশি সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারি? পারলে উত্তরটা দিও, আমার ভালো লাগবে। ভালো থেকো, সাবধানে।
0: দেখো, প্যাশনের সঙ্গে প্রফেশনের চিরকাল একটা বিরোধ থেকেছে, হবেই, মানে কিছু করার নেই। এখন তুমি যাও বিভিন্ন আইটি কোম্পানিতে গিয়ে, হয়তো দেখবে বিশাল বড় ইঞ্জিনিয়ার, ভীষণ ভীষণ টাকা কামান, মাসে 2 লাখ 3 লাখ 5 লাখ, কিন্তু হয়তো সে ছোটোবেলায় আঁকাতে প্রথম পুরস্কার পেয়েছে, আবৃত্তিতে সেকেন্ড পুরস্কার পেয়েছে, কলেজকালে চুটিয়ে থিয়েটার করেছে, গান গেয়েছে, কিন্তু এখন কর্পোরেট স্লেভ বলি আমরা খুব সচেতনভাবেই কথাটা, মানে কর্পোরেট মজদুর বলা হয় তাদের, তা সে হয়ে গেছে। কিছু করার নেই, পয়সা দরকার, যতই আমরা বলি যে কী হবে পয়সা দিয়ে, বাট দিনের শেষে ইফ ইউ ওয়ান্ট টু লিভ আ লাইফ ইউ নিড মানি, তোমার টাকা দরকার। কিন্তু হ্যাঁ, প্যাশনকে তুমি কীভাবে বাঁচিয়ে রাখবে এগেইন তোমার উপর ডিপেন্ড করছে, এবং প্যাশন যখন প্রফেশন হয়ে যায় এর থেকে ভালো বোধ হয় জীবনে কিছু হয় না। নাচের কথা তুমি বললে, তুমি নাচো, নাচতে ভালোবাসো, নৃত্যশিল্পী তুমি, এবং আমি জানি না তোমার জীবনে সেই সুযোগ আছে কি না। আমার মনে হয় যে কোনোভাবে যদি সেটা কি পেশা বানানোর কথা ভাবো, স্কোপ ওভাবে কেউ থালায় সাজিয়ে দেয় না, স্কোপ তোমাকেই খুঁজে নিতে হয়। আর এখন হ্যাঁ ঠিকই তোমাদের পড়ার চাপ তো থাকবেই, কিন্তু তা সত্ত্বেও আমি বা সুনন্দা, আমি দুজনের কথাই বলতে পারি, আমি আমারটা বলছি, তারপর সুনন্দা সুনন্দাটাও শেয়ার করবে। সুনন্দার কথা আমি কেন বললাম, কেননা ও ভালো কথা বলে, এবং সেটাকেই দেখো আজকে কিন্তু প্রফেশন বানিয়েছে, এবং সেটা করেই কিন্তু আজকেও তুমি যদি প্রফেশন এবং প্যাশন দুটোর মেলবন্ধন কিন্তু ঘটাতে সম্ভব হয়েছে ওর দ্বারা। এবং সেম গোজ উইথ মি, মানে ছোটো থেকে আমারও কথা বলার শখ, কথা বলতে ভালোবাসি, আবৃত্তি করি, এবং সেটাকেই প্রফেশন বানিয়ে নিয়েছি, এখনও তোমাদের সাথে সেই কথাই বলছি। কিন্তু হ্যাঁ, সেই সুযোগ সবার থাকে না, বা সেইভাবে ফ্যামিলি সাপোর্টও সবাই পায় না। উই আর লাকি যে আমরা সেই সাপোর্ট পেয়েছি। তুমি যদি পড়াশুনো, তোমার যদি প্রাইমারিলি ফোকাস হয় পরিবারে, প্রত্যেকটা পরিবারেরই তাই হয়, সেটাকে বজায় রাখো, রাখার পরে যদি প্রত্যেক দিন আধ ঘন্টা এক ঘন্টা করে সময় তোমার নাচকে দাও, আমার মনে হয় না পরিবারও তোমাকে কিছু বলবে। হ্যাঁ, তবে সবাই না আমরা রেজাল্ট আশা করি, বাবা মাও করেন, ইনসিকিউরিটি থেকেই করেন, তাঁদেরও দোষ দিলে চলে না, কারণ তারা ভাবেন নাচ নিয়ে এটা থাকে। দেখো, ক্রিয়েটিভ আর্টসে তো নাম করা বা রোজগার করা খুব কঠিন, তাই সেই বাবা মা জায়গা থেকে তারা খুব টেনশন করেন। তুমি বাবা মাকে বোঝাও, এবং তুমি কী করো, একটা ওই শেডিউল ফিক্স করো, পড়াশুনো আমি করলাম দিনে 5 ঘন্টা 6 ঘন্টা, আর নাচের জন্য আমি বরাদ্দ রাখলাম 1 ঘন্টা সকাল বিকেলে, সেই সময়টা তোমাকেই বার করতে হবে। তবে আগে নিজে শিওর হও যে তুমি সত্যি তিনি নাচকে ভালোবাসো তো, নাচও তোমাকে একইভাবে ভালোবাসো তো, ওই ঠিক আছে সবাই শিখছে আমিও শিখছি, এইভাবে কিন্তু আর যাই হোক তার শীর্ষে পৌঁছানো যায় না। বস,
1: আমার একটা কথা মনে পড়ে গেল বিহু,
0: বল।
1: 1 বছর আগে বানারসের কোন একটা ঘাটে ঘুরতে ঘুরতে কথাটা আমি শুনেছিলাম, একজন আইপিএস অফিসার, উনি বর্তমানে একজন আইপিএস অফিসার, খুব কম বয়সে, বিহার থেকে উনি পরীক্ষাটি দিয়েছেন, উনি বিহারের লোক। তো যাই হোক, তো উনি যখন জীবনে ভীষণভাবে নিজেকে হারিয়ে ফেলেছেন, যখন আর কিছুই করতে পারছেন না, অনেক চেষ্টার পরেও প্যাশনটাকে কোথাও যেন হারিয়ে ফেলেছিলেন, শুধুমাত্র পরিবারের দায়িত্ব পালন করতে হবে, তাই একটা চাকরি প্রয়োজন। তো এই চিন্তা করে তিনি যখন চাকরি প্রিপারেশন করছিলেন, তখন কিন্তু কিছু হয়নি ওনার জীবনে, কিছুই হয়নি, শুধু চেষ্টাটাই করে গেছেন বছরের পর বছর। তারপর একদিন এক কারণে তিনি এসছেন বেনারস, এসে ওখানেই থাকছেন, ওখানেই লেখাপড়া করছেন, অ্যাটমসফিয়ার ভালো লেগেছে, ঠিক আছে চলো পড়ি। প্রতিদিন উনি নিয়ম করে দশাশ্বমেধ ঘাটে তিনি গঙ্গারতিতে পার্টিসিপেট করতেন।
0: আচ্ছা,
1: ভালো কথা, করতেন করতেন করতেন, ঝড় বৃষ্টি ভূমিকম্প যা খুশি হোক, রোজ ওই 1 ঘন্টা

0: গানটা উনি কিন্তু শুধু গঙ্গারতিতেই নিজেকে বিলীন করেছেন, প্র্যাকটিস করতেন, শিখতেন, প্রথমত দূরে দাঁড়িয়ে শিখতেন, তারপর ব্রাহ্মণ ঘরে ছেলে ছিল তো ওখানে পরিচিত হওয়ার পর একজন অ্যাপ্রোচ করলেন যে তুমি কেন যাচ্ছ না, ইয়াংস্টাররা সবাই আছে, তো সেইখান থেকে ওনার ভেতরে একটুখানি সংস্কৃত শেখার এবং বেদবাণী পাঠ করার একটি ইচ্ছে জাগ্রত হলো। পড়ার ফাঁকে ফাঁকে তিনি সেখানে গুরুকুলেও অ্যাডমিশন নিলেন, সেখানে শিখতে শুরু করলেন, মন্ত্র উচ্চারণ শিখতে শুরু করলেন, তারপর গঙ্গারতি করলেন। তিনি বললেন যে দেড় বছরে আমি আমার জীবনটাকে না পাল্টে যেতে দেখেছি নিজের চোখের সামনে, যখন রাতে আমি ঘুমোতে যেতাম তখন আমার রিয়েলাইজ হতো যে আমি একটু একটু করে কোথাও যেন পাল্টে যাচ্ছি। শুধু পড়াশুনো করলে কিন্তু ব্রেনটা কোলাপস করে অনেক সময়, কারণ আমি যতটুকু আমার এই ছোট মস্তিষ্কে লেখাপড়া করে আমি যতটুকু বুঝতে পেরেছি যে আমাদের মনোযোগ একটা সার্টেন সময় অবধি আমাদের সঙ্গে থাকে, 90 সেকেন্ড। মনোযোগ কোনো একটা বিষয়ে 90 সেকেন্ড থেকে স্টার্ট হয় থাকা। ধরো আমি একটা কিছু পড়তে যাচ্ছি, প্রথম 5-6 সেকেন্ড, 5-6 মিনিট, যারা একদমই লেথার্জেটিক, 5-6 মিনিট দিবে কিচ্ছু মাথায় থাকছে না, বসছেই না মনটা। সেম অ্যাজ মেডিটেশনের ক্ষেত্রে, প্রথম 5 মিনিট মনে হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের কথা যেন চোখের সামনে ঘুরছে,
1: ঠিকই
0: তাই না? তারপর আস্তে আস্তে আস্তে আস্তে মস্তিষ্কটা থেতো হয়, তারপর একটা সময় পর আমরা একদম হাই পিকে থাকি, আফটার দ্যাট আবার ড্রপ করে। তো লেখাপড়াটাও তাই। তো আমি এতগুলো কথা কেন বললাম, ওই লোকটার কথা আমি যেটা রিয়েলাইজ করলাম যে তুমি পড়ার ফাঁকে ফাঁকে যেটা করতে তুমি ভালোবাসো, সেটাতে তুমি যদি 1 ঘন্টা রোজ দিতে পারো, এটা তোমার রিফ্রেশমেন্ট, তোমার মস্তিষ্কটাকে রিবিল্ড করতে সাহায্য করে।
1: ডেফিনেটলি।
0: তো যে মেসেজটা পাঠিয়েছিল আমাদের, আমরা চেষ্টা করেছি আমাদের মতন করে উত্তরটা দিতে। একটা প্রশ্ন আমি তোমাকে করতে চাই, দেখো সারাদিনে 24 ঘন্টার মধ্যে তুমি নিশ্চয়ই 20 ঘন্টা লেখাপড়া করো না, সেটা কেউই করে না। ম্যাক্স টু ম্যাক্স ভীষণ স্টুডিয়াস হলে তুমি ম্যাক্স টু ম্যাক্স 9-10 ঘন্টা, এর বেশি পড়তেই পারবো না। এর বাকি সময়টা দেখবে অনেকটা সময় মোবাইলটা স্ক্রোল করতে গিয়ে কিন্তু তুমি কাটাও, কিংবা অনেকটা সময় তুমি নেটফ্লিক্স দেখতে গিয়ে কাটাও, অনেকটা সময় বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে কাটাও, যেটা 1 ঘন্টা করলে যথেষ্ট, তুমি 2 ঘন্টা দিচ্ছ, বা র্যান্ডম ঘরের মধ্যে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছ। তা আমার মনে হয় একটা স্কেডিউল যদি রেডি করে নাও যে আমি নাচটাকে ভালোবাসি, এতগুলো সময়ের মাঝখান থেকে আমার নাচের জন্য সময় বার করতে হবে, আমার মনে হয় তুমি সেটা করতে পারবে। কারণ যদি আমরা পারি তাহলে তুমিও পারবে।
1: একদমই তাই। যাই হোক, আপাতত তোমার জন্য রইল গান, আর গানের পরে বিহুসুনন্দা ফিরে আসছে। আর আজকে ওই যে ফাদার্স ডে, বাবাকে যে সমস্ত কথাগুলো বলা হয়নি সেগুলো বিহুসুনন্দার কাছে শেয়ার করতে পারো, তোমার বাবাকে বলা না বলা কথাগুলো আজকে শুধু আমরা নয় জানবে, পুরো রেনবো ফ্যামিলি জানবে, চুপ কথা ফ্যামিলি। 9903653992 নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করো, গানের পরে ফিরছি আমরা নিয়ে চুপ কথা।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: প্রিয় চুপ কথা, কেমন আছো দিদি ভাইরা? আজকের দিনটা ভীষণ স্পেশাল, কারণ আজ ফাদার্স ডে, ওয়ার্ল্ড মিউজিক ডে আর ইয়োগা ডে। একটু আগে বাবাকে ফোন করে হ্যাপি ফাদার্স ডে জানিয়েছি। বাড়িতে থাকলে হয়তো জড়িয়ে ধরে বলতাম, সেই ছোটোবেলা থেকে তিনি বটগাছের মতো আগলে রেখেছেন। তার গম্ভীর মুখের আড়ালে থাকা হাসিটা দেখলে সব কষ্ট দূর হয়ে যায়। জানো, পড়াশুনো আর গান বাজনার সঙ্গে আমার যোগাযোগ ঘটেছে তার হাত ধরেই। হোস্টেলে আসার সময় মাকে বলেছিলাম হারমোনিয়ামটা সঙ্গে নিয়ে যেতে পারবো। খুব কষ্ট হয়েছিল সেদিন। এখানে বন্ধুদের আবদারে গান গাওয়ার পরে ওরা যখন হাততালি দিয়ে ওঠে, ভাবি আমার কণ্ঠ থেকে গান এখনও ফুরিয়ে যায়নি। তাই বাবা আর গান আমার জীবনে যে কী তা প্রকাশ করা অসম্ভব। মাঝে মাঝে তাদের হারিয়ে ফেলার ভয় পাই। ভগবানের কাছে প্রার্থনা করি বাবা মা যেন সুস্থ থাকেন সবসময়। আর এভাবেই তাদের সঙ্গে শক্ত করে হাত ধরে থাকুক গান। তোমরাও খুব ভালো থেকো, সঞ্চারী লিখছে আমাদের এমন একটা সুন্দর মেসেজ আলিপুর থেকে।
2: সত্যি সঞ্চারী, এই চাওয়াটা না আমাদের প্রত্যেকের, প্রত্যেক ছেলেমেয়েরা আমরা এটাই চাই। আমরা যতই বড় হই না কেন, আমরা যতই বুড়িয়ে যাই না কেন, আমাদের মা বাবা যেন কখনো বুড়িয়ে না যায়। তাদের পাকা চুলটা দেখলে না, আর শরীরের সেই ভাঁজগুলো যেটা রিঙ্কলস বলি, একটু চিন্তা হয়। এটা সত্যি খুব স্বাভাবিক, একটু চিন্তা হয়, মনে হয় যে তাদেরও তো বয়স হচ্ছে। তখন যেন আরও আগলে রাখতে ইচ্ছে করে তাদের, অনেকটা যত্ন করতে ইচ্ছে করে তাদের। আর একটাই প্রার্থনা রোজ সকালে ঘুম থেকে উঠে করতে ইচ্ছে করে, এবং আমি করি, যে ভালো থাকুক না মা, আমার মা ভালো থাকুক। কারণ ওই যে বললে না যে আগামীকাল যেহেতু ফাদার্স ডে, সত্যি সেই মেয়েরা বা ছেলেরা ব্লেসড যাদের বাবা এখনও আছেন মাথার উপর বটগাছের মতন ছায়া দিচ্ছেন। কিন্তু যাদের নেই, তারা কিন্তু অনেক আগেই নিজেকে বটগাছ হিসেবে তৈরি করতে শিখে যায়, কারণ সময় তাদের বাধ্য করে সেটা করতে। তাই যতদিন সঙ্গে বটগাছ রয়েছে, মা এবং বাবা রয়েছেন, ততদিন তাদের অনেকটা যত্ন করো।
1: একদমই তাই। আমার কি মনে হয় জানিস তো,

0: একটা সময়ের পরে বাবা মা না, বাবা আমাদের কাছ থেকে কিচ্ছু চায় না অ্যাপার্ট ফ্রম দ্য সময়। মানে একটা ধর আমি আগের দিনই বলছিলাম আমার সঙ্গে কে ছিল দীপদা বোধ হয় ছিল, যে আমরা আমাদের জীবনের লাইফস্টাইলে এতটাই ব্যস্ত হয়ে যাই অনেক সময়তেই, যে ধর বাবা মা ফোন করছে, আমরা কোনো কাজে আছি, সত্যি আক্ষরিক অর্থেই ব্যস্ত, একটা দুটো কথা বলার পরে বলি আচ্ছা এখন রাখো তো আমি পরে করছি তোমাকে ফোনটা, সেই পরটা কিন্তু আমাদের অনেক পরে আসে। হয়তো সকালে ফোন করেছে, রাত্রিবেলা গিয়ে আমরা সেই পরটাকে ফুলফিল করি, মানে রাত্রিবেলা গিয়ে ফোন করি, বা অনেক সময় ভুলেও যাই, কিন্তু বিশ্বাস করো ওই পরের অপেক্ষায় না তারা থাকেন, ভাবে এই মেয়ে ফোন করবে, এই ছেলেটা আমাকে ফোন করবে, কিন্তু করি না আমরা। অথচ ধরো যখন আমাদের কোর্টশিপ পিরিয়ড ছিল, প্রেমের সময় ছিল, আমরা কিন্তু ভালোবাসার মানুষের সঙ্গে এক ঘন্টা, দেড় ঘন্টা, দু ঘন্টা কথা বলেই গেছি, ধরো যদি ব্যস্ত থাকতাম, হ্যাঁ বাবু একটু ধরো আমি তোমায় ফোন করছি, এটা আমরা করেছি, কিন্তু বাবা মাকে আমরা এতটাই টেকেন ফর গ্রান্টেড করে নিই, ওই জন্য কী বলবো, মানে আমাদের আফসোসটাও হয়তো পরে অনেক বেশি হয়, অনেক অনেক বেশি হয়। তাই আমি এখন যারা যারা এখন চুপ কথা শুনছো, যাদের কাছে এখনও সময় রয়েছে বাবা মাকে গিয়ে বলার, তাদেরকে ভালোবাসার কথাটা ব্যক্ত করার, পৃথিবীতে বিশ্বাস করো তাদের মতো নিঃস্বার্থভাবে ভালোবাসতে কেউ পারে না, সম্ভবই নয়, তোমার নিজের সন্তানও হয়তো পারবে না, এত বড় কথাটা আমি বলছি, কারণ তারও তোমার কাছ থেকে এক্সপেকটেশন থাকবে, কারণ তুমি তাকে পৃথিবীতে এনেছো, তোমার দায়িত্ব তার প্রতি বেশি, অথচ এই মানুষ দুটো না মানে কী বলবো, মানে নিঃস্বার্থভাবে সব কিছু তোমার জন্য করে যাবে। হ্যাঁ তবে তাই বলে কি মানে ব্যাড প্যারেন্টিং হয় না, হয়, কিন্তু সেটা রেয়ার, আর সেটা যদি হয় সেটা ভীষণই আনফর্চুনেট। যাই হোক, পরের মেসেজটা সুমিত সোনারপুর থেকে লিখছে, আমি সবটাই বলি তোমাদের, তেমনই লাস্ট দিন সব কথাতে বলেছিলাম, দুবার বিজনেসে চিট হওয়ার পর আবার রিস্ক নিয়ে বিজনেস স্টার্ট করাটা কি উচিত না চাকরি করা উচিত? আগের দিন বাসু আমাকে সাজেশন দেয় সেলফ রিয়েলাইজেশনের একটা জিনিস বোঝায় এবং বলে যে রিস্ক হয় তো ইশক হয়, তো আবার লাস্ট 5 ইয়ার্সে শেখা সব কিছু ঝালিয়ে নিচ্ছি, সেলস নিয়ে পড়াশুনো করছি আর শুনছি তোমাদেরকে, নিজেকে রেডি করছি, খুব তাড়াতাড়ি রিস্ক নিয়ে ফিরছি আবার বিজনেসে, তোমরা আশীর্বাদ করো যেন জীবনে এগোতে পারি, এটা আমার 3 নম্বর চান্স নিজেকে প্রুফ করার, 2 বার প্রুফ করেছিলাম কিন্তু প্রতারিত হয়েছি, তো এবার আমাকে পারতেই হবে, সবাই ভালো থেকো, সাবধানে ফিরো।
1: অ্যাবসলিউটলি কারেক্ট, আমি একটা কথা খুব বিশ্বাস করি জানো তো, নো রিক্স নো গেইন, জীবনে কিছু গেইন করতে গেলে না রিক্স নিতে হয়, আর এই যে 2 বার তুমি হেরে গেছিলে তার কারণটা হয়তো তুমি বিশ্বাস করেছো, বা হয়তো তুমি তোমার বিজনেসটাকে ঠিকভাবে গুছিয়ে উঠতে পারোনি, অনেক রকম কারণ হতে পারে, সেই কারণগুলোতে আমি যাচ্ছি না, আমি শুধু একটা লাইন জাস্ট অ্যাড করে কথাটা শেষ করব। তুমি এই গত 2 বার তোমার বিজনেসে ঠকে যাওয়ার রাস্তায় যা যা শিখেছো, সেই 5 বছর তোমাকে যা যা লেসন শিখিয়েছিল, প্লিজ সেগুলোকে মাথায় রেখো। এই যে 3 নম্বর বার তুমি একটা অ্যাটেম্প করতে যাচ্ছ, সেটা কিন্তু তোমার লাইফের একটা বিগেস্ট গেইন হতে পারে, আর সেটা তখনই হবে যখন তুমি প্রিভিয়াস ভুলগুলোকে আর কখনো রিপিটেডলি রিপিট না করো। তুমি সেই লেসন থেকে যদি সত্যি সত্যি কিছু শিখতে পারো এবং সেই শেখাটাকে যদি তুমি এই 3য়বার অ্যাপ্লাই করো, তাহলে আমি বলতে পারি ডেফিনেটলি তুমি এইবার মানে 6-এর তুমি এইবারই মারবে, আমার মন বলছে, আমি জানি না কেন, এটা একটা হার্ট ফিলিং।
0: যাই হোক, আমার খুব ভালো লাগলো যে ওর লাস্টের লাইনটা লিখেছে আমাকে পারতেই হবে, এই যে উইল ফোর্স না ভাই, তোমাকে কেউ আটকাতে পারবে না,
1: আর এইটাই থাকতে হয় জানো তো। আর জানিস বিহু, এই উইল ফোর্সটা কিন্তু তখনই আসে যখন দেয়ালে আমাদের পিঠটা ঠেকে যায়।
0: একদম তাই,
1: যখন
0: ওর এখন ডু অর ডাই সিচুয়েশন,
1: তাই আমাদের প্রত্যেকের জীবনে এই সিচুয়েশনটা এসছে, আছে বা আসবে, যে যখন আমাদের মনে হবে যে ভাই আমাকে এটা করতেই হবে, এর বাইরে আমার কাছে আর কোনো রাস্তা নেই
0: এবং আমি করব,
1: আমি করবই, তো অ্যাবসলিউটলি সেই সময়টাই কিন্তু আমাদের ম্যানিফেস্টেশনটা ট্রুথ বা সত্যের দিকে চলতে থাকে, কারণ ওই তখন আমরা আর অপশনস না দেখে যেটাকে নিয়ে আমি এগোতে চাইছি সেটাতে আমার 100% ইনভেস্ট করি এবং সেটাকে নিয়ে আমি এগিয়ে যাই। তো তুমি যেখানে তোমার 100% দেবে সঠিকভাবে, এটা তো সহজ ইকুয়েশন, তুমি সেখানে গেইন করবে
0: ডেফিনেটলি। আর আজকে আমার মনে হচ্ছে যে চুপ কথাতে একটা বাজে কাণ্ড হয়ে যেতে পারে, সেটা হচ্ছে যে অনেয়ার আমি কেঁদে ফেঁদে ফেলতে পারি, কারণ বাবাদের নিয়ে তাদের ছানারা যে সমস্ত মেসেজ লিখছে, আমিও তো কারুর ছানা এবং মানে আমি বাবার সঙ্গে ভীষণই অ্যাটাচড এবং বাবা

আমার কি বলবো, মানে হিরো বল, আইডল বল, যাকে আমি ভরসা করি, যার কথা আমি শুনি, একমাত্র তার কথাই বোধহয় আমি প্রপারলি শুনি, তো এরকম যারা যারা লিখছে এগুলো আমি এত রিলেট করতে পারছি, এগুলোকে আমার পড়তে হবে। ওকে চলো নেক্সট মেসেজ। বাবাকে নিয়ে লিখেছে আরেকজন, তোমাকে নিয়ে লিখতে গেলেই বারবার থমকে যাই, তোমাকে গুছিয়ে লিখতে পারি না, কারণ তুমি তো আমার জীবনটাকেই গুছিয়ে দিতে ব্যস্ত। বাহ, ছোটবেলায় তোমার কাঁধে চড়ে কত মেলা ঘুরেছি, ভিড়ের মধ্যে লোকের মাথা গুনেছি, আর এখন এই কাঁধটাই আমার কাছে সবচেয়ে ভরসার জায়গা। তোমার কখনো কান্না পায় না, তোমার কষ্ট হয় না, তোমার চোখের জল আমি কোনোদিন দেখিনি বাবা, শুধু দেখেছি ঘামে ভেজা ক্লান্ত শরীর আর দিন শেষে নিঃশব্দে বাড়ি ফেরা। তোমাকে কখনো দেখিনি আবদার করতে, নিজের জন্যে কিছু কিনতে, তোমার সবটুকু জুড়ে শুধু আমাদের ভালো রাখার চেষ্টা। তুমি নিজের ব্যথা উপেক্ষা করো, কিন্তু আমার একটু ব্যথা লাগলেই তুমি অস্থির হয়ে যাও। জানো বাবা, ছোটবেলায় তুমি যখন সারা দিন পর বাড়ি ফিরতে, আমি দৌড়ে গিয়ে তোমার কোলে উঠতাম, আর তুমি আদর করে কিছু একটা খাবার ধরিয়ে দিতে। ধীরে ধীরে বড় হলাম, এখন তোমার ঘামে ভেজা ক্লান্ত শরীরটা দেখলে বুকের ভিতরটা কেমন করে ওঠে। খুব ইচ্ছে করে দৌড়ে গিয়ে বলি, বাবা আর কাজ করতে হবে না তোমাকে, আমি বড় হয়ে গিয়েছি। পৃথিবীর সকল বাবা মা ভালো থাকুক। হাই প্রিয় বিহু দিদি, সুনন্দাদি, তোমরা কেমন আছো? মিষ্টি মেয়ে বলছি, প্রিয়াঙ্কা। প্লিজ টেক্সট পড়ো, একটু বড় হয়ে গেছে। প্রিয়াঙ্কা, তুমি যে কী লিখেছো তুমি নিজেও জানো না, বা জানো আমি কী বলবো, আমি কী বলবো বলতো, গান চালা, আমার কান্না পান্না পেয়ে যাবে। গানে পরে ফিরে আসছে বিহু সুনন্দা, 9909036592 তে মেসেজ হোয়াটসঅ্যাপ চলতে থাক রাত 3টে অবধি।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: সত্ত্বেও যতটা পারবে পড়ার চেষ্টা করবে। তবে একটাই রিকোয়েস্ট, অনেকেই কি করছো জানো তো, মানে একটা মেসেজ পর পর পর পর পর পর 20-25 বার পাঠিয়ে যাচ্ছ। তাতে কি হচ্ছে বলো তো, যারা মানে তোমাদের, আমরা কি করি জানো তো, মানে নিচ থেকে পড়া শুরু করি, কারণ যারা আগে পাঠিয়েছে তাদের মেসেজগুলো আগে, তাদের তোমাদেরটা পড়ে, এবং ফলত তোমরা যত পাঠাবে
1: বরং তাকে এড়িয়ে চলে, ঘৃণা করে, কষ্ট দেয়, তবুও ছেলেটার ভালোবাসা একটুও কমেনি। সে আজও সেই মেয়েটার সুখ কামনা করে, তার হাসি দেখতে চায়, অনেক চেষ্টা করে, কিন্তু ছেলেটা মেয়েটাকে কিছুতেই ভুলতে পারছে না। প্রতিদিন তার কথা মনে পড়ে, বুকের ভেতর একটা অদ্ভুত কষ্ট কাজ করে। সে শুধু জানতে চায় সত্যিকারের ভালোবাসা কি এতটা অসহায় হয়, আর এমন পরিস্থিতিতে তার ঠিক কী করা উচিত। ওকে, এটা প্রশ্ন করেছে রেজাউল।
2: আজকে চুপ কথার একেবারে শুরুতেই কিন্তু বলেছিলাম যে যেহেতু লাভ জাংশন বলে আমাদের একটা আলাদা সেগমেন্ট রয়েছে, যেখানে আমরা ভালোবাসার কথাটাকে একটু বেশি করে বা বেশি মাত্রায় ভালোবাসি, তাই আজকে একটু অন্যরকমের মেসেজেস আমরা পড়বো বলেই ডিসাইড করেছিলাম। বাট যেহেতু তুমি পাঠিয়েছ, দেখো জোর করে না কাউকে ভালোবাসানো যায় না গো, এটা ভীষণ বাস্তব একটা কথা। আমি কাউকে ভালোবাসতে পারি সেটা আমার হাতে রয়েছে, আমার আমার মন কাউকে ভালোবাসতেই পারে, ইটস কোয়াইট ন্যাচারাল, এতে কোনো দোষের কিচ্ছু নেই। কিন্তু আমি আশা করব বিপরীত দিকে যিনি দাঁড়িয়ে আছেন বা যে দাঁড়িয়ে রয়েছে, যাকে আমি ভালোবাসি, সেও আমাকে ভালোবাসবে। ইজ ইট রিয়েলি পসিবল?
1: ঠিকই,
2: কারোর ভেতরে যদি তোমার প্রতি ভালোবাসা না জন্মায়, তাহলে তুমি তার কাছে কি করে ভালোবাসাটা মানে দাবি করো? আমার তো প্রশ্ন তোমাকে করতে ইচ্ছে করছে। আমি আবারও রিপিট করলাম যে দেখো, তুমি কাউকে ভালোবাসতেই পারো, আমি বলছি না এটা দোষের, ভালোবাসা তো মানে একটা ভালো কাজ, মানে ভালো মন না থাকলে ভালোবাসা যায় না, আজকালকার দিনে তো বটে, কিন্তু তার মানে এই নয় যাকে আমি ভালোবাসছি তাকে আমি ফোর্স করব যে হ্যাঁ তুমিও আমাকে ভালোবাসো, তাহলে তো এটা ভালোবাসা থাকেই না, ওটা গিভ অ্যান্ড টেক একটা পলিসি হয়ে যায়, সেটা একটা ব্যবসা হয়ে যায়। ভালোবাসায় গিভ অ্যান্ড টেক হবে, অবশ্যই হবে, কিন্তু সেটা অন্যভাবে হবে, ইমোশনের গিভ অ্যান্ড টেক হবে, বিশ্বাসের গিভ অ্যান্ড টেক হবে, রেসপেক্টের গিভ অ্যান্ড টেক হবে, একসঙ্গে পথ চলার যে অবস্টিকলসগুলো আসবে সেটা আমরা একজন একজনের জীবনে অবস্টিকল এলে আরেকজন সেটাকে কোপ আপ করবে, তো এই ধরনের দেয়া নেয়া থাকে। কিন্তু আমি ভালোবাসছি বলে তোমাকেও ভালোবাসতে হবে, এটা কখনোই ভালোবাসা হয় না। আমি বরং তোমাকে বলবো যে তুমি একবার যাচাই করে দেখতে পারো, তোমার মনকে একবার প্রশ্ন করো তো, আদৌ কি তুমি ভালোবাসো না এটা শুধু ভালো লাগা, ইনফ্যাচুয়েশন কোনটা? আর যদি ভালোবেসে থাকো, থাকুক না সেটা একতরফা, অসুবিধে তো নেই, কিন্তু কাউকে ফোর্স করতে চেও না, এতে হিতে বিপরীত হবে। সেই মানুষটি হয়তো কোনোদিন তোমার সামনে এসে আর দাঁড়াবেই না, কোনোদিন তোমার সঙ্গে কথাও বলতে চাইবে না, সেটা কিন্তু একটু বেশি পেইনফুল। তাই ভালোবাসাটাকে খুব সম্মানের সঙ্গে মনের সিংহাসনে বসিয়ে রাখো, যদি সে কখনো তোমাকে ভালোবাসতে পারে বা তোমার ভালোবাসার একটা প্রদীপ যদি তার মনে কখনো জন্মাতে পারে বা জ্বলে যায়, তাহলে অবশ্যই কখনো না কখনো সে নিজে আসবে, নিজে এসে যদি বলে ভালোবাসি, দেন ওয়েল অ্যান্ড গুড, নয়তো তুমি ফোর্স করো না প্লিজ, জোর করে আর যাই করো, তুমি যুদ্ধ করে বিশ্ব জয় করতে পারো, কারোর মনটাকে জয় করতে পারো না, সেটা পসিবল নয়।
0: একদমই তাই। আর এই যে অসহায়তার কথা বললে না, ভালোবাসাতে তো অসহায়তা আসবেই যদি সেটা একপাক্ষিক হয়, কিন্তু এই অসহায়তাটা অসহায়তার মতোই থাকতে দাও, যেটা সুনন্দা বললো যে সেটাকে কখনোই জবরদস্তি বা জোরপূর্বক বল প্রয়োগের কোনো দরকার নেই, কারণ মানুষটাকে যদি সত্যিই ভালোবাসো, ইফ ইউ রিয়েলি লাভ দ্য পার্সন, লেট হার গো বা লেট হিম গো, দেখবে এই উদারতার চেয়ে বড় কিন্তু আর কিছু হয় না। যাই হোক, পরে একটা মিষ্টি ছোট্ট মেসেজ আমাদের ক্লাস টেনের একজন পুচকে লিসেনাল করেছে, লিখছে, আমি আমিশা ফ্রম বেহালা চৌরাস্তা, আমার প্রিয় দুই দিদি ভাই তোমরা কেমন আছো, আমি চুপ কথা ডেইলি লিসেনার, আমি ক্লাস টেনে পড়ি, ম্যাথ প্র্যাকটিস করতে করতে তোমাদেরকে শুনছি, গুড নাইট। এখনই গুড নাইট বলে দিয়েছে, না এখনও গুড নাইট বলো না, তিনটে অবধি থেকো, কিন্তু তোমাদের জন্য অনেক ভালোবাসা রইল, সেম টু ইউ, সেম টু ইউ। প্রিয় বিহুদি, সুনন্দাদি, আশা করি ভালো আছো। আজ স্কুলে একটা কুইজ কম্পিটিশন ছিল আর আমি
1: ক্লাস 12 সায়েন্সে ফার্স্ট হয়েছি, একটা সার্টিফিকেট পেয়েছি।

0: কিন্তু আমি আমার সব বন্ধুকে বলেছিলাম স্কুলে যেতে, কিন্তু অনেকে যায়নি, অথচ তারা ফোনে অনলাইন থাকে। আমার একটাই কথায় মনে হয় যে ফোন চাইলে ফিউচারে ঘাঁটা যাবে, কিন্তু এই স্কুল লাইফ আর পাওয়া যাবে না। আর সবাই বলে স্কুলে গিয়ে কি হবে, হোম স্টাডি কর, তোমরাই বলো এখন আমার স্কুল যাওয়া উচিত কি না। সবশেষে সাবধানে বাড়ি যেও, সোদপুর থেকে তোমাদের ভাই শিবাশিস।
1: শিবাশিস, তুমি না রং জেনারেশনে জন্মেছো ভাই।
0: হ্যাঁ,
1: তোমাকে আমাদের জেনারেশনে জন্মানো উচিতটা ছিল। তুমি যদি 90s কিড হতে না, তাহলে সত্যি সত্যি বুঝতে পারতে স্কুলের মজাটা কি। তুমি একটা সত্যি ভুল মানে সময়ে জন্মেছো, কিছু করার নেই। এই সময়ে দাঁড়িয়ে সত্যি সত্যি স্কুলে যাওয়াটার একটা মাহাত্ম রয়েছে, কারণ স্কুলে গেলে এই যে স্কুলের সময়টা, এই যে 12টা বছর আমরা একটা স্কুলে কাটাই, এই কাটানোটা কিন্তু আমরা রিয়েলাইজ করি যখন স্কুলটা থেকে বেরিয়ে যাচ্ছে। যখন 12th পাশ করে আমরা ফেয়ারওয়েল নিয়ে একটা কলেজে যাই, তখন কিন্তু বারবার প্রথম এক বছর খুব মনে পড়ে স্কুলের কথা, মাস্টারমশাইয়ের কিংবা দিদিমণির। এইটা এই জেনারেশনের অনেক ছেলেমেয়েরা উপলব্ধি করতে পারে না, এটা ট্রু। আমি এখানে দ্বিচারিতা করব না, দ্বিমত পোষণ করব না, কিন্তু এটাও ঠিক। মানে এই সময় তুমি এটা ভাবছো, তুমি না একা একা এনজয় করো, এছাড়া আমার কাছে কি বলার কিচ্ছু নেই, কারণ তুমি কজনকে নিজের মতন করে সামলাতে পারবে।
0: তবে জানিস তো, মানে যারা একদম লেট জেন জি রয়েছে বা ধর জেন আলফা রয়েছে, একদম নিউ জেনারেশন ধর, তারা না নিজেদের ওপিনিয়ন সম্বন্ধে খুব স্বচ্ছ, এটা আমার ভীষণ ভালো লাগে। মানে আমাদের কি ছিল বলতো, একটা মানিয়ে নেও, আচ্ছা ঠিক আছে বলছে, আচ্ছা করে দি, ঠিক আছে ওকে। ওরা নয়, আমার দাদার মেয়ে সেদিনকে 5 বছর 5.5 বছর হবে, হ্যাঁ এরমই হবে, তোর মা ওকে খুব বকছে, ভীষণ বকছে, কিছু একটা করছে তো খুব বকাটকা করছে, তারপরে চুপচাপ শুনছে, তারপরে হঠাৎ করে বলছে আর ইউ ডান, মাকে বলছে ভাব আর ইউ ডান, ওর মা না হ্যাঁ ওই থাকি আছে, ক্যান আই স্পিক নাও, ও তারপর মাকে বলছে, ওর মা বলছে, ওর মা বলছে আমি কী বলবো, আই হ্যাভ মাই ওপিনিয়ন, ক্যান আই স্পিক, ইফ ইউ প্লিজ, ইফ ইউ গিভ মি পারমিশন, ক্যান আই কি, ক্যান আই স্পিক মাই ওপিনিয়ন, ক্যান আই ডেলিভার মাই ওপিনিয়ন রাইট নাও। মানে ওর মা বলছে এরপর আমি ওকে কী বলবো রে ভাই, একটা 5.5 বছরের মেয়ে আমাকে বলছে আর ইউ ডান, আমরা ভাবতে পারি না। যাই হোক, ঠিক আছে এটা হয়। যাই হোক, পরের মেসেজটা একটা বেশ ইন্টারেস্টিং মেসেজ লিখছে। আচ্ছা দিদিরা, এই যে তোমরা ঘুম নিয়ে বলছো ডেডলাইন দিয়ে ঘুমানোর কথা, আমার বাবা এটা শুনে আমাকে বলছে শোন শোন, তা বলছি আমার এখন কলেজ শেষ হতে যায়, শুনে নিশ্চয়ই এজটা আন্দাজ করতে পারছো, আমি মানছি আমি রাত জেগে থাকি, বাট আমি ফোন ঘাঁটি আর কাজ করি এডিটিংয়ের, এবার বাবাকে যে কথাটা বললো এটা নিয়ে কি বলবে, এটা কি আমার ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল যে টাইমে ঘুমানো, আমার তো ডেডলাইনের কাজ, আমার নাম শান্তনু।
1: শান্তনু, আমাদের দুজনের কাজটাও কিন্তু ডেডলাইনের কাজ, জানো তো, রাত জেগে আমাদেরও কাজ করতে হয়। তবে এখানে আমার একটা ফর্মুলা আছে যেটা আমি আমার কাজের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, আমি দৃঢ় বিশ্বাস বিহ সেটা করে। তো ডেডলাইন তো আর একদিনের হয় না কখনো, ডেডলাইনটা দেওয়া হয় অ্যাটলিস্ট 3-4 দিন আগে। তো এই 3-4 দিন যদি আমি আমার সময় মতো গুছিয়ে গুছিয়ে কাজটা একটু করি নি, তাহলে ডেডলাইনের আগেই আমি কাজটা ফিনিশ করতে পারি। বাট আমরা তো মানুষ, আমরা তো একটুখানি কাজ ফেলে রাখতে বেশি পছন্দ করি, তাই না? আমরা সবাই করি যে চলো আমার হাতে আরও 4 দিন আছে 5 দিনের মধ্যে, আজকের দিনটা আমি একটু নিজের মতন করে কাটিয়ে নিই, আর বাকি 4 দিনে আমি কাজটা নামাবো। সকাল হলো, সকাল থেকে আমি আমার নিত্যদিনের কাজ করলাম। কলেজ পাশ করেছো তাই তো বলেছে, তাই না?
0: না,
1: কলেজে পড়ছে। আচ্ছা, কলেজে গেলে, ফিরে এসে টিউশনে গেলে, পড়লে, বন্ধুদের সঙ্গে আড্ডা ফাড্ডা মারলে, তারপর আবার বললে যে না চলো কাজটা নিয়ে বসি। বসি বসি করতে করতে তুমি নিজে বলো তো, একটা কাজ নিয়ে তুমি রোজ বসো? যদি বসো তাহলে তো ডেডলাইনের আগে কাজটা শেষ হয়ে যাওয়ার কথা, আমরা তো সেটা করি না। তাই তো রাত জেগে কাজটা করতে হয়। দেখো, আমরাও রাত জেগে কাজ করি যখন প্রয়োজন হয়, কিন্তু আমাদের দুজনের কথাটা এইটা ছিল যে যখন তোমার মনে হবে যে চলো ডেডলাইন তো আর রোজ থাকছে না, রোজের একটা স্কেডিউল করে নাও, রোজের ঘুমানোর একটা সময় করে নাও। এই যেমন আমরা দুজন আজকে চুপ কথা করতে এসেছি, আজকে তো আমরা ঘুমাবো না, ঘুমাবো কি না, তো সেই 3টের পর

0: বাড়ি যাব, তারপর গিয়ে ঘুমোবো, দেড় দু ঘন্টার ঘুম, তারপর উঠে আবার আমাদের ডেইলি লাইফে যা যা কাজ রয়েছে আমরা সেটা করব। তো এটা তো মাসে কদিন, ম্যাক্স টু ম্যাক্স তিন দিন, এর বেশি তো আমরা করি না। আমাদের ব্যক্তিগত কাজ সেটা শেষ করতে গেলে, ডেডলাইনের কথা বলছো, সেই ডেডলাইন শেষ করতে গেলে ম্যাক্স টু ম্যাক্স একটা মাসের মধ্যে কদিন, দশ দিন, এর বেশি তো না, তেরো দিন ধরে নিলাম। তো তিরিশ দিনের মধ্যে তেরো দিন যদি বাদ দিই, তাও লাগাতার তেরো দিন তো হয় না, তেরো দিনটা যদি বাদ দিই, আফটার থার্টিন ডেজ আমাদের হাতে কদিন থাকে বলো তো, হিসেব করে বলবে। ওই বাকি দিনগুলোকে আমরা সঠিকভাবে ঘুমোনোটা, সঠিকভাবে খাওয়াটা প্র্যাকটিস করতে পারি না? পারি তো, ইচ্ছে করলেই পারি। ওই সেই পাড়ার কথাটাই বিহু আর সুনন্দা আজকে চুপ কথায় বলেছিল।
1: একদমই তাই। পরের মেসেজটা আরেক শান্তনুর তরফ থেকে। বাবা মা মারা যাওয়ার পর থেকে আমি ডিউটির পর সময় পেলেই চলে যাই বেলুড় মঠে, আর চুপ করে বসে থাকি গঙ্গার ঘাটে, চোখ বন্ধ করে উপলব্ধি করি তাদের। শান্তনু, ছোট্ট মেসেজ, নিজের মনের কথা, মনের মেসেজ করেছে। পরের মেসেজ কে করেছে? হেমাল মান্ডি। আচ্ছা, হাই চুপ কথা সুনন্দাদি, বিহুদি কেমন আছো? অনেকদিন পর চুপ কথা শুনছি, আজকে প্রোগ্রাম শুনতে ভাল লাগছে, থ্যাংক ইউ। এই মেসেজটা করেছো প্রায় 18 থেকে 19 বার। এটাই হচ্ছে কি হচ্ছে না, এই একই মেসেজ বারবার করে করলে বাকিদের মেসেজগুলো আমাদের পড়তে কিন্তু একটু দেরি হয়ে যাচ্ছে। এনিওয়ে, আজকে যেটা নিয়ে কথা হচ্ছিল, এই সমস্ত কথা বাদেও মেটিয়াবুরুজ থেকে সুরজের একটা মেসেজ পড়ি। গত 3রা ফেব্রুয়ারি মাসে আমার মা দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছেন। আজ মার কথা খুব মনে পড়ছে। দিদি ভাইরা, আপনারা তো জানেন মা মানুষের কত বড় প্রয়োজনীয় জিনিস, কত মনের কথা খুলে বলার ছিল। আমি ভেবেছিলাম মাকে বলবো সেসব কথা, সে সুযোগটুকু পাইনি আর কোনোদিন পাবও না। আমার মা আমার কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, মেটিয়াবুরুজ থেকে সুরজ। এটাই একটু আগে এই কথাটাই কিন্তু বিহু আর সুনন্দা বলছিল তোমাদেরকে, যে আমরা ভাবি আমরা আজকে মা মায়ের সঙ্গে কথা বলবো, মাকে শেয়ার করবো, বাবাকে শেয়ার করে বলবো যে কতটা ভালোবাসি, কতটা কাছের তোমরা, তোমাদের ছাড়া কিচ্ছু হয় না, মন ভালো থাকে না, কাজ ঠিক করে হয় না। কিন্তু না, আমাদের একটা অদ্ভুত টেন্ডেন্সি আছে, হিউম্যান টেন্ডেন্সি, আমরা যাদেরকে ভালোবাসি, শুধু বাবা মা বলে না গো, ভালো বন্ধু বলো, প্রেমিক বলো, প্রেমিকা বলো, হাজব্যান্ড বলো, ওয়াইফ বলো, আমরা না তাদেরকে ভীষণ টেক কেয়ার ফর গ্রান্টেড করে নিই। আমরা যে মুখের সামনে গিয়ে বলবো তোমাকে না আমি খুব ভালোবাসি, বা তুমি না আমার কাছে খুব ইম্পর্টেন্ট, এটা বলতে আমাদের খুব হাসি পায়, লজ্জা পায়, মনে হয় এ বাবা এটা আলাদা করে বলার কি আছে, ও তো জানেই আমি ওকে ভালোবাসি, ও মা তো বোঝেই মাকে আমি ভালোবাসি। কিন্তু না, কখনো কখনো তোমার মুখ থেকে শুনতে না সেই মানুষটার খুব ভালো লাগে। মানে আজকে যদি আমাকেও আমার পছন্দের মানুষ এসে বলে যে তুমি আমার জীবনের অন্যতম ইম্পর্টেন্ট পার্ট, এটা শুনতে আমার খুব ভাল লাগবে, আমি জানি যে সে আমাকে ভালোবাসে। কিন্তু তার মুখ থেকে শুনলে না আমার নিজের বাঁচার ইচ্ছাটা, ভালো থাকার ইচ্ছাটা আরও বেড়ে যায়। আর এখন তো বাবা মার অনেক, মানে প্রত্যেকের বাবা মারই তো বয়স হচ্ছে, এজ তো বাড়ে, কমে তো নয়। তাই আমার মনে হয় এই সময়টাতে বাবা মাকে আমরা সময় দিই, বরং একটু তাদের পাশে থাকি।
0: আসলে মানে এই থাকাটা কিন্তু চিরদিনের হয় না, যেটা বিহু বলল, অনেক কিছু থেকে যায় জানো তো, অনেক কিছু থেকে যায় মনের ভেতরে, ইচ্ছে করে বলতে কিন্তু আমরা অনেক সময় বলি না। যখন সেই মানুষগুলো আর জীবনে থাকে না, তখন আমাদের এই রিগ্রেটটাই হয় যে কেন সময় থাকতে বলিনি, কেন সময় থাকতে বলিনি। বিহু তো সবটা পজিটিভ দিকটা বলল, আমি এবার একটু নেগেটিভ দিকটাও বলি। অনেক সময় না অনেক খারাপ কিছু মনের মধ্যে জমে থাকে, সেগুলো ইচ্ছে করে বাবা কিংবা মাকে বলতে, আমরা সেটা বলি না। বিহু যেটা বলছিল খারাপ প্যারেন্টিংয়ের কথা, তো অনেকের কপালে তো সেটা জোটে। হঠাৎ করে একদিন সেই মানুষটি যখন এই পৃথিবী ছেড়ে চলে যায়, তখন সেই শিশুটার মনে ঠিক কী যন্ত্রণাটা চলতে থাকে সেই শিশুটাই সেটা বোঝে। যখন সে তার সেই প্যারেন্টটাকে, যে প্যারেন্টটা হয়তো তাকে অনেক আগেই ছেড়ে দিয়েছে, গ্রহণ করেনি, তো আমি শুধু ভাবি যে তাদের ভেতরে সেই বিক্রিয়াটা ঠিক কী হয় যখন সেই মানুষটিকে সে একবারও কাঠগড়ায় দাঁড় করাতে পারেনি, মানে আমি বলছি না যে কোর্টের কথা, জীবনের কাঠগড়ায় কখনো দাঁড় করাতে পারেনি, কখনো দুটো প্রশ্ন জিজ্ঞেস করতে পারেনি যে তুমি কেন এটা করলে আমাদের সঙ্গে, এবং সে কখনো তাদের কাছে ক্ষমা চাইলো না, তার আগেই সে বেরিয়ে গেল পৃথিবী থেকে। তো সেই বাচ্চাগুলোর কিন্তু একটা ট্রমা থেকেই যায়, তাদের ভেতরেও একটা প্রশ্ন থেকেই যায় যে লোকটাকে বা এই মহিলাটাকে কিছু বলতেই পারলাম না, তার আগেই চলে গেল। তো আমার মনে হয় ভেতরে যাই থাকে সেটা একবার হলেও মুখ ফুটে বলাটা দরকার। সময়ের অপেক্ষা করতে করতে অনেক সময় দেখা গেছে সময় হাত থেকে বেরিয়ে গেছে, তখন আর সময়েরকে নতুন কিছু বলে বা সময়ের প্রতি কোনো আক্ষেপ রেখে লাভ নেই, কারণ সময়ের কাজ যদি সময়ে করা না যায় পরবর্তী সময় আমাদের হাতে শুধুমাত্র আক্ষেপটা থাকে, সময় থাকে না। তাই যাদের মাথার উপর এখনও মা বাবার ছাদ রয়েছে, যারা সত্যি সত্যি এমন মা বাবার ঘরে বড় হয়েছ বা হয়েছেন, যারা অক্লান্ত পরিশ্রম করে একটা সন্তানকে বড় করেছেন, মানে দোহাই, যতটুকু সময় পৃথিবীতে মা বাবা রয়েছেন তাদের সঙ্গে সময়টা কাটান। জানো বিউ, মানে অনেক বন্ধু বান্ধব রয়েছে আমার, প্রায় সময় শুনি তাদের মুখে যে আমার বাবার সঙ্গে আমার একদম যাবে না, কারণ আমি আমি যদি নর্থ পোল হই আমার বাবা সাউথ পোল, আমি যদি এটা করতে যাই আমার বাবা সবসময় বলেন যে না ধুর এটা হবে না তুই ওটা কর, বা আমি যদি বলি বাবা এটা ঠিক ওটা ভুল, বাবা তখন বলেন যে না আমি আমি যেটা বলছি সেটা ঠিক। তো আমি একদিন এরকমই আমার এক বন্ধুকে বললাম যে তুমি এটা এখন রিয়েলাইজ করছো বটে, যেহেতু তোমার বাবা বেঁচে বর্তে আছেন, সুস্থ আছেন, এখনও পরিবার তিনি প্রতিপালন করছেন, তো তুমি কিন্তু এখনও বাবার ছত্রছায়াতে রয়েছো বলেই হয়তো তোমার এখন এটা গায়ে লাগছে, বাবা কেন বলছে আমি তো বড় হয়ে গেছি। মা বাবার কাছে না কখনো কোনো ছেলে মেয়ে প্রথমত বড় হয় না,
1: একদমই
0: ছোটই থাকে সবসময়। আর দ্বিতীয়ত বাবারা যখন এই কথাটা ছেলেদের বলে না, তখন ছেলেদের এটা ভাবতে হয় যে ওহ আই এম ভেরি ব্লেসড
1: যে বাবা এখনো কেয়ার করেন,
0: এখনো কেয়ার করেন, বাবা এখনো আমাকে পদে পদে বলেন যে শোন এটা করিস না ভুল হবে, আমি যে রাস্তাটা দেখাচ্ছি সেখানে যা তোর ফিউচারের জন্যে। বাবা মা তো নিজের জন্য চাইছেন না,
1: হতে পারে যে হয়তো বাবা মাও ঠিক না, মানে বাবা হয়তো ভুল সাজেশন দিচ্ছেন, কিন্তু তোমার ভালো হবে এটা তিনি মনে করছেন, তার মানে তার ইন্টেন্টটা, মানে তার কি বলবো তার ইচ্ছেটা, সেটা কিন্তু পজিটিভ, সে কিন্তু আমাকে চাইবে না নিজে থেকে মিসগাইড করতে।
0: এবার আজকে যেহেতু এই কথাটা উঠলো তাই আমি বলছি যে যদি ঈশ্বর না করুন আগামী কয়েক বছর পর বাড়িতে বাবা না থাকেন, তখন কিন্তু সেই ছেলেটা রিয়েলাইজ করবে যে রোজ সকালে উঠে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠানোর জন্য বাবা কত চিৎকার করতেন, রাতে দেরি করে বাড়ি ফিরলে ভয়ে ভয়ে ঢুকতাম বাবা কত চিৎকার করতেন, আমি যদি জীবনে একটা ভুল ডিসিশন নিই বাবা কত চিৎকার করতেন। আজ সেই চিৎকার করার মানুষটি নেই,
1: এক্স্যাক্টলি,
0: এই রিগ্রেটটা জীবনে যেন কখনো না হয়। তার জন্যে যা আছে যেমন আছে কিছুটা মানিয়ে, কিছুটা গুছিয়ে, কিছুটা হাসির মাধ্যমে উড়িয়ে, অনেকটা ভালোবাসা দিয়ে প্যারেন্টসদের রাখলে রাখা খুব দরকার।
1: 9903653992 তে একটা সুন্দর গান শুনতে চেয়েছে আকাশ, আমরা যদিও এটা গানের শো নয় তবে বিহুসুনন্দার প্লেলিস্টে কিন্তু আজকে এই গানটা ছিল, ব্যাক টু ব্যাক দুটো গান থাকবে তোমাদের জন্য। আর আজকে ফাদার্স ডে স্পেশাল চুপ কথাতে বাবাকে নিয়ে যদি কিছু বলার থাকে আমরা অপেক্ষা করছি তোমার মেসেজ আর হোয়াটসঅ্যাপের।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: এটা রিকোয়েস্টের শো নয় যদিও, তবুও আকাশের এই রিকোয়েস্টটা আমরা রাখলাম, কারণ আমার মনে হয় আজকের দিনে এই গানটা অনেককে অনেক কিছু মনে করিয়ে দেওয়ার গান, যেটা বহু বছর আগে 90s শেষের দিকে নচিকেতা চক্রবর্তী লিখেছিলেন বৃদ্ধাশ্রমের কথা, বৃদ্ধাশ্রমে যাওয়া এক বাবার কষ্টের কথা। আর আজকে যেহেতু ফাদার্স ডে স্পেশাল চুপ কথা, তাই এই গানটা আকাশ থ্যাংক ইউ আমাদেরকে রিমাইন্ডার সেট করে দেওয়ার জন্য। আর তোমার একটা মেসেজ, এটা পড়ে আমাদের ভীষণ খারাপ লাগছে, পড়ছি আমি।

0: হাই ডিয়ার চুপ কথা, আকাশ বলছি বেহালা থেকে। ডিয়ার বিহুদির সুনন্দাদি, আমার জীবনে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে। গত 15 জুন আমার বাবু, মানে আমার বাবা, 5 দিনের মৃত্যুর সঙ্গে লড়াই করে আমাকে ও আমার মনিকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। আমার পৃথিবীতে টলে গেছে এক মুহূর্তে। এখন অনেক লড়াই, অনেক সংগ্রাম, সামনে অনেক কঠিন পথ পেরোতে হবে। ফাদার্স ডে এসেছে আর আমার বাবুর জন্মদিন ছিল গত 20 মে। এই বছর জন্মদিনটা যে আমার বাবুর আমার সঙ্গে শেষ জন্মদিন হবে সেটা আমি ভাবিনি। খুব মনটা খারাপ। তারপরও গানটা রিকোয়েস্ট করেছিল যে একবার আমাদের আমাকে শুনিয়ে দিও। আকাশ আমাদের রেগুলার, মানে ভীষণই রেগুলার লিসেনার আকাশ। আমি তাই ভাবছিলাম যে অনেকদিন ওর কোনো পোস্ট পাচ্ছি না, কি বলবো।
1: না, এখানে কিছু বলার নেই বিহু, মানে সমবেদনা জানানো ছাড়া সত্যি আর কিছু বলার নেই। কারণ এটা এমন একটা লস যেটাকে কোনো কিছু দিয়ে না কখনো রিকভার করা যায় না। এটা রিকভারি নেই, এক কথায় এই রিকভারি নেই। তবে হ্যাঁ, এটুকুই বলবো, ধৈর্য ধরে আগামী দিনগুলোতে কঠোর পরিশ্রম করতেই হবে। মাথার উপর থেকে ছাদটা চলে যাওয়ার পর পরিশ্রম অনেকটা বেড়ে যায়, সেটা আমরা প্রত্যেকেই জানি। আর ঠিক বটগাছের মতন কিন্তু বাবারা সবসময় থাকেন একটা পরিবারে। তো সেখানে আকাশ, খুব তাড়াতাড়ি, আরও তাড়াতাড়ি তোমাকে বড় হয়ে উঠতে হবে মানসিক দিক থেকে। অনেক অনেক হার্ডলস আসবে ভবিষ্যতে, তার জন্যে প্রস্তুত থেকো। যাই অবস্টিকল আসুক না কেন, নিজের মনের মধ্যে একটা শক্তি সঞ্চার করো যে আমি পারবো, আমাকে পারতেই হবে। কারণ এখন সবটা দায়িত্ব আমার কাঁধে। তুমি ছেলে বলেই যে বলছি এমনটা নয়, অনেক মেয়েদের কপালেও সেটা খুব ছোট্ট বয়সেই জুটে যায়। তো তারাও সেখানে অ্যাজ এ ফাইটার হিসেবে নিজেকে তৈরি করে। দেখো, এটা জীবনের একটা একটা গতি, যেখানে আমরা প্রত্যেকেই আসি, আমাদের যেতেও হবে। কিছু কিছু যাওয়া এতটাই বেদনাদায়ক হয় যেটাকে সহজে ভোলা যায় না, সম্ভব নয়। আর ভুলতে যেও না, দরকারও নেই ভোলার। সেটাকে সঙ্গে রেখে সেটাকে শক্তি বানিয়ে এগিয়ে যাও। বেস্ট উইশেস ফর ইউর ফিউচার আকাশ।
0: পরের মেসেজ, হাই অর্কজ্যোতি দেশাই ফ্রম বাল্টানগর মহেশতলা। আমি রেডিও শুনি, শুনতে পছন্দ করি। স্পটিফাই গানার যুগে, এগুলো আমাদের অন এয়ার বলা যায় না বাই দ্য ওয়ে, এখনও খাপ খাওয়াতে পারিনি নিজেকে। প্রায়ই শুনি তোমাদের শো। আজকে ফাদার্স ডে স্পেশাল। ক্লাস 10-এ পড়তে বাবার ক্যান্সার ধরা পড়ে, ট্রিটমেন্ট হয়, এখন ঠিক আছেন। মাঝে ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক সব কিছুর পরেও তার চোখে এক ফোঁটা কখনো জল দেখিনি, এখনও সুস্থ শারীরিকভাবে। তবে মানসিকভাবে কিছু কারণবশত ভালো নেই। মাকে দেখেছি সর্বস্ব দিয়ে সব কিছুকে আগলে রাখতে। তোমাদের গল্পগুলো শুনে আজকে অনেক দিন পর চোখে জল এলো। আমার পাশের ঘরে তারা এখন ঘুমোচ্ছেন, জানেন না তাদের ছোট্ট সেই ছেলেটা এখন কর্পোরেট চাকুরে, রাত জেগে ভাবছে কি করে সব কিছুর সমাধান করে একটু শান্তি তাদের উপহার দিতে পারে। কখনো কিছু মুখ ফুটে চাইনি, চাইতে দেখিনি, শুধুই দিয়ে গেছেন। তোমাদের শোর থ্রু একটা কথা বলতে চাইব, তারাও মানুষ, তারাও প্রথমবার এই জীবনে মা বাবা হয়েছে, এক্সপিরিয়েন্স লেটার নিয়ে হয়নি। তাই সময় থাকতে সবাই যেন তাদের পাশে থাকি, কথা শুনি। আমি জানি না এই দুটো মানুষ যেদিন পৃথিবী ছেড়ে চলে যাবে সেদিন আমি কি করব, কিন্তু জানি যতদিন থাকবে আগলে রাখবে, যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে আমি ওদের আগলে রাখব। আর তোমাদের এই শোকে ধন্যবাদ, অনেক জমা চোখের জল আজকে বয়ে গেল। সরি ফর দ্য লং টেক্সট। একদম ডোন্ট বি সরি অর্কজ্যোতি, আর থ্যাংক ইউ ফর ভেন্টিং আউট ইউর ফিলিংস। জীবনের যে কথাগুলো হয়তো বলা হয়ে ওঠে না সেই কর্পোরেট চাকরের ছেলেটার, সে আজকে রাত দুটোর সময়, 2:01 বাজে এখন, সে যে অ্যাকচুয়ালি নিজেকে উজাড় করতে পারছে তার জন্য বিহু সুনন্দা কিন্তু খুব ব্লেসড মনে করছে নিজেকে। যাই হোক, আপাতত গান, একটু গান, কারণ কি হচ্ছে জানো তো, আজকে তোমাদের টেক্সটগুলো আমাদের ভীষণই মজানাল করছে। একটাই গান চালাবো আপাতত, গানের পরে ফিরে আসছি, অনেক কটা মেসেজ একসঙ্গে পড়বো, কথা দিলাম।
1: আর এই গানটা আমার খুব পছন্দের একটি গান, কারণ অ্যাটমসফিয়ারটা একটু ইমোশনাল হয়ে গেছে, তাই এটাকে আমি ভাঙতে চাই। এতটা দুঃখ আমি জীবনে চাই না এই মুহূর্তে, কারণ বিহু আছে, আমি আছি, তুমি আছো চুপ কথায়। জানি খারাপটা তো সবসময়ই সঙ্গে থাকবে, কিন্তু ভালো মুহূর্ত যতটুকু আছে সেটাকে তো ভালোভাবে কাটাতে হয়। তাই মুহূর্তে এই গানটি থাকলো তোমার জন্যে, মনটা ভালো করেস একটা ছোট্ট রসদ আজকের এই রাতে তোমার জন্যে তোমার চুপ কথায়।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: ঘড়িকাটা বলছে এখন 2:09। তোমরা শুনছো চুপ কথা, রয়েছে বিহু আর রয়েছে সুনন্দা। আর আজকে চুপ কথায় যেমনটা হয় নানান ধরনের মেসেজ তো থাকছেই, তোমাদের না বলা কথা তো শুনছই, শুনছি তোমাদের বাড়িতে হওয়া সমস্যার কথা, স্কুলে কলেজে কর্মক্ষেত্রে হওয়া সমস্যার কথা শুনছি আমরা যেগুলো লিখছো। তবে তার সঙ্গে যেটা করছি সেটা হলো, যেহেতু রাত 12টা বেজে গিয়েছে অর্থাৎ রবিবার হয়ে গেছে, আর রবিবার একটা স্পেশাল দিন, আজকে বাবা দিবস, ফাদার্স ডে, তাই বিহু আর সুনন্দা প্রথম ঘন্টাতেই বলেছিল যে যদি বাবাকে কিছু বলার থাকে, যদি এমন কোনো কথা বা এমন কোনো ঘটনা যেটা আমাদের সঙ্গে, গোটা রেনবো পরিবারের সঙ্গে বা মোর স্পেসিফিক্যালি চুপ কথা পরিবারের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করে, তাহলে সেটা আমাদেরকে মেসেজ হোয়াটসঅ্যাপ করে জানাও। অগুন্তি মেসেজ আসছে, অগুন্তি মেসেজ আসছে। মানে আমি সত্যি বলছি, আমি বলে পড়ে শেষ করতে পারবো কি না ডাউট, তাই সরাসরি মেসেজে গেলাম। কৃষ্ণনগর নদিয়া থেকে দীপজ্যোতি অধিকারী বলছি, জানো আমার বাবা ভীষণ রাগী। আমার বয়স 25 পার করে যাওয়ার পরেও এখনও আমাকে আমার বাবার ভয়ে কাঁপতে হয়। আমি জানি বাবা আমাকে খুব ভালোবাসে, কিন্তু সেটা আমাকে বুঝিয়ে দিতে চায় না। আমি বুঝি বাবার সঙ্গে ছোট থেকে আমার একটু দূরের সম্পর্ক, কিন্তু সম্পর্ক যে অনেকটাই কাছের সেটা বড় হয়ে বুঝেছি। বাবার জন্যে আমি যদি বিশেষ বিশেষ দিনে উপহার আনি, বাবা তাতেও রেগে যায়, গুরু গম্ভীর কণ্ঠে বলে অকারণ খরচা করা আমার পছন্দ নয়। কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে দেখেছি বাবা যখন একা থাকে তখন সেই উপহারটা ভালো করে দেখে, যত্ন করে একটা জায়গায় রেখে দেয়। বাবা যে কেন নিজের আসল রূপটা লুকিয়ে রাখে আমি জানি না। আমার খুব ইচ্ছা করে একদিন বাবাকে শক্ত করে জড়িয়ে ধরবো, কোনো কথা বলবো না, শুধু কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকব।
2: তা দীপজ্যোতি, ইচ্ছেটা যখন করে সেটাকে তুমি বাস্তবায়িত করো না কেন, রিয়ালিটিতে সেটা করো না কেন, কার জন্য অপেক্ষা করছো? সময়ের জন্যে, দিনের জন্যে, ক্ষণের জন্যে? প্লিজ বাবা যতদিন সঙ্গে আছেন কিচ্ছু না বলে টুক করে এই কাজটা করেই ফেলো। তোমার ইচ্ছেটাকে তুমি এবার প্রকাশ করেই ফেলো। দেখো কালকে রবিবার, সকাল সকাল ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে যাও। পারলে যদি রান্নাবান্না তোমার দ্বারা হয় তাহলে পারলে সকালে একটু জম্পেশ জলখাবার তৈরি করে বাবার ঘরে গিয়ে বাবাকে সেটা দিয়ে জড়িয়ে ধরে বলো হ্যাপি ফাদার্স ডে বাবা।
1: হতে পারে বাবা সেটা শুনে বলবে এই কি করছিস, মানে মোস্ট অফ দ্য বাবা তাই করে থাকে। বাট বিশ্বাস করো, ওটা মানে বিশ্বাস করার কিছু নেই, তুমি তো জানোই ওটা সর সর সর সর নয়, ওটা অ্যাকচুয়ালি মনে মনে সে হাসছে, খুশি হচ্ছে, আর মনে মনে বলছে আমার

0: পাগল ছেলে, অ্যাকচুয়ালি তাই বলছে। সুতরাং ওই যে মানে আমরা না ভাবি, আমরা ভেবেই যাই যে হ্যাঁ এটা করবো ওটা করবো, কিন্তু আলটিমেটলি আমাদের কাছে সময় বড় অল্প। পরের ম্যাসেজ, আমাদের ছোট্ট ভাই সূর্য, সূর্য পশু পাখি ভীষণ ভালোবাসে, তবে আজকে ও আমাকে কোনো পশু পাখির ছবি পাঠায়নি, ও পাঠায় বাই দ্য ওয়ে। আজকে লিখেছে, প্রিয় শুভ কথা, আমি সূর্য গড়িয়া থেকে ক্লাস এইটে পড়ি, জানি মনে আছে আমাদের। কাল একটু টেনশনে আছি, আমার একটা রিহার্সাল আছে ভূমি ব্যান্ডের, সুরজিৎ স্যারের অর্গানাইজ একটা প্রোগ্রাম, আগেও একবার গেছি রিহার্সালে, বাট তাও একটু টেনশন হচ্ছে। যাই হোক, তোমরা ভালো থেকো, আমাদেরও ভালো রেখো।
1: টেনশনের কী আছে, যাবে, সুন্দর গান বাজনা করবে, আনন্দ করবে, হই হই করে চলে আসবে, হারানোর তো কিছু নেই তোমার, তাহলে এত টেনশন করার কী আছে, শুধু পাবে, ওই প্রাপ্তিটা নিয়ে বাড়িতে ফিরবে।
0: পরে মেসেজ করেছে, কে করেছে, সায়ন, অনেকটা দিন পর তোমরা একসঙ্গে, কেমন আছো দিদিরা? জানো তো দিদি, জীবনটা এগোচ্ছে, বেশ এগোচ্ছে নিজের গতিতে, কলেজটা দেখতে দেখতে, আর ম্যাক্স টু ম্যাক্স এক দেড় বছর বিবিএটা কমপ্লিট হবে, হয়তো তারপর আশা রাখি একটা চাকরিও হয়ে যাবে কর্পোরেটে। জীবনটাকে অল্প অল্প করে চিনছি, বুঝছি, বাবা মার বয়স হচ্ছে, মানুষ দুটো অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে প্রতিনিয়ত সর্বস্ব দিয়ে, বয়সটাও বাড়ছে, অদৃশ্য কিছু দায়িত্ব আসছে আস্তে আস্তে, গ্রহণ করার সময় এসেছে, আহ্বান জানাচ্ছে, চেষ্টাও করছি, অনেকটা পরিশ্রম করতে হবে জানি, সামনের রাস্তাটা বড় এবড়ো খেবড়ো কঠিন। তোমাদের ভাইটাকে একটু বলবে গো, কিছু দিদির পরামর্শ দেবে গো, কিংবা ভাইকে দিদিদের শাসন জীবনে চলার পথে সবসময় মনে রাখবো, মেনে চলার চেষ্টা করব। আর আর আমি জানি আমার দিদিদের সাজেশন অ্যাডভাইস আমার জীবনে অনেক কাজে আসবে, প্লিজ দিদি। এই রে, আমার ভাইটা এত ভালো, তাকে আবার নতুন করে কী সাজেশান দেবো, যার মধ্যে এতটা উপলব্ধি রয়েছে যে কিনা এটা বুঝছে যে তার জীবনে দায়িত্ব বাড়ছে এবং দায়িত্বটাকে গ্রহণ করতে হবে, যে এটা রিয়েলাইজ করেছে, যে বাবা মার সমস্ত রেসপন্সিবিলিটি আস্তে আস্তে করে তার উপরে আসছে বলে তাকে সত্যি অ্যাজ সুন অ্যাজ পসিবল চাকরি পেতে হবে বা কর্মক্ষেত্রে ঢুকতে হবে, যার মধ্যে এই বোধের বিকাশ হয়ে গেছে, তাকে আমরা নতুন করে কি বলবো? শুধু এটুকুই বলতে পারি দিদি হিসাবে বা বন্ধু হিসাবে, এটুকুই বলতে পারি যে ওই এতটা ফোকাস যে থেকেছো, সেই ফোকাস থেকে মানে ফোকাস পয়েন্ট থেকে কোনোদিনও সরে যেও না। জীবনে চলার পথে অনেক প্রলোভন আসে। একটু আগেই ব্যাট পেন্টিং নিয়ে সুনন্দা একটা কথা বলছিল না, বলছিল যে আগে আমরা কি বলতাম যে কুপুত্র যদি বা হয় কুমাতা কদাপি নয়, মানে আমরা বলিনি, এটা আমাদের শাস্ত্রে বলেছে, কিন্তু অ্যাকচুয়ালি কুমাতাটা অনেক বড় স্টেটমেন্ট হয়ে যাবে। বাট আমি জানো তো দেখেছি, আমি একটা ঘটনা বলি, নাম বলছি না অবভিয়াসলি, আমি তখন জানিস তো, মানে তোকেও বলছি, আমি কলেজে পড়াকালীন একজন ছিল, মানে আমাদের কলেজেরই একটি মেয়ে, তো তার মা ডিভোর্সি ছিলেন, হতেই পারেন, খুব স্বাভাবিক। তো বাড়িতে তার মা, সে আর তার দিদা থাকতেন, তো তার মায়ের একটি অ্যাফেয়ার ছিল, সেটাও খুব স্বাভাবিক, ছোটোবেলায় বাবা ডিভোর্স হয়ে গেছে তার এর সঙ্গে। তো এবার তার যে মায়ের যে বিশেষ বন্ধুটি, সে না এসে আমাদেরকে বলতো যে সেই বন্ধুটি ভালো না, মানে মায়ের বন্ধুটি, কারণ মা যখন অফিসে বেরোতো ভদ্রলোক আসতেন এবং তার থেকে সে যে ব্যবহারটা পেত সেটা খুব একটা মনঃপূত নয়, এবং সবচেয়ে শকিং পার্টিস, মাকে সেটা জানানোর পরেও মা কিন্তু কিছু বলেননি, মা ওয়াজ সাইলেন্ট, এবং দিনের পর দিন এটা চলেছে, মানে আমার ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে মাঝামাঝি গিয়ে সেই মেয়েটি একদিন মানে অফিসে বলছি মানে কলেজে এসে হাউ হাউ করে কাঁদছে আমাদের প্লে রুমে, এবং সেখানে যখন আমরা জিজ্ঞেস করছি যে কী হয়েছে, কাঁদছিস কেন, তখন বিভীষিকাময় একটা ঘটনার কথা বলেছিল, আশা করি সবাই বুঝতে পারছো, এত এলাবোরেট করছি না, ভীষণই সেন্সিটিভ একটা ইস্যু। এবং তারপর সে বাড়িটা ছেড়ে দেয়, এবং ছেড়ে দিয়ে তারপর সে পুলিশের কাছে যায়, প্রশাসনিক হেল্প টেল্প নেয়, সেটা অন্য কথা, কিন্তু আমি বলছি যে তার মা জানি না কিসের ভয়ে বা কিসের বাধ্যবাধকতায় যখন তার নিজের সন্তান বারবার করে বলছে যে আমার সঙ্গে খারাপ হচ্ছে, আমার সঙ্গে ঠিক হচ্ছে না, তার মা চুপ করেছিলেন, সমাজের ভয়ে নাকি সেই মানুষটাকে হারানোর ভয়ে নাকি জীবনে আরও একবার একা হয়ে যাওয়ার ভয়ে, জানি না, তবে এটা আমার নিজের চোখে দেখা। আবার এমনটাও দেখেছি একই সঙ্গে, বা দেখেছি কেন বলবো, নিজেও উপলব্ধি করেছি, এই যে ধরো আমাদের তিনটে সময় শোটা শেষ হবে, সবার আগে একটা ফোন আসবে, বিহুর ফোনে বাবা জিও লেখা, কিরে হয়েছে শেষ, কিরে ঘুমিয়ে পড়লি, কখন আসবি, তো এটাও দেখেছি। তো যাই হোক, এরকম তো চলতেই থাকবে জীবনে, আপাতত কী মেসেজ আছে,
1: আমি আর একটা কথা জাস্ট অ্যাড করতে চাই, সেটা হচ্ছে

0: সবাই তো বড় হচ্ছ, চাকরি বাকরি করবে, দেখবে যখনই কর্মজীবনে ঢুকেছ তখন তোমার মাথায় বোঝার পাশাপাশি কিন্তু অনেক অনেক জটিলতা আসবে আরও বেশি। সেটা তোমার কর্মক্ষেত্রেই হোক, তোমার বন্ধুবান্ধবদের সঙ্গে তোমার জীবনে হোক বা ব্যক্তিগত জীবনে। আমি না একটা ছোট্ট কথাই বলতে চাই, যখনই জীবনে খুব বাধা আসবে সেটা দেখে কিন্তু হেরে যেও না। উচ্চাকাঙ্ক্ষা থাকা খুব খারাপ একটা বিষয় আমি কখনোই বলবো না, উচ্চাকাঙ্ক্ষা অবশ্যই থাকা দরকার, কিন্তু কিন্তু সেই উচ্চাকাঙ্ক্ষাকে ফুলফিল করতে গিয়ে যদি জীবনটাকে বাজি রাখতে হয়, সম্মানকে বাজি রাখতে হয়, তাহলে সেটা না করাটাই বেটার। হ্যাঁ, তো নিজের আশা অভিলাষা লক্ষ্য ইচ্ছে স্বপ্ন সবটাকেই ফুলফিল করবে, আর সেটা ফুলফিল করতে গিয়ে যতবার বাধাপ্রাপ্ত হবে ততবার নিজের মনে একটা সাহস সের জন্ম দিও যে হ্যাঁ আমি পারবো, কি আছে, একবার হেরেছি, দুবার হেরেছি, তিনবার এবার হয়নি, চারবার এবার গাড়িটা আমি ঠিকই কিনতে পারবো। কঠোর পরিশ্রম করলে সবটাই সম্ভব হয়।
1: সেই পরের মেসেজটা 38 বার করেছো, এটা কিন্তু হ্যাঁ 38 বার এক মেসেজ করেছো। দেখো কি হয়, আমি আবার বলছি বাকিরা কিন্তু খুব এফেক্টেড হয় এতে করে। হ্যাঁ, মানে বাকিদের মেসেজগুলো কিন্তু চাপা পড়ে যায়, তাদেরগুলো কিন্তু খুঁজে পাওয়া যায় না। যাই হোক, ঠিক আছে, লাস্ট টাইম পড়ছি, কিন্তু এরকম করলে কিন্তু আমরা একটু রেগে যাই। ওয়েট করো, সবার মেসেজ পড়বো, 3টে অবধি যতগুলো মেসেজ আসবে পড়ার চেষ্টা করবো। বেলেঘাটা থেকে অনিন্দ, হ্যাঁ তুমি, যাই হোক, অনিন্দ যেটা লিখছে যে কালকে ফাদার্স ডেটা ভালো যাবে না, কারণ আমি বাবাকে 1 বছর 1 মাস হলো হারিয়েছি। বাবার মৃত্যুকালীন বয়স হয়েছিল 71 বছর। প্লিজ মেসেজটা পড়ো, মেসেজটা পড়েছি এবং এটাই তো, মানে আজকে অনেকেই ধরো যারা যারা মেসেজ করলো, যেমন আকাশ মেসেজ করলো, আরও অনেকে মেসেজ করলো যারা কিনা বললো তাদের জীবনের কথা, যে একই সেম সিচুয়েশনের মধ্যে দিয়ে তারা গেছে। তবে ওই যে জীবন থেমে থাকে না, জীবন যায়, এবং যারা আমরা ঈশ্বর বিশ্বাসী বা কোনো একটি সুপার পাওয়ারে বিশ্বাসী, তারা ওইভাবেই আমরা মনকে সান্ত্বনা দিই যে হয়তো বাবা দেখছেন, হয়তো সবটা তার নজরে আছে। যাই হোক, চুপ কথায় মোটামুটি লাস্ট আওয়ারের লাস্টের দিকে আমরা চলে এসেছি। এখন আরেকটা মেসেজ পড়ি। আমি পরিবারের সব থেকে ছোট, কিন্তু জীবনে আমার চলা শুরু হয় সকলের ঊর্ধ্বে উঠে। পরিবারে যেই বিপদে পড়ে একমাত্র সলিউশন আমি হয়ে উঠি। সকলের উপকারে আমি নিজেকে উজাড় করে দিয়েছি, কিন্তু এখন আমি সকলের কাছে বিপদ হয়ে উঠেছি। একটা সময় আমার শরীর অসুস্থ হয় এবং একটা অস্ত্রোপচার করতে হয়, কিন্তু তখন দেখলাম আমার থেকে সকলে মুখ ফিরিয়ে নিয়েছে। আমি সম্পূর্ণ একা, খুব খুব কষ্ট এখন। তবে আমি ছোটবেলায় বাবাকে হারাই, আর আগামীকাল ফাদার্স ডে। আমার এক পুত্র সন্তান আছে, তার বয়স 5+, অবিকল আমার বাবার মতন সে, তাই তাকে নিয়েই আমার আনন্দে বেশ দিন কাটে। ধন্যবাদ, ভালো থাকবেন, নবকুমার দাস, কাববেড়িয়া, 5লা থেকে। এই হয় দাদা, আসলে আমরা তো এক্সপেক্ট করি মানুষের থেকে, না চাইতেও করি, যতই বলি যে আই ডোন্ট এক্সপেক্ট এনিথিং ফ্রম এনিওয়ান, কিন্তু দিনের শেষে হিউম্যান নেচার, তুমি যাদের জন্য কাজ করছো, ভালোবাসছো, তুমি এক্সপেক্ট করছো যে সেই মানুষগুলো তোমাকে সেমভাবে ভালোবাসবে বা রেসপেক্ট দেবে, সেই এক্সপেকটেশনটা আমাদের থাকে। কিন্তু দিনের শেষে যেটা আমরা চাই সেটা কি হয় কখনো? ওই যে আপনার জীবনের প্রধান চালিকা শক্তি আপনার ছেলে, তাকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী দিনগুলো ফুলের মতন কাটুক। গান রইল, গানের পরে লাস্ট আওয়ার।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: ওয়েল, আর লাস্ট আধ ঘন্টা এবং আধ ঘন্টায় যে যে মেসেজগুলো পড়বো সেগুলো দেখি, তার সঙ্গে তো গানও থাকবে অফিসটি। আর বলি, বিহুয়া সুনন্দা ছিলাম, আছি, আরও আধ ঘন্টা থাকবো। লিখছে স্নেহা, জানো চুপ কথা, আমার সবথেকে প্রিয় লেখক হলেন শরণজিৎ চক্রবর্তী। ওনার লেখা আমার ভীষণ ভালো লাগে, শুধু ভাবি একটা মানুষ কী করে এত ভালো লিখতে পারেন। আমার সবথেকে প্রিয় উপন্যাস হলো পাতা ঝরার মরশুমে, কী অপরূপ। তোমরা কি ওনার লেখা পড়েছো? আর একটা কথা, আজ আবার নিট খুব চিন্তা হচ্ছে, মানে রি নিট যেটা নিট তো ইয়ে হয়ে গেছিলো, খুব চিন্তা হচ্ছে কি হবে কালকের দিনটা। মানে এই রবিবারটা ভীষণ একটা ইভেন্টফুল ডে আর কি, প্রত্যেকটা অনেক কিছু রয়েছে, যোগা ডে, ফাদার্স ডে, মিউজিক ডে, কালকে নিটের আবার পরীক্ষা। তো যাই হোক, আজকে অনেকে ওই জন্য যারা যারা নিট দেবে তারা নিশ্চয়ই জেগে এত রাতে চুপ কথা শুনছে না, সেটাই খুব স্বাভাবিক। আর যদি শোনো তাহলে উই উইল সাজেস্ট প্লিজ ঘুমিয়ে পড়ো, কারণ ঘুম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। একদম আজকের দিনটা আমাদের স্কিপ করলে আমরা একটু, হ্যাঁ, একদমই রাগ করবো না। ঠিক আছে, নেক্সট উইকে আবার শোনো অন্য কারোর সঙ্গে, কোনো অসুবিধা নেই। অ্যান্ডির মেসেজ পড়া হয়নি আগের দিন, অ্যান্ডি ওনার একটু রাগ ফাঁক করেছিল। লিখছে সুনন্দা, বিহু কাল, ফাদার্স ডেতে আমি খুব মিস করবো বাবাকে, 11 বছর আগে হারিয়েছি। পায়ের জয়েন্ট ভেঙে যায়, হসপিটালে 1 মাস ছিলেন, বাড়িতে আনতে পারিনি, আমাকে দেখলেই বলতো যে বাড়ি নিয়ে চল, এইভাবে হারাবো ভাবিনি, এটাই আফসোস রয়ে গেল। মাকে হারালাম এই 2 বছর, মাকে নিয়ে করতে পেরেছি কাজ, সেই থেকে চুপ কথা শুনতে শুনতে মনটা ইমোশনাল হয়ে যাচ্ছে। আজকে চুপ কথার প্রত্যেক দিনে না একটা মেজাজ থাকে, মেজাজ অ্যাজ এন মুড থাকে আর কি। ধরো অন্য দিনগুলোতে, ধরো কী বলবো, নানান সমস্যার কথা বলো, আমরা বলি, শুনি, সাজেশন দিই, বা এরকম একটা ফ্লোতে আমাদের চলে, কিন্তু আজকের দিনটা একটু অন্যরকম। ওই যে একটু আগেই বলছিলাম, কেউ একজন লিখেছিলেন যে ফাদার্স ডে স্পেশাল, ফাদার্স ডে স্পেশাল তো বটেই, কালকে একটা দিন তাই, তা সত্ত্বেও যেটা স্পেশাল হলো সেটা হলো ইমোশনটাকে ভেন্ট আউট করার ডে, ইমোশনটাকে ভেন্ট আউট করার রাত, যে যে কথাগুলো বলা হয়নি প্রিয়জনকে সেগুলো কোথাও গিয়ে মানুষজন বলছে। আর সবারই কিন্তু দেখবি সুনন্দা কম বেশি একই রকম কথা, মানে সবারই কিন্তু ইমোশনগুলো এক তার বাবাকে নিয়ে, এবং স্পেশালি ছেলেদের ক্ষেত্রে আমি দেখেছি। দেখ একটা কথা, এটা সত্যি, আমি মেয়েরা তাও ঠিক আছে, মানে মেয়েদের একটু বাবারা প্রশ্রয় দেয় একটুখানি, আমার মা করে, কিন্তু ছেলেদের আমি দেখেছি একটা সময়ের পরে অদ্ভুতভাবে, আমি নিজের ছেলে বন্ধুদের ক্ষেত্রেও দেখেছি, বাবার সঙ্গে একটা অদ্ভুত দূরত্ব তৈরি হচ্ছে। এমন না যে দুজনের মধ্যে ঝগড়াঝাটি বা কিছু, কোথাও গিয়ে বাবাও যেন ছেলেকে, ছেলের কাছে ওপেন আপ হচ্ছে না, আর ছেলেও যেন অফিস থেকে এসে বাবার সঙ্গে যে দুটো কথা বলবো বা একটুখানি গল্প করবো বা কী হলো দৈনন্দিন সেসব কিছু শেয়ার করছে না। এটা আমি দেখেছি, এটা যে কেন হয় আমি জানি না, এটা কিন্তু আখেরে দুজনেরই ক্ষতি। তাই আজকে যে সমস্ত বাবারা শুনছেন এই শো, শুধু যে ছেলেরা শুনছেন এরকম তো নয়, বাবারাও তো শুনছেন, আমাদের তো সব বয়সের লেসনারই আছেন, তো তাদেরও বলছি যে হতে পারে আপনার ছেলে এখন বড় হয়েছে, হতে পারে তার নিজস্ব একটা জীবন, একটা পরিধি রয়েছে, হতে পারে আপনি এটাও ভাবছেন যে আমি যদি ছেলেকে বারবার করে জিজ্ঞেস করি কী হলো কী হলো, সে ভাবতে পারে যে তার বৃত্তে আপনি ঢুকে পড়ছেন এবং সে বিরক্ত হতে পারে। না না, আমরা শুধুমাত্র যে বলছি যে বাবা মাকে সময় দাও সময় দাও, বাবা মারও কোথাও গিয়ে, স্পেশালি বাবা এবং ছেলে, বাবাদেরও কিন্তু ইনিশিয়েটিভ নিতে হবে, তাদেরও কিন্তু ছেলেকে বুঝতে হবে, তাদেরও কিন্তু বুঝতে হবে যে ছেলে কি চাইছে, বা ছেলে যে বড় হয়েছে সেই সম্মানটা তাকে দিতে হবে। মানে আজকে আপনি আপনার 5 বছরের ছেলেকে কানমুলে দিতে পারতেন, আপনি আপনার 25 বছর ছেলেকে যদি ভাবেন যে একইভাবে ট্রিট করবেন, তা কিন্তু নয়, কারণ তার ম্যাচিউরিটি লেভেল, তার অভিজ্ঞতা, সেগুলোও কিন্তু অনেকটা ডেভেলপড হয়েছে। সেই কারণে সম্পর্কগুলো যত সহজ হয়, যত সাধারণ হয়, তত বেশি আপন হয়। যাই হোক, অনেক ব্যক্তিগত কথা বলে ফেললাম আজকে, জানি না বলাটা উচিত হলো কি না, তবু চুপ কথা এলে তো অনেকটাই সংবরণ করা যায় না নিজেকে। আজকে শুরুটা যেমন করেছিলাম যে কথার পিঠে কথা চেপে থাকলে অনেক সময় সেই পিঠ চাপড়ে কথাগুলোকে কিন্তু বার করতে হয়, তবেই গিয়ে মনের কথাগুলো প্রকাশ করার একটা মাধ্যম পাওয়া যায়। তো আমার মনে হয় আজকের এই চুপ কথার রাত প্রত্যেকের কাছেই সেই মাধ্যম হিসেবে কাজ করেছে। মনের কথা আমরা শুধু প্রকাশ করিনি, অনেকের মনের কথা জানতে পারলাম, অনেকেই শুনলাম। আর বলে না, শেখার তো শেষ হয় না, শেখার কোনো বয়স নেই। তো একেবারে শেষ অবধি, শেষ বয়স অবধি, জীবনের সায়াহ্নে পৌঁছে গিয়েও শেখা যায়। তাই যারা আজকে এই মুহূর্তে চুপ কথা শুনছো এবং শুনছেন, আজকের এই উপলব্ধিটা আমাদের জীবনে থাকুক, অবশ্যই থাকুক, আর তারই সঙ্গে থাকুক মনের মতন গান। ব্যাক টু ব্যাক দুটো গানে যাব, ফিরে এসে তোমাদের আরও কিছু কথা নিয়ে আজকের মতন চুপ কথা শেষ করতে চেষ্টা করব। আর যাদের মেসেজেস পড়া হলো না, ওরকম কিছু আছে যাদের পড়া হয়?
2: দেখো একটা কথা বলি, অনেকেই আছে যারা ধরো লিখছে হ্যালো হাই, এবার এই মেসেজগুলো আমি কী পড়বো বলো তো? মানে একটা তো কনভারসেশন স্টার্টার কিছু থাকতে হবে। তবু ঠিক আছে, অসুবিধা নেই, আমরা দুটো গানের পরে বেশ কিছুটা সময় পাবো। লাস্ট মুহূর্তে যদি কারোর কিছু বলার থাকে তাহলে 9903652992 তে বিহুশনন্দা ওয়েট করছে, মেসেজ হোয়াটসঅ্যাপ করতে পারো। আপাতত গান।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: সময় আর বেশি নেই, আর মাত্র দু তিনটে টেক্সট নেব। বিশ্বনাথ কুণ্ডু ফ্রম সিলিকন ভ্যালি, ক্যালিফোর্নিয়া, USA। আমার ওয়াইফ আমার মায়ের উপর কেন যে এত হিংসা করতো আজও বুঝে উঠতে পারিনি। আমার মা একবার আমার এখানে বেড়াতে এসেছিল। মায়ের খুব শ্যাম্পু, ফেস ক্রিম, পারফিউম ভালো লাগতো, কিনে দিয়েছিলাম। আমার বউ সেটা দেখে মায়ের কাছ থেকে নিয়ে লুকিয়ে রাখলো। মা মারা যাওয়ার পর আমি অনেক দিন পর দেখতে পাই সেই কসমেটিক্স আইটেমগুলো, চোখ দিয়ে ঝরঝড় করে জল ঝরে পড়ল। আমার মনে হয় মেয়েরাই মেয়েদের শত্রু হয়। সব ঠিক ছিল বিশ্বনাথদা, অত্যন্ত খারাপ ঘটনা, কিন্তু লাস্ট লাইনটার সঙ্গে সহমত হলাম না। মানুষ মানুষের শত্রু হয়। একজন খারাপ মানুষ যখন তার জীবনের কিছু অপ্রাপ্তিগুলো প্রকাশ করে ফেলেন অত্যন্ত কুরুচিকরভাবে, সেটাই তখন শত্রুতার পর্যায়ে বা শত্রুতার একটা কি বলবো, শত্রুতা বোঝায় আর কি। তো এই ক্ষেত্রে যে ঘটনাটি ঘটেছে বিটুইন আপনার স্ত্রী এবং আপনার মা, অত্যন্ত আনফর্চুনেট। আমি জানি না ঠিক কোন সাইকোলজি থেকে তিনি এটা করেছেন, তবে যেটা হয়েছে সেটা ঠিক নয়। আমি জানি আপনার উপর দিয়ে অনেকটা ঝড় বয়েছে, আর এসব ক্ষেত্রে সাধারণত এই মা এবং স্ত্রীর ঝগড়ায় সাফারার হন পুরুষরা বেশিরভাগ ক্ষেত্রে, কারণ তাদের কাছে দুজনেই তো ভীষণ ইম্পর্ট্যান্ট। তারা বুঝতে পারেন না যে তাদের অ্যাকচুয়ালি কী করা উচিত। যেটা হয়েছে সেটা ভালো হয়নি, কিন্তু মেয়েরা মেয়েদের শত্রু হয় এটা আমি মানলাম না। তার একটাই কারণ, এই যে সামনে যে মেয়েটা আমার বসে রয়েছে সুনন্দা, তাকে আমি খুব ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে, তো বিপদে আপদে তাকে পাশে পাই, এবং আরও আমার অনেক একটা গার্লফ্রেন্ডস গ্যাং রয়েছে তাদের পাশে পাই। আসলে সবটাই ডিপেন্ড করে যে আপব্রিঙ্গিং, তার পারিবারিক শিক্ষা, রুচি এই সবের উপরে, সেটা ছেলে মেয়ে তৃতীয় লিঙ্গ যে কোনো মানুষের সঙ্গে হতে পারে। যাই হোক, জানি আপনাকে এটা খুব পীড়া দিয়েছে, কষ্ট দিয়েছে, আপনার তো মা আসে, আপনার জন্য তো সে অনেক কিছু করেছে জীবনে, তাকেই যখন এরকম একটা ব্যবহার পেতে হয়েছে, আমি জানি আপনি খুব কষ্ট পেয়েছেন, কিন্তু মানুষটা তো আর নেই, তাই এই কষ্টটাকে দীর্ঘায়িত করে নিজেকে আর বিচলিত করবেন না, এটুকুই বলবো। বাকি ভালো থাকবেন। আপনি আমাদেরকে মাঝে সাঝেই মেসেজ করেন, আপনাদের মেসেজ, আপনার মেসেজ পেলে আমাদেরও ভালো লাগে।
2: এই ভালো লাগাটা থাকুক ভালোবাসার মধ্য দিয়ে। আর একটা কথা, বিহুর সঙ্গে আমি একেবারে একমত, মানুষ মানুষের ক্ষতি করে, আর করে বলেই হয়তো ভূপেন হাজারিকা লিখেছিলেন মানুষ মানুষেরই জন্যে, জীবন জীবনেরই জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? যদি সত্যিই কোনো লিঙ্গকে আইডেন্টিফাই করে বিষয়টা হতো, তাহলে তো গানটাও হয়তো মেয়েদের জন্য লেখা হতো বা ছেলেদের জন্য লেখা হতো। ব্যাপারটা হচ্ছে তাই, এই পৃথিবীতে ভালো মানুষ যেমন রয়েছেন, খারাপ মানুষও রয়েছেন। তবে আমি খুব বিশ্বাস করি বিহু, জানিস তো, যে খারাপটা না খুব বেশি নেই, ভালোর সংখ্যা বেশি রয়েছে, কিন্তু খারাপটা এত হাইলাইটেড হয় যে আমরা সেই ভালোটাকে কোথাও যেন চাপা পড়ে যায় সে খারাপের মাঝখানে। বাট আমি এখনও বিশ্বাসী, আমি এখনও বিশ্বাস করি ভালো মানুষরা এখনও এক্সিস্ট করেন পৃথিবীতে, এবং বেশি পরিমাণে করেন বলেই পৃথিবীর ভারসাম্য এখনও বজায় আছে, নয়তো পৃথিবী কবেই গোল থেকে রেক্ট্যাঙ্গেল হয়েছে।

0: ঠিকই তাই। এবং আজকে একটা আজকেই একটা ইনসিডেন্ট হয়েছে, আমি নিউটনের ওদিকে একটা কাজে গেছিলাম, আজকে না সরি কালকে তো বৃষ্টি হলো খুব, হ্যাঁ কালকে
1: হলো,
0: এবার কালকে আমি একটা কাজে গেছিলাম নিউটাউনের ওখানে, এবং তোর ওই সিটি সেন্টার টু এর সামনে তখন অজোর ধারায় বৃষ্টি, মানে বীভৎস একটা বৃষ্টি। তো আমাকে যেখানে বাসটা নামিয়েছে, তো আমি সেখান থেকে যে আমি যেখানে যাব যে টাওয়ারটায় যাব সেটা বেশ কিছুটা, তো আমি কোনো মতে না একটা চায়ের দোকানে ঘুপটি ঘুমছি যে চায়ের দোকানগুলো হয় সেখানে কোনো মতে দাঁড়িয়ে আছি, অর্ধেক ভিজে যাচ্ছে। তো সেখানে একজন বয়স্ক ভদ্রলোক, বয়স্কই বেশ 55-60 এরকম বয়স হবে, তো তিনি একটা ছাতা মাথায় দিয়ে কোনোরকমে দাঁড়িয়ে আছেন কোনোক্রমে, এবং আমি উসখুস করছি কারণ আমার ওখানে লেট হয়ে যাচ্ছে, বেশ মানুষজন তো বোঝে না যে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে, সে চাইছে যে আমি তাড়াতাড়ি করে পৌঁছই। তিনি নিজে থেকেই আমাকে বললেন তুমি কোথায় যাবে, আমি বললাম আমি ওই টাওয়ারটাতে যাবো কিন্তু আমি না ছাতা আনতে ভুলে গেছি, বলছে আমি বললাম আপনি কোথায় যাবেন, বলছে আমি তো এই ব্যাকে, মানে পিছন দিকে দেখিয়ে বললেন যে আমি ব্যাকে যাবো। বললাম ও আচ্ছা, আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড হলাম, এই রে যদি ছাতা থাকতো আমি বলতাম যে কাকু আমাকে একটু এগিয়ে দিন। তো হঠাৎ করে উনি নিজে থেকেই বললেন যে চলো তোমাকে আমি একটু অত অব্দি ছেড়ে দিচ্ছি। তা আমি বললাম না না কোনো দরকার নেই, এত বৃষ্টির মধ্যে আপনি ভিজে যাবেন, ছোট্ট ছাতা, বেশি বড় হোক না ছাতাটা, চলো চলো চলো তুমি চলো, তোমার ঠান্ডা লেগে যাবে, চলো চলো তুমি চলো। ঠিক বাবার মতো, মানে একদম বাবা সুলভ একটা আচরণ করে সেই কাকু আমাকে আমার গন্তব্যের দরজা অবধি, মানে আমি বললাম আপনি আমাকে গেটে ছেড়ে দিন, আমি ওইটুকু দৌড়ে চলে যাচ্ছি, এই তো বৃষ্টি আমি চলে যাব না, মানে রীতিমতো মেয়েকে বকা দিচ্ছেন এরকম একটা করে যে না একদম না তুমি চলো, তোমাকে আমি ভেতরে ঢুকে দিচ্ছি। দিয়ে উনি অর্ধেকটা ভিজে গিয়ে আমাকে পুরোটা প্রোটেক্ট করলেন, যে চাই না ওনার ওনার কি মনে হলো, হয়তো উনি ওনার মেয়ে বা ওনার কোনো কাছের মানুষকে আমার মধ্যে দেখেছেন, আমাকে পুরো পৌঁছে দিলেন দরজা অবধি, তারপর উনি আবার ভিজতে ভিজতে অর্ধেকটা কাক ভেজা হয়ে উনি আবার ফিরে গেলেন আর কি। আমি তো চিনি না ওনাকে, উনিও আমাকে চেনেন না, আগামী কালে হয়তো দেখাও হবে না, আগামী দিনে ওনার সঙ্গে আমার কোনো যোগাযোগও থাকবে না, কিন্তু ওই যে সুনন্দা বললো না যে ভালো মানুষের সংখ্যাটাই বেশি, এটা ভাব এটা বিশ্বাস করতেও আমাদের ভালো লাগে,
1: সত্যি ভালো লাগে। এবং আমার একটা ইনসিডেন্ট মনে পড়ছে, এই বেশ কিছুদিন আগে আমি বাড়ি গিয়েছিলাম, তো সেখানে আমি একটা মার্কেটে যাই ঘুরতে ঘুরতে, তো আমার মায়ের জন্য না কুকিং আইটেমস কিছু আমার খুব পছন্দ হয়েছিল সে দোকানটাতে, এত ভালো ভালো ছিল, আমি ভাবলাম চলো মায়ের জন্য নিয়ে যাই, ওটা বেশ খানিকটা কিনলাম। কেনার পর দেখলাম আমার মোবাইলে মোটামুটি চার্জ অবশিষ্ট রয়েছে 3%। আমি ভাবলাম কোনো রকমই জিপেটা করে আমি বেরিয়ে যাব টাকাটা দিয়ে, করতে যাবো অবত অবস্থায় সুইচ অফ হয়ে গেছে। তো এবার আমি দোকানটা, যে ছেলেটা ছিল ছোটো ছেলে, আমার আমার থেকে বয়সে ছোট হবে, আমি বললাম তোমার কি এখানে চার্জার রয়েছে অমুক টাইপের, বলছে হ্যাঁ হ্যাঁ দিদি আছে আপনি দিন আমি চার্জে বসাই। তো আমার মোবাইলটা ওই চার্জারে চার্জ হচ্ছিল না, সেম পেয়ার না, মানে না হলে অনেক সময় হয় না, হয়তো সে কারণে হচ্ছে না চার্জ। বেশ, এবার আমার কাছে ক্যাশও ছিল না, মোটামুটি 500 টাকার মতন ক্যাশ ছিল, আমি দিয়ে তার তিনটা বই খরচা করেছি ওটা কেনার জন্য। তাই বললাম কি আর করা যাবে, একটা কাজ করো আমার এই দুটোই প্রয়োজন, তুমি 500 টাকার মধ্যে দুটো আসছে, এই দুটো দাম, বাকিগুলো আমি পরে নিয়ে যাচ্ছি, আমি কালকে বা পরশু আসবো আমি নিয়ে যাবো। বলছে কেন দিদি, আমি বললাম আমার তো এখন ক্যাশটা নেই, ক্যাশ আমার কাছে 500 টাকাই আছে, আর 20 টাকা আমি রিক্সা করে যাব, আর আমার তো ফোনটা দেখলে কি অবস্থা আমার। বলছে দিদি একটা কাজ করুন, আপনি নিয়ে যান না, আপনি নিয়ে যান, বাড়িতে গিয়ে আমাকে অনলাইনে পেমেন্ট করবেন। আমি বললাম এতগুলো টাকা তুমি রিক্স নিচ্ছ আমি বাড়ি থেকে তোমাকে পেমেন্ট করব। বলছে হ্যাঁ নাম্বারটা লিখে নিয়ে যান যেখানে আপনি পেমেন্ট করবেন ইউপিআই এর মাধ্যমে। ও নাম্বারটা দিল, আমার নাম্বারটা সে লিখে রাখলো, বলছে এই নাম্বারে এলে আমি বুঝবো আপনি পাঠিয়েছেন, আপনি শুধু একটা স্ক্রিনশট আমাকে পাঠিয়ে দেবেন। আমি অবাক হয়ে বললাম যে আমি যদি এটা নিয়ে পালিয়ে যাই, তুমি তো আমার নাম ঠিকানা বাড়ি কিছু চেনো না, তুমি কি করবে? সেদিন এই ছেলেটা থেকে আমি একটা দারুণ শিক্ষা পেলাম, সে বলছে এতদিন ব্যবসা করি দিদি, মানুষ চিনি, কিছুটা হলেও চিনি, আপনি আর যাই হয় আমাকে ঠকাবেন না, আজকে যদি আপনি ঠকান কালকে আপনিও ঠকবেন কোথাও গিয়ে,
0: ঠিকই
1: কর্মফল তো ঘুরে আসে তাই না,
0: ঠিকই।
1: আমি মানুষ বিশ্বাস করি তাই আপনাকে বিশ্বাস করে দিলাম, বিশ্বাস কর আমি বাড়ি গিয়ে কোনো রকম ওটাকে আধ ঘন্টা চার্জ করে আমি ওকে আগে পয়সাটা পাঠিয়েছি, পাঠিয়ে আমি ফোন করে বললাম ভাই দেখে নাও গেছে। তো এটাই কথা, ভালো মানুষ তো এখনও এক্সিস্ট করে, আজকে আমি বিপদে পড়েছিলাম, ওকে আমিও চিনি না, সে আমাকে এটুকু ভরসাটা দিয়েছে যে দিদি তুমি বাড়িতে গিয়ে আমাকে টাকাটা
0: দিয়ে দাও,
1: সে আমাকে চেনে না, আমিও চিনি না তাকে। তো কে বলে পৃথিবীতে ভালো মানুষ নেই?
0: একদমই তাই, আছে, একদমই অফকোর্স আছে, না হলে পুরো ব্যাপারটাই তো ঘেঁটে যেত। যাই হোক, আপাতত তো আমাদের টাটা বাই বাই বলতেই হবে, কারণ ঘড়ি কাটা বলছে 56 বেজে গেছে। আরেকবার মনে করিয়ে দিই কালকে ফাদার্স ডে, কথাগুলো আর পেন্ডিং রেকর্ড।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: 107 FM রেইনবোয় আপকে লিয়ে হিন্দি ছায়াছবির গান নিয়ে আপনাদের সঙ্গে আমি উজ্জ্বল। প্রথমে শুনবো উৎসব ফিল্মের গান, সুরেশ ওয়ালেকারের কণ্ঠে।

আপকে লিয়ে আজ এই পর্যন্তই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। ভোর ঠিক ৪টে আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রভাতী, শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠান 107 FM রেনবোয়ে প্রতিদিন ভোর ঠিক ৪টে। ভোর ৫টায় চিরন্তনী শোনেন শুক্র শনি রবি। আজ ২১ জুন রবিবারের চিরন্তনীতে আপনাদের থাকবে, আপনাদের জন্য থাকবে যোগ দিবস নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে আজ প্রথম শুনব খেয়াল শিল্পী খগেশ কীর্তনিয়া, তবলায় রূপক মিত্র, হারমোনিয়ামে দেবাশিস অধিকারী, রাগ বৈরাগী।

বৈরাগীর আগে খেয়াল শুনলেন শিল্পী ছিলেন খগেশ কীর্তনিয়া, তবলায় রূপক মিত্র, হারমোনিয়ামে দেবাশিস অধিকারী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। প্রভাতী অনুষ্ঠানে এখন সেতার বাদন, শিল্পী পণ্ডিত দেবপ্রসাদ চক্রবর্তী, তবলায় অরূপ চ্যাটার্জি, তানপুরায় মীরা চ্যাটার্জি, হারমোনিয়ামে রথীন্দ্রনাথ চক্রবর্তী, রাগ দেশী।

এতক্ষণ সেতারে শুনলেন রাগদেশী, শিল্পী ছিলেন পণ্ডিত দেবপ্রসাদ চক্রবর্তী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে, ভোর ঠিক 5টায় চিরন্তনী, প্রতি শুক্র শনি রবি ভোর 5টায় আপনাদের জন্য চিরন্তনী হয়। আজ চিরন্তনীর বিশেষ অনুষ্ঠান যোগ দিবস নিয়ে, সঙ্গে আমি থাকব উজ্জ্বল।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, 107 FM রেইনবোতে।

কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলকধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনই চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে। আজ 21 জুন রবিবার, চিরন্তনীতে আমি আপনাদের সঙ্গে রয়েছি উজ্জ্বল। আজ এটি বিশেষ দিন, যোগ দিবস। সে যোগ দিবস নিয়ে আমাদের এই চিরন্তনীতে থাকছে একটি বিশেষ অনুষ্ঠান। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠান বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নাম্বারে। যোগ দিবস, যুক্ত হওয়ার দিন। কিসের সঙ্গে যুক্ত হওয়ার? আসবো সে কথাতেই তো আসবো, তবে শুরুতেই প্রণাম মন্ত্রে উদ্বোধিত হোক আজকের চিরন্তনী।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: সেদিন তিতলিদের বাড়িতে ভীষণ মজা। তিতলির দাদার কথা বলেছিলাম উজ্জ্বল, যে কলেজের ছুটি পড়েছে তার। তিতলির দাদা উজ্জ্বল কলেজের ছুটি পড়েছে তার, সে বাড়িতে আছে এই সময়। তিতলি থেকে তার জ্যাঠাতো দাদা উজ্জ্বল অনেকটাই বড়, কিন্তু খুনসুটির কোনো অসুবিধে নেই। আর তিতলি দাদুর সঙ্গে থেকে থেকে এত কিছু জিনিস জেনে গেছে এবং এতটাই পাকা পাকা কথা বলে যে উজ্জ্বলের সঙ্গে মাঝে মাঝে ওর খুব লেগে যায়। যাই হোক, গতকাল 20 জুন ওদের বাড়িতে গিয়েছিলাম। তো ওদের বাড়িতে অনেকেই ছিল, পাড়ারও কয়েকজন এসেছিলেন, বয়স্ক মানুষ। সেখানে বেশ সুন্দর একটা আলোচনা হচ্ছিল এবং তিতলি উজ্জয়নও কিন্তু সেখানে ছিল। আমার এই তিতলি আর উজ্জয়নকে না ভীষণ ভালো লাগে জানেন, কারণ তিতলি ছোট হলেও ও দাদুর সঙ্গে থেকে থেকে এত কিছু জেনে গেছে, আর উজ্জয়ন তার ডাক্তারি পড়ার পাশাপাশি বিভিন্ন বিষয়, বিশেষ করে ভারতীয় সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস এগুলো

নিয়ে তার একটা অদ্ভুত পড়াশুনো রয়েছে। তো যাই হোক, সেদিনকে তিতলিদের বাড়িতে কালকে কথা হচ্ছিল আজকের ব্যাপারে, অর্থাৎ এই 21শে জুন যোগ দিবস নিয়ে। তো তিতলি হঠাৎ প্রশ্ন করলো দাদুকে, আচ্ছা দাদু, 21শে জুনটা কেন বেছে নেওয়া হয়েছিল বলতো এই যোগ দিবস হিসেবে? দাদু তখন বললেন, আসলে কি জানো, এই যোগ দিবস আজকের 21শে জুনটা বেছে নেওয়ার কারণ, তুমি তো জানো যে পৃথিবী যখন সূর্যের চারদিকে ঘোরে তখন সূর্য একটা সময় ধীরে ধীরে উত্তর গোলার্ধের কাছাকাছি এসে পৌঁছয়, আবার সেখান থেকে ধীরে ধীরে দক্ষিণ গোলার্ধের দিকে তার যাত্রা শুরু হয়। যদিও সূর্য যাত্রা করে না, কিন্তু পৃথিবী ঘুরে বলে এটা হয়। তো পৃথিবী উত্তর গোলার্ধের, পৃথিবীর উত্তর গোলার্ধের সব থেকে কাছে এসে পৌঁছয় 21শে জুন। তারপর থেকে আবার তার দক্ষিণ গোলার্ধের দিকের যাত্রা শুরু হয়, যার জন্য এই 21শে জুনটাকে বলা হয় গ্রীষ্মকালীন অয়ন। এটা উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন। আর এর পাশাপাশি এই 21শে জুনটাকে যে দক্ষিণায়ন শুরু হয়, এই দক্ষিণায়নকে বলা হয় আত্মবিশ্লেষণ, সাধন এবং আধ্যাত্মিক চর্চার জন্য শুভ মনে করা হয়। সেই জন্য 21শে জুন এই যোগ দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছিল। তখন উজ্জয়ন বলল, হ্যাঁ দাদু, আমি এটা অবশ্য জানি যে এবছর 2026-এর থিম হচ্ছে যোগ ফর হেলদি এজিং, অর্থাৎ বার্ধক্যজনিত সমস্যা এড়াতে সময় থাকতেই যোগ ব্যায়ামের অভ্যাস এবং অনুপ্রেরণা যোগানোর জন্য। দাদুর অনেক বন্ধুরা সেখানে ছিল, দাদুরই বয়সী, তারা প্রত্যেকেই দারুণ খুশি হলো এই কথাটা শুনে। এবং তাদের বক্তব্য হলো যে এই যে আমরা বিভিন্নভাবে যখন পেছন ফিরে তাকাই তখন উপলব্ধি করি যে যেদিন আমি এই যোগকে জীবনে গ্রহণ করেছিলাম সেদিন আমার এক নতুন সত্তার জন্ম হয়েছিল। কিরকম সত্তা, সেটা নিয়েই তো আমরা শুনব আজকে দাদু, তিতলি, উজ্জয়ন এবং অন্যান্য যেসব লোকজনরা রয়েছেন সেখানে, তাদের সবার বক্তব্য, সবার কথা। তবে তার ফাঁকে ফাঁকে তো কিছু গানও শুনব, তাই না? দেবব্রত বিশ্বাসের কণ্ঠে আজকের এই মুহূর্তে রবীন্দ্রনাথের একটি গান।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আজ রবিবারের চিরন্তনী, সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। আজকে আমি যে গল্পটা আপনাদের বলছি, গতকাল গেছিলাম তিতলি আর তার দাদুর বাড়িতে। সেখানে অনেকজন এসেছিলেন, দাদুর অনেক বন্ধুবান্ধব উজ্জয়নও ছিল। তাদের মধ্যে কিছু আলোচনা হচ্ছিল, সেগুলি শুনে এসেছি, আপনাদের সঙ্গে সেই কথাটাই বলছি। তিতলি দাদুকে প্রশ্ন করল, আচ্ছা দাদু, এই যোগের ব্যাপারে আমি বারবার পতঞ্জলির নাম শুনেছি, পতঞ্জলি কে গো, আর এই যোগসূত্র ব্যাপারটাই বা কি? তখন দাদুর বন্ধুরা বললেন যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি বলো এ ব্যাপারটা, কারণ তুমি তো অনেক ব্যাপার নিয়ে জানো। তখন তিতলি দাদু উজ্জয়নকে বলল, আরে উজ্জয়ন, তুই তো অনেক বিষয়ে পড়াশুনো করিস, তো তুই এ ব্যাপারে কিছু বল না। তখন উজ্জয়ন বলতে শুরু করল, পতঞ্জলি আসলে একজন না অনেকজন, সেই নিয়ে কিন্তু ঐতিহাসিকদের ভিন্ন ভিন্ন মত রয়েছে। তবে হ্যাঁ, এটা খুব সত্যি কথা, পতঞ্জলির নামে আমরা তিনটে জিনিস পাই। পতঞ্জলির যোগসূত্র পাই, পতঞ্জলির একটি মহাভাষ্য বলে বইয়ের কথা জানা যায়, যে মহাভাষ্যের মাধ্যমে তিনি পাণিনির ব্যাকরণের ভাষ্য তৈরি করেছিলেন। আর তাছাড়া পতঞ্জলির উপরেই আমরা পাই আরেকটি আয়ুর্বেদের বই, পতঞ্জলি তন্ত্র বলে। তো এই তিনজন পতঞ্জলি আলাদা কি না বা এক কি না, সেই নিয়ে অবশ্য বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে তর্ক আছে। তবে হ্যাঁ, এটা খুব সত্যি কথা, এই তিনটে জিনিস আমাদের তিনটে অশুদ্ধতা কাটিয়েছে। এই বিষয়ে ভোজরাজার কথা বলতে হয়। এই ভোজরাজা, যিনি একাদশ শতাব্দীতে রচনা করেছিলেন রাজমার্তণ্ড নামের একটা গ্রন্থ, আসলে সেটা পতঞ্জলির যোগসূত্রেরই একটি ভাষ্য। সেই গ্রন্থের ভূমিকায় তিনি পতঞ্জলিকে ঋষিদের মধ্যে শ্রেষ্ঠ বলে প্রণাম জানিয়ে বলেছিলেন যে পতঞ্জলি যোগের মাধ্যমে মনের অশুদ্ধতা, ব্যাকরণের মাধ্যমে বাক্যের অশুদ্ধতা এবং ওষুধের মাধ্যমে শরীরের অপবিত্রতা দূর করেছেন। এ থেকে বোঝা যাচ্ছে যে এই যে পতঞ্জলি, যিনি

যোগসূত্র মহাভাষ্যকার এবং চিকিৎসাবিদ্যার পতঞ্জলিতন্ত্রের লেখক তাকে তিনি কিন্তু এক ব্যক্তি বলেই মনে করেছিলেন। তবে যাই হোক না কেন, তিনি একজনই হন বা অনেকেই হন, এটা তো বলাই যেতে পারে যে ভারতের একটা কাল্টিভেট যে ইন্টেলিজেন্সি আছে তার একটা কিন্তু রূপ আমরা পাচ্ছি এখানে। সবাই তো উজ্জয়নকে বললো, বাহ তুই দারুণ বলিস তো। তিতলি বললো, হ্যাঁ দেখতে হবে না কার দাদা। তিতলি মাঝে মাঝেই না খুব ফোড়ন কাটে আর উজ্জয়ন সেজন্য খুব রেগে যায়। তিতলি বলল, আসলে কালকে তো যোগ দিবস, আজকে বিয়োগ দিবস জানো তো, দাদা সকাল থেকেই বারবার যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। আসলে মাঝখানে এই গরমের জন্যে উজ্জয়নের একটু শরীর খারাপ হয়েছিল, নিজেই যেহেতু ডাক্তারি পরে সেজন্য ওষুধপত্র নিজেই খেয়ে নেয়। কিন্তু তবুও তিতলি এটা যে ফাঁস করে দিল এই নিয়ে উজ্জয়ন তিতলিকে এক চড় মারতে উঠল আর তিতলি দৌড়ে পালালো। তখন দাদু বলল, আরে শোন শোন শোন, তুই যে কথাটা বললি খুব সুন্দর বলেছিস জানিস তো, তবে এই পতঞ্জলিকে নিয়ে একটা মজার গল্প আছে। তখন তিতলি বাইরে থেকে বলল, দেখো না দাদা আমাকে মারছে, আমি যদি ওখানে না বসি তাহলে আমি গল্পটা শুনবো কী করে। তো যাই হোক, দাদু তখন বলল তিতলিকে, হ্যাঁ ঠিক আছে তুই আয় আমার পাশে বস, আর তুই তো যখনই আমার গল্প শুনিস তখনই সেটা পরের দিন তো স্কুলে বলতে হবে, যদিও কালকে রোববার স্কুল ছুটি কিন্তু সোমবার দিন গিয়েই তো তুই এই গল্পটা বলবি। আসলে তিতলি কেন, আমিও কিন্তু এই দাদুর কাছ থেকে অনেক গল্প শুনে নিয়ে আপনাদেরকে বলি। তো যাই হোক, পতঞ্জলির জন্মবৃত্তান্ত নিয়ে একটা বেশ মজার কিংবদন্তি গল্প আছে। শেষনাগের সঙ্গে তার একটা যোগ রয়েছে, আদি শেষনাগ। সঙ্গে সঙ্গে তিতলি ফোরন কাটল, উনি কি কেশবনাগের কোনো পূর্বপুরুষ হবেন? উজ্জয়ন বলল, শোন তুই যদি এইভাবে কথা বলিস মাঝে মাঝে আমি কিন্তু তোকে এক চাটি মারবো। দাদু বলল, আচ্ছা ঠিক আছে শোন না, মজা করিস না এখন, শোন ভালো করে। শেষনাগের ওপর ভগবান বিষ্ণু বসে আছেন অনন্ত সাগরে, সেখানে ভগবান শিবের নৃত্য দেখছিলেন ভগবান বিষ্ণু। দেখতে দেখতে হঠাৎ বিষ্ণুর ওজন এতই বৃদ্ধি পায় যে শেষনাগের পক্ষে বিষ্ণুকে বহন করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তখন আদি শেষনাগ বিষ্ণুকে তার কারণ জিজ্ঞেস করল। বিষ্ণু বললেন, যোগ অনুশীলনের কারণে শিবের শক্তির সঙ্গে তার সমন্বয়ের কারণেই এটা ঘটেছে। তখন এই যোগের মূল্য আর উপকারিতা অনুভব করে শেষনাগ বিষ্ণুর কাছে বললেন, তিনিও শিবের মতো এই অমূল্য নৃত্য শিখতে চান, যোগ শিখতে চান। বিষ্ণু তাকে বললেন যে একদিন শিব শেষনাগের প্রতি সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করবেন, যাতে এই অমূল্য যোগ জ্ঞান একদিন আদিশেষ সমস্ত মানুষের মধ্যে বিতরণ করতে পারেন। এবং তখন স্বাভাবিকভাবেই এই শেষনাগকে যদি পৃথিবীতে জন্মাতে হয় তাহলে মানুষ রূপেই জন্মাতে হবে, তো মর্তে কার গর্ভে জন্মাবেন তাই নিয়ে শেষনাগ কিন্তু খুব চিন্তিত হয়েছিলেন। সেই সময় এই যোগের প্রতি আত্মনিমগ্ন এক নারী গণিকা তার সন্তান আকাঙ্ক্ষা দেখে শেষনাগ বিষ্ণু এরা সবাই বুঝতে পারেন যে সঠিক মানুষকে পাওয়া গেছে। একদিন সকালবেলায় গণিকা যখন হাতের অঞ্জলিতে জল নিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করতে উদ্যত হলেন, তখন হাতের দিকে তাকিয়ে দেখেন একটা ছোট্ট সাপকে নাড়াচাড়া করতে। সেই সাপ ক্রমে মানুষের রূপ ধারণ করে। সেই কারণেই কখনো কখনো পতঞ্জলিকে অর্ধেক সাপ এবং অর্ধেক মানুষ হিসেবে চিত্রিত করা হয়। আসলে এই সাপের গল্পটা কেন এসেছে জানিস? উজ্জয়ন এবং তিতলি সমস্যার বলল, কেন গো দাদু? দাদুর বন্ধুরাও বললেন, হ্যাঁ এটা কিন্তু আমরা জানি না কেন বলতো। তখন দাদু বললেন, আসলে আমাদের এই যে যোগের মধ্যে কুলকুণ্ডলিনী শক্তি বলা হয়, যেটা আমাদের মূলাধার থেকে সহস্রারে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সেটাও কিন্তু সাপের মতোই দেখতে, কুণ্ডলিনী পাকিয়ে রয়েছে এবং সেটা মেরুদণ্ডের মধ্যে ধরা হয়, বিভিন্ন রকমের চক্র আছে, সেই চক্রগুলোকে ভেদ করে আস্তে আস্তে ওপরে ওঠে যোগের মাধ্যমে। তো এইভাবে যখন আস্তে আস্তে বিভিন্ন রকম কথাবার্তা চলছে, তখন এক বন্ধু দাদুর প্রশ্ন করল, আচ্ছা এই যে পতঞ্জলির যোগসূত্র বলো, এই যোগসূত্রর বইটা ঠিক কী আছে বলো তো।

তো বারবার শুনেছি, আমি সব ঠিক জানি না। দাদু বললেন, দাঁড়াও, বলছি। তিতলি, মাকে একটু জল নিয়ে আসতে বলতো, অনেকক্ষণ ধরে কথা বলে বলে আমার গলাটা বড্ড শুকিয়ে গেছে, একটু জল খেয়ে নি। দাদু এতক্ষণ জল খান, আর আমরা শ্রীকান্ত আচার্যের কণ্ঠে একটি গান শুনে নিই।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, 107 FM রেইনবোতে।
1: রবিবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। আর আজকে দাদু, তিতলি, উজ্জয়ন এবং তার দাদুর বন্ধুবান্ধব যারা দাদুর বাড়িতে বসে বিভিন্নভাবে আলোচনা করছে, সেই আলোচনার গল্পগুলো আমি শুনে এসে আপনাদের কাছে বলছি। তো দাদুর এক বন্ধু যখন জিজ্ঞেস করলো যে আচ্ছা এই পতঞ্জলির যোগসূত্রে ঠিক কী লেখা আছে বলো তো, তখন দাদু বললেন, আসলে জানো তো এই যোগসূত্র 4টি অধ্যায় আছে, যেটা পাদ বা অধ্যায় নামে পরিচিত। প্রথম হচ্ছে সমাধিপাদ, দ্বিতীয় সাধনপাদ, তৃতীয় বিভূতিপাদ এবং 4 কৈবল্যপাদ। সমাধিপাদ এই অধ্যায়ে চেতনার স্বরূপ আর সমাধি

বিভিন্ন রকম প্রাপ্তি নিয়ে আলোচনা করা হয়েছে। বিভিন্ন সমাধির বর্ণনা আছে এর মধ্যে। এটা সাধারণের শুরুর জন্য কিন্তু নয়, সাধারণের শুরুর জন্য সাধনাপাত দ্বিতীয় অধ্যায়, যেটা সেখানে বিভিন্ন সাধনার কথা, প্রয়োজনীয় ব্যবহারিক বিভিন্ন কথা, এবং এখানে অষ্টাঙ্গিক একটি যোগের কথা বলা হয়েছে। এই অষ্টাঙ্গিক যোগটা অবশ্য আমরা অনেকেই জানি, আমি আসছি এটায়, বাকি দুটোর কথা একটু বলে দিই। বিভূতিপাদ আর যেটা তৃতীয় অধ্যায়, সেখানে এই একনিষ্ঠ যোগ সাধনার ফলস্বরূপ কি কি হতে পারে, কিছু অসাধারণ শক্তি বা সিদ্ধি সেই নিয়ে আলোচনা করেছেন, যেগুলো আমাদের বাস্তব চিন্তাভাবনায় অনেক সময় মনে হয় অসম্ভব। দিব্য দৃষ্টি, শূন্যে ভেসে থাকা, টেলিপ্যাথির মতো ক্ষমতা। তবে পতঞ্জলি বারবার করে জোর দিয়েছেন যে সাধকদের এই সিদ্ধিগুলোর প্রতি আসক্ত হওয়া উচিত নয়, কারণ প্রকৃত যোগের প্রকৃত উদ্দেশ্য থেকে কিন্তু সেখানে বিচ্যুতি ঘটাতে পারে। আর কৈবল্যপাদে এই যে যোগের পরম লক্ষ্য অর্থাৎ মোক্ষ লাভ, কৈবল্য, তার উপর পতঞ্জলি আলোক প্রদান করেছেন। তবে এই যে অষ্টাঙ্গিক যোগের কথা বললাম, সেই অষ্টাঙ্গিক যোগের আটটি ধাপ আছে। একদম শুরুতে যেটা সমাধিপাদ, তার শুরুর যে লাইনটা, যোগশ চিত্তবৃত্তি নিরোধ, অর্থাৎ যোগ মানে হচ্ছে চিত্তবৃত্তি নিরোধ করা। এই করতে গেলে ঠিক কী কী পথে অগ্রসর হতে হবে সেই নিয়ে আটটা ধাপ আছে। প্রথমে হচ্ছে ইয়াম, পরে হচ্ছে নিয়ম। এটাকে আমি আমার মতো করে ভেঙে ভাবি, ইয়াম মানে হচ্ছে যে না কোন কোনটা করব না, ডোন্ট, ডুজ অ্যান্ড ডোন্টস আছে না, আর না ইয়াম মানে কোনটা কোনটা করব। করব না অহিংসা, মানে করব যেটা ইয়াম, সেটা হচ্ছে অহিংসা, সত্য, অস্তেয় অর্থাৎ চুরি না করা, ব্রহ্মচর্য, অপরিগ্রহ অর্থাৎ লোভ না করা, এসব আচরণগুলো। আর যেগুলো করব না সেগুলোর উপরেও কিন্তু আমাদের কিছু কিছু কথা বলা আছে নিয়মের মধ্যে, শৌচ যেটা করব, সন্তোষ, তপস্যা ইত্যাদি। এরপরে যেটা আছে বিভিন্ন আসন, শারীরিক বিভিন্ন ব্যায়াম, তারপরে শরীর থেকে আস্তে আস্তে অন্তঃকরণের দিকে যাওয়ার পথ আমাদের শ্বাস, শ্বাসের ব্যায়াম, প্রাণায়াম চতুর্থ। এবং এই শ্বাসের ব্যায়ামের মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে আমরা যে আহার করি, অর্থাৎ শুধু তো মুখে আহার নয়, আমরা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আহার করি, সে আহারটাকে ধীরে ধীরে নিজের ভেতরে গুটিয়ে নেওয়া, বাইরের বিষয় থেকে গুটিয়ে নিয়ন্ত্রণ করা, যেটাকে বলা হয় প্রত্যাহার। এবং এই প্রত্যাহারের পর ধীরে ধীরে একটা বিষয়ের ওপরে, 100 জায়গায় যে মন আমাদের ছড়িয়ে থাকে, সেখান থেকে একটা বিষয়ের ওপরে মনকে নিবিষ্ট করা, যেটাকে বলা হয় ধারণা, একাগ্রতা। এবং তারপরে সেই চিন্তাটাকে শূন্য হয়ে যাওয়া, যেটাকে বলা হয় ধ্যান। অনেকেই অবশ্য ধ্যানকে একাগ্রতা বলে, এটা কিন্তু ঠিক না। ধারণাটা হচ্ছে একাগ্রতা, ধ্যান হচ্ছে চিন্তা শূন্য অবস্থা। আর এই চিন্তা শূন্য অবস্থার মধ্যে দিয়েই সমাধি প্রাপ্ত হওয়া যায়, অর্থাৎ এই সর্ববিশ্বের যে শক্তি তার সঙ্গে এক হওয়া। একটা মজার ব্যাপার কি জানো, এই পতঞ্জলির যে যোগসূত্র, এটা কিন্তু সাংখ্য যে পর্বটি রয়েছে সেই সাংখ্যের সঙ্গে যুক্ত। সাংখ্য কিন্তু ঈশ্বর বিশ্বাস করে না, নিরীশ্বরবাদী। অদ্ভুত ব্যাপার, এই পতঞ্জলির যোগসূত্রে কিন্তু যেখানে সাধক এই পরম চেতনার সঙ্গে লীন হয়, সেখানে কিন্তু ঈশ্বরের একটা অস্তিত্ব বা কৈবল্য কথা বলা হয় মাঝে মাঝে। তবে যাই হোক না কেন, তা আমরা দ্বৈতবাদেই যাই আর অদ্বৈতবাদেই যাই, ঈশ্বরের সঙ্গেই নিজে মিলিত হই, অথবা নিজের যে ব্রহ্মস্বরূপ সেই ব্রহ্মস্বরূপটাকে আমরা নিজে বুঝতে পারি, দুটো পথই একই। তবে হ্যাঁ, মজার ব্যাপার হলো এই যে আধ্যাত্মিকতা, আধ্যাত্মিকতার মধ্যে দিয়ে যে আমাদের যাত্রা হয়, তার শুরুটা কিন্তু আধ্যাত্মিকতায় হয় না, শুরুটা হয় কিন্তু বাইরের এই বিভিন্ন রকম সাধারণ ব্যায়াম, সাধারণ যেগুলো ডুস অ্যান্ড ডোন্টস সেগুলো করা। সুতরাং প্রতিটি ক্ষেত্রে আমাদের জীবনের প্রতিটি পর্বে কিন্তু ধীরে ধীরে ধীরে ধীরে এই জায়গাটা এগিয়ে চলে। তখন
উজ্জয়ন একটা খুব মজার কথা বলল।